0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহলের 61 থেকে 63 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহান আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘন ও অবিচারের জন্য সাথে সাথে শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠে কোনো জীবন্ত প্রাণীকে রেহাই দিতেন না, কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দেন। এরপর যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হয়, তখন তারা তা মুহূর্তকাল বিলম্ব করতে পারে না এবং ত্বরান্বিতও করতে পারে না। তারা যা অপছন্দ করে তা আল্লাহর প্রতি আরোপ করে এবং তাদের জিহ্বা মিথ্যা উচ্চারণ করে যে তাদের জন্য কেবল কল্যাণই রয়েছে। বস্তুত তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন এবং তাদেরকেই সর্বাগ্রে সেখানে নিক্ষেপ করা হবে। আল্লাহর শপথ, আপনার পূর্বেও আমি বিভিন্ন জাতির নিকট রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের অপকর্মগুলোকে তাদের কাছে লোভনীয় করে দেখিয়েছিল, সুতরাং সে আজ তাদের অভিভাবক এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয়, অমুসলিম মনীষীদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী।
2: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুল কায়নাতের রহমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য রাহমাতুল্লিল আলামিন রূপে এই জগতের বুকে প্রেরণ করেছেন। তিনি পৃথিবীর বুকে তশরিফ গ্রহণ করে 63 বছরের হায়াতে তাইয়েবায় পৃথিবীর বুক থেকে সকল প্রকার হানাহানি, বৈষম্য, মানুষের উপর মানুষের শোষণ, বঞ্চনা, জুলুম, নির্যাতন, অশ্লীলতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়কে উৎখাত করেছেন, তদস্থলে সুপ্রতিষ্ঠিত করেছেন ন্যায়, সাম্য, ইনসাফ, সহমর্মিতা ও ভ্রাতৃবোধের আদর্শ। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আত্মিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সকল সমস্যার সমাধান কল্পে কুল কায়নাতের রহমত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশ্বের অমুসলিম মনীষী প্রখ্যাত ইংরেজ কবি কিটসের বলেছেন, পৃথিবীর যা কিছু মঙ্গলময়, যা কিছু মহৎ ও সুন্দর, সবই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তুলনা তিনি নিজেই। পৃথিবীর শীর্ষস্থানীয় মানবতাবাদী, দার্শনিক ও লেখক জর্জ বার্নার্ড শ বলেন, আমি প্রগাঢ় প্রত্যয় পোষণ করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো কোনো মানুষ যদি মানব মণ্ডলীকে পরিচালিত করার জন্য বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন, তাহলেই আজকের বিরাজিত জটিল বিশ্ব সমস্যার সমাধান করে মানব সমাজ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করতে সক্ষম হতেন। প্রখ্যাত ঐতিহাসিক, গবেষক ও বিশেষজ্ঞ উইলিয়াম হার্ট বিশ্বের 100 জন শ্রেষ্ঠ মনীষীর তালিকায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রথম স্থানে অধিষ্ঠিত করেছেন। তিনি বলেছেন যে একটি মানুষের মধ্যে যে অনন্য 12টি গুণের সমাবেশ ঘটেছে তা একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্বেই পাওয়া যায়। অন্য কোনো ব্যক্তির মধ্যে এতগুলো গুণ বা বৈশিষ্ট্যের উপস্থিতি কল্পনাও করা যায় না। মহান রব্বুল আলামিন আমাদেরকে কুল কায়নাতের রহমত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা এবং তার শ্রেষ্ঠত্ব, তার মহান আদর্শ হৃদয়ঙ্গম করার মধ্য দিয়ে, অনুসরণ করার মধ্য দিয়ে হাকিকতে মুসলমান, হাকিকতে মোমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে অমুসলিম মনীষীদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাওলানা এআরএম মহিউদ্দিন খান ফারুকি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ মহান রব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনাদের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র বাইবেলের অংশ এফিসীয় 4:32, একে অপরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হন এবং একে অপরকে ক্ষমা করুন, ঠিক যেমন খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। প্রত্যেক মানুষই কখনো না কখনো আঘাত পায়। কেউ হয়তো আমাদের সম্পর্কে খারাপ কথা বলে, কেউ হয়তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, পরিবারের কোনো সদস্য হয়তো আমাদের কষ্ট দেয়, কোনো বন্ধু হয়তো আমাদের হতাশ করে, কখনো কখনো মানুষ ইচ্ছাকৃতভাবে আমাদের আঘাত দেয়, আবার কখনো বা অজান্তে আঘাত দিয়ে ফেলে। আঘাত পেলে আমাদের মনে রাগ ও ক্ষোভের সৃষ্টি হতে পারে, কিন্তু বাইবেল আমাদের অন্য একটি পথের কথা শেখায়, সেটা হচ্ছে ক্ষমা করুন। ক্ষমা করার অর্থ এই নয় যে আঘাতটি গুরুত্বহীন ছিল। মাঝে মাঝে আমরা ভাবি, আমি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই তবে তার মানে দাঁড়ায় যে তার কাজটি গ্রহণযোগ্য ছিল। না, তা নয়। ক্ষমা করার অর্থ এই নয় যে ভুল কাজ সঠিক হয়ে যায়। এর অর্থ এই নয় যে অবিচারকে উপেক্ষা করা উচিত। এর অর্থ এও নয় যে কাউকে আমাদের আঘাত করে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। ক্ষমা করার অর্থ হল আমরা এমন এক সিদ্ধান্ত নিই যার মাধ্যমে রাগ, ঘৃণা ও প্রতিশোধ স্পৃহাকে আমাদের হৃদয় নিয়ন্ত্রণ করতে দিই না। আমরা যখন ক্ষমা করতে অস্বীকার করি, তখন যে ব্যক্তি আমাদের আঘাত দিয়েছে সে আমাদের চিন্তা জুড়ে থেকে যেতে পারে। আমরা বারবার সেই ঘটনার কথা মনে করতে থাকি, আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ক্ষমা সেই ভার থেকে মুক্তি পাওয়ার প্রতিক্রিয়ার সূচনা করতে পারে। ক্ষমা করুন, কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। এফিসীয় 4:32 বলা হয়েছে, একে অপরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হন এবং একে অপরকে ক্ষমা করুন, ঠিক যেমন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজেরাও ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করেছি। আমরা ভুল করেছি, আমরা ভুল কথা বলেছি, আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা অন্যদের আঘাত দিয়েছি, তবুও ঈশ্বর ক্ষমা প্রদান করেন। ঈশ্বর ও মানবজাতির মধ্যে ক্ষমা ও পুনর্মিলন সাধনের জন্যই যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। যেহেতু আমরা ক্ষমা লাভ করেছি, তাই অন্যদেরকেও ক্ষমা করার জন্য আমরা আহূত হয়েছি। যীশু আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। একদিন পিতর যীশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার কোনো ভাই

0: বা বোন আমার বিরুদ্ধে পাপ করলে আমি তাকে কতবার ক্ষমা করব? যিশু উত্তর দিলেন, 7 বার নয়, বরং 77 বার। যিশু এই শিক্ষায় দিচ্ছিলেন যে কেউ আমাদের কতবার আঘাত করেছে তার হিসাব রেখে ক্ষমার বিষয়টিকে সীমাবদ্ধ করা উচিত নয়। এর অর্থ এই নয় যে আমরা বিচক্ষণতা বা সীমার কথা ভুলে যাব, বরং এর অর্থ হল ক্ষোভ বা বিদ্বেষকে কেন্দ্র করে আমাদের জীবন গড়ে তোলা উচিত নয়। ক্ষমা হল হৃদয়ের একটি সিদ্ধান্ত। যিশুখ্রিস্ট তাঁর কাছে আসা প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা প্রদান করেন এবং তিনি আমাদের এমন মানুষ হয়ে উঠতে আহ্বান জানান যারা অন্যদের ক্ষমা করে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সদাপ্রভু ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমেন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
2: বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39, অস্ত যাবে 6:19। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ FM 106 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসে সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে ভোরের গান। শিল্পী চম্পা বণিক, গানটির রচয়িতা মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: প্রিয় বন্ধুরা, ভোরের গানটি শুনলেন চম্পা বণিকের কণ্ঠে। গানটির রচয়িতা মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।
1: যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপরের ধর্মে গালি দিতে পারে না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, চলছে নজরুল বর্ষ। নজরুল বর্ষে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দেয়া। নজরুলের সৃষ্টিকর্ম, নজরুলের গান, সাহিত্য, নজরুলের কবিতা, নজরুলের দর্শন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্যই পালন করছি নজরুল বর্ষ। আসুন শুনি নজরুল সঙ্গীত। শিল্পী এম এ মান্নান, শিউলিতলায় ভোরবেলায়।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন এম এ মান্নান। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। কাজী নজরুল ইসলাম। ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না। প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন।

বাঙালি সেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে, বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি দিয়ে আসে। কবি নজরুল, বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের এখনকার পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পাপিয়া সরোয়ার। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল।

আমারও পরানো যাহা চায় তুমি তাই গো তুমি তাই। পাপিয়া সরারের এবারের পরিবেশনা।

0: পরিবেশিত হল দুঃখানী রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন পাপিয়া সরওয়ার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কৃষি প্রধান এই বাংলাদেশে অনেক পরিশ্রম করে আমাদের কৃষকেরা ফসল ফলায়, এতে আমাদের খাদ্যের জোগাড় হয়। আর শুধু তাই নয়, বাংলাদেশ এখন কৃষি কাজে যথেষ্ট উন্নত, তাই তো কৃষিজ পণ্যর বাইরে রপ্তানি করে আমাদের দেশও এগিয়ে চলেছে। আসুন সবাই একসাথে কাজ করি, দেশের উন্নয়নে অংশগ্রহণ করি। বন্ধুরা, এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, ফসলের সঠিক সংরক্ষণ ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে গুদাম ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। এতে ফসল নষ্টের হাত থেকে রক্ষা পায়, কৃষকের সঠিক মূল্য পাওয়া সহজ হয়। এবারে আমার বাংলা পর্বে আপনারা শুনবেন দানাদার ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে শস্য, ধান ও গুদাম ব্যবস্থাপনার গুরুত্ব, এই নিয়ে একটি কথিকা। বিষয়টি নিয়ে এবারে বলছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। চলুন তাহলে শোনা যাক।
1: দানাদার ফসল, ধান, গম, ভুট্টা, তৈলবীজ ইত্যাদি উৎপাদনের পর এর সঠিক সংরক্ষণ, কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে গুদাম ব্যবস্থাপনার ভূমিকা অত্যাবশ্যক এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাধারণত ফসল কাটার মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দানাদার শস্যের দাম কমে যায়, আর সঠিক সংরক্ষণের অভাবে শস্য নষ্ট হওয়ার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হন। দানাদার ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে দানাদার শস্য, ধান, গম, ভুট্টা, তৈলবীজ সংরক্ষণে গুদাম ব্যবস্থাপনার গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হল। সঠিক ও বৈজ্ঞানিক ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা, পুষ্টি ও গুণমান বজায় রাখা, আধুনিক গুদাম ব্যবস্থাপনার মাধ্যমে আর্দ্রতা, তাপমাত্রা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণ করে শস্যের গুণমান দীর্ঘদিন অটুট রাখা যায়, শস্যহানি হ্রাস করা। সঠিক সংরক্ষণের অভাবে বাংলাদেশে ধান সহ অন্যান্য দানাদার শস্যের 8-10% নষ্ট হয়, যা সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে রোধ করা সম্ভব। পোকামাকড় ও ছত্রাক নিয়ন্ত্রণ, বিজ্ঞান ভিত্তিক উপায়ে যেমন ধোয়া দেওয়া, ভেষজ ব্যবহার ইত্যাদি সংরক্ষণ করলে পোকা ও ছত্রাকের আক্রমণ কমে, ফলে শস্যের বাজার মূল্য বাড়ে। বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সরবরাহ নিয়ন্ত্রণ ও দাম স্থিতিশীলতা। কৃষক যদি ফসল কাটার পরপরই সব ধান বিক্রি না করে গুদামে সংরক্ষণ করেন এবং ধাপে ধাপে বিক্রি করেন, তবে বাজারে হঠাৎ সরবরাহ কমার সম্ভাবনা থাকে না। কৃষকের হাতে নগদ টাকার প্রবাহ হয় এবং বাজার দাম স্থিতিশীল থাকে। অফ সিজনে বেশি লাভ, ফসল কাটার মৌসুমের পরবর্তীতে যখন বাজারে শস্যের ঘাটতি দেখা দেয়, তখন মজুতকৃত ধান বা শস্য দানা চড়া দামে বিক্রি করে কৃষক বেশি মুনাফা অর্জন করতে পারেন। ছোট কৃষকের সক্ষমতা বৃদ্ধি পায়। উন্নত গুদাম ব্যবস্থাপনা ছোট কৃষকদের বড় বড় ব্যবসায়ীদের মতো সময় নিয়ে সঠিক দামে ফসল বিক্রির সুযোগ তৈরি করে। আধুনিক গুদাম ব্যবস্থাপনার সুবিধা কি? শস্য গুদাম ঋণ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা উৎপাদিত ফসল গুদামে জমা রেখে ওয়ারহাউস রিসিপ্ট বা রসিদের বিপরীতে জাতীয়করণকৃত ব্যাংক থেকে শস্যের মূল্যের 75-80% পর্যন্ত ঋণ পেতে পারেন, যা তাদের তাৎক্ষণিক টাকার প্রয়োজন মেটায় এবং কম দামে ফসল বিক্রি হতে বাধ্য করে না। সংগ্রহত্তর ক্ষতি কমানো, শস্য কাটার পর মারাই, শুকানো এবং সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করলে শস্যের অপচয় রোধ করে। খাদ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতীয় খাদ্য নিরাপত্তা, শস্য দানা সঠিক সংরক্ষণে আধুনিক গুদাম ব্যবস্থাপনা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং জরুরি অবস্থা যেমন বন্যা, খরা ও অন্যান্য দুর্ঘটনায় খাদ্যের অভাব দূর করে, কৃষকের আয় বৃদ্ধি করে। সঠিক সংরক্ষণের ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের অপচয় রোধ এবং শস্যের মান ভালো থাকে, যা সরাসরি কৃষকের আয় বা প্রফিট মার্জিন বাড়িয়ে দেয়। সর্বশেষ, ধান সহ অন্যান্য দানাদার ফসলের ন্যায্য মূল্য পেতে হলে ফসল কাটার পরে সঠিক পরিচর্যা, আধুনিক প্রযুক্তিতে শুকানো এবং নিরাপদ গুদামে সংরক্ষণ, সাইলো বা উন্নত গোদাম নিশ্চিত করা অপরিহার্য। এটি কেবল কৃষকের ভাগ্যই বদলায় না, বরং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব একটি পল্লী গীতি। শুনবেন কল্যাণী ঘোষের কণ্ঠে গীতিকার আজগর আলী পণ্ডিত।

0: গানে কথায় অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। ভালো থাকবেন সবাই। কৃষি সমাচার আজ এখানেই শেষ করছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা শাহনাজ পারভীন, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, ১৫ই ভাদ্র, ১৬ই রবিউল আউয়াল, ৩০শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানালেন কৃষিমন্ত্রী। মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন আইনমন্ত্রী। কিয়েভে অস্ত্র গুদামে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ৭৪ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপত্র পেয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান।
3: সেই জীবনটা হয়তো আমরা পাবো না, কিন্তু এই জীবনটা করার জন্য যারা দায়ী তাদের হয়তো বিচারটা হবে, আমরা সেই বিচারটা দেখতে পাবো।
4: আমরা আসলে অনিশ্চিত ভাবে ছিলাম যে কি করব কি করব না, তো আমাদেরকে সুন্দর একটি চাকরির সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকার সহ তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
5: প্রধানমন্ত্রী কিছুটা আবেগতাড়িত কণ্ঠে বলেন, এই ধরনের অনুষ্ঠান কষ্ট বয়ে আনে, তবে যাদের স্মরণ করা হচ্ছে সেই মানুষগুলোর আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।
6: দেশের জন্য দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই মানুষগুলোর, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহনীয় উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে।
5: বিভিন্ন বাস্তবতার কারণে সময়মতো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব না হলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে সরকার পিছিয়ে আসবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
6: গণতান্ত্রিক আমি মানুষ যারা বিভিন্ন ভাবে হারিয়ে গেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব।
5: তারেক রহমান বলেন, সবার সহযোগিতা আছে বলেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রাজধানীর শেরবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতন মুক্ত দেশ করতে কাজ করছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 4 মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া ঢাকা গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারের কাঁচা বাজার গাবতলীতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা শহরে অটো রিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি গতকাল রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
7: এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার চেয়ে 15 লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে, কাজেই ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সবদিক বিবেচনা করে সরকার এই চুক্তিতে যোগ দেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত তার পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করবে আর বাংলাদেশ তার নিজস্ব নীতি অনুসরণ করবে। এদিকে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার জোরদারের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা প্যাক্ট নামে যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। তাতে যোগদান করা গেলে সামরিক ক্ষমতার সক্ষমতার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরেন। আরো শুনুন প্রতিবেদনে।
8: আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে গড়া মক্কা প্যাক্টে মিশর ও মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের যোগদানের বিষয়টি আলোচিত হচ্ছে, সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। এমন বাস্তবতায় এই জোটে যোগদানের বিষয়ে আমন্ত্রণ পেলে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
9: আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব।
8: চলমান বৈশ্বিক ভূ রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। এমন বাস্তবতায় মক্কা প্যাক্টে যোগদানের আমন্ত্রণ পেলে সেটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ।
10: মক্কা জোট হচ্ছে একটা প্রমিসিং একটা জোট। এতে আপনার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার সাথে হয়তো তারা কথা বলছে, তারা মিশরের সাথেও কথা বলছে, কাতারের সাথেও কথা বলছে। এইগুলো চলতে থাকবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের এই জোটটাতে যোগ দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে যদি আমরা আমাদের মাথা উঁচু করে চলতে চাই।
8: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবু রুশদের মতে, মক্কা জোটে যোগদান নিশ্চিত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাও অনেকাংশেই নিশ্চিত হবে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরে বলেন,
10: বাংলাদেশের আমাদের এই নিরাপত্তাটা আমাদের শুনলেন সামরিক খাত ছাড়াও আমাদের অনেক কিছু নিরাপত্তার বিষয় আছে। এই রোহিঙ্গা ইস্যুতে আপনি হয়তো ভবিষ্যতে এমনও দেখতে পারেন যে এই জোট থেকে আমরা হয়তো সহায়তা পেতে পারি রোহিঙ্গাদের ব্যাপারে।
8: এই জোট গঠনের অন্যতম লক্ষ্য হল চুক্তিতে স্বাক্ষরকারী কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাদের সহযোগিতায় এগিয়ে যাবে, অর্থাৎ এই চুক্তি বা জোটভুক্ত দেশগুলো একীভূত হয়ে তারা তাদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে একত্রে কাজে লাগাবে। ফলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে, আঞ্চলিক শক্তিগুলো সবাই এখন পরস্পরকে আঁকড়ে ধরে টিকে থাকার পথ খুঁজছে, তারই ধারাবাহিকতা এই মক্কা প্যাক্ট। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে আজ শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিমা খাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা গ্রাহকদের পাওনা পরিশোধে এবার বড় উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। প্রথম ধাপে 7টি ক্ষতিগ্রস্ত কোম্পানির সম্পদ থেকে আগামী সপ্তাহেই গ্রাহকদের পাওনা পরিশোধ শুরু হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট ঠেকাতে কোম্পানিগুলোর গোপন সার্ভার শনাক্ত, তথ্য স্বচ্ছতা নিশ্চিত এবং আর্থিক অনিয়ম বন্ধে কঠোর অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: বিমা কোম্পানিতে টাকা জমিয়েও দীর্ঘদিন ধরে পাওনা না পাওয়ার অভিযোগ গ্রাহকদের, এবার সেই অপেক্ষার অবসানের উদ্যোগ নিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থার চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, প্রথম ধাপে 7টি ক্ষতিগ্রস্ত কোম্পানির সম্পদ তরলীকরণ করা হয়।

0: নিয়ে কাজ করে। তো সাতটা আটটা কোম্পানি যাদের তোমরা ই করছে তাদের কিছু কিছু প্রথম ধাপে তাদের অ্যাসেট লিকুইডেট করা হয়েছে, এবং আগামী সপ্তাহ থেকে আমরা গ্রাহকদের পে করা শুরু করবো এবং এটা চলতে থাকবে।
1: গ্রাহকের অর্থ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতে বীমা কোম্পানির আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের সুযোগ বন্ধেও কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
0: ডাবল সার্ভার যাদের যাদের আছে, লুকানো সার্ভার যেখানে আছে সেগুলাকে ছয় সপ্তাহ টাইম দিয়েছি। এই ছয় সপ্তাহের মধ্যে তাদের এগুলাকে একীভূতকরণ করতে হবে। যারা করবে না, আই উইল গো আফটার দ্যাট। আমার জন্য একটা টেকনিক্যাল অডিট করা যে কোথায় কোথায় সার্ভার লুকিয়ে আছে সেটা কোনো ব্যাপার না, আমি সেই সার্ভার খুঁজে বার করতে পারবো, এটা কোনো ব্যাপার না। এবং যখন করবো তখন লিগাল অ্যাকশন লুক হবে।
1: বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে কেবল নিজস্ব অডিটেই সীমাবদ্ধ থাকছে না নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ। আর্থিক লেনদেনের তথ্য যাচাই ও অনিয়ম শনাক্তে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বিএসসিসির সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান আইডিআর এর চেয়ারম্যান।
0: সব রেগুলেটরদের একসাথে কাজ করতে হবে। আমি খুব হ্যাপিলি জানাচ্ছি যে আই হ্যাড আ ভেরি ভেরি প্রোডাক্টিভ মিটিং উইথ দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, এবং সেই মিটিং এ বাংলাদেশ ব্যাংকের সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট এরিয়া অফ কোলাবোরেশন, উইচ ইজ ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করা এবং কারা কারা কি করছে না করছে, যত রকম কোলাবোরেশন বাংলাদেশ ব্যাংকের দরকার প্রত্যেকটা জিনিস বাংলাদেশ ব্যাংক আমাদের আশ্বস্ত করেছে, দে উইল সাপোর্ট। এনবিআর এর চেয়ারম্যান এর সাথে আমার সামনে মিটিং আছে, বিসিএফ এর সাথে অলরেডি উই আর প্ল্যানিং।
1: গ্রাহকের পাওনা পরিশোধের পাশাপাশি তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বীমা খাতে আস্থা ফেরানোই এখন আইডিআর এর বড় লক্ষ্য। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি অস্ত্র গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 37 জন নিহত হয়েছে। কিয়েভ এর আশপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো রুশ বিমান হামলায় গত শুক্রবার রাতে মাইলা গ্রামে এই প্রাণহানি ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং এলাকাটি থেকে 370 জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে গত বুধবারের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় নেপালে প্রাণহানি বেড়ে 669 জনে এবং তিব্বতে 7 জনে পৌঁছেছে। নেপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধার অভিযান কিছুটা সময়ের জন্য বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। এই ভয়াবহ বন্যায় এখনও প্রায় 3,000 লোক নিখোঁজ রয়েছেন। পাহাড়ের হিমবাহ ধসের কারণে এই দুর্যোগ নেমে আসে। নেপাল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষজ্ঞ সহায়তাকারী প্রেরণের আহ্বান জানিয়েছে। দেশটির অর্থমন্ত্রী বলেছেন নেপালের পুনর্গঠনের জন্য 4-5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারুইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ এখন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ 7 ওভারে 4 উইকেটে 61 রান করেছে। সকাল 7টায় শুরু হওয়া দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেইডে স্ট্রাইকার্স এখন নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করছে। ডারুইনে দুপুর 12:30 টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:19। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন।

রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2,00,000 টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের প্রসঙ্গ সূচিবায়ু রোগ ও তার প্রতিকার, আর এ নিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, প্রাক্তন পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অধ্যাপক ডাক্তার গোলাম রাব্বানি, সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। জানতে চাই অধ্যাপক ডাক্তার গোলাম রাব্বানি, এই সূচিবায়ু রোগটি কি?
2: সূচিবায়ু এমন একটি রোগ, যে রোগ হলে কোনো একটি কাজ, কোনো একটি চিন্তা অথবা কোনো একটি বিষয় বারবার ওই ব্যক্তিকে করতে হয়, এবং এটি খুব সহজেই অন্য লোকেরা বুঝতে পারে যে তার এই ধরনের পৌনপৌনিক কোনো বিষয় এটা রয়েছে। এছাড়াও যার এই বিষয়টি বা এই রোগটি যার হয়, তার যে দৈনন্দিন যে নিয়মানুবর্তিতা এবং কাজকর্ম সেটি ব্যাহত হতে থাকে, এবং এই রোগটি শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সব বয়সের লোকেরই এটি হয়ে থাকে।
1: আমরা সমাজে অনেকে খুঁজে পাই যিনি খুব খুঁতখুঁতে এবং পরিষ্কার থাকতে চান, এমনকি গোসলখানায় তিনি অনেকক্ষণ সময় কাটান, কোনোভাবেই তিনি পরিষ্কার হননি বলে নিজেই স্বীকৃতি দেন, কিন্তু এই নিয়ে অনেকে বিব্রত বোধ করেন, তাহলে এটাকে কি আমরা একটা রোগ আকার বলতে পারি?
2: আমরা সবাই জানি যে পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ, কিন্তু এই তার মানে এই না যে এক ঘন্টা ধরে তাকে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, কিংবা এমন নয় যে তার পেশাব পায়খানা কিংবা এই ধরনের কাজ করতে যে তাকে গোসল করে বের হয়ে আসতে হবে, অথবা তাকে বাথরুমে যে বাথরুমের যে কল এবং তার ফ্লোর মেঝে ওয়াল এগুলো ধুয়ে আসতে হবে। এটির যে নিয়ম বা সময় এটি যখন ছাড়িয়ে যায় এবং ওই ব্যক্তি যখন তার আচরণের বশবর্তী হয়ে পড়ে, তখনই এটি কিন্তু একটি সমস্যা এবং এটি একটি মানসিক রোগ, যেটির জন্য তাকে এই রকম একটি অবস্থায় পড়তে হয়, এবং যখন লোক জানাজানি হয়ে যায় তখন এটি তার জন্য একটি সামাজিক একটি সমস্যাও হয়ে দাঁড়ায় বটে।
1: এই সমস্যাটি বা এই রোগটি শুরু হয় কিভাবে?
2: আমরা যদি এভাবে ধরি যে প্রত্যেকটা রোগেরই কিন্তু কারণ আছে, যেমন মানসিক রোগেরও কারণ আছে, যেহেতু এটি একটি মানসিক রোগ। আমরা বলি এই মানসিক রোগের জন্য তার যে জিন বা জেনেটিক আমরা যেটাকে বলি, যে মানুষের শরীরের ভিতরে যে টিস্যু বা সেলগুলো আছে এগুলো আপনার জিন থেকে গঠিত এগুলো আর কি।
1: আমাদের পরিবারে বা সদস্যদের মধ্যে বা কর্মস্থলে যদি এমনটি কারো সমস্যা থাকে বা সূচিবায় থাকে, কি লক্ষণ প্রকাশ পেতে পারে?
2: যেমন আপনার সঙ্গেই কোনো বন্ধু কাজ করছে ও কিছুক্ষণ পর পরই যদি কোনো একটা জিনিস ধরে তাহলে বাথরুমে যে ধুয়ে আসে, হাত ধুয়ে আসে। অনেকে আছে যে জুতার ফিতা আমরা সবাই বাঁধি, দেখা গেল যে জুতার ফিতা বাঁধার পরে তারপরে সে হাত ঘন্টা ধরে বেসিনে যে হাত ধুচ্ছেই ধুচ্ছে, এরকম হয়। আবার অনেকে আছে যেমন গোসল করতে অনেকের 2-3 ঘন্টা সময় লাগে, অথবা কেউ যদি শৌচাগারে যায়, একজন মানুষের সাধারণত পেশাব পায়খানা করতে 10-15 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু একবার যদি তার এই বন্ধু কিংবা কলিগ বাথরুমে ঢোকে তাহলে আধা ঘন্টার আগে বের হওয়ার কোনো নাম নেই। এই যে আচরণ, এটি থেকে বুঝতে হবে তার বাথরুমে বোধহয় যে কোনো একটি সমস্যা তার হচ্ছে, এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে অবলীলাক্রমে বলেই ফেলে যে ভাই আমার একটু বেশি ধুতে হয়, কারণ আমার মনে হয় যে আমার শরীরে বোধহয় এটি লেগে থাকলো এবং এটা আমার মন থেকে এটা আমি মুছাতে পারি। এই যে তার মনের ভিতরে যে তাগিদ বা উদ্বেগ, এটি থেকেই কিন্তু তিনি এই কাজটা করে থাকেন, এবং তার কোনো একটা ময়লা লেগে আছে কিংবা যে রোগ দ্বারা আক্রান্ত হবে এই ধরনের ভীতি থেকেই কিন্তু সাধারণত সেই এই ধোয়াধুয়ির কাজটা করে থাকে। এছাড়াও আরও কিছু রোগ আছে যেগুলো আমরা বলি যে ধর্মীয় অনুভূতি, আমরা যারা মুসলমান কিংবা হিন্দু যেই ধর্মেরই আমরা দীক্ষিত হই না কেন, তাদেরও কিছু জিনিস আছে যেগুলো তাদেরকে করতে হয় বিধান অনুযায়ী। এই বিধিবিধানগুলো যখন অতিরিক্ত হয়ে যায় কিংবা তার যে ধর্মের যে নিয়মাবলী তার অতিরিক্ত যদি করতে থাকে, তখনও কিন্তু আমরা বুঝব যে তার ভিতরে হয়তো সূচিবায়ুগ্রস্ততা রয়েছে।
1: এমনটি যখন হয় পরিবারের অন্যান্য সদস্যরা তারা কিভাবে এটি মোকাবেলা করবেন?
2: আসলে উচিত হচ্ছে ওই মানুষটির জন্য ভালোবাসা। আমরা যদি তার কাছ থেকে তার বিষয়গুলোকে সুন্দরভাবে শুনি, বিশেষ করে যারা শিশু কিশোর, পিতামাতার উচিত হচ্ছে, বাবা দাদাদের উচিত হচ্ছে তাকে বসিয়ে তার বিষয়গুলোর সম্বন্ধে তার বক্তব্যটা শোনা ডাক্তারের বা চিকিৎসকের যাওয়ার কাছে আগে। তারপরে আমরা যদি মনে করি যে না, এটি তাকে আমরা বোঝানোর ফলেও সম্ভব হচ্ছে না তার সুস্থতা, তখন কিন্তু অবশ্যই তাকে পেশাজীবী বা আমাদের মতো যারা মনোরোগ চিকিৎসক যারা আছেন তাদের শরণাপন্ন হতে হবে। তাহলে যদি তাকে সঠিক সময়ে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু তার এই উপকারে আসে এবং আমরা বলতে পারি অনেক সময় সম্পূর্ণভাবে আরোগ্য লাভ।
1: এই যে সূচিবায়ু গ্রস্ততা এমনটি যাদের হয় তাদের চিকিৎসা কোথায় করাবেন, কোথায় যাবেন, এই নিয়ে তথ্য জানতে চাই।
2: সমাজের ভিতরে নানান ধরনের ভুল ধারণা আছে, তার ফলে হয় কি যে এই ধরনের করতে থাকলে হয়তো মনে করে যে তার বাতাস লেগেছে কিংবা কোনো ভূতের আসর কিংবা কোনো দেব দেবীর কিংবা কোনো কিছু একটু ঘটনা ঘটেছে। আসলে কিন্তু এটা মানুষের আচরণের একটি বহিঃপ্রকাশ, কাজেই এটা যেহেতু সম্পূর্ণ বৈজ্ঞানিক চিকিৎসা বিদ্যমান এবং এই চিকিৎসাটি সাধারণত মানসিক রোগ বিশেষজ্ঞরা করে থাকেন এবং আমরা আমাদের যে সমস্ত মেডিকেল কলেজ আছে গোটা বাংলাদেশে এবং বড় বড় টার্সিয়ারি কেয়ার হসপিটাল সহ পাবনা মেন্টাল হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এই জায়গাতে কিন্তু এই চিকিৎসা বিদ্যমান এবং সেখানে আমার তাদেরকে নিয়ে গেলে তাদের যে শিশু হলে শিশু বিভাগ সেখানে অথবা যদি অ্যাডাল্ট রোগী হয় তাহলে তাদের সেখানে নিয়ে তার শিশু কিশোর যৌবনের এবং তার এই বিষয়গুলো আমরা যাবতীয় শুনে তার আর অন্য কোনো রোগ বালাই আছে কিনা মানুষ, কারণ এটি অন্য কোনো একটি মানসিক রোগের সঙ্গে যেমন বিষণ্ণতা উদ্বেগ এর সঙ্গেও কিন্তু থাকতে পারে, সেই সব কিছু আমাদের শোনার পরে তাহলে আমরা তাকে যদি ব্যবহারগত এবং ঔষধ দিয়ে চিকিৎসা করি, এটি কিন্তু দুটোই চিকিৎসা আছে, কারণ এটি কিন্তু তার ব্রেনের ভিতরে যে স্নায়ুকোষে যে নিউরো ট্রান্সমিটার বলে একটি জিনিস আছে যেমন ফাইভ-হাইড্রোক্সিট্রিপটামিন এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এগুলোর আধিক্য এবং কমের কারণেও কিন্তু এটা হয়ে থাকে, ফলে এর জন্য ওষুধেরও প্রয়োজন হয় আর আচরণগুলো যেহেতু তার বেশি অতিরিক্ত হয় এবং তার ফলে তার কাজকর্ম ব্যাহত হয় ওই আচরণগুলোও কিন্তু সংশোধন করা যায়।
1: বাস্তব জীবনের গতিকে ব্যাহত করে এমন একটি রোগ হচ্ছে সূচিবায়ু, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জিন ভূতের আসর নয়, কেউ তাবিজ করছে এটাও নয়, বা কবিরাজের পিছে ছোটা নয়, তার সঠিক পরামর্শ এবং চিকিৎসা প্রয়োজন, এটা সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে করা উচিত। আজকে সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর গোলাম রব্বানি, সূচিবায়ু রোগ তার প্রতিকার নিয়ে অনেক কথা জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি ডক্টর রেজাউল আলম খান সবাইকে জানাই শুভেচ্ছা। আজ এই অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: শহর সুর শরতের স্নিগ্ধ সকালে শিউলি ফুলের গন্ধে বুক ভরে শ্বাস নিলে মনে হয় জীবনটা সত্যিই অনেক সুন্দর। আর শরতের শান্ত বিকেলে নদীর ধারে কাশফুলের ঢেউ দেখলে হৃদয়ের সব না বলা কথাগুলো আনমনে ডানা মেলতে থাকে।
1: শরৎ মানে সতেজতা, যেখানে প্রতিটি ধুলিকণা আর ঘাসের ডগা যেন প্রকৃতির পবিত্র স্পর্শ বয়ে নিয়ে আসে। নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি দেখে কিশোরবেলার সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে যায়।
0: শরতের মায়াবী জ্যোৎস্নায় ভিজে যখন মন ব্যাকুল হয়ে ওঠে, তখন পৃথিবীর সব সৌন্দর্য যেন চোখের সামনে ধরা দেয়।
1: শরৎ মানে শুভ্রতা, শিউলির শুভ্রতা। শিউলির রঙই যেন শরতের পরিচয়, কেবল প্রভাত নয়, শিউলির সুবাস মাতিয়ে রাখে শরৎ সন্ধ্যাও।
0: ভোরের আলো ফোটার আগে ঝরে গেলেও যেন শেষ হতে চায় না শিউলির রূপ। শরতে গুচ্ছবদ্ধ সবুজ সাদা ছাতিম ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে দূর থেকে দূরে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমাদের এবারের আয়োজন শরৎ ঋতুকে ঘিরে। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহবুব সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বন্ধুরা, শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের স্নিগ্ধতায় ঘেরা এক মায়াবী ঋতু। প্রকৃতির অপূর্ব রূপ আমাদের মনে প্রশান্তি আর সজীবতা এনে দেয়।
0: বহু কবি ও সাহিত্যিক শরতের পূর্ণিমায় রাতকে প্রেম, রহস্য ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে মিলিয়ে লিখেছেন। বলা যেতে পারে কবি মাত্রই শরৎ নিয়ে লিখেছেন।
1: শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। তিনি প্রকৃতিকে দেখেছেন জীবনের প্রতিচ্ছবি হিসেবে।
0: শরতের ভোর তার চোখে ধরা পড়েছে এভাবেই।

0: গ্রীষ্ম বর্ষা পেরিয়ে যাত্রা শুরু করল শ্বেত শুভ্র শরৎ ঋতু, যে ঋতুতে আকাশ দেখে মন ভালো হয়ে যায়। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, পেঁজা তুলার মতো সাদা মেঘমালা। সৈয়দ শামসুল হক লিখেছেন, কি যে বিস্ময়, কি করে ভুলি আকাশের নীল ঘন সাদা মেঘ, কবে কার গ্রাম পথে ডুলি।
1: শরৎ বন্দনায় পিছিয়ে নেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। তিনি তাঁর অসংখ্য গান ও কবিতায় শরতে বাংলার প্রকৃতির নিখুঁত আলপনা এঁকেছেন। কবি নজরুলের অনেক গানেই ধরা দিয়েছে শরৎ ঋতু, শরতের অপূর্ব রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে

0: শরতে শিউলি তলায় লুটিয়ে পড়া ফুলগুলো দেখে মনে হয় ধরিত্রী আজ সাদা চাদরে ঢেকে নিজেকে এক নতুন সাজে সাজিয়েছে।
1: কাশফুল আর শরতের নীল আকাশের সক্ষতা দেখে মনে হয় প্রকৃতির স্নিগ্ধ উপহার কেবল আমাদের প্রশান্তি দেওয়ার জন্যই তৈরি।
0: শরতের মেঘহীন আকাশ যেন নীল রঙের এক বিশাল সমুদ্র, যেখানে সাদা মেঘের দলগুলো ঠিকানাহীনভাবে ভেসে বেড়ায়।

0: অসীম বিশ্বাসের সুন্দর এই সুরের মাধ্যমেই আমরা ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরসুর এখানেই শেষ করতে যাচ্ছি। গানগুলো আপনাদের কেমন লাগলো তা জানিয়ে চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়, সরসুর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। এতক্ষণ আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: আবারও কথা হবে সরসুরের পরবর্তী আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সকল আয়োজনের সঙ্গেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত আয়োজন চির উন্নত মমশির। আজ থাকছে নজরুল সাহিত্যে নারী বিষয়ে গবেষণাধর্মী অনুষ্ঠান, গবেষণা ও গ্রন্থনা তানিয়া খান, উপস্থাপনায় ফাতেমা আফরোজ সোহেলী।

0: বাংলা সাহিত্যে কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাব ঘটে ধূমকেতুর মতো বিষয় নিয়ে। মাত্র 22 বছরের সাহিত্য জীবনে তিনি স্পর্শ করেছেন গান, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, গীতিনাট্যসহ সাহিত্যের সকল শাখা। তাঁর বিভিন্ন লেখার মধ্যে নারীকে তুলে ধরেছেন নানাভাবে, কখনো অবস্থা নিয়ে, কখনো অবস্থানে, কখনো বা উপমায়। নজরুল তার সময়ের সামাজিক বাস্তবতাকে অতিক্রম করে নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে যা লিখে গেছেন তা আজও প্রাসঙ্গিক। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পাশাপাশি নারীদের বিপক্ষে নানা বাধা তৈরি হচ্ছিল, তখন কাজী নজরুল ইসলাম তার কলমকে অস্ত্র হিসেবে তুলে ধরেছিলেন নারী মুক্তির পক্ষে। সমাজ নানা শৃঙ্খলে আবদ্ধ ছিল, তখন নজরুল তার লেখনী নারী মুক্তির অনবদ্য মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। সাহিত্যিক ও গবেষকদের মতে নজরুল সমাজকে এমন এক দৃষ্টিকোণ থেকে দেখেছেন যেখানে নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করা হয়েছে। তাঁর লেখায় আমরা দেখতে পাই একদিকে নারীর প্রতি গভীর শ্রদ্ধা, অন্যদিকে নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ। তাঁর গানে, কবিতায়, গল্প, উপন্যাসে তিনি যুক্ত করেছেন নারী মুক্তি ও জাগরণের কথা। আজকের এই আয়োজনে নজরুল নারীকে কিভাবে চিত্রায়িত করেছেন তার কলমে সেখান থেকে যত সামান্যই তুলে ধরছি। নারী কবিতাটিকে কবি কাজী নজরুল ইসলামের নারী বিষয়ক ভাবনার ভিত্তিভূমি বলা যায়। নারী কবিতায় তিনি বলেছেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই।
1: এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি ও সাহস, নিশীথে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুতৃশালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হল, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাকে হল, নারী বকে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে।
0: বিদ্রোহী কবির সাহিত্য সৃষ্টিতে নারী কেবল অনুভূতির প্রিমাস্পদ নয়, নারী সেখানে আধুনিক চেতনার এক দীপ্ত প্রতীক। এখানে তিনি কেবল সমতার কথাই বলেননি, বরং বিশ্ব সৃষ্টিতে নারীর অবদানের এক শাশ্বত স্বীকৃতি দিয়েছেন। তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে নজরুল এখানে নৈতিকতার এক শক্ত ভিত্তি স্থাপন করেছেন। সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোকে সযত্নে সরিয়ে রেখে তিনি নারীকে সৃষ্টির কেন্দ্রবিন্দুতে দেখিয়েছেন। কেবল সাম্যের গান নয়, তার ছোট গল্পেও নারীর আর্থসামাজিক অবস্থান এবং প্রথাগত ও প্রথামুক্ত রূপ অসামান্য বাস্তবতায় ফুটে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকায় নজরুলের গল্পে নারীর অবস্থা ও অবস্থান শীর্ষক গবেষণায় স্পষ্ট দেখা যায় নজরুল তার গল্পে তৎকালীন ব্রিটিশ ভারতের সনাতন নারী বা দ্রোহী, প্রথাগত বা প্রথামুক্ত উভয় চরিত্রের সংমিশ্রণ ঘটিয়েছেন। সাধারণত এখানে নারী চরিত্রগুলোর জীবনাচরণ, প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ দারিদ্র, অধিকার বঞ্চনার বিষয়গুলোই উঠে এসেছে। স্বামীহারা গল্পের কথাই ধরা যাক। নজরুল দেখিয়েছেন তৎকালীন সমাজ সংস্কারের নামে নারীকে গোরুস্থানের নিভৃত নির্বাসনে ঠেলে দিয়েছিল, কিন্তু একই সাথে নজরুল তার মানুষ প্রতিনিধি হিসেবে বেগমের শাশুড়ির মাধ্যমে বলিয়েছিলেন, জাত লোকের গায়ে লেখা থাকে, যার চালচলন শরীফের মতো সেই তো আশরাফ, অর্থাৎ মানুষের মূল্য প্রথায় নয়, আচরণে। অপরদিকে নজরুল তাঁর রিক্তের বেদন বা হেনা গল্পে সমকালীন অন্তর্বাসী নিয়ে অসহায় নারীর বিপরীতে তৈরি করেছেন তেজদীপ্ত স্বাধীনচেতা নারী চরিত্র। যেমন রিক্তের বেদনের বেদুইন যুবতী গোল কিংবা হেনা গল্পের স্বদেশের স্বাধিকার আন্দোলনে উৎপুত্থ বীরাঙ্গনা হেনা। বিংশ শতাব্দীর শুরুতে বাঙালি নারীদের মুক্তির অভাব দেখেই নজরুল মধ্যপ্রাচ্য বা আন্তর্জাতিক পরিমণ্ডলের পটভূমিতে এমন সাহসী নারীর স্বপ্ন রূপায়ণ করেছিলেন। একই সাথে তিনি উপমহাদেশীয় নারীদের বীরত্বগাথাও তুলে ধরেছেন।

এমনকি সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর নারীদের প্রতিও নজরুলের ছিল গভীর দরদ। রাক্ষসী গল্পের বাগদি নারী বিন্তি চরিত্রটি এর অন্যতম উদাহরণ। অত্যাচারী সমাজের প্রতি তার ক্ষোভ ও দ্রোহ তাকে রুদ্র রূপ দান করেছিল। বিন্তির চারিত্রিক দৃঢ়তা প্রমাণ করে নজরুল নারীকে শুধু নরম অবলা হিসেবে দেখেননি, বরং নারীর নিজস্ব অবস্থানকে স্বীকৃতি দিয়েছেন। আজ বিংশ শতাব্দীর সীমানা পেরিয়ে একবিংশ শতাব্দীর কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব বিচরণের এই যুগেও নজরুল সাহিত্যের এই নারী ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক। আর তাই তো তাঁর লেখা জাগো নারী জাগো বহ্নি শিখা এই গানটি যেন নারী ক্ষমতায়নের এক বলিষ্ঠ উচ্চারণ। নজরুলের গানে নারী যেমন আপন অধিকারের চেতনায় ভাস্বর, তেমনি অপরূপ সৌন্দর্যের মূর্ত প্রতীক। জাগো নারী জাগো বহ্নি শিখা গানের মাধ্যমে তিনি শৃঙ্খলিত নারীকে আপন শক্তিতে উদ্ভাসিত হওয়ার ডাক দিয়েছেন।

নজরুলের কলমে নারীর শ্যামলী রূপ, সারল্য কিংবা সৌন্দর্য দারুণ নান্দনিকতায় ফুটে উঠেছে। তিনি কখনো লিখেছেন, রুমঝুম রুমঝুম খেজুর পাতায় নূপুর বাজায়।

তিনি তার গানে সৌন্দর্যের রূপ কল্প উপস্থাপন করেছেন সুর ও বাণীর যুগলবন্দিতে। তিনি লিখেছেন, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়।

0: গল্প ও কবিতার পাশাপাশি নজরুলের নাটকেও নারীরা ছিল আত্মমর্যাদায় বলিয়ান। নজরুলের উপন্যাস ও নাটকগুলোতে নারীরা নিজেদের আবেগ, অনুভূতি ও স্বপ্নের কথা অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছে। বাঁধনহারা উপন্যাসের চরিত্র মাহবুবা কিংবা মৃত্যুক্ষুধার রুবির মাধ্যমে তিনি দেখিয়েছেন অন্তরালে থাকা নারীদেরও রয়েছে নিজস্ব আত্মা, গভীর প্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। একদিকে আলিয়া নাটকে তিনি নারীত্বের তিনটি ভিন্ন রূপ, প্রেম, শক্তি ও কোমলতার অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। তার আলিয়া নাটকে বা সঙ্গীতে নারীশক্তির প্রকাশ তাই অনবদ্য। তিনি নারীকে জাগ্রত হতে আহ্বান জানিয়ে বলেছেন, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে। অন্যদিকে ঝিলিমিলি নাটকের ফিরোজা চরিত্রটি যেন এক শাশ্বত নারীর প্রতীক, যে সমস্ত সামাজিক বাধা পেরিয়ে প্রেমের কাঙ্গাল।
1: কথার উত্তর দিচ্ছিস না কেন? তোকে আমি বারণ করিনি? কোনদিনই অপদার্থ ছেলেটাকে আশকারা দিবি না, ওর সাথে কথা বলবি না? জবাব দিচ্ছিস না কেন? আজ তোমায় আমি বুঝিয়ে দেব এই অবাধ্যতার ফল কি।
2: আব্বা, আমার যথেষ্ট বয়স হয়েছে, ভালো মন্দ বিচার করার বোধ শক্তি আমার।
1: কি এত বড় কথা! বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না।
2: আব্বা, এইভাবে তুমি আমাকে বলতে পারলে, বেশ, এক্ষুনি আমি চলে যাচ্ছি তোমার এই পাষাণপুরী থেকে।
3: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশীল। আজকের আয়োজনে ছিল নজরুল সাহিত্যে নারী বিষয়ে গবেষণাধর্মী অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফাতেমা আফরোজ সোহেলি, গবেষণা ও গ্রন্থনায় ছিলেন তানিয়া খান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাতেমাতুজ জোহরা।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting on the morning of Sunday, the 15th of Bhadro, the 16th of Rabiul Awwal, and August the 30th. The news read by Shams Rahman. First the headlines. Prime Minister pledges to fulfill aspirations of freedom fighters, victims of democratic movement, and July martyrs. Tariq Rahman directs to modernize traffic system and restore order in transport sector in Dhaka. Home Minister announces financial rewards of up to 2 lakh taka for information on looted and illegal firearms. Agriculture Minister warns of strict action if artificial crisis of fertilizer is created. Bangladesh to decide on joining Mecca Pact, considering all aspects, says Law Minister. Russian drone strike on Kiev weapons depot kills at least 37 Ukrainians. And Bangladesh high-performance team are now facing Victoria Cricket Academy 11 in first semi-final of top T20 cricket tournament at Darwin. Now the details. Prime Minister Tariq Rahman has pledged to make utmost efforts to fulfill the aspirations of freedom fighters, victims of enforced disappearances, and fighters and martyrs of July mass uprising. He said this after handing over job appointment letters to 10 members of families affected by enforced disappearances and killings and families of July martyrs at a ceremony at his office at Tejgaon in the capital yesterday. A total of 74 people received appointment letters. The Prime Minister said, despite its limited capacity, the government will stand by the families of the victims of disappearances and those of injured and martyred in the July uprising. He said, due to the great sacrifices of the martyrs of the July uprising, people of Bangladesh have been freed from the fascist regime. Mentioning that the sacrifices of the fighters are the great source of motivation, Tariq Rahman said his government would continue to strive to fulfill the hopes and expectations of July mass uprising as long as the people entrusted his party with the responsibility of running the country. In this regard, he also sought everyone's full support. The International Day of the Victims of Enforced Disappearances is being observed in the country today, like elsewhere in the globe. The United Nations has designated 30th August as the International Day of Victims of Enforced Disappearances since 2011. The main objective of this day is to highlight the inhuman crime of enforced disappearance on the global stage and to exert pressure on states to be held accountable. Government and human rights organizations have chalked out elaborate program marking the day. As part of the programs, Liberation War Affairs Ministry has organized a program at Bangladesh-China Friendship Center at Sherebangla Nagar in the capital today. President Mirza Fakhrul Islam Alamgir will attend the program as the chief guest. Bangladesh Beta will air the program live. Prime Minister Tariq Rahman has directed the authority concerned to resolve traffic congestion in capital, modernize traffic system and restore order in transport sector. He gave the direction while presiding over a meeting at his office at Tejgaon in the capital yesterday. The meeting decided to launch the electronic toll collection ETC system at the toll plazas of expressways and flyovers. The Prime Minister has directed the concerned authorities to complete this work within next 4 months. The meeting directed Bangladesh University of Engineering and Technology, BUET, to submit a report with necessary recommendations within the next 15 days to resolve the traffic congestion on the Jatrabari-Gulistan flyover. Besides, the meeting discussed the relocation of the Fulbaria bus terminal to Keraniganj to make Dhaka's public transport system more orderly, the expansion of the back part of the Gabtuli bus terminal to increase capacity and make vehicle management more effective, the relocation of the Karan Bazaar kitchen market to Gabtuli, and alternative parking arrangements to reduce traffic congestion around the Secretariat building. The Prime Minister ordered the formulation of a separate policy to make the movement of auto rickshaws in the Dhaka city more orderly and regulated. He also directed the concerned authorities to take necessary measures against the movement of unauthorized double-decker sleeper buses. This is Bangladesh Beta giving you the news. Home Minister Salahuddin Ahmed has announced increased cash rewards for people providing information leading to the recovery of looted and illegal firearms. He made the announcement while briefing newsmen after addressing the quarterly crime review conference at the Bangladesh Police Auditorium at Rajar Bagh in the capital yesterday. The Home Minister said informants will receive from 10,000 taka to maximum 2 lakh taka for providing information of light to heavy weapons. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said the country has sufficient fertilizer supplies and warned of strict action against those found creating an artificial shortage or charging farmers excessive prices. He said this at a meeting with government officials at the Deputy Commissioner's office in Faridpur yesterday. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government will decide whether Bangladesh will join the Mecca Pact after considering all aspects of the matter. He made the remarks while responding to questions from journalists after attending a reception for meritorious students of Jinnah Collectorate School and College yesterday. The law minister said India would act according to its foreign policy, while Bangladesh would follow its own. At least 37 people have been killed after a Russian drone strike on an ammunition depot near Kiev triggered a major explosion. The attack happened late on Friday in the village of Myla as Russian air attacks on Kiev and the surrounding region entered a third consecutive day. Ukrainian President Volodymyr Zelensky says dozens of people were injured and more than 370 people were evacuated from the area. Volodymyr Zelensky vowed to hold those responsible accountable, saying ammunition should not be stored near residential areas. Cricket and Bangladesh High Performance 11 are now batting against Victoria Cricket Academy 11 in the first semi-final of the top T20 series at Darwin in Australia. They were 95 for 8 in 15 overs when reports last came in. Earlier, Victoria Cricket Academy 11 won the toss and decided to field first. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining West Bengal, North Odisha coasts. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister pledges to fulfill aspirations of freedom fighters, victims of democratic movement and July martyrs. Tariq Rahman directs to modernize traffic system and restore order in transport sector in Dhaka. Home Minister announces financial rewards up to 2 lakh taka for information on looted and illegal firearms. Agriculture Minister warns of strict action if artificial crisis of fertilizer is created. Bangladesh to decide on joining Mecca Pact, considering all aspects, says Law Minister. Russian drone strike on Kiev weapons depot kills at least 37 Ukrainian. And Bangladesh high performance team are now facing Victoria Cricket Academy 11 in first semi-final of top T20 cricket tournament at Darwin. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bidar Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jor ta ki kom se.
3: Zi abba. Ohon to kom kom hi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
3: Chinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si side theke naki basago khali ham hoitase. Ham ar ham.
2: Joto hun ta so. তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি?
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করন লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরে এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। প্রথমে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান। পরদেশী মেঘ যাওরে ফিরে।

0: চলছে নজরুল বর্ষ। নজরুলের সৃষ্টিকর্ম আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। নজরুল তার গানে, তার সাহিত্যে, তার উপন্যাসে, তার গল্পে অসাধারণ। নজরুল রবীন্দ্র বলয়ের মধ্যে থেকেই স্বকীয়তা সৃষ্টি করেছেন, সেখান থেকে বেরিয়ে তিনি তার সৃষ্টিকে অনন্য, অসাধারণ করেছেন। নজরুল তার কবিতায় যে বিদ্রোহ দেখিয়েছেন, পাশাপাশি নজরুল তার গানে প্রেমের, বিরহের কবি হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। নজরুল দর্শনকেও আমরা শ্রদ্ধা করি। তিনি বলেছেন, যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। নজরুল আরো বলেছেন, ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য, অর্জনে দৃঢ় সংকল্প হওয়া।
1: শুনছেন নজরুল সংগীত, এবারে শিল্পী রাহাতারা গীতি।

0: নজরুল, অ্যারাবিয়ান সুর আর ইরানিয়ান সুরকে আমাদের সঙ্গীতে নিয়ে এলেন। নজরুল ফার্সি থেকে, আরবি থেকে, উর্দু থেকে কিছু শব্দ এমনভাবে নিয়ে এলেন যা আমাদের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। নজরুল বাংলার গজলকে জনপ্রিয় করে তোলেন। আমরা নজরুল বর্ষে চাই আমাদের আগামী প্রজন্ম নজরুলের দর্শনকে, নজরুলের সাহিত্যকে, নজরুলের গানকে আরো বেশি বেশি করে চর্চা করুক।
1: এবারে সালাউদ্দিন আহমেদের কণ্ঠে শুনবেন আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: আকাশ জুড়ে মেঘের খেলা ভাসছে উঁচু নিচু, মেঘবালিকার লুকোচুরি রোদের পিছু পিছু, জুঁই চামেলি শিউলি আর কাশফুলেরা হাসে, শ্বেতকপোতের ডানায় চড়ে শরৎ রানী আসে, আমন খেতে কোমল হাসি তালের গাছে তাল, ভরা নদীর শান্ত ধারায় বিম্বিত শরৎকাল।
1: আমাদের দেশে এখন শরৎকাল। বাংলার বৈচিত্র্যময় প্রকৃতিতে শ্রাবণের মেঘ ভাঙা জল থৈতই বিষণ্নতা পেরিয়ে প্রতিবছর শরৎ আসে পালাবদলের গান নিয়ে। তবে শরতের দুই মাসের আবার দুই রকম মেজাজ। এখন চলমান ভাদ্র মাস, কখনো ইলশেগুড়ি বৃষ্টি, কখনো অসহনীয় গরম নিয়ে এসেছে ভাদ্র। কোথাও কোথাও এই মাস তাল পাকা ভাদ্র নামে পরিচিত, আবার কোথাও এই ভাদ্রতেও ঝরছে অবিশ্রান্ত বর্ষণ।
0: তবে যখন বৃষ্টি থাকে না তখন শহর ছাড়িয়ে একটু বাইরে গেলেই দেখবেন আকাশে ভেসে বেড়ানো মেঘের প্রান্ত ছুঁয়ে উড়ে চলা পাকপাখালির ঝাঁক, ফুলে ভরা কাশবন বাঁশবনের ডাহুকের ডাকাডাকি, বিলঝিলের ডুবো ডুবো জলে জড়িয়ে থাকা শালুক পাতা, আঁধারের বুক চিরে জোনাকি রূপালি সেলাই, ঘোর লাগা চাঁদের আলো, কি নেই, সব আনন্দই আছে এই ঋতুর কাছে।

0: হ্যাঁ বন্ধুরা, শরতের এক আনন্দময় ঘ্রাণ আছে যা মনকে শান্ত আনন্দময় করে তোলে। এই ঋতুর বাতাসে শিউলি ফুলের সুবাস, ভেজা মাটির গন্ধ আর নতুন ধানের শীষের ঘ্রাণ মিশে থাকে। আর আজ সেই সুবাস নিয়ে চলুন যাই আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সবুজ প্রাঙ্গণে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই প্রাঙ্গণে আপনাদের সাথে আছি আমি শিউলি রানীবালা
0: এবং আমি শাকিল আহমেদ।
1: শরৎ সকালে শুভেচ্ছা সকলকে।
0: আজ রবিবার, 15ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 30শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 16ই রবিউল আউয়াল 1448 হিজরি শরৎকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন।
0: শুভ জন্মদিন। গুম শব্দটি শুনলেই যেন বুকের ভেতর অদৃশ্য এক শূন্যতা তৈরি হয়, তাই না? গুম মানে শুধু একজন মানুষকে কোথাও নিয়ে যাওয়া নয়, গুম মানে তার পরিবারকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেওয়া, প্রিয়জনের প্রতীক্ষাকে বছরের পর বছর দীর্ঘ করা, একটি ঘরের দরজাকে চিরকাল যন্ত্রণা আর অপেক্ষার দরজা বানিয়ে দেওয়া।
1: হ্যাঁ বন্ধুরা, সহজ ভাষায় গুম বা জোরপূর্বক অন্তর্ধান করানো হল এমন একটি ঘটনা যখন কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় কর্মকর্তা, রাষ্ট্রের অনুমোদন বা সমর্থনে কাজ করা ব্যক্তি কিংবা কোনো সংগঠিত পক্ষের মাধ্যমে তার ইচ্ছার বিরুদ্ধে আটক, অপহরণ বা অন্যভাবে সরিয়ে নেওয়া, গুম হওয়া ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে তথ্য অস্বীকার করা, ফলে মানুষটি কোথায় আছেন, তিনি বেঁচে আছেন কিনা তা জানা যায় না।
0: গুম কেন ঘটে? এর পিছনে নানা রাজনৈতিক, সামাজিক ও ক্ষমতাকেন্দ্রিক কারণ থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মত দমন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো, মানবাধিকার কর্মী বা সাংবাদিককে নীরব করে দেওয়া কিংবা কোনো অভিযোগের জবাবদিহি এড়িয়ে যাওয়ার মতো উদ্দেশ্য কাজ করতে পারে।
1: তবে যে কারণেই হোক না কেন, মৃত্যুর সংবাদ যেমন বেদনাদায়ক, অনিশ্চয়তার এই দীর্ঘ অপেক্ষা অনেক সময় তার চেয়েও গভীর যন্ত্রণা তৈরি করে, কারণ সেখানে শোকেরও কোনো শেষ নেই, অপেক্ষারও কোনো নির্দিষ্ট সীমানা নেই। গুমের সবচেয়ে নির্মম অভিঘাত পড়ে পরিবারের ওপর। একজন মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন, হয়তো আজ সন্তান ফিরে আসবে। একজন স্ত্রী জানেন না তার স্বামী কোথায়।
0: যে কারণই থাকুক, একজন মানুষকে আইনের বাইরে নিয়ে গিয়ে তার অবস্থান গোপন রাখা মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের মৌলিক ধারণার পরিপন্থী। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হয়।
1: হ্যাঁ, এই প্রেক্ষাপটে গত 3রা আগস্ট আমাদের দেশের মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
0: হ্যাঁ বন্ধুরা, আজ 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। একটি সভ্য রাষ্ট্রে মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও আইনের আশ্রয় পাওয়ার অধিকার নিশ্চিত থাকা জরুরি। মানুষকে অদৃশ্য করে দেওয়া কোনো ন্যায় বিচার পথ হতে পারে না। সত্য জানা, পরিবারকে তার উত্তর দেওয়া এবং দায়ীদের আইনের আওতায় আনা, এগুলো কেবল দাবি নয়, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজের অপরিহার্য দায়িত্ব। প্রিয় বন্ধুরা, আজকের দিনে গুম প্রতিরোধের আহ্বান জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থানীয় প্রতিবেদন নগর পাঁচালী, আছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি।
0: এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব, শুভযাত্রা এবং শুনব সিনেমার গান। চলুন শোনা যাক একে একে। প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ, আর এই ঢাকা মহানগর হিসাবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। শোনা যাক ঢাকা শহরে থাকা সেসব কর্মঠ মানুষগুলোর দিনযাপনের গল্প।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী, কর্মঠ, শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ শুনব ঢাকা শহরের একজন মাছ বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শামসুন নাহার রিনি।
2: প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলছি একজন মাছ বিক্রেতার সাথে। আপনার নাম পরিচয় একটু বলবেন।
3: আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমি পেশায় একজন মাছ বিক্রেতা।
2: আপনার গ্রামের বাড়ি কোথায়?
3: আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ।
2: আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি কি কাজ করতেন?
3: কাজ করতাম না, পড়াশোনা করতাম।
2: আপনি তো পড়াশোনা করতেন, কোন ক্লাসে পড়াশোনা করছেন আর কেন আপনি পড়াশোনা ছেড়ে দিলেন?
3: ক্লাস 9 এ পড়ছি আর পড়ালেখা ছাইড়া দিছি করোনার সময়। করোনার সময় ফ্যামিলির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, ফ্যামিলির দিকে চাইয়া পরে ব্যবসার ভিতরে ঢুকছি।
2: এত কাজ থাকতে আপনি কেন মাছ বিক্রি বেছে নিলেন?
3: মাছ বিক্রি বলতে গেলে আমার আব্বু মাছ বিক্রি করে, ভাইও বড় ভাইও মাছ বিক্রি করে, তো তাদের সাথে যোগ দিছি যে দেখি কিছু একটা হয় নাকি।
2: এই যে আপনি মাছ বিক্রি করেন, মাছগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন?
3: মাছগুলো ডাইরেক্ট ময়মনসিংহ এর থেকে আসে, আসে বাজারের সামনে রাখা দেয়, পরে সকালবেলা আসে আমি বাজারের ভিতরে নিয়ে বিক্রি করি।
2: আপনার এখানে কি ধরনের মাছ পাওয়া যায়?
3: আমার দোকানে পাঙ্গাস মাছ, তেলাপিয়া, ইলিশ আর চিংড়ি মাছ।
2: কোন মাছের চাহিদা এখানে বেশি?
3: আমাদের বাজারে চাহিদা বেশি পাঙ্গাস আর তেলাপিয়া।
2: এই মাছের চাহিদাগুলো কেন বেশি?
3: চাহিদা বেশি, এদের দাম কম, সবাই খাইতে পারে কম বেশি।
2: আপনি তো মাছ বিক্রি করেন, আপনি কি মাছ বিক্রি করতে চান না অন্য কোনো ব্যবসা করতে চান?
3: না, অন্য কোনো ব্যবসা করতে চাই না, এই ব্যবসাটাকে একটু বড় করতে চাই।
2: আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই।
3: পরিবারে মা আছে, আব্বু আছে, ভাই আছে, আমার ওয়াইফ আছে। এই
2: আপনাদের পরিবারটা একটি বড় পরিবার, তো আপনি যে আয় করেন এই আয় দিয়ে আপনি আপনার পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারেন?
3: হ্যাঁ, পারি কোনো রকম, যেদিনকা বাজার একটু বেশি ভালো যায় সেদিনকা পারি ফোটাতে পারি, অসুবিধা নাই, চলে যায় কোনো রকম।
2: মাসে কি কিছু জমাতে পারেন?
3: পারি তো কিছু, 3 ভাগের ভিতরে 1 ভাগ আর 2 ভাগই ব্যয় হয়ে যায়।
2: যখন আপনি পড়াশোনা করতেন তখন আপনি কি স্বপ্ন দেখতেন?
3: আমি যখন পড়াশোনা করতাম কম্পিউটারে একটা শিক্ষা, কাজ করা, ঠিক করা, এইসব নিয়ে একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু ফ্যামিলির দিকে চাইয়া আর স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমি যদি পড়ালেখা করি, কন্টিনিউ করতে থাকি, তাহলে ফ্যামিলির আর্থিক অবস্থা খুব খারাপ, আমিও চলতে পারবো না, তারপর আমার ফ্যামিলিও চলতে পারবো না, এর জন্যে মাছ ব্যবসা থেকে যোগ দিচ্ছি।
2: যেহেতু আপনি বিয়ে করেছেন, আপনার যখন সন্তান হবে, সন্তানদের নিয়ে আপনি কি আপনার স্বপ্ন পূরণ করতে চান?
3: হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার সন্তানকে নিয়ে আমি যেটা না পারছি আমার সন্তানরা চেষ্টা করার মধ্যে তাই ওরা আমার স্বপ্নটা পূরণ করে।
2: আপনি কি আপনার পরিবারে একমাত্র আয় রোজগার করেন না অন্যরও আয় রোজগার করে?
3: না, আমি একমাত্র না, আমার আব্বু আছে, ভাই আছে, আমি আছি।
2: আপনি তো বিএমপি বাজারে মাছ বিক্রি করেন, তো এখানে যারা মাছ কিনতে আসে তারা আপনার মাছের প্রতি কতটা সন্তুষ্ট?
3: মাছ বেচার নিয়মই হইতাছে যে আচার ব্যবহার বুঝি ভালো হয়, নেক্সট টাইমে কাস্টমাররা আসে, দাম বেশি হলেও কাস্টমাররা আসে, যে এখন খুঁজে কাস্টমারে যে দোকানদার ভালো ব্যবহার করলো, যে এর কাছে যাই, 10 টাকা বেশি হলো এর কাছেই যাবো, অসুবিধা নাই।
2: এই যে আপনি বাংলাদেশ বেতারে আপনি আপনার মনের কথাগুলো বলতে পারছেন, আপনার কাছে কেমন লেগেছে?
3: ভালো লাগতেছে।
2: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে মহানগরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
3: হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, যারা শুনবে তাদেরকেও ধন্যবাদ।
2: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব চক বাজার নিয়ে প্রতিবেদন। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারু, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
4: বন্ধুরা, আজ আপনাদের এমন এক জায়গা থেকে ঘুরে নিয়ে আসব যেখানে পা রাখলে মনে হয় সময় যেন একটু থেমে রয়েছে। চারপাশের কোলাহল, মানুষের ভিড় আর রান্না করা খাবারের ঘ্রাণ সবকিছু মিলিয়ে এখানে এলেই অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। এই অনুভূতির একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের চক বাজার। এটি কেবল কেনাকাটার জায়গা নয়, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত ইতিহাস। হ্যাঁ শ্রোতা সঙ্গীরা, চকবাজার জন্মকাল থেকেই বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। মুঘল আমলে নগরের প্রয়োজনেই এই বাজারের গোড়াপত্তন হয়। 1602 সালে মুঘল সেনাপতি রাজা মানসিংহ যখন ভাওয়াল থেকে ঢাকার সদর দফতর বর্তমান কেন্দ্রীয় কারাগার এলাকায় নিয়ে আসেন, তার আশেপাশেই গড়ে উঠতে শুরু করে এই জনপদ। পরবর্তীকালে 1702 সালে দেওয়ান মুর্শিদকুলি খাঁ এটিকে সুন্দরভাবে গুছিয়ে নেন, যা সেকালে পাদশাহী বাজার বা শাহী বাজার নামে পরিচিতি পায়। ফার্সি শব্দ চক থেকে আসা এই চত্বরে নগরের নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হতো। রাজকীয় তত্ত্বাবধানে চলা এই বাজারে বেচাকেনার পাশাপাশি মানুষের দেখা সাক্ষাৎ হতো, আদান প্রদান হতো নানা খবরাখবর। বন্ধুরা, ইতিহাস খাটলে দেখা যায় গোড়ার দিকে বর্তমান চকবাজার এলাকাটি নাখাস নামে পরিচিত ছিল। বুড়িগঙ্গা নদীর পাড়ে এর অবস্থান হওয়ায় জলপথ ও স্থলপথ দুটোর মাধ্যমেই যাতায়াত ছিল বেশ সহজ, ফলে এখানে নিয়মিত বসত পণ্য বেচাকেনার হাট। সময়ের সঙ্গে সঙ্গে বড় কাটরা, ছোট কাটরা আর ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদের সান্নিধ্যে এই বাজার হয়ে ওঠে পুরনো ঢাকার প্রাণকেন্দ্র। শ্রোতাসঙ্গীরা, আগের সেই মুঘল আমল এখন আর নেই, বদলে গেছে সময়ের ধারা, পাল্টে গেছে ঢাকার চেহারাও। তবে শুরু থেকে আজ পর্যন্ত চকবাজার তার গুরুত্ব হারায়নি, কারণ এটি কেবল বাণিজ্যের জায়গা নয়, পুরনো ঢাকার মানুষের জীবনযাত্রার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এখানে এসেছে, পরিচিত হয়েছে, তৈরি করে নিয়েছে গভীর এক চেনা জানা সম্পর্ক। চকবাজারের হাটের সংস্কৃতি আর এর খাবার দাবারে রয়েছে দীর্ঘ ঐতিহ্য। ইতিহাস বলে এই বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রমজান মাসের ইফতারের রূপ। রমজান এলেই বিকেলের দিকে এই বাজার একেবারেই অন্যরকম রূপ নেয়। তখন এখানকার বড় বড় কড়াই বা ডেকচিতে রান্না হতে থাকে হরেক রকমের ঐতিহ্যবাহী খাবার। চকবাজারের এই খাবারের পিছনে রয়েছে বছরের পর বছর ধরে চলে আসা পারিবারিক রন্ধনশৈলী। এখানকার অনেক খাবার প্রজন্মের পর প্রজন্ম ধরে একই মাপে ও একই নিয়মে তৈরি হয়ে আসছে। বহুদিনের অভিজ্ঞতা আর হাতের জাদুই এই খাবারের স্বাদকে অনন্য করে রেখেছে। বন্ধুরা, চকবাজারের আরেকটি সুন্দর দিক হল এখানকার মানুষ। বহু দোকানপাট রয়েছে যেগুলো একই পরিবারের হাতে দশকের পর দশক ধরে চলে আসছে। দোকানদার আর ক্রেতার মধ্যে ব্যবসায়িক সম্পর্কের বাইরেও গড়ে উঠেছে একটা আস্থার সম্পর্ক। এই আন্তরিকতাই চকবাজারকে কেবল একটি বাজার ছাপিয়ে অনেক বড় কিছু করে তুলেছে। শ্রোতাবন্ধুরা, চকবাজারের চারপাশের পরিবেশও এই ঐতিহ্যের অংশ। সরু গলি, পুরনো দিনের ইমারত আর পাশাপাশি দাঁড়িয়ে থাকা দোকানগুলো মিলে এখানে তৈরি হয়েছে এক আপন আবহ। তাই আধুনিক মল বা অনলাইনের এই যুগেও চকবাজার তার পুরনো আকর্ষণ এতটুকু হারায়নি। মানুষ আজও শিকড়ের টানে, স্বাদের টানে এখানে ছুটে আসে। চকবাজার তাই অতীত আর বর্তমানের মেলবন্ধনে আজও সমানভাবে জীবন্ত।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানেই প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি প্রতিবেশে বসবাস, সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এখন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার, সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
0: বন্ধুরা, এবারই শুনবো নগর প্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন। গবেষণা গ্রন্থনায় এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
5: ঢাকার ব্যস্ত নগর জীবনের কোলাহলের মাঝেও এক টুকরো সবুজ প্রশান্তির নাম বলদা গার্ডেন। রাজধানীর ওয়ারি এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান শুধু একটি বাগান নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্যের এক অনন্য সংমিশ্রণ। প্রায় এক শতাব্দীরও বেশি পুরনো এই উদ্যানের সূচনা হয় 1909 সালে। তৎকালীন বলধা জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী নিজ উদ্যোগে গড়ে তোলেন এই বাগান। প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং উদ্ভিদ সংগ্রহের প্রতি বিশেষ আগ্রহ থেকেই এই উদ্যোগের জন্ম। তিনি মূলত দুটি পৃথক উদ্যান প্রতিষ্ঠা করেন, সাইকি ও সিবলি। পরবর্তীকালে এই দুটি অংশ একত্রে বলধা গার্ডেন নামে পরিচিতি লাভ করে। উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুর দিকেই বাগান ছিল ঢাকার উচ্চবিত্ত সমাজের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত বসত গান বাজনার আসর এবং নানা সাংস্কৃতিক আয়োজন। সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিরা এখানে মিলিত হতেন, ফলে এটি শুধু একটি বাগান নয়, একটি প্রাণবন্ত সামাজিক পরিসর হিসেবেও পরিচিতি পায়। প্রায় 3.38 একর জায়গা জুড়ে বিস্তৃত বলধা গার্ডেন প্রকৃতপক্ষে একটি জীবন্ত উদ্ভিদ জাদুঘর। এখানে রয়েছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 800 প্রজাতির 18,000-এরও বেশি উদ্ভিদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা দুর্লভ গাছপালা এই উদ্যানকে করেছে অনন্য। ক্যাকটাস, অর্কিড, অ্যান্থুরিয়াম, আমাজন লিলি, ক্যামিলিয়া, আফ্রিকান টিউলিপ সহ অসংখ্য বিরল প্রজাতির উদ্ভিদ এখানে সংরক্ষিত রয়েছে। বলধা গার্ডেনের সাইকি অংশটি ছিল এক সময়ের বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে ছিল বিভিন্ন রঙের শাপলায় ভরা শাপলা হাউস, বিরল ক্যাকটাস, অর্কিড, ভূর্জপত্র গাছ, বিচিত্র বকুল এবং একটি ছায়াতর ঘর। অন্যদিকে সিবলি অংশে রয়েছে শঙ্খনদ, পুকুর, সূর্যঘড়ি এবং বিভিন্ন প্রজাতির ফুল ও বৃক্ষরাজি। বিশেষ করে ক্যামিলিয়া ফুলের সৌন্দর্য এই অংশকে করে তুলেছে আরও আকর্ষণীয়। ইতিহাসের গৌরবময় অধ্যায় জড়িয়ে আছে এই বাগানের সঙ্গে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বলধা গার্ডেন পরিদর্শন করেন। তিনি এখানকার বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেন এবং ক্যামিলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামিলিয়া কবিতাটি রচনা করেন। এছাড়াও এই বাগানে একসময় একটি পারিবারিক জাদুঘরও ছিল, যেখানে সংরক্ষিত ছিল বিভিন্ন ধাতব মূর্তি এবং ঐতিহাসিক নিদর্শন। ফলে বলধা গার্ডেন শুধু উদ্ভিদের সংগ্রহশালা নয়, বরং এটি ছিল একটি বহুমাত্রিক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কেন্দ্র। জমিদারের মৃত্যুর পর বাগানের তত্ত্বাবধানের দায়িত্বে আসে বিভিন্ন প্রশাসনিক সংস্থা। 1943 সালে তার মৃত্যুর পর এটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়, পরে পাকিস্তান আমলে কোর্ট অব ওয়ার্ডস এর দায়িত্ব গ্রহণ করে। তবে দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থা অবনতি হলে 1962 সালে এর দায়িত্ব হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে। বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত উদ্যান। বর্তমানে বলধা গার্ডেনের সিবলি অংশ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময় উন্মুক্ত থাকলেও সাইকি অংশ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, ফলে এর অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য এখন সাধারণ মানুষের দৃষ্টির বাইরে। তবুও বলধা গার্ডেন আজও ঢাকাবাসীর কাছে এক অনন্য আকর্ষণ। প্রতিদিন শিক্ষার্থী, গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা এখানে আসেন উদ্ভিদের বৈচিত্র্য দেখার জন্য, ইতিহাসের ছোঁয়া অনুভব করার জন্য, কিংবা শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য দূরে সরে থাকার জন্য। সব মিলিয়ে বলধা গার্ডেন শুধুমাত্র একটি উদ্ভিদ উদ্যান নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যের এক জীবন্ত প্রতীক। যথাযথ সংরক্ষণ পরিচর্যার মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থানটি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার।
0: শুনলাম নগর প্রকৃতি। প্রিয় বন্ধুরা, সময় এখন সঙ্গীতের। শুনব আধুনিক গান শিল্পী লাফিয়া আখন্দের কণ্ঠে। গানটি রচনা করেছেন কাউসার আহমেদ চৌধুরী, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: বন্ধুরা শুনলাম গান, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনব রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45, সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30।
1: ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30।
0: কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্ধুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যা 6:45। নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ছেড়ে যায় বিকাল 3:10। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 10:30।
1: সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8:00। পদ্মা সেতু হয়ে রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় বেলা 3:00 এবং সীমান্ত শহর বেনাপুলের উদ্দেশ্যে বেনাপুল এক্সপ্রেস ঢাকা ছাড়ে রাত 11:45।
0: এবং ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যায় বেলা 1:30। অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যায় বেলা 11:30।
1: আর আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে।
0: এছাড়াও লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। যাত্রাপথে অবশ্যই মাস্ক পরবেন। আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক।
1: মহানগরীর সুপ্রশ্রোতা বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের হাতের সময়টুকু। যাবার আগে বলি, শরৎকালে গরম ও বৃষ্টির কারণে নানাবিধ পেটের সমস্যা বেশি ঘটে, বিশেষ করে ডায়রিয়া, আমাশয়, কলেরা বা উদারাময়, জন্ডিস বা হেপাটাইটিস ইত্যাদি পানিবাহিত রোগে প্রচুর মানুষ আক্রান্ত হয়।
0: কারণ সাধারণত খাওয়ার পানি দূষিত হয়, নানা জীবাণু দ্বারা সংক্রমিত হয়, সেই পানি পান করলে বা ব্যবহার করলে নানাবিধ পেটের সমস্যা হয়। বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় এ সমস্যা সবচেয়ে প্রকট আকার ধারণ করতে পারে। এ সময় পাতলা পায়খানা, বমি, যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে খাওয়ার স্যালাইন খাওয়া শুরু করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করা যাবে না, আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কাম্য। বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষের কথাগুলো।
1: আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি শাকিল আহমেদ
0: এবং আমি শিউলি রানীবালা, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের 74 জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান ত্যাগের বিনিময়েই বর্তমানে দেশের 20 কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতিবছর 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাকিদ দেওয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রাজধানীর শেরে বাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ঢাকা শহরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 4 মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল, কেরানীগঞ্জের স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারে কাঁচাবাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পূর্ণ নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি গতকাল রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশের বেঁধে দেওয়া 102 রানের জয়ের লক্ষ্যে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 ওভারে 2 উইকেটে 53 রান করেছে। এর আগে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ 17 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 101 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন একটি সুন্দর স্বনির্ভর শক্তিশালী দেশ গঠনে সবার আগে দেশপ্রেমী হতে হবে। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর একটি কালজয়ী স্লোগান সবার আগে বাংলাদেশ। সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয় সবার আগে যে জিনিসটি দরকার সেটা হলো দেশপ্রেম।
1: আপনারা জানেন দেশে একটি গণতান্ত্রিক সরকারের আজকে অবস্থান। এই গণতান্ত্রিক সরকার আসার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান, এবং উপস্থিত আছেন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ভাই। স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
2: আপনাকেও
1: আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আমি সাঈদ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি, একটি দীর্ঘ পরিক্রমা, একটি দীর্ঘ রাজনৈতিক যুদ্ধ করে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার প্রতিষ্ঠার পূর্বেই বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান একটি স্লোগান দিয়েছিলেন, এবং সেই স্লোগানটা ছিল সবার আগে বাংলাদেশ। তো এই স্লোগান উনি দিয়েছিলেন তখন কি পরিপ্রেক্ষিতে এবং কিভাবে এটা ওনার সেই চেতনাটা আজকে সবার মধ্যে তৈরি করার চেষ্টা করছেন?
2: জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার আগে বাংলাদেশ এই শব্দটি বলতে হলো কেন, এটি আসলে দুইভাবে বা তিনভাবে বিশ্লেষণ করা যায়। বাংলাদেশ কি তাহলে সবার পেছনে পড়ে গিয়েছিল, যে জায়গা থেকে সবার আগে বাংলাদেশকে হুক আপ করতে হলো, সেটি একটি জায়গা। আবার একটি রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, আবার অর্থনৈতিক একটি জায়গা আছে। এই তিনভাবে এটিকে বিশ্লেষণ করা যায়। দেখুন, 1971 সালে বাংলাদেশটা যখন স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল একটা মানবিক বৈষম্যহীন একটা বাংলাদেশ নির্মাণ। দেখেন, 72-73 দুই বছরের দুঃশাসনের পরে 74 সালে একটা দুর্ভিক্ষ দেখা গেল। তার মানে 74-এর দুর্ভিক্ষ কিন্তু 74-এ হয়নি, 72-73-এর দুঃশাসনের ফলাফল। এরপরে একটা 75-এর মতো পরিস্থিতি তৈরি হলো। এরপরে আবার সেনাবাহিনীকে রিভোল্ট করতে হলো এক প্রকার মিউটিনির মাধ্যমে, একটু মিউটিনি বলেন আর যাই বলেন। তারপরে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু, মাঝখানে আবার স্বৈর শাসন হোঁচট খেলো। দেখুন, বাংলাদেশ খুব কম সময়ে বাংলাদেশ ছিল বা বাংলাদেশ পন্থায় ছিল বা বাংলাদেশীদের হাতে ছিল। আবার একটা সামরিক দেশি বিদেশি নানান চকচকলি মহলের হাতের মধ্যে পড়ে গিয়ে 90-এর পরে আবার 90 অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হলো বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেই সময়টাকে আমরা বলি গণতন্ত্রের নতুন যাত্রা, শাকিল ভাই, তাই না? 91 থেকে আবার গণতন্ত্রের নতুন যাত্রা, 96-এও এক ধরনের গণতন্ত্র ছিল, আবার 2007-এর পর বাংলাদেশ হারিয়ে যায় অন্ধকারে। বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবে কিনা, আপনার শাকিল ভাইদের মনে থাকবার কথা, একটি দেশের একজন রাষ্ট্রদূত হঠাৎ একটা উড়ো চিঠি এনে বললেন যে স্যাংশন দিয়ে দেবো, স্যাংশন দিয়ে দেবো। এরপরে একটা 1-11-এর মতো পরিস্থিতি সৃষ্টি হলো, বাংলাদেশের সকল রাজনীতিকদের এক প্রকার শেষ করে দেয়া হলো। হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দেয়া হলো, এমনভাবে নিপীড়ন নির্যাতন করা হলো যে তিনি আর বাঁচবেন কি বাঁচবেন না সেটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, আর ফিরতে পারলেন না প্রিয় মাতৃভূমিতে। মায়ের কোলে আর ফেরা হয়নি ওইভাবে। শেষ সময় যখন ফিরলেন তখন কিন্তু আসলে ওনার মা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষহীন দেশনেত্রী যাকে বলি, বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যু পথযাত্রী, আপন ভাইটাকে হারালেন। তার মানে কিন্তু,
1: মানে আপনি বলতে চাচ্ছেন যে সেই সময় নির্যাতন নিপীড়ন,
2: নির্যাতন নিপীড়ন এবং শুধুমাত্র কি তাই? দেখুন, বাংলাদেশ একটি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র, এ দুটো মিলে কিন্তু জনরাষ্ট্র হয় প্লেটো রিপাবলিক অনুযায়ী। যে রাষ্ট্রে জনগণের স্বার্থ রহিত হয়ে যায়, বিঘ্নিত হয়, সেটিকে আর জনরাষ্ট্র বলা যায় না। তার মানে লাস্ট রিজিম বলেন বা মাঝে মাঝে থেমে থেমে কিছু সময় গণতন্ত্র ছাড়া, এই বাংলাদেশটা আসলে জনগণের ছিল না। যেই কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথম বলেছিলেন যে ওনার ভাবনায় সবার আগে বাংলাদেশ, যে অনেক স্বার্থ নিয়ে ভাবা যাবে, ক্ষমতা নিয়ে ভাবা যাবে, অর্থনীতি নিয়ে ভাবা যাবে, কিন্তু বাংলাদেশটা নিয়ে ভাবা সবচেয়ে বেশি জরুরি। এজন্যই হয়তো উনি ওনার পরিকল্পিত রাজনৈতিক প্রজ্ঞা থেকে এই কথাটি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, কারণ সবার আগে বাংলাদেশটা বিনির্মাণ করা গেলে এই দেশের মানুষ, এই দেশের অর্থনীতি, আমাদের সমৃদ্ধি সবটাই নিশ্চিত করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। তারপরে ওনার ব্যক্তিগত ফেল ও ফিলিংটা উনিই ভালো বলতে পারতেন।
1: আপনি তো সাংবাদিকতা করতেন।
2: জি,
1: সেই ফ্যাসিস্ট সরকার যেটা আমরা দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করছে, কিন্তু সেই সময় কি আপনাদের সাংবাদিকতার উপরে কি কোনো বাইন্ডিং ছিল বা কোনো থাকতো? সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল
2: ওয়ার্ল্ড ফ্যাসিজমের হিস্ট্রি যদি আপনি রিসার্চ করেন বা আপনি যদি একটু ঘাটেন, আপনি দেখবেন ফ্যাসিজমের সময় কিন্তু এক ধরনের সাংবাদিকতা থাকে। এটাকে কিন্তু জার্নালিজম বলা যায় না, এটা প্রচার যন্ত্র। জাস্ট ফ্যাসিস্ট যেটা করে সেটাকে ওয়েল অ্যান্ড গুড হিসেবে স্টাবলিশ করা, এটা একটা সব প্রচার যন্ত্রের দায়িত্ব হচ্ছে ওটা স্টাবলিশ করা যে ফ্যাসিস্ট ইজ ডুইং ওয়েল। এই কাজটি কিন্তু লাস্ট 17 ইয়ার্স এ হয়েছে। এক জার্নালিজম যে একেবারে ছিল না সেটি বলা যাবে না, জার্নালিজম ছিল জাস্ট পেট্রোনাইজিং দ্য ফ্যাসিস্ট,
1: কন্ট্রোল বাই,
2: না না পেট্রোনাইজিং, এটা সুমুটো মানে সব প্রণোদিত হয়ে করে থাকে। ফ্যাসিজমের থিওরিটাই হচ্ছে কি জানেন, ফ্যাসিজমের থিওরিটি হচ্ছে একটা কল্পিত কাল্ট সৃষ্টি করা।
1: কিন্তু এখন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ যেটা বললেন, এখন সাংবাদিকরা যেটা বিগত 6 মাস তো গভর্নমেন্টের এই সরকারে একটা দিন চলে যাচ্ছে, এখন কি পরিবর্তন আপনারা দেখবেন?
2: সবচেয়ে বড় পরিবর্তন এটা যে সরকারকে প্রশ্ন করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য।
1: শাকিল ভাই তো ড্যাবের এখন মহাসচিব, পেশাজীবী একটা বিশাল সংগঠন বাংলাদেশে, চিকিৎসকদের বড় একটা সংগঠন। আমাদের প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে স্লোগানটা উনি তুললেন, পেশাজীবীদের কি রিপারকেশন, মানে ওনাদের অনুভূতি কি?
3: ধন্যবাদ আপনাকে নিকট ভাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের। আমি প্রথমে স্মরণ করছি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বসে আলোচনা করতেছি। এটা কেন হয়েছে? এই প্রজন্ম কিন্তু আমাদের খুব একটা রাজনীতি সচেতন ছিল না। গত 17 বছর স্কুল কলেজে শুধু একজনের নামই পড়ানো হতো, কিন্তু দেশপ্রেম যে কি জিনিস সেটা তারা প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে আমাদের তারেক রহমান সেটার স্লোগানটাই একটি মনস্তাত্ত্বিকভাবে তুলে ধরার জন্য সবার আগে বাংলাদেশ স্লোগানটা দিয়েছে। আমি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে চাই। আমরা গত 17 বছর আমাদের মন মানসিকতা একটা ব্যক্তি কেন্দ্রিক অথবা আমাদের স্বৈরাচারী করে ফেলেছিলাম, সেটা থেকে বের হয়ে আসার জন্যই আমরা আন্দোলন করেছি এবং মুক্তি পাওয়ার জন্য। এখন যদি আমরা এটার থেকে না বের হই, আমরা যদি দেশ নিয়ে চিন্তা না করি, তাহলে আমাদের দেশ আগাবে না। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান আছে সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে একটা ইনডাইরেক্টলি ঐক্যের ডাকও আছে,
1: রাইট?
3: কারণ দেশ থাকলে আমরা আছি, দেশ যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমাদের আগামী প্রজন্ম আমাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে, এবং সেই মনস্তাত্ত্বিক জায়গায় চিন্তার
1: উনি চাচ্ছেন যে আমরা সবাই মিলে আসুন, আমরা
3: সবাই মিলে এখন দেশ গড়ার কাজ আগে আমাদের মধ্যে যাই হোক না কেন, আমাদের আগামী দিনে চিন্তা করতে হবে দেশ নিয়ে। আমি নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের নিয়ে চিন্তা করতে হবে। ওনার যে স্লোগান, আমার আগে আমরা সবার আগে দেশ, করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, মানে আগামী দিনে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের অতীতে যাই হয়েছে না কেন, আমাদের সামনে আগে যেতে হলে আমাদের দেশ নিয়ে চিন্তা করে আমাদের সবাইকে নিয়ে আগে যেতে হবে। এবং এই স্লোগান আমি মনে করি যে এটাই ওনার বাণী। 17 বছরের যেই বঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য জায়গায়, এটা যদি একসাথে কাজ না করি সেটা কিন্তু আগাবে না। আজকে আপনি খাল কাটা কর্মসূচি দেখেন, সরকার কিন্তু সবাইকে নিয়ে খাল কাটার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্কুল কলেজ সবাইকে নিয়ে কিন্তু খাল কাটছে। ওনারা কিন্তু সেই চিন্তা, উনি কিন্তু আগামী প্রজন্ম যারা দেশকে নেতৃত্ব দেবে উনি কিন্তু তাদের কিন্তু নারিশ করতেছে। উনি কিন্তু যেখানে শিশু দেখে, যেখানে উনি স্কুলে ছাত্র দেখে,
1: সেখানে
3: যেখানে কলেজ দেখে, উনি কিন্তু সেখানে নিরাপত্তার বলে ভেঙে কিন্তু উনি নেমে পড়ে। কেন? এটা হলো উনি দেখাতে চাচ্ছে যে একজন রাষ্ট্রনায়ক যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে, তারা দেশ গড়ার কাজে উৎসাহ বোধ করবে, এবং সেটি সেটাই করতেছে।
1: আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখতাম যে বিভিন্ন হাসপাতালে যখন এই গণতান্ত্রিক যোদ্ধারা যখন ছিল এবং তাদেরকে যখন নিপীড়ন নির্যাতন করে যাদেরকে হাসপাতালে যেত, উনি চিকিৎসা দিতে মানা করতেন সেই ফ্যাসিস্ট সরকারের লোকরা, এবং আপনিও তো তখন চিকিৎসক ছিলেন, আপনিও তো মনে নির্যাতিত তখন হয়েছেন।
3: আমি গত
1: সরকারে চিকিৎসক হিসেবে যে দায়িত্বটা সেই সরকারের সময় সেটা তো তারা করতে দেয়নি, তাই না? এখন হাসপাতালে বিনা চিকিৎসা তাকে ফালায় রাখতো, এমনকি তাকে চিকিৎসা দিতে মানাও করতো, এরকম আমরা পত্রিকায় নিউজ দেখছি। এবং
3: আমি ব্যক্তিগতভাবে গত 15.5 বছর ঢাকার বাইরে পোস্টিং ছিলাম, ওখানে কাজ করেছি বিভিন্ন ধরনের, এমন অনেক আছে আমাদের অনেক চিকিৎসকরা চাকরি থেকে ছেড়ে দিয়েছে, নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, ফ্যামিলি নিগৃহীত হয়েছে। আর যেটা বললেন যে চিকিৎসা, জুলাই আগস্টে তো চিকিৎসা করতে দেয়নি। আমরা ডক্টর সাহেব বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা টিম করে আমরা সেই আহতদের চিকিৎসা দিয়েছি। গত 17 বছরের আন্দোলনে যারা রাজপথে আহত হয়েছে তাদের আমরা বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন বাসায় আমরা চিকিৎসা দিয়েছি। সরকারি হসপিটালে চিকিৎসা পায়নি, সরকার

0: হাসপাতালে নিয়ে আসছি, মিরপুর হাসপাতাল থেকে নিয়ে আসছি।
1: হাসপাতাল থেকে তো গ্রেপ্তার করে নিয়ে যেত,
0: আর গ্রেপ্তার তো মিসিং
1: ডাক্তার।
0: এবং এখন আরেকটা আপনারা হয়তো খেয়াল করবেন, সঠিক একটা পাচ্ছে না, হিসাব পাচ্ছে না। ওই সময় তার নিজের চিকিৎসা নেওয়ার জন্য রুগীরা যা নাম ঠিকানা ভুল দিত, আমরা ফেস করছি এটা, যে নাম ঠিকানা ভুল দিত,
1: এখন
0: গ্রেপ্তার এড়াতে চিকিৎসা যাতে পায়। এখন দেখা যাচ্ছে যে ওরা জুলাই যোদ্ধা, কিন্তু ওরা বিভিন্ন এই কারণে যেহেতু নাম ভুল দিচ্ছে, রেকর্ডেড তো হয়ে গেছে, তারা এখন জুলাই যোদ্ধা হতে পারতেছে না।
2: এখন এই সরকার আসার পরে বিগত ৬ মাসে যে সরকার চালায় গেলেন, আমাদের বর্তমান সরকার, এখানে কি ডেভেলপমেন্ট আপনারা দেখতেছেন?
0: স্বাস্থ্য খাতে একটি বিরাট পরিকল্পনা নিয়েছে, যার প্রথম ধাপটা বাস্তবায়ন হলো এবার বাজেটে।
2: আচ্ছা,
0: আমাদের আগে জিডিপির 0.4%, 0.35, 0.5 এরকম বাজেট থাকতো। বাজেট ঘোষণার সময় এটা হয়তো বেশি থাকতো, 7 ব্যাপার, কিন্তু বছরের শেষে দেখ সংশোধিত বাজেটে খরচ করাটা মানে আমরা 0.4 বা এরকম আমরা খরচ করতে পারতাম। কিন্তু এইবারের সরকার যেটা করছে, ওনারা নির্বাচনী ইস্তেহারে ওনাদের প্রতিশ্রুতি ছিল পর্যায়ক্রমে এটা 5% উন্নতি করবে, এবং সেটা এই বছর এই বাজেটে বরাদ্দ রেখেছে, এবং এটা আমি মনে করি যে একটি বিরাট প্রতিশ্রুতির বাস্তবায়ন। বর্তমান সরকার যে প্ল্যান করেছেন সেটা কোন খাতে ব্যয় করবেন, তার মধ্যে এক নম্বর হলো প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারটি হলো আমাদের ইউনিয়ন লেভেলে ওয়ার্ড পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা নিয়ে যাবে, আর শহরে হবে আরবান হেলথ কেয়ার, যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে শহরগুলোতে সব আরবান হেলথ কেয়ার স্থানীয় সরকারের আন্ডারে চলে, এটা এখন মানে হেলথ মিনিস্ট্রির আন্ডারে চলে আসছে। আপনি যে কোশ্চেন করেন ডাক্তার পাবে কিনা, ওই লেভেলে কিন্তু ডাক্তারের সুপারভাইশন দরকার, কিন্তু কাজ করবে কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট,
2: তাদেরকে
0: নার্স, তারপরে আগের যে ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার ছিল এটা সমন্বিত হবে। সেখানে কি কি হবে, টিকা হবে, পুষ্টি দেখবে, মা ও শিশু দেখবে, বয়স্ক রুগীদের দেখবে, আর প্রাথমিক যে রোগের যে চিকিৎসাগুলো সেগুলো ওইখানে যাবে। তারপরে আসবে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের বাংলাদেশে এখনো সাব সেন্টার আছে, ইউনিয়ন হেলথ সেন্টার যেটা, সেখানে এরকম খালিদের জিয়ে সময় সেখানে চিকিৎসক
1: উপসহকারী একজন,
0: না ওটা তো হলো যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের একটা
1: ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স,
0: ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে একজন মেডিকেল অফিসার আছে,
1: এখন আছে না,
0: হ্যাঁ এখন আছে পোস্টেড, হয়তো সারা বাংলাদেশে সবগুলোতে নাই, কিন্তু এই সরকার প্রত্যেকটা ইউনিয়নে দেওয়ার প্ল্যান করতেছে। এই সরকার আরেকটা বৈশিষ্ট্য হলো ঢাকা শহরের চাপ কমাবার জন্য প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে সেকেন্ডারি লেভেলের যে চিকিৎসাটা সেটা উন্নত করার প্ল্যান করছে, যার জন্য ইতিমধ্যে দেখছেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা 50 শয্যা ছিল সেটা 100 শয্যায় উন্নীত করবে ডিসিশন নিছে, জেলা শহরে যেগুলো 100 শয্যা ছিল সেগুলো 200 শয্যায়, যেগুলো 150 ছিল এগুলো বাড়াবে। আরেকটা যেটা দেখলেন যে আমাদের চিকিৎসকদের সমাবেশ ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করে, সেটার বাস্তবায়ন কিন্তু শুরু হয়েছে। একটা জনপ্রশাসন থেকে একটা চিঠি গিয়েছে অর্থ মন্ত্রণালয়ে যে 5,000 ডাক্তার নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য, এবং এটা অর্থ মন্ত্রণালয়ও প্রক্রিয়া দিন।
2: আমার শেষ প্রশ্ন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা, এখন এই স্লোগানটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু খুব আলোচিত, যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের গর্ব, তার মানে একটা ধ্বংসস্তূপ থেকে আমরা দেশটাকে উনি পেয়েছেন, উনি হাতে নিলেন শাসনভার, এখন দেশটা গড়তে হবে। এখন এই ব্যাপারে আপনার চিকিৎসকদের উদ্যোগ,
0: চিকিৎসকদের আমাদের, আমরা গত যেটা বললাম জনসমাবেশে আমরা সবাই প্রতিজ্ঞা করেছি যে আমরা কাজ করব বাংলাদেশ গড়ার জন্য,
1: মানে করব কাজ,
0: করব কাজ, গর্বদের সবার আগে বাংলাদেশ কাজ করব। আর আমরা যেহেতু হেলথ সেক্টরে আছি, যে হেলথ সেক্টরটা এখন একটা ভঙ্গুর অবস্থা, আমাদের চিকিৎসকরা সবাই কাজ করতেছে যাতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা হয়, যেখানে আমি আপনি গেলে চিকিৎসা না পাবো। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আরেকটা সবচেয়ে বড় যেটা দুর্নীতি, যেটা গত 17 বছর যন্ত্রপাতি কেনার থেকে সবকিছুতে দুর্নীতি, বদলি, পোস্টিং, বাণিজ্য, এইগুলো যাতে বন্ধ হওয়ার জন্য আমরা বাংলাদেশ ড্যাব এবং আমাদের চিকিৎসকরা সচেতন, এবং আমরা দুর্নীতিমূলক একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করতেছি, আমরা আমাদের যে অবস্থান থেকে আসি সেখানে যেতে না হয়। তৃতীয় যেটা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যান, যে নির্বাচন, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার পলিসি লেভেলে এবং বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো, সেগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন কাজ করতেছি, আমরা সেমিনার করতেছি, আমরা ওয়ার্কশপ করতেছি। আর এর সাথে আরেকটা যেটা, আমরা চিকিৎসকদের, ওই যে বললাম সবার আগে বাংলাদেশ, টাইটেল একটা মনস্তাত্ত্বিক জায়গা, সেখান থেকে আমাদের সবাইকে আমরা ওইভাবে সচেতন করতেছি যাতে সবাই কাজ করে, সবাই যেন তার যে দায়িত্ব, তার যেই সময়টা কাজ করা দরকার সেই সময় যেন কাজটা করে, এবং তারা যেন নিজের মনে করে।
2: আমি সাইদ ভাইকে একটা কোশ্চেন করতে চাই, আপনি তো সাংবাদিক, কি ধরনের সংবাদ আমরা আশা করি, এবং কিভাবে এটা আমাদের করলে তারিক রহমানের স্লোগানের সাথে আমরা,
1: আসলে কি ধরনের সংবাদ না, প্রকৃত সত্য ঘটনাটা তুলে ধরাটাই হচ্ছে একজন দায়িত্বশীল সাংবাদিকের দায়িত্ব। তাহলে হয় কি, রাষ্ট্র সেই সমস্যার সমাধান করতে পারে।

0: সাংবাদিকতা যারা করেন আমি সহ, আমাদের সবার উচিত আসলে দেশটাকে ভালোবাসা। তারেক রহমান এই দেশের মাটি ছুঁয়ে শপথ করেছেন যে আসলে উনি এই দেশটাকে নিয়ে ভাবছেন, সুতরাং এই দেশে থাকবো আমরা, উনি একা থাকবেন না, উনি একা ভাবলে হবে না। শাকিল ভাই তো বললেন যে দুর্নীতি, দুর্নীতি শব্দটা আমাদের এই সমাজ থেকে নির্বাসিত করতে হবে, দুর্নীতি করব না এই শব্দটা বলার দরকার নাই, ভাই দুর্নীতি রাখবোই না। এই কুফল আমরা ভোগ করছি, কাগজে ডেভেলপমেন্ট বা কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখিয়ে আমাদেরকে তো সব শেষ করে দিয়ে বেগমপাড়ায় নিয়ে গেছে, এবং সর্বশেষ যেটুকু ছিল দিল্লিতে নিয়ে গেছে। সেই জায়গাটা আমাদের রিকগনিশনে নিয়ে আমাদের সংকটগুলো চিহ্নিত সরকার করছে, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা একতরফাভাবে সমালোচনা করবো এটা হবে না। তো আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমার পেশার যারা সহকর্মী রয়েছেন, নিশ্চয়ই প্রত্যন্ত অঞ্চলের যে সংবাদকর্মী আছেন তারাও শুনছেন, সংবাদটুকু সংবাদের মতো প্রচার করুন, ভুলটুকু ধরিয়ে দিন, সংবাদ প্রচার করুন সমস্যা সমাধানের জন্য, সংবাদ সমস্যা তৈরির জন্য নয়, তাহলেই আসলে সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব। অন্যথায় মাননীয় প্রধানমন্ত্রী একা যতই বলুন বাংলাদেশ পিছিয়ে যাবে।
1: সবার আগে বাংলাদেশ যদি ভাবতে হয় আমাদের তিনটা জিনিসের প্রতি জোর দিতে হবে। প্রকৃত চিত্রটা তুলে ধরতে হবে, এতে জনগণের কি কষ্ট হচ্ছে সেটা জানাতে হবে, এবং এটার আমার দৃষ্টিতে কি সমাধান সেটা বলতে হবে। ওনারা সিদ্ধান্ত নেবেন কি, আপনি একটা সমাধান দিলেন, আমি একটা সমাধান দিলাম, উনি একটা সমাধান দিল, এর মধ্যে কিন্তু একটা ভালো সমাধান বাইরে আসবে, আমি যখন আমার কথা চিন্তা করবো সেই চিন্তাটা হবে এক ধরনের,
0: মানে প্রত্যেকটা মানুষ যেন নিজে ভালো
1: চায়, আর আমি যখন সবাইকে নিয়ে চিন্তা করবো তখন কিন্তু চিন্তাটা আমার সার্বজনীন হবে। আমাদের সবার এখন সার্বজনীন চিন্তা করার সময়,
2: ধন্যবাদ,
1: এবং এটাই হলো সবার আগে।
2: আমরা বেশি দূর করতে পারছি না, ধন্যবাদ আমাদের শাকিল ভাই, ডিআইবির মহাশয়, ধন্যবাদ জানাই আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক কালীর কণ্ঠের সাইদ ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসলেন এবং আপনারা যে কথাগুলি বললেন আমরা আমাদের শ্রোতা ভাইদের উদ্দেশ্যে। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, এবং প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে নামার পূর্বেই কিন্তু স্লোগানটা দিয়েছেন যে আগে দেশ গড়ো, দল নয় দেশ গড়ো, দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে আমাদের সবাই সুখ শান্তি থাকতে পারবে। সম্মানিত শ্রোতা মন্ডলী সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পূর্ণ প্রচার করা হল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন টালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী লায়লা নাজনীন হারুন, গানটির রচয়িতা আব্দুল হাই আল হাদি, সুর করেছেন মোহাম্মদ আলী সিদ্দিকী।

0: দুখানি আধুনিক গান শুনলেন লাইলা নাজনীন হারুনের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী আব্দুল হান্নান, গানের গীতিকার ও সুরকার আব্দুল মান্নান।

0: আব্দুল মান্নানের লেখা ও সুরে দুখানি পল্লিগীতি শুনলেন আব্দুল হান্নানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনব সুতপা সাহার কণ্ঠে।

0: সুতপ সাহার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান ত্যাগের বিনিময়ে বর্তমানে মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রাজধানী শের-ই-বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এই লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৪ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কাউরান বাজারের কাঁচা বাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ২ লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি গতকাল রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশের বেঁধে দেওয়া ১০২ রানের জয়ের লক্ষ্যে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১৭ ওভারে ৭ উইকেটে ৯১ রান করেছে। এর আগে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ ১৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপস থেকে সারা পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান সরাসরি একই সাথে দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী গৌতম কুমার বিশ্বাস। শিল্পী এখন সরাসরি দুখানি লালন গীতি গাইবেন। শিল্পীকে সঙ্গত করার জন্য প্রস্তুত আমাদের মিউজিশিয়ান ও কলাকুশলী বৃন্দ। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী গৌতম কুমার বিশ্বাসের কাছে দুখানি লালন গীতি শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি লালন গীতি গাইলেন শিল্পী গৌতম কুমার বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শাহনাজ জামানের বাজানো গিটারে লঘু সুর শুনবেন।

0: এতক্ষণ শাহনাজ জামানের বাজানো
1: গিটারে লঘুসুর শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই।

0: বন সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
2: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
0: জি আপা শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
0: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
0: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপসে সারা পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান সরাসরি একই সাথে দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী ডক্টর অঞ্জনা ইসলাম। শিল্পী এখন সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইবেন। শিল্পীকে সঙ্গত করার জন্য প্রস্তুত আমাদের মিউজিশিয়ান ও কলাকুশলী বৃন্দ। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী ডক্টর অঞ্জনা ইসলামের কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

0: ডক্টর অঞ্জনা ইসলাম আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইলেন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী সমরজিৎ রায়, প্রথম গানের রচয়িতা হাফিজা শারমিন সুমি, সুর করেছেন বাবু সরকার।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী সমরজিৎ রায়। এবারের গানটির রচয়িতা সুমন সর্দার, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: এতক্ষণ শুনলেন দুখানি আধুনিক গান, শিল্পী ছিলেন সমরজিৎ রায়। শ্রোতা বন্ধুরা, সাম্প্রতিক সময় আমরা ডেঙ্গু জ্বরের একটি লক্ষণ দেখা দিচ্ছে এবং এটি আগে একটি সময় ছিল যখন শুধুমাত্র বর্ষা মৌসুমে হতো, কিন্তু ইদানিং সারা বছরে কিন্তু আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি এবং মৃত্যু যে হচ্ছে না তা কিন্তু নয়, আমরা মৃত্যুর খবরও কিন্তু প্রতিদিন পাচ্ছি। এই যে ডেঙ্গু জ্বর হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে এডিস মশার কামড়। এবং এডিস মশা যে উৎপত্তি স্থল আমরা সবাই জানি, যে পরিত্যক্ত কোনো স্থানে, পাত্রে কিংবা বাসার ছাদে, ফুলের টবে, গাড়ির টায়ারে, এসব জায়গায় যদি পরিষ্কার পানি জমে থাকে, সেই পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে এবং সেখান থেকে মশার বিস্তার ঘটে এবং এই এডিস মশার কামড়ই ডেঙ্গু জ্বর হয়। তাহলে কি করতে হবে? এডিস মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে হবে। কোনো পাত্রে কিংবা স্থানে যেন পরিষ্কার পানি তিন দিনের বেশি জমতে না পারে, সে বিষয়গুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে আর বাড়ির আশপাশ, ছাদ, বাগান এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েই যান, সেক্ষেত্রে কোনোভাবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, আমাদের সচেতনতাই পারে এ রোগ থেকে আমাদের মুক্তি দিতে। তাই নিজে ভালো থাকুন, সচেতন থাকুন, অন্যকেও ভালো রাখুন, সচেতন থাকতে উদ্বুদ্ধ করুন। আমরা আপনাদের সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনেরই প্রত্যাশা রাখি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি বারী সিদ্দিকীর কণ্ঠে। প্রথম গানটির গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি, গানটির সুরকার শিল্পী নিজেই।

0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি। আজকের অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি। শ্রোতা বন্ধুরা, জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, এটি কিন্তু দেশে দেশেই আমরা সবাই বুঝি এবং এ নিয়ে কিন্তু বিশ্বের সব জায়গায় কিন্তু উদ্বিগ্নতা বিরাজ করে। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এই ধরনের কৌশল ব্যবহার করে থাকে, ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই জানতে পারে না এবং বিচার পাওয়ার অধিকার থেকেও তারা বঞ্চিত হয়। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতিবছর 30 আগস্ট অর্থাৎ আজকের দিনটিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়। এবং বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ সরকার 2025 সালে এই আন্তর্জাতিক গুম প্রতিরোধের সনদ জাতিসংঘের সেখানে স্বাক্ষর করে এবং দিবসটির এবছরের যে প্রতিপাদ্য মূল উদ্দেশ্য যে ধরা হয়েছে এবং প্রতিপাদ্যকে নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু একেবারেই সময় উপযোগী। আমরা আপনাদেরকে সেগুলো একটু জানিয়ে দিতে চাই। সে প্রতিপাদ্যের বিষয়টা হচ্ছে গুমের প্রতি যে মানুষের আস্থার যে অভাব এতদিন ছিল, গুম হওয়া পরিবারগুলোর যে আস্থা ছিল না যে তারা বিচার ফেরত পাবে, সেটি কিন্তু এখানে পুনর্বিবেচনায় আনা হয়েছে এবং সেজন্য এবারে যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু বলা হয়েছে এবং আমরা সেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এবারের সবচেয়ে যে সমসাময়িক বিষয়টিকে পুঁজি করে নেওয়া হয়েছে এবারের প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যটি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছিল এবারে যে প্রতিপাদ্য সেটি হচ্ছে ভিকটিমস ফার্স্ট অ্যাকশন নাও। এই প্রতিপাদ্যেই কিন্তু এবারের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল গত 15 বছরে কিন্তু ব্যাপক হারে বাংলাদেশে গুম হয়েছে এবং গুমের শিকার হওয়া পরিবারগুলো বিচার পর্যন্ত পায়নি। আমরা একটু যদি তাদের মধ্যে স্মরণ করি, বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন আহমেদ যিনি আজকের প্রধান বিশেষ অতিথি, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, জামাত ইসলামের নেতা আবদুল্লাহ লামা নাজমি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম যিনি মাননীয় সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের মতো ঘটনাগুলো যারা আসলে গুম হয়েছেন, ফেরত আসেননি, এই গুমের বিচার যেন সঠিকভাবে হয় সেজন্য কিন্তু সাম্প্রতিক কালে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, জাতিসংসদে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আধুনিক টেকসই যুগোপযোগী একটি আইনের উত্থাপন করেছেন, যেটি বিধিমালা হিসাবেই এবং আইনের মাধ্যমেই কিন্তু যেন বিচার নিশ্চিত হয় সেই ব্যবস্থা সংসদে পেশ করা হয়েছে এবং সংসদে কিন্তু সেটি এখনও বিবেচনাধীন রয়েছেন। এবং এর মধ্য দিয়ে কেবলমাত্র বিচার নিশ্চিত করা নয় এবং গুম কমিশন যে রিপোর্ট দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে গুম কমিশন গঠন করে রিপোর্ট প্রদান করেছে সেখানে কী কীভাবে গুম করা হয়েছে, কীভাবে প্রতিকার পাওয়া সম্ভব এবং এদের বিচার নিশ্চিত করার যে অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল, বর্তমান সরকার কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে কিন্তু সেই বিচার ব্যবস্থার কার্যক্রম শুরু করেছেন। এবং আরও একটি মানবিক বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, গুম হওয়া পরিবারের সদস্যরা যেন একেবারে অসহায় হয়ে না পড়ে বা বিচারহীনতার মধ্যে না ভোগে, এটির নিশ্চয়তা বর্তমান সরকার একদিকে যেমন আইনি প্রক্রিয়া দিচ্ছে, অন্যদিকে কিন্তু তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা, এবং গত শনিবার আমরা যদি একটু মনে করতে চাই প্রায় 74 জন গুম খুন হওয়া পরিবারের সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাকুরির যে নিয়োগপত্রটি তুলে দিয়ে আরও একটি পথ সুপ্রসার করেছেন, অর্থাৎ তোমরা একা নয়, রাষ্ট্র সরকার তোমাদের পাশে আছে সেটি যেন বোঝাবার চেষ্টা করেছেন। এইভাবেই কিন্তু আসলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আজকের ভাষা হওয়া উচিত, যারাই যেভাবে গুম হয়েছেন, যারাই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিগত আমলগুলোতে, আমরা যেন সবাই তাদের পাশে দাঁড়াই, রাষ্ট্র যেমন দাঁড়াচ্ছে, সরকার যেমন দাঁড়াচ্ছে, আমাদের উচিত সবাই তাদের পাশে দাঁড়িয়ে এবং একটি শুদ্ধ সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে 24-এ যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং বর্তমান গণতান্ত্রিক সরকার যে অব্যাহত ধারার মধ্য দিয়ে একটি শুদ্ধ সমাজ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, আমরা যেন সেগুলোতে মনোনিবেশ করি, আমরা যেন সরকারকে সহযোগিতা করি এবং এর মধ্য দিয়ে যেন সকল ধরনের গুমসহ মানবতা বিরোধী অপরাধগুলো বাংলাদেশে আর পুনরাবৃত্তি না ঘটে সেটি যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন এবং জাতিসংগীতের মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি গুম হওয়া পরিবারের সদস্যরা বৃন্দ এবং মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, বিশিষ্ট জনেরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আসা মাত্রই আজকের অনুষ্ঠানটি শুরু হবে এবং তখন আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: ধন্যবাদ সবাইকে।
1: থ্যাংক ইউ।
0: সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি।
1: এক্সেলেন্সিস, ডিস্টিংগুইশড লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং। অন দি ওকেশন অফ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স 2026, অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, ইট ইজ আ গ্রেট অনার অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ উইথ আস আওয়ার চিফ গেস্ট, Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Mirza Fakhrul Islam Alamgir. The event is being chaired by Honorable Minister, Minister of Liberation War Affairs, Mr. Ahmed Azam Khan, MP.
0: বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এবং জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। অনুষ্ঠানে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: We are honored by the presence of the Honorable Members of Cabinet, Honorable Members of Parliament, senior military and civil officials, family members of the victims of enforced disappearance, representatives from print and electronic media, and distinguished invited guests. Ladies and gentlemen, on behalf of the Ministry of Liberation War Affairs, allow me to warmly welcome you all to this solemn and significant discussion program organized in observance of International Day of the Victims of Enforced Disappearances 2026.
0: অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সদয় অনুমতি প্রার্থনা করছি।
1: With kind permission of the Honorable President, we would like to commence today's program.
0: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
1: Thank you, Honorable President.
0: সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: তিলাওয়াত কিতো সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো, তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে ক্ষমতাশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী নন্দগোপাল গোস্বামী।
2: Now recitation from the Holy Gita, Shri Nandagopal Goswami.
3: Namaskar. Om Namo Bhagavate Vasudevaya. Namo Brahmanna Devaya. Go Brahmanna Hitaya Cha. Jagaddhitaya Krishnaya. Govindaya Vasudevaya. Namo Namaha. Srimad Bhagavad Gita. Dadosh Adhyay. ভক্তিযোগের পঞ্চদশ শ্লোক। শ্রী ভগবান উবাচ, যস্মান্নোদ্বিজতে লোক লোকান্নোদ্বিজতে চ যঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর্মুক্তো যঃ স চ মে প্রিয়। সরলার্থ, জ্ঞানমুদ্রাধারী ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে বলছেন, যে ব্যক্তি পরের ক্ষতি সাধন করেন না, পরের সর্বনাশ করেন না, তথা কোনো প্রকারে কারোর উদ্বেগের কারণ হন না, নিজেও দুঃখ কষ্টে অবিচল থাকেন, এবং যিনি হর্ষ ক্রোধ উদ্বেগ এবং ভয় মুক্ত, তিনি আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় ভাজন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগ থাকুক, সকলেই সকলের বন্ধু হয়ে উঠুক, কেউ যেন দুঃখ ভোগ না করেন। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্তে।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড পাস্টর বিনয় সাউর।
2: লেডিস এন্ড জেন্টলম্যান, নাও রেসিটেশন ফ্রম দ্য হোলি বাইবেল, রেভারেন্ড পাস্টর বিনয় সাউর।
4: ইমানুয়েল, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি গীত সংহিতা 82 অধ্যায় 1 থেকে 4 এবং মিখা 6 অধ্যায় 8 পদ। ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন। তোমরা কতকাল অন্যায় বিচার করিবে ও দুষ্ট লোকদের মুখাপেক্ষা করিবে? দীনহীন পিতৃহীন লোকদের বিচার করো, দুঃখী অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার করো, দীনহীন ও দরিদ্রকে নিস্তার করো, দুষ্ট লোকদের হস্ত হইতে তাহাদেরকে উদ্ধার করো। হে মনুষ্য, যাহা ভালো তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? তাহাদেরকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বদ্ধভূমিতে যাইতেছে, আহা তাহাদেরকে রক্ষা করো। ইহাই প্রভুবাণী, প্রভু জয় হোক।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।
2: নাও রেসিটেশন ফ্রম দ্য হোলি ত্রিপিটক, শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।

সবাইকে মৈত্রীময়ী শুভেচ্ছা জানিয়ে গৌতম বুদ্ধকে বন্দনা করে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি।

0: পান। গৌরবণীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা, সৎকর্মে নিজেকে নিবিষ্ট থাকা, ইহাই উত্তম মঙ্গল। যারা খুন গুণ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি। আসুন কামনা করি বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘের প্রভাবে যেন জগতের কল্যাণ হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সভ্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: শ্রোতৃবৃন্দ, এ পর্যায়ে গুমের শিকার ব্যক্তিগণের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য আপনাদেরকে অনুরোধ করছি।
2: Ladies and gentlemen, we shall now observe 1 minute silence in memory of the victims of enforced disappearance.

0: সম্মানিত সুধী, অনুষ্ঠানে এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ এনডিসি।
1: May I have the pleasure to invite Mr. Ziauddin Ahmed, NDC, Additional Secretary, entrusted with the routine duties of Secretary, Ministry of Liberation War Affairs, to please deliver welcome address.

বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি, সম্মানিত বিশেষ অতিথি, মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীবৃন্দ, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধী অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সকল সম্মানিত নাগরিক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। বিশেষভাবে গভীর শ্রদ্ধা জানাই আমাদের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতিকে, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি রাষ্ট্রের সংহতি ও দায়বদ্ধতার যে মর্যাদাপূর্ণ প্রকাশ ঘটিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। তাঁদের মূল্যবান উপস্থিতি আজকের আয়োজনকে করেছে তাৎপর্যমণ্ডিত ও মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, গুম শুধু একজন মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা, উৎকণ্ঠা এবং গভীর বেদনা। একজন মানুষ যখন নিখোঁজ হন, তখন তার পরিবার শুধু একজন প্রিয়জনকে হারানোর বেদনা বহন করে না, অনেক সময় তাদের জীবন, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আমাদের কাছে শুধু স্মরণ ও শোকের দিন নয়, এটি সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার, প্রতিকার ও পুনর্বাসন নিশ্চিত করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় অঙ্গীকারকে পুনর্ব্যক্তি করারও একটি গুরুত্বপূর্ণ দিন। আন্তর্জাতিক গুম দিবসের এই বছরের প্রতিপাদ্য ভিকটিমস ফার্স্ট অ্যাকশনস নাও, অর্থাৎ ভুক্তভোগী সবার আগে কার্যকর পদক্ষেপ এখনই। এই বার্তা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ববোধের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এই বার্তা আমাদের মনে করিয়ে দেয় ভুক্তভোগীরা কেবল অতীতের কোনো স্মৃতি নয়, তারা রাষ্ট্রের দায়িত্ব ও মানবিকতার কেন্দ্রবিন্দু। জীবন তাদের বেদনা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার, প্রতিকার ও পুনর্বাসনের জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ ন্যায় বিচারের জন্য অপেক্ষা যত দীর্ঘ হয়, ভুক্তভোগী পরিবারের বেদনা ততই গভীর হয়। সম্মানিত অতিথিবৃন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মনে করে গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো কেবল একটি মানবিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্বের অংশ। এই উপলব্ধি থেকেই তাঁদের অধিকার, প্রতিকার, কল্যাণ ও পুনর্বাসনের জন্য একটি সমন্বিত, স্থায়ী ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো তথা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হবে এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে ভুক্তভোগী তাদের পরিবার ও পরিবারের রাষ্ট্রীয় সেবা ও ন্যায্য অধিকার পাওয়ার জন্য বছরের পর বছর সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই প্রয়োজন অনুযায়ী তাঁদের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে সত্য উদ্ঘাটন, তথ্যের যথার্থতা, আইনগত প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং ভুক্তভোগী কেন্দ্রিক প্রতিকার, এই বিষয়গুলোকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই। প্রিয় সুধি, একটি রাষ্ট্রের মানবিকতা ও ন্যায়বোধের অন্যতম মাপকাঠি হল রাষ্ট্র তার ক্ষতিগ্রস্ত ও বিপন্ন নাগরিকের পাশে কতটা দায়িত্বশীলতার সাথে দাঁড়িয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ জীবন ও মর্যাদা

0: আত্মকে আরো গভীর ও অর্থবহ করে তুলেছে। তাদের বক্তব্য, অনুভূতির প্রকাশ ও অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কার্যক্রমকে আরো মানবিক, বাস্তব ভিত্তিক ও কার্যকর করতে সহায়ক হবে বলে আমরা আশা করি। পরিশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করার জন্য মহামান্য রাষ্ট্রপতি, সকল মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সম্মানিত অতিথি এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলকে ন্যায়, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের তৌফিক দান করুন। ধন্যবাদ, খোদা হাফেজ।
1: সচিব মহোদয়কে ধন্যবাদ।
2: থ্যাংক ইউ ভেরি মাচ রেসপেক্টেড সেক্রেটারি।
1: সচিবমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের উপরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
2: Ladies and gentlemen, we now present a documentary on International Day of the Victims of Enforced Disappearance. May I invite you all to kindly watch the documentary.

0: kafa kemiri. অবৈধ সরকার কেন এই আন্তর্জাতিক গুণ দিবসটা পালন করল না? কারণ তারা আজকে পরিষ্কার এই কাজটির সঙ্গে তারা জড়িত।
1: বিএনপি আবার পাওয়ার আসবে, চাকরি করা
2: যাবে। ইলিয়াস আলীর সেই দৃঢ়চেতা সংকল্প সত্যি হয়েছে। জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, শুধু মানুষটা আর ফিরলেন না। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে গুম হওয়া এমন শত শত মানুষের খোঁজ আজও পাওয়া যায়নি, যারা থেকে গেছেন প্রিয়জনের চোখের জলে, ছবিতে আর দীর্ঘশ্বাসে। বাবাকে ফিরে পাওয়ার আকুলতা নিয়ে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। সন্তানকে একবার দেখতে পাবেন সে আশায় মায়েরা এখনো যায় না মাঝে।
0: আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই।
2: প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি আর অপেক্ষা নিয়ে জীবনে কখন যেন বার্ধক্য নেমেছে সে হিসেব নেই অসংখ্য নারীর। কিভাবে, কতটা নৃশংস হলে, ক্ষমতালোভের পাল্লা কতটা ভারী হলে, মনুষ্যত্ব কতটা বিবর্জিত হলে নির্দ্বিধায় এমন গুম খুন করা যায়? শুধুমাত্র বিরোধী মত দমন আর নিজের অবৈধ মসনদ টিকিয়ে রাখতে বাংলাদেশের ইতিহাসের ঘৃণিত স্বৈর শাসক দিনের পর দিন রাষ্ট্রীয়ভাবে এই অপকর্ম চালিয়ে গেছে। তার রোশনল থেকে বাদ যায়নি ফ্যাসিবাদ বিরোধী কোনো দল। বিএনপি জামায়াত নেতা কর্মীরা তো বটেই, বিরোধী মতের সাধারণ মানুষও বাদ যাননি।
3: আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের পরিস্থিতি না পড়ি।
2: হাজারো জীবন আর আজন্ম পঙ্গুত্বের বিনিময়ে আমরা সেই দুঃস্বপ্নের দিন কাটিয়েছি, তারপর নতুন এক ভোরে আরো পরিষ্কার হয় দেড় যুগের ভয়াবহতা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন বলছে, গুমের পর এখনো নিখোঁজ থাকাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামায়াত শিবিরের। প্রতিবেদনে বলা হয়, গুম হওয়া 1282 জন ফিরে আসলেও এখনো খোঁজ মেলেনি 251 জনের। মরদেহ পাওয়া গেছে 36 জনের, যাদের মধ্যে অনেকেই ছিলেন কথিত বন্দুকযুদ্ধের শিকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জোরে সোরে শুরু হয়েছে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার। রাষ্ট্রের বিভিন্ন বাহিনীতে থাকা অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইন অনুযায়ী বিচার কাজ শুরু হয়েছে। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে

0: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অধিবেশনেই সংসদে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 উত্থাপন করা হয়েছে।
1: মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনিত একটি বিল গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 মহান সংসদ উত্থাপন করিলাম।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং গুমের শিকার, দীর্ঘ গুমের দুঃস্বপ্নের দিন পেরিয়ে যে সংসদে একাধিক সদস্য আজ নির্বাচিত প্রতিনিধি, সেই বাংলাদেশে বিরোধী মত দমনের নামে আর ফিরবে না গুম খুনের রাজনীতি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে এটাই আমাদের অঙ্গীকার।
2: বহু গণতান্ত্রিক এমন মানুষ যারা বিভিন্নভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস।

0: প্রামাণ্য চিত্রটি উপভোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যগণ তাদের অভিব্যক্তি ব্যক্ত করবেন।
1: Ladies and gentlemen, the voice of the victims and families remain at the heart of today's program. We'll now hear heartfelt expressions and experience of the victims of enforced disappearance and family members of those who have gone missing.
0: প্রথমে অভিব্যক্তি ব্যক্ত করবেন মিস আদিবা ইসলাম রিধি, গুম হওয়া পারভেজ হোসেনের মেয়ে। বিনয়ের সঙ্গে আপনাকে জানাচ্ছি আপনার জন্য নির্ধারিত সময় 4 মিনিট।
1: Miss Adiba Islam Ridhi,
2: Assalamu alaikum. আমি আদিবা ইসলাম রিধি, আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে ঢাকা শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আজকে আন্তর্জাতিক গুম দিবস। এই দিনটা আমাদের আবারও মনে করিয়ে দেয় কত পরিবার এখনো তাদের স্বজনদের অপেক্ষা করে, আমিও তার মধ্যে একজন। বাবা কেমন আছেন, কোথায় আছেন, বেঁচে আছেন কি না এটা আমি জানি না। এর থেকে কষ্টের একটা বিষয় সন্তানের জন্য কি হইতে পারে। প্রতিটা দিন যায় বাবার অপেক্ষায়, বাবা কবে আসবে। ছোট থেকে বড় হয়ে গেলাম বাবাকে খুঁজতে খুঁজতে, এখন পর্যন্ত ওই স্বপ্নটা পূরণ হলো না বাবার হাত ধরে স্কুলে যাব। আমরা কি বাবাকে ফিরত পাবো না? আমার এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে? আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই সত্যটা জানতে, ন্যায় বিচার। যদি আমার বাবা বেঁচে থাকে আমার বাবাকে আমার কাছে এনে দেওয়া হোক, আর যদি আমার বাবা আমার বাবার সাথে কোনো অন্যায় করে হয়ে থাকে আমাদের এটা জানানো হোক, এবং যারা এটার সাথে ছিল তাদের আইনের আওতায় আনা হোক। আমার আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা প্রতিটা ব্যক্তি যারা গুম হয়েছে তাদের পরিবারের কষ্টটা আপনারা বুঝেন। আমার বাবাকে ফিরত চাই আমি। আমি আর কান্না করতে চাই না, আর কতদিন আমরা কান্না করব? এই গুমখুনের বিচার কবে হবে? বাংলাদেশের মাটিতে এই গুমখুনের বিচার হবে? ধন্যবাদ আমাদের মায়ের ডাকে সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিপুপ্পিকে আমাকে প্রতিবাদ করা শেখানোর জন্য। ধন্যবাদ হামিদুর রহমান হামিদ চাচু সাত আসনের আমাদের পাশে থাকার জন্য। ঈশ্বর চাচুকে ধন্যবাদ। আসসালাম আলাইকুম।
0: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম সাত জনাব হুমাম কাদের চৌধুরী।
1: মিস্টার হুমাম কাদের চৌধুরী, এমপি, চট্টগ্রাম 7 কনস্টিটিউয়েন্সি নাম্বার 284।
0: বিনয়ের সঙ্গে মাননীয় সাংসদকে বলতে চাই 4 মিনিটের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করলে আমরা খুশি হব।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে প্রথমবারের মতো আমি আমার চাচার সামনে বক্তব্য রাখছি না, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সামনে বক্তব্য রাখছি। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। 2016 সালে আমাকে গুম করা হয়েছিল, 7 মাস গুম ছিলাম। গুম থেকে ফিরে আসার পরে প্রথমবারের মতো যখন আমাদের রাষ্ট্রপতি সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যখন আমার দেখা হয়েছিল, উনি আমার ঠিক সামনে দিয়ে হেঁটে চলে গিয়েছিলেন, কারণ উনি আমাকে চিনতে পারেননি। আমার প্রায় 30 কেজি শরীর থেকে চলে গিয়েছিল, পরবর্তীতে উনি ঘুরে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে। আজকে এমন একজন ব্যক্তির সামনে আমরা কথা বলার সুযোগ পেয়েছি যিনি গত 10 বছর ধরে আমাদের পাশে ছিলেন, প্রতিটা মুহূর্তে যখন আমাদের কোনো সমস্যা হয়েছিল আমরা ওনাকে ঠিক আমাদের পাশেই পেয়েছিলাম। ওনার সাথে কথা বলে হয়তো মনটা একটু হালকা হতো, সেই কারণে তার কাছে আমরা বারবার করে ছুটে যেতাম। আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি প্রতি বছর যখন এই 30 তারিখ আমাদের কাছে চলে আসে, আমি জানি যে আমাদের এই গুম পরিবার যারা আছেন তাদের সকলের সাথে দেখা হবে, সেই কারণেই হয়তো পুরো মাসটাই আমাদের একটু কষ্টের সাথে কাটে। গতকালকে আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি বক্তব্য রেখেছিলেন একটি প্রোগ্রামে, মায়ের ডাকের আয়োজিত একটি প্রোগ্রামে, শুনে অনেক ভালো লেগেছিল। কারণ প্রথমবারের মতো উনি খুব সুন্দর করে গুছিয়ে একটা কথা বলল যে আমরা যারা গুম হয়েছিলাম, যারা আমরা ফিরে এসেছি, আমরা আসলে বেশ কয়েকটা পরিচয় দিতে পারি। ওনার বক্তব্যের সময় উনি বলেছিল আমি শুরু করছি একজন গুমের ভিকটিম হিসাবে। উনি ওনার সাথে কি ঘটেছিল ওটা বর্ণনা করল, তারপরে উনি বলল যে আমি এখন কথা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। পরবর্তীতে উনি আবারও বলল যে এখন আমি বলছি এখন কথা বলছি একজন রাজনীতিবিদ হিসাবে। আমাদের যারা আমরা ফিরে এসেছি, আমাদের হয়তো সবচেয়ে বড় পরিচয়ই এখন হয়ে গেছে যে আমরা গুমের ভিকটিম। তবে আপনাদের সকলের সামনে আজকে একটা জিনিস বলে দিতে চাই, আমরা ভিকটিম না, আমরা সার্ভাইভার, আমরা এখন অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিজম আগে করেছিলাম বিচারের জন্য, এখন অ্যাক্টিভিজম করছি যেন এই ধরনের ঘটনা আর কোনো সময় বাংলাদেশের মাটিতে আর না হয়। সেই ব্যাপারে চিন্তা করলে অনেক গর্বের সাথে বলতে পারি যে এমন দুটি আইন করা হয়েছে বাংলাদেশে যে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ এই ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশের মাটিতে আর হবে না। তবে তার সাথে সাথে আমি যোগ করে রাখতে চাই, বাংলাদেশে অথবা বিশ্বে যখন একটা আইন লেখা হয় এটা সবসময় একটা ইভলভিং ল হয়ে থাকে। আমরা স্বীকার করছি যে যেই আইনটা আছে ওটা হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, সেটার জন্য এখানে মঞ্চে যারা উপস্থিত আছে তাদের সকলের সহযোগিতা লাগবে। যে পরিবারগুলি আমাদের সাথে এতদিন পাশে ছিল, লড়াই করেছে, তাদেরও সহযোগিতা লাগবে। আমার বক্তব্যর বেশি সময় নেই, তাও আমি একটা জিনিস বলে শেষ করতে চাই। আমরা যারা ভিকটিমস আছি, আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা সার্ভাইভার আছি, অনলাইনে আমাদের অনেক ধরনের ট্রোলের শিকার হতে হয়। এখনো ওই বট বাহিনী খুবই অ্যাক্টিভ আছে। আমাদের এই ধরনের প্রোগ্রামে আসার পরে ফেসবুক অনলাইনে আমরা দেখব যে আয়নাঘর বলে আসলে কিছু ছিলই না, গুম বলে কিছু হয়নি বাংলাদেশে। প্রমাণ হিসাবে আমরা নিজেরা সশরীরে আয়নাঘর ঘুরে এসেছি। প্রধানমন্ত্রী নিজে একজন গুমের ভিকটিম। আমাকে যখন আয়নাঘরে রাখা হয়েছিল আমার খুব কষ্টের দিনে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে বলেছিল যে এত কাঁদছেন কেন, আপনি যেখানে ছিলেন আপনার নেতাকেও তো এখানে রাখা হয়েছিল। সত্যি করে বলতে তখন মনের মধ্যে আসলে একটা সাহস চলে এসেছিল যে যদি আমার তখন আমার চেয়ারম্যান সাহেব এখন প্রধানমন্ত্রী উনি যদি এখানে সার্ভাইভ করে আসতে পারে তাহলে ইনশাআল্লাহ আমিও সার্ভাইভ করতে পারব। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে এটা পুরো দুনিয়া দেখে আমাদের উপরে একটা নতুনভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন আমরা নিজেদের একটা নতুন পরিচয় দিতে চাই। আমরা বাংলাদেশকে এমনভাবে পরিচয় দিতে চাই যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখান থেকে গুম পুরোপুরি উধাও হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাতে চাই মঞ্চে যারা উপস্থিত আছেন আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তবে শেষ করব একটা কথা বলে, আমরা বেশি কিছু চাই না, খালি একটু সম্মান। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
0: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার, তিনি গুমের শিকার হয়েছিলেন। মাননীয় সাংসদ, আপনার জন্য 4 মিনিট দয়া করে।
1: আনিসুর রহমান তালুকদার, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, ভিকটিম অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স।
4: বিসমিল্লাহ রহমান রহিম। শুকরিয়া জানাই আল্লাহ রহমান আল্লাহ তাআলার কাছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি দায়িত্বে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী 3 জন দায়িত্বে এসেছেন। 3 জনেই এই নির্যাতিত মানুষগুলোর প্রতিনিধি, তারা নিজেরাই নির্যাতিত। যেমনি গুমের শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান, যেমনি গুমের শিকার হয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, তেমনি সর্বোচ্চ নির্যাতিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমাদের এই গুম খুনের শিকার হওয়া মানুষগুলোর অভিভাবক হিসাবে আমরা এই 3 জনকে পেয়েছি। যখনই এই গুম দিবস আমরা পালন করি, যখন এই গুম হওয়া পরিবারগুলোর সামনে আমরা উপস্থিত হই, তখন ঠিক আমার সন্তানদের কথাই মনে হয়। যেভাবে আমি গুম থাকা অবস্থায় আমার 2 সন্তানকে সবসময় 2 চোখে মনি হিসাবে দেখতাম, শুধু কল্পনায় ওদেরকেই দেখতাম, মনে হয় ওরাই আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘুম শুধু যে ভিকটিম সেই থাকে না, ঘুমের চাইতো বেশি নির্যাতিত হয় তার পরিবার, কষ্টে থাকে তার পরিবার। শুধু 2টি কথা আমি বলছি, আজকে সময় কম। আমি যখন ঘুম থেকে ফিরে আসি, যখন আমার স্ত্রীর কাছে আমি আমার ঘুম থাকার সময় গল্পগুলো শুনেছি, আমার সন্তানের বয়স, বড়টার বয়স ছিল তখন 4 বছর, তখন সে বিকালবেলা আমার পাশের বাসা থেকে একটা ছেলে খেলতে আসতো, তার বয়সী 4 বছর বয়স, সেই ছেলেটার বয়স মনে হয় 5 বছরের মতো ছিল। সে বলতেছিল যে চলো আমরা খেলতে যাই, খেলবা না? বলতেছে না। 2বার বলছে খেলতে যাবা না? বলছে না। বলছে আমার বাবা তো মারা গেছে, আমার মনটা ভালো নাই। আমার সন্তানও জানতো যে আমি মারা গেছি, তখন তাদের মনের অবস্থা কি ছিল? আমার স্ত্রীকে একদিন নরসিংদী থানা থেকে ওসি সাহেব ফোন দিয়ে বললেন, আপনার হাজবেন্ডের নাম আনিসুর রহমান? বলছে জি। দেখতে এমন? বলছে জি। বলছে ওনার লাশটা আমাদের থানায় আছে, আপনি এসে নিয়ে যান। তখন আমার স্ত্রীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, কিছুক্ষণের জন্য এসেছে, শেষ হয়ে গেছে। এরকম নির্যাতিত হতে হয়, নির্যাতিত হয়েছে ঘুম হওয়া পরিবার। তাহলে আজকে যাদের স্বজনরা 10 বছর 12 বছর ফিরে আসে নাই, তাহলে তাদের পরিবারের অবস্থাটা কি, তাদের মনের অবস্থাটা কি, আমরা তাদের কিভাবে সান্ত্বনা দিব? আজকে আমরা এমপি হয়েছি, বিএনপিও ক্ষমতায় আসছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু যাদের সকল সহযোদ্ধাদের এখনো আমরা ফিরে পাই নাই, তাদের পরিবারকে কিভাবে আমরা সান্ত্বনা দিব? যে কোনো কিছুর বিনিময়ে যে সকল প্রশাসনের ফ্যাসিস্টদের সারা এই গুমের সাথে জড়িত, প্রত্যেককে তার শাস্তি পেতে হবে, অবশ্যই পেতে হবে শাস্তি তাদের। যদি তা না হয় তাহলে এই ধরনের ঘটনা আবার ঘটবে। আমরা চাই না একজন রাজনীতি কর্মী হিসাবে, যে দলের কর্মী হোক, ভবিষ্যতে এরকম গুমের শিকার হোক। সেই ধরনের গুমের কালচার আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। মহামান্য রাষ্ট্রপতি, খুবই ভালো লাগছে আজকে রাষ্ট্রপতির সামনে আমরা বক্তব্য করছি। আপনি যেভাবে ছিলেন এই 17 বছর এই নির্যাতিত পরিবারের সাথে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই পরিবারগুলোর মুখে কিভাবে হাসি ফোটানো যায়, কিভাবে তাদের পাশে থাকা যায়, কিভাবে এই স্বজনদের সান্ত্বনা দেওয়া যায়, কিভাবে এই গুম খুনের সাথে যারা জড়িত কিভাবে তাদের শাস্তি দেওয়া যায়, সেই আশা এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ।
0: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য সিলেট 2 মিস তাহসিনা রুশদীর লুনা।
1: তাহসিনা রুশদীর লুনা, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, সিলেট 2 কনস্টিটিউয়েন্সি 230।

0: বিসমিল্লাহিরহমানিরহিম। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ঘুমের শিকার ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। গুম দিবস প্রতি বছরই আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। আমার স্বামী এম ইলিয়াস আলী সাবেক সংসদ সদস্য, তাকে গুম করা হয় 2012 সালের 17 এপ্রিল। 17 এপ্রিল 2012 সালের পূর্বে আমাদের বাংলাদেশের মানুষের কাছে গুম শব্দটা পরিচিত ছিল না, একটি অপরিচিত শব্দ ছিল গুম। গুম বলতে আসলে কি বোঝায় বাংলাদেশের মানুষ সেটা জানত না। ইলিয়াস আলী গুমের মাধ্যমে বাংলাদেশের যে বৃহত্তর আন্দোলন সূচিত হয়েছিল সেই আন্দোলন এবং তার পরবর্তীতে অসংখ্য নেতাকর্মীদের গুমের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে গুম একটি পরিচিত শব্দ হিসাবে, তো সেখানে যে গুম আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন মানুষকে তুলে নিয়ে যায়, তারা গুম করে, কিন্তু বাংলাদেশেই সর্বপ্রথম রাষ্ট্রীয় প্ররোচনায়, রাষ্ট্রীয় পরিকল্পনায়, রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্য এই গুমের প্রচলন ফ্যাসিস্ট সরকারের সময় শুরু হয়, এটা সূচনা হয়। গুমের শিকার ব্যক্তির পরিবার যে শুধুমাত্র গুমের কারণে আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের অনিশ্চয়তা এবং কষ্ট সেটাই শুধু তারা অনুভব করে না, তাদেরকে যেতে হয় একটি সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে। সেই পরিস্থিতিটা হলো সবসময় তারা যেখানেই যায় সেখানেই মানুষের একটু করুণা, অথবা আমরা যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতে আমাদের পরিবারের সদস্যরা গুম হওয়ার পরেও মনে হয়েছিল বিগত সরকারের আচরণে যে এই গুমের জন্যে আমরাই মনে হয় দায়ী, এই গুমটা মনে হয় আমরা গুম হয়েছে, আমাদের পরিবার আমরাই অপরাধী, সেরকমভাবেই আমাদের পরিবারগুলোকে ট্রিট করা হতো। তো সেই সময় আমার স্বামী যখন গুম হয়, আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছিল, পরের দিন 17 এপ্রিলের পরের দিন 18 তারিখ ওর কেমিস্ট্রি পরীক্ষা ছিল। যখন আমি তাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু তার প্রিপারেশন ছিল, সেই অবস্থাতেও আমি সঙ্গে করে তাকে পরীক্ষা দিতে যখন নিয়ে যাচ্ছিলাম, তখন পত্রিকা, যখন ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়িয়েছিল, তখন পত্রিকা সাংবাদিক পত্রিকা বিক্রি করছিল, ইলিয়াস আলী গুম, ইলিয়াস আলী গুম। সেই কথাটা শুনতে শুনতে আমার ছেলে পরীক্ষার হলে গিয়েছিল। আমার ছোট মেয়েটা অনেক ছোট ছিল, সে স্কুলে গেলে তাকে মানুষ প্রশ্ন করত, তোমার বাবার খবর কি, অথবা কেউ হাসাহাসিও করেছে সেটা নিয়ে। আমার ছোট মেয়েটাকে স্কুল বদলাতে হয়েছিল, পরবর্তীতে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা বন্ধ করে দিয়েছিলাম, মানুষ যাতে তাদেরকে না চিনে, তাদেরকে বড় হওয়া, তাদের বড় হওয়া সেগুলা একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে। তারপরেও আমরা শুধুমাত্র আজকের যে গুম দিবস সেটা নয়, আমরা প্রতিনিয়ত এখন পর্যন্ত এবং আমার মনে হয় যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমাদেরকে এটাকে ক্যারি করতে হবে যে আমরা গুম পরিবারের সদস্য বা আমাদের পরিবারের কেউ গুম হয়েছে, সেটা আমরা পাবলিক প্লেসে যাই অথবা যেখানেই যাই না কেন সেটা বাসার থেকে বের হওয়ার পর্যন্ত যত মানুষের সঙ্গে দেখা হয় সারাক্ষণ মনের মধ্যে ওটাই আমাদের কাজ করে যে আমাদের পরিবার গুম হয়েছে, আমার স্বামী গুম হয়েছে বা আমার সন্তানরা মনে করে তাদের বাবা গুম হয়েছে, সেই বিষয়টা আমরা আসলে কোনো অবস্থাতেই এটার থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই। আমি সময় কম, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, উনি সবসময় আমাদের যারা গুম পরিবার সেই গুমের ফ্যামিলির সঙ্গে সবসময় থেকেছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, প্রায় সময় উনি আমাদের বাসায়ও গিয়েছেন, অনেক ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং আরও যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাদের এই দুঃসময়ে অথবা আত্মীয় স্বজন অথবা শুভার্থী অথবা যারা আমাদের এই দুঃসময়ে আমাদের পাশে থেকে সামান্যতম সাহস জুগিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আজকে জাতীয় সংসদে গুম আইন উত্থাপন করা হয়েছে। আমি যে বিষয়টি বলবো সেটি হলো যে আমাদের যারা বিরোধী দল আছেন বর্তমানে ওনারাও গুমের শিকার হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গুম যে আইন সেটা উত্থাপনের দিন ওনারা কী কারণে বয়কট করলেন সংসদ, ওনারা ওয়াক আউট করলেন, সে বিষয়টা আসলে বোধগম্য নয়। আমি এখনও আসলে বুঝতে পারি না যে ওনাদের এটা কোন ইস্যুর ভিত্তিতে ওনারা এই ওনারা যে গুম আইন নিয়ে বারবার ওনা বলেছেন বিএনপি গুম আইন চায় না, কিন্তু ওনারা সেই দিনটাতেই ওনারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন, অথচ সেই গুমের আইন উত্থাপনের দিন ওনারা কেন এই সংসদ বর্জন করলেন, বিষয়টি একটি প্রশ্ন থেকে গেল। আর আমি আশা করব যে এই গুম আইন প্রণয়ন এবং যদি কোনো এর অসঙ্গতি থেকে থাকে পরবর্তীতে এটা সংশোধন, এবং সর্বোচ্চ যে এই গুম আইন শুধু নয় এটা যাতে সঠিক প্রয়োগ হয় এবং সঠিক বিচারের মাধ্যমে এটা এমন জন্য শাস্তির ব্যবস্থা করা হয়, বিশেষভাবে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয়, সারা জাতি দেশ যেন সেটা দেখে এবং সেটা থেকে শিক্ষা নেয়, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন কেউ ঘটনা ঘটানোর সাহস না পায়। আমি মনে করি যে আমাদের কোনো শত্রু মহাশত্রু যেন এরকম ধরনের ঘটনার শিকার না হয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। ধন্যবাদ সবাইকে।
1: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন 16 মিস সঞ্জিদা ইয়াসমিন তুলি, আপনার জন্য নির্ধারিত সময় 4 মিনিট।
2: মিস সঞ্জিদা ইয়াসমিন তুলি, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, রিজার্ভ উইমেন, সিট নাম্বার 16।
3: আসসালামু আলাইকুম, সঞ্জিদা ইসলাম তুলি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব, আমাদের স্যার, আমার স্যার, রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় প্রোগ্রামে আজকে আন্তর্জাতিক দিবস, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে তাকেই আমরা প্রথমেই পেলাম, এই জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আইনমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি এখানে কথা বলছি সঞ্জিদা ইসলাম তুলি সংসদ সদস্য হিসেবে কিছুটা এই পারে, কিন্তু বিগত স্বৈর শাসনের আমলে আমরা যারা ফ্যামিলিরা একসাথে, ভিকটিম ফ্যামিলিরা একসাথে স্যার আপনাদের সামনে আছে, আপনাদের সকলের সামনে আছে, এখানে হাজারো পরিবার আছে যাদের পরিবার থেকে সন্তানকে গুম করা হয়েছে বা বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে, তাদের হয়ে এখানে কথা বলছি। এবং এই সুযোগ দেওয়ার জন্য আমি আমার সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার গঠন করা হয়েছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারিভাবে আন্তর্জাতিক দিবস গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে পালন করা 2013 সাল থেকে 2026 পর্যন্ত আমরা মায়ের ডাক থেকে আমাদের উদ্যোগে প্রত্যেকটা বছর এই দিবসটাকে সামনে রেখে শুধু ছবিগুলো আঁকড়ে ধরে দাঁড়াতে চেয়েছিলাম এবং চেষ্টা করেছি সেই জায়গাটাতে থাকতে। আসলে এবং এই যদি বলি 14 বছর এক যুগেরও বেশি সময় প্রতিটা 30শে অগস্ট আমাদের জন্য ছিল একটা সম্মুখ লড়াই। বিভিন্ন বাহিনী দ্বারা যখন রাস্তা ব্লক করে দেওয়া হতো, যখন ভেনু থেকে আমাদেরকে সরায় দেওয়া হতো, যখন কোনো ভেনুতে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না, আমরা তখনও আওয়াজ তুলেছি। যখন শাহবাগে আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি, ছবিটা তুলে ধরে, পোস্টারটা ব্যানারটা তুলে ধরে তখনও দাঁড়িয়েছি, আওয়াজ তুলেছি। কারণ মনে হয়েছিল যে যেই ভাইকে ধরে নিয়ে গেছে, যারা আয়না ঘরে আছে, যারা সিক্রেট ডিটেনশন সেলে আছে, তাদের আওয়াজটা তো আসছে না, তাদেরকে তো দেখা যাচ্ছে না। আয়না ঘরের যে ইনকোয়ারি কমিশন যেই বক্তব্য বা সাক্ষ্য প্রমাণগুলো তুলে এনেছে, ইনকোয়ারি কমিশন যেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠন করা হয়েছিল, সেখানে যে ভয়ঙ্কর সব বর্ণনা যে তাদের সাথে কিরকম টর্চার করা হতো, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে রেখে হাত পা বেঁধে ইলেকট্রিক শক দেওয়া হতো, রিভলভিং চেয়ারে এমনভাবে টর্চার করা হতো যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখানে আমার হুমাম ভাই বেরোতে এসছেন, আরমান ভাই বেরোতে এসছেন, খোকন ভাই বেরোতে এসছেন, অনেক ভাইরা, তাদের কাছ থেকে যে বর্ণনা শুনেছি, তারা জীবন মৃত্যুর মাঝে লড়াই করে ফিরে এসেছেন। আমি 14 বছর সবার জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার ভাইটার তখন কেমন লাগছিল, আমার ভাইটা তো শেষ সময়টাতে কি হয়েছিল তার সাথে, এই জিনিসটা কখনো সামনে বলতে পারিনি। কারণ আমি যদি কানতাম, আমি যদি দুর্বল হতাম, আমি জানতাম আমার হাজারো পরিবার তারা হয়তো সাহস পাবে না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার, আমাদের দেশ নেত্রী, আপোষহীন দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার, যে স্বপ্ন নিয়ে আমাদের পেছনে অনুপ্রেরণা হয়েছিলেন, যারা শিখিয়েছিলেন অন্যায়ের সাথে আপোষ না করতে, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা জানি গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 নিয়ে কাজ হচ্ছে, উত্থাপন করা হয়েছে জাতীয় মহান সংসদে। এই আইনের আমরা, আমি আইনজ্ঞ না, বাট আমরা সকলের কাছ থেকে মতামতগুলো নিচ্ছি, জানছি যে আইনের মধ্যে এই আইনটাকে যেন আমরা সকলের কাছে গ্রহণযোগ্য করে এবং সব সর্বোপরি যেটা দেখা দরকার যে ন্যায় বিচারটা নিশ্চিত করার ক্ষেত্রে এই আইনটা যথাযথভাবে শক্তিশালী হচ্ছে কিনা, এটাই আমাদের লক্ষ্য। আমাদের সবচেয়ে প্রধান লক্ষ্য যে ন্যায় বিচারটা নিশ্চিত করা, এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের যদি কারো কোনো বক্তব্য বা মতামত থাকে, আমাদের মনে হয় সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য করা দরকার, আমলে আনা দরকার, এবং তার প্রেক্ষিতে আমরা যেন আইনের বিধানটা করতে পারি ইনশাল্লাহ। এবং আমরা জানি রাষ্ট্রীয় বাহিনীগুলো দ্বারা তখন যেই অন্যায়গুলো, চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে, বলপূর্বক গুম ও বিচারপূর্বক হত্যার শিকার হতে হয়েছে, সেই ইনভেস্টিগেশনের দায়িত্বটা অনেক বড় দায়িত্ব, অনেক প্রতিবন্ধকতা থাকবে সেখানে। তো এই সকল কিছুকে আমরা মনে হয় আমলের মধ্যে রেখে আমরা সেই আইনগুলো নিয়ে কথা সামনে এগিয়ে যাব মহান সংসদে। কমিটির কাছে প্রেরণ করা হয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির কাছে। আমরা আশা করব আমাদের সবার পক্ষ থেকে এই এইগুলো আলোচনার মাধ্যমে সামনের আইনটাকে শক্তিশালীভাবে আনা হবে। এবং আমাদের সাথে এখানে যারা ভিকটিম ফ্যামিলিরা আছেন, ঢাকা থেকে এসছেন, নোয়াখালী থেকে, সিলেট থেকে, চিটাগং থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, অনেক সকল বিভাগ থেকে যারা এসছেন, তাদের সবার হয়েই বলছি যে অতি শীঘ্রই ICC ট্রাইব্যুনালে বিগত সময়ের যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের শিকার ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক যে কেসগুলো, সেগুলোর বিচারাধীন রয়েছে, আমরা সবাই সে তাদের সাথে আছি, যারা বিচার করছে, চিফ প্রসিকিউটর থেকে পুরো প্রসিকিউশন টিম অ্যান্ড ইনভেস্টিগেশন টিমের সাথে। পাশাপাশি আমাদের সকল, আমরা জানি যে এই মহান সংসদ গঠন করা হয়েছে, এখন সরকারি দল বিরোধী দল সকলেই মজলুম, এবং আমরা আশা করব সামনের সময়ে যেই বিচারগুলো হবে সেই বিচারগুলো এমন ভাবে হবে যেন স্বৈরাচারার মাথা উঁচু করে কোনোদিন বাংলাদেশের দিকে তাকাতে না পারে, বাংলাদেশের মানুষকে এই মানবাধিকার লঙ্ঘনের সাহস করতে না পারে। আমরা চাব আমরা যেন এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে, আমি এই জন্য ধন্যবাদ জানাই, একটা অধিদপ্তর গঠন করা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন জুলাই ভিকটিমদের জন্য যেভাবে জুলাইয়ের অধিদপ্তর গঠন করা হয়েছে, গুমের ভিকটিমদের জন্যও এই অধিদপ্তর গঠন করা হচ্ছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ইশতিয়াক ভাইকে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই কার্যক্রমে আমরা তাদের কাছে সকল তথ্য উপাত্ত নিয়ে কাজ করছি, এবং আশা করব দেশের প্রতিটি গুম হয়ে যাওয়া ভিকটিম পরিবার, যাদের সন্তানকে তারা এখনো ফেরত পাননি এবং যারা সার্ভাইভার আছেন, সকলকে এর মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়, এবং আমরা সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ সামনের বাংলাদেশটাকে একটা ন্যায় বিচারের বাংলাদেশের দিকে নিয়ে যাব। আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, স্যারকে আবারও ধন্যবাদ, দোয়া করবেন আমাদের সাথে আপনি ছিলেন, সাহস হয়েছিলেন, মাথার উপরে সবসময় থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি, ইনশাআল্লাহ সামনের সাফল্য কামনা করি, ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবারে অভিব্যক্তি ব্যক্ত করবেন মাননীয় সংসদ সদস্য ঢাকা 14 ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। মাননীয় সংসদ সদস্যের জন্য কাঙ্ক্ষিত সময় 4 মিনিট।
2: Barrister Mir Ahmed bin Qasim Arman, Honorable Member of Parliament, Dhaka 14. He was a victim of enforced disappearance for 8 years.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ito andhokar ghare mrityur pohor gunchilam. Amar srishtikorta shei andhokar ghar theke ditiyo jibon bhikkha diye abar ber kore niye eschen. Manusher nishshartho bhalobasha shikto korechen ebong mohan jatiyo sangsade গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষে কথা বলার জন্য দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে তাদের কিছু সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড দাবি আজকে রাষ্ট্রের সামনে পেশ করছি। গুমের ভুক্তভোগী পরিবারদের প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই সন্তানদের পিতাদের সাথে কি করা হয়েছে, এই মায়েদের সন্তানদের এখন কি অবস্থা, এই বোনদের স্বামী এখন কোথায়, এই জবাব রাষ্ট্রকে দিতেই হবে। এখনো শতাধিক পরিবার জানতে পারে না তাদের প্রিয়জনের সাথে কি করা হয়েছে। এই সুনির্দিষ্ট তথ্য যতদিন পর্যন্ত এই রাষ্ট্র না দিতে পারছে, এ জাতি কলঙ্ক মুক্ত হবে না। অবিলম্বে এই তথ্য এই পরিবারকে বুঝিয়ে দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। দ্বিতীয়ত, যারা জড়িত ছিল সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, এদের পিছনে যত বড় পরাশক্তি থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। আমি এই বিষয়ে মাননীয় আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অন্তর্বর্তী আমার সময় যখন এই বিচার প্রক্রিয়া শুরু হয় তখন এই গতি নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা আশায় বুক বেঁধেছিলাম যখন জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে তখন এই বিচারগুলো গতি পাবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে গণতান্ত্রিক সরকার আসার পর এই বিচারগুলো আরো ধীরগতিতে হয়ে গেছে। এগুলোকে বিজ্ঞমান করার জন্য যা যা অর্থ বরাদ্দ প্রয়োজন, যা লোকবল প্রয়োজন, এবং সরকারি পর্যায়ে যা তদারকি প্রয়োজন তাই যেন করা হয়, অবিলম্বে যেন এই বিচারগুলো গতি ফিরে পায়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের দ্বিতীয় দাবি রিপারেশন, ক্ষতিপূরণ। এই পরিবারগুলোর প্রিয়জনকে হয়তো কেউ কোনোদিনও ফিরে দিতে পারবে না, কিন্তু অন্তত সরকার বা রাষ্ট্র কি এই দায়িত্বটুকু নিতে পারে না যে অন্তত অর্থনৈতিকভাবে এই পরিবারগুলোকে আর কোনোদিন কারো দিকে তাকাতে হবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে একটি অধিদপ্তর খোলা হচ্ছে। আমার আহ্বান থাকবে এই অধিদপ্তরগুলো যেন আমলাতান্ত্রিকভাবে জটিল না হয়, ভুক্তভোগী পরিবার যেন খুব সহজে এই সেবাগুলো পেতে পারে, ক্ষতিপূরণগুলো যেন সম্মানজনক হয়, তাদের প্রতি কৃপা দেখানো হচ্ছে এই অনুভূতি যেন এই পরিবারগুলো না পায়। আমরা ইংল্যান্ডে যখন পড়াশোনা করেছি তখন একটি অ্যালগোরিদম ব্যবহার করে ক্ষতির পরিমাণ, তাদের সামাজিক অবস্থান বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আমরা দেখে এসেছি। আমি বিশ্বাস আমাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় দুদিনই খুব যোগ্য ব্যক্তি, তারা একটি আন্তর্জাতিক মানের ক্ষতিপূরণ এমনভাবে দেবেন যে এই পরিবারগুলো আর কোনোদিন কোনো দিকে তাকাতে না হয়। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নো রেপুটেশন, অথবা অর্থাৎ এই বাংলার মাটিতে আর কোনোদিন যেন গুম ফিরে না আসতে পারে, এই জন্য যা করা দরকার তাই করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘের তত্ত্বাবধানে দেশীয় শতাধিক অভিজ্ঞ লোকদের সাথে নিয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে দীর্ঘ পরামর্শের ভিত্তিতে গুম কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইন আনা হয়েছিল, অধ্যাদেশ আনা হয়েছিল। আমাদের ভুক্তভোগীদের বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে যখন এই আইন দুটোকে বাতিল করা হয়। আমাদেরকে ওয়াদা করা হয়েছিল এই আইনগুলিকে আরো শক্তিশালী করে আবার ফিরিয়ে আনা হবে। এই আইনগুলোর খসড়া সংসদে পেশ করা হয়েছে। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই খসড়াটি দেখে আমার আশাহত হয়েছে। এখানে এমন কিছু বিধান আছে যেগুলো গুমের তদন্তকে সঠিকভাবে করার জন্য বাধা সৃষ্টি করবে। এক তদন্ত এক সংস্থার তদন্ত যদি আর এক সংস্থা করে, তাহলে ব্যাপারটি এরকম কি হয়ে গেল না যে ডান হাত অপরাধ করেছে তদন্ত করবে বাম হাত। আমি আহ্বান জানাবো গুম কমিশনকে শক্তিশালী করুন, সাধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনী যেই করুক তাদের তদন্ত কোন রকম অনুমতি ছাড়াই গুম কমিশন করতে পারবে। 2025 সালে যে আইনটি আছে সেটাকে যেন পুনঃস্থাপন করা হয়, বিনা বাধায় গুম কমিশন যেন সবার তদন্ত করতে পারে, এই বিধানটি ফিরিয়ে আনা হোক। এই আইনটিতে আরেকটি বিধান রাখা হয়েছে যে কেউ যদি কারো যদি অভিযোগ ভুল প্রমাণিত হয় তাহলে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিধানটি যদি থাকে তাহলে গুমের ভুক্তভোগী পরিবার এই শাস্তির ভয়ে অভিযোগ করতে ভয় পাবে। এই বিধানটিকে অবিলম্বে বাতিল করার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ এই আহ্বান জানাচ্ছি, জনগণের অনেক প্রত্যাশা অনেক আশা আকাঙ্ক্ষার জুলাই পরবর্তী সরকার, এই সরকারের সরকারি দল বিরোধী দলের কাঁধে অনেক বড় বোঝা। 17 বছরের এই মানবতার বিরোধী অপরাধের যে ক্ষত আছে সেই ক্ষত সারিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়ে এই নতুন যাত্রা শুরু করেছে, এখানে যেন এমন কোনো আইন না হয় যেটাতে গুমের পথ সুগম হবে। এমন আইন আমরা যদি রেখে যেতে পারি অন্তত আইনিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই সুরক্ষা দিতে পারি, তারা অবাধে তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, অন্তত গুমের ভয় নির্যাতনের ভয় তাদের করতে হবে না। আসুন সবাই মিলে করি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।
1: গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সম্মানিত সদস্যগণকে তাদের অভিব্যক্তি প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
2: We just heard and deeply felt the expressions and remarks from the victims and representatives from the families of the victims of enforced disappearance.
1: সম্মানিত শ্রোতৃবৃন্দ, এবারে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: May I now invite our special guest, Mr. Ishraq Hussain MP, Honorable State Minister, Ministry of Liberation War Affairs, to please deliver his speech.
5: Bismillahirrahmanirrahim. আজকে এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত মন্ত্রীবর্গ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সামরিক সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ জাতিসংঘ ঘোষিত নিখোঁজ ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস। পৃথিবীর নানা প্রান্তে যেসব পরিবার প্রিয়জনের কোনো সন্ধান পায় না, আজকের দিন সেই নীরব বেদনার দিন। বাংলাদেশ এই দিবসটি আমাদের জন্য আরও গভীর অর্থ বহন করে, কারণ আমরা 1.5 দশকেরও বেশি সময় ধরে এমন এক ফ্যাসিবাদী শাসন দেখেছি যেখানে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং অনেককে আর কখনো বাড়ি ফিরতে দেওয়া হয়নি। মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, 1971 সালে এই জাতি একবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে মানুষকে তুলে নিয়ে যেত, বুদ্ধিজীবীদের অপহরণ করে হত্যা করা হয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বিচারহীন আটক, নির্যাতন ও নির্মম দমন চালানো হয়েছিল। সেদিনও রাষ্ট্রীয় শক্তি মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছিল। সেদিনও মায়ের মায়েরা সন্তানের খোঁজে ঘুরেছেন, অনেক পরিবার আর কখনো তাদের প্রিয়জনকে ফিরে পায়নি। মহান মুক্তিযুদ্ধের সেই চেতনাই পরবর্তী প্রজন্মকে দাঁড়াতে শিখিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম চলেছে তা এই চেতনা থেকেই শক্তি নিয়েছে, কারণ অত্যাচারের ধরন একই ছিল। দেড় দশকেরও বেশি সময় ধরে সেই ফ্যাসিবাদী শাসনে 2000-এরও বেশি মানুষকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক, ছাত্র, যারাই প্রতিবাদ করেছিলেন তাদের অনেককে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শত শত মানুষ আর কখনো বাড়ি ফেরেননি। তাদের ভাগ্য আজও অজানা। তাদের পরিবারগুলো আজ এই কক্ষে উপস্থিত। তাদের অপেক্ষা, তাদের নীরব কান্না, এটা কোনো বিমূর্ত ঘটনা নয়, এটা একটি জাতির ক্ষত। মৃত্যুর সংবাদ মানুষকে অন্তত শোক করার সুযোগ করে দেয়, কিন্তু গুম একজন মানুষকে তার প্রিয়জনের জন্য শোক করার অধিকারটুকুও কেড়ে নেয়। এই অনিশ্চয়তা, এই অন্তহীন অপেক্ষা নিজেই এক ধরনের নির্মম নির্যাতন। আজ তাই আমরা শুধু গুম হওয়া মানুষদের স্মরণ করতে আসিনি, আমরা এসেছি তাদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায় বিচারের অধিকার এবং রাষ্ট্রের কাছে জবাব পাওয়ার অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করতে। মাননীয় উপস্থিতি, গুম শুধু একটি অপরাধ নয়, গুম হলো রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে নিষ্ঠুর রূপ। মানুষকে আইনের আওতার বাইরে নিয়ে যাওয়া, তার অস্তিত্ব অস্বীকার করা, পরিবারগুলোকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা, এটা 1971-এর হানাদার বাহিনীর পদ্ধতিরই পুনরাবৃত্তি। তখনও মানুষকে তুলে নিয়ে নির্যাতন করা হতো, পরেও গোপন কক্ষে আয়না ঘরে মানুষকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। তখনও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা হয়েছিল, পরেও সত্য বলার সাহসকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাই শুধু 1971 সালের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সীমাবদ্ধ থাকতে পারে না। যেসব মানুষ গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য জীবন দিয়েছেন, যাদের গুম করা হয়েছে, যাদের পরিবার আজও অপেক্ষা করছে, তাদের ত্যাগও মুক্তিযুদ্ধের চেতনারই অংশ। সেই চেতনাকে ধারণ করেই আমরা নিখোঁজ, নির্যাতিত ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। রাষ্ট্র তাদের স্বীকৃতি দেবে, চিকিৎসা দেবে, আইনি সহায়তা দেবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে যোগ দিয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য আইন প্রণয়নের কাজ জাতীয় সংসদে এগোচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সত্য উদ্ঘাটিত হবে, দায়ীরা বিচারের মুখোমুখি হবেন এবং এমন অন্ধকার আর ফিরে আসতে পারবে না। নিখোঁজ পরিবারের ভাই বোনেরা, আপনাদের কষ্ট আমরা অনুভব করি। আপনারা যে সাহস নিয়ে বছরের পর বছর প্রিয়জনের খোঁজ করেছেন, সেই সাহসই এই জাতিকে বাঁচিয়ে রেখেছে। আজ আমাদের সামনে চারটি দায়িত্ব অত্যন্ত স্পষ্ট: সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতিকার ও পুনর্বাসন, এবং এই অপরাধের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করা। যে অন্যায়, নিপীড়ন ও অধিকারহীনতার বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই অন্যায়ের পুনরাবৃত্তি এই স্বাধীন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। যারা ফিরে এসেছেন তাদের প্রতি আমাদের সম্মান, যারা এখনো ফেরেননি তাদের আমরা ভুলব না। যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে তাদের ন্যায় বিচারের দাবি আমরা ছাড়ব না। আর তাদের পরিবারকে আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে আর কখনো গুমকে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হতে দেওয়া হবে না। অতীতের অপরাধের তদন্ত ও বিচার করা মানে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অসম্মান করা নয়। আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় অসংখ্য দেশপ্রেমিক, সৎ ও পেশাদার সদস্য দায়িত্ব পালন করেন। তবে যারা অপরাধ করেছে, যারা বেআইনি নির্দেশ দিয়েছে এবং যারা জেনে শুনে সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন, দায় কেবল তাদের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার পথ অপরাধ গোপন করার নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার পথ হল আইনের শাসন প্রতিষ্ঠা করা, পেশাদারিত্ব নিশ্চিত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা কোনো বাহিনীকে দুর্বল করে না, জবাবদিহিতা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও সম্মানিত করে। মানবিক মর্যাদা, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচারের বাংলাদেশই হোক আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত উত্তরাধিকার। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, গুমের শিকার সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ আরও মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
2: থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল স্টেট মিনিস্টার।
1: শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
2: We will now hear the remarks of our special guest, Mr. Mohammad Asaduzzaman, MP, Honorable Minister, Ministry of Law, Justice and Parliamentary Affairs.
6: Bismillahirrahmanirrahim. International Day of the Victims of Enforced Disappearance, jake amra antorjatik gum protirodh divosh hishebe পালন করছি 2011 সাল থেকে গোটা বিশ্বে। এই দিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি আমাদের সে সমস্ত সতীর্থদের, সহযোদ্ধাদের, আমাদের হৃদয়ের প্রতিবেশীদের, যাদের গুমের কারণে, যাদের গুমের বিনিময়ে, যাদের নির্মম নির্যাতনের শিকার হওয়ার বিনিময়ে আমরা আজকের বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যারা এখনো আমাদের মাঝে ফিরে আসতে পারেননি কিংবা ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আছে। আমাদের মাঝে ইতিমধ্যে কয়েকজন গুমের ভিকটিম বক্তৃতা দিয়েছেন। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আমাদের হুম্মাম কাদের চৌধুরী, আমাদের আনিসুর রহমান, তারা ফিরে এসেছেন গুম বিভিন্ন সভা সমাবেশে গুমের যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি না এই বাংলাদেশে এই ধরনের গুমের শিকার আর কেউ হোক। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তার ক্ষমতা যত উঁচুতেই থাক না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করব। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সেই সব বিচার প্রক্রিয়ায় অনেক দূরে গিয়ে গেছি। হ্যাঁ, অনেকটা স্লো হচ্ছে, বাট ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদেরকে কেউ যাতে বলতে না পারে আমরা তড়িঘড়ি করে ন্যায় বিচারের পথকে বাইপাস করে শুধুমাত্র বিচারিকভাবে লোক দেখানো বিচার করছি, সেরকমভাবে আমরা প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না বলেই আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 80-এর দশকে গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি গঠিত হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত গোটা বিশ্বে 60,000-এর মতো গুমের তথ্য রেকর্ড করেছেন। এবছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওয়ার্কিং কমিটির সামনে 47,000 গুমের চলমান অভিযোগ আছে। এবছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে তাদের মধ্য থেকে 1,000 অভিযোগ তারা যাচাই বাছাই করছেন গোটা বিশ্বে। আপনারা জানেন 80-90 দশকে, 70-80-এর দশকে আর্জেন্টিনায় ব্যাপকভাবে গুম হতো, গুমের সংস্কৃতি ছিল। যেই গুমের সংস্কৃতি পর্যায়ক্রমিকভাবে ইরাকে শুরু হয়েছিল, শ্রীলঙ্কায় শুরু হয়েছিল, আলজেরিয়ায় শুরু হয়েছিল, কলম্বিয়ায় শুরু হয়েছিল, ইউক্রেন এবং রাশিয়াতে বর্তমানে চলমান আছে। আমরা আপনাদের সামনে বলতে পারি গত ছয় মাসে আমাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি, আমরা পাইনি। একটিমাত্র অভিযোগ এসেছে, সেটা হলো মংলাতে কোস্ট গার্ড সংক্রান্ত বিষয়ে, সেটারও আমরা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করছি। শুধু সেটাই, আমরা সেই জায়গাতেই আমরা থেমে থাকিনি। আপনাদেরকে বলছি, ওই ভিকটিম ফ্যামিলিগুলো, তারা সংক্ষুব্ধ হয়ে সরকারি স্থাপনায় হামলা করার প্রেক্ষিতে সেখানে একটা মামলা হয় তাদের বিরুদ্ধে। তারা গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তাদের আইনজীবী দেওয়ার সক্ষমতা ছিল না। একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যখন আমার দৃষ্টিতে আনা হয়েছিল, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ওই ভিকটিম পরিবারের পরিবারকে আইনগত সহায়তা দিয়েছি, আইনজীবী দিয়েছি, বিনা খরচে তাদের পক্ষে রাষ্ট্র আইনি সহায়তা দিয়ে তাদের জামিনে মুক্ত করার ব্যবস্থা করেছে, এই সংস্কৃতি আমরা চালু করেছি। সুতরাং আমরা সাংস্কৃতিকগতভাবে আমরা ভিন্ন পথ, ভিন্নভাবে মানবাধিকারের প্রতি লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আপনাদের সামনে কয়েকটি বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে, সেটি হলো গুমের বিচার, গুমের তদন্ত শুধুমাত্র পুলিশ করবে, মানবাধিকার কমিশন কি করবে, একটা অ্যাম্বিগুইটি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যর্থহীনভাবে বলছি, মানবাধিকার কমিশন স্বাধীন, স্বাধীন মানবাধিকার কমিশন বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তারা তদন্ত করতে পারবেন, সেখানে কোনো বাধার প্রাচীর রাখা হয়নি। সুতরাং যারা বলছেন গুম হলে পারে সেটা মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না, হয় তারা আইনের ব্যাখ্যাটা প্রপারলি বুঝতে পারেননি অথবা প্রপারলি দিতে চাননি। মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবেন, আর গুমটাকে যখন ক্রিমিনাল অফেন্স

মানবাধিকার সংক্রান্ত যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবেন, এটাই আমাদের আইনের বিধান রাখা হয়েছে। এখানে কোনো ইপসান বাড়ছে সুযোগ নাই, এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো মেঘাচ্ছন্ন জায়গা আমরা রাখি নাই। আরেকটি প্রশ্ন তোলা হয়েছে সিলেকশন কমিটি নিয়ে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মানবাধিকার কমিশনের সিলেকশন কমিটির প্রধান তিনি হলেন সেদেশের প্রধানমন্ত্রী। আমাদের এখানে স্পিকারকে রাখা হয়েছে। নেপালে সাংবিধানিক পদগুলোতে মানবাধিকার কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, চিফ জাস্টিস সবাই আছেন। আমরা এখন ওই জায়গায় পৌঁছতে পারিনি। বিশ্বের অন্য কোনো জায়গায় সুপ্রিম কোর্টকে সমস্ত জায়গায় ইনভলভ করা হয়েছে এরকম ক্ষেত্রে বিতর্কিত করার জন্য, আমরা সেরকম জায়গাও রাখি নাই, বিশ্বে কোনো জায়গা নাই। আমরা আমেরিকান সিস্টেম দেখেছি, আমরা ইউকে সিস্টেম দেখেছি, আমরা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আছে সেখানে দেখেছি, আমরা ইন্ডিয়ারটা দেখেছি, আমরা পাকিস্তানেরটা দেখেছি, শ্রীলঙ্কারটা দেখেছি, সবগুলো দেখেই আমরা এমন একটি সিস্টেমে নিয়ে গিয়েছি যেখানে আমাদের মানবাধিকার কমিশন সঠিক গঠিত হয় এবং দায়িত্ব পালন করতে পারে। স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি আমরা তিনটা পর্যায়ে। অনলাইনে আমরা ওয়েবসাইটে দিয়েছি আইন সম্পর্কে লিখিত সমালোচনা চেয়েছি, তারা সমালোচনা করেছেন, যেগুলো রাখা সম্ভব আমরা সবগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। আজকে সকালেও একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, সেখানে প্রশ্ন তোলার আগে, আইনটা খসড়া প্লেস করার আগেই বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেছেন, লিখিত নিয়ে এসছেন। ওয়াক আউট কী কী কথা বলে করবেন সেটা ওনারা পড়ে শুনিয়েছেন। ওয়াক আউট করা ওনাদের অধিকার, কিন্তু মানবাধিকার কমিশন আইন পাশ করার সময় পার্লামেন্ট থেকে এবং এখান থেকে ওয়াক আউট করা, তাদের বক্তব্য আমাদের না বলা, এইটা সংস্কৃতির সুস্থ ধারার রাজনীতি এবং সুস্থ ধারার আইন প্রক্রিয়ার সংস্কৃতি হবে কি না সে প্রশ্ন আপনারা নির্ধারণ করবেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকেও দুই তিনটা সংশোধনী আমরা সংসদীয় কমিটি অনুমোদন করেছি, এখানে বিরোধী দলের সংসদ সদস্যরাও আছেন, আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি। আপনারা বলেছিলেন প্রেস ক্লাবের প্রতিনিধি বা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি যাতে কমিটিতে থাকে, সিলেকশন কমিটিতে, আমরা সেটা রেখেছি। আপনারা বলেছিলেন মানবাধিকার কমিশন তদন্ত করতে যে পূর্ব অনুমোদনের প্রয়োজন যাতে না হয়, আমরা সেটা রেখেছি। আপনারা বলেছিলেন এথনিক মাইনরিটি গ্রুপ থেকে আমরা যারা প্রতিনিধি রাখি, কম্পালসারি রাখি, আমরা আগে অপশনাল রেখেছিলাম, তাদের প্রায়োরিটি দেওয়া হবে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সুপারিশ বিবেচনায় করে সেখানেও আমরা কম্পালসারি রেখেছি। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা ডোমেস্টিক যে লগুলো করি সে লগুলো কোরআনিক কিংবা বাইবেলিক না, যেটা পরিবর্তন করা যাবে না। আইন সংশোধন যোগ্য এবং সংশোধন করা যায়। আমরা দেখি না কিভাবে এই আইন কাজ করি, অ্যাপ্লাই করি, যদি আমরা কোনো ভুল অ্যাপ্লাই করি, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, উই আর ওপেন ফর অ্যামেন্ডমেন্ট ইন ফিউচার, সেখানে তো আমরা কোনো বাধা প্রাচীর রাখি নাই। আমরা তো বলছি না এটা ব্লাসফেমি ল হবে, আমরা তো বলছি না এটা রিজিড ল হবে, এটা কোরআনিক বা বাইবেলিক হবে, যেটা হাত দেওয়া যাবে না। আমরা প্রস্তাব করেছি আমরা বিশ্বের সমস্ত দেশের মানবাধিকার কমিশন সংক্রান্ত আইন বিবেচনায় নিয়ে, আমরা মনে করি ওয়ান অফ দ্য বেস্ট লেজিসলেশন হবে এটা, ওয়ান অফ দ্য বেস্ট লেজিসলেশন হবে এটা আমরা বলতে পারি। আপনারা ডিবেটে আসেন, কোন কোন জায়গায় আপত্তি আপনারা বলবেন, স্পিকারকে প্রধান করে সিলেকশন কমিটিটা কেন করা হলো, ডিপেন্ড করে আপনি কিভাবে দেখছেন। আমার ইনস্টিটিউশনকে যদি আপনি ডেভেলপ না করতে চান, সব কিছু যদি আমরা ছেড়ে দিই সুপ্রিম কোর্টের উপরে, এক সময় আস্থা ছিল রিটায়ার্ড প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেই সব সমাধান হবে, আমরা সেই সিস্টেমটাও বিতর্কিত করেছি, সেটা দেখেছি আমরা।

0: বিভাগকে স্বাধীনতার স্বাধীনভাবে কাজ করতে দিতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশে এখন 46 লক্ষ মামলা পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 5 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমাদের মাননীয় বিচারপতিরা ওভার বার্ডেন হয়ে যাচ্ছেন, সমস্ত কিছুই যদি তাদের ঘাড়ের উপরে আমরা চাপাই তাহলে আমার বিচার বিভাগ বিতর্কিত হবে কিংবা তার ওভার বার্ডেন হবে। আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। একই সাথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, পার্লামেন্টে যে পার্লামেন্ট আইন পাশ করবে সেই পার্লামেন্টকে এর স্পিকারকে প্রধান করে যখন আমরা সিলেকশন কমিটি করি, আমরা মনে করি ইভেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের থেকে একটা বেটার সিলেকশন কমিটি আমরা করেছি। ওখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি করা হয়েছে, আমরা এখানে নিরপেক্ষভাবে মাননীয় স্পিকারের নেতৃত্বে কমিটি করেছি। আমরা আশা করব এই বিতর্কের অবসান হবে। মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষেত্রে আমরা কোনো ইপস অ্যান্ড বার্ডস রাখি নাই, কোনো ব্যারিয়ার রাখি নাই, কোনো পূর্ব অনুমোদনের প্রয়োজন হচ্ছে না তারা কোনো জায়গায় ভিজিট করতে গেলে। এটা জাতির কাছে আমাদের মেসেজ। আর যারা ভিকটিম ফ্যামিলি আছে, আমি বিশ্বাস করি আমি সেই পরিবারের একজন অংশ, কারণ বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছেন তারা বিএনপি পরিবারের অধিকাংশ সদস্য। আমি বৃহত্তর বিএনপি পরিবারের একজন সদস্য, তাদের কেউ আমার ভাই, কেউ আমার স্বজন, কেউ আমার সন্তান সমতুল্য, কেউ আমার সতীর্থ, আমার সহযোদ্ধা। আমার মৃত্যুর আগ পর্যন্ত তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
2: থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল মিনিস্টার।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
2: We will now hear the speech of our special guest, Mr. Salauddin Ahmed MP, Honorable Minister, Ministry of Home Affairs.
3: Bismillahirrahmanirrahim. Mancho Pobishto, Navanirbhachito, Mahamanna Rashtrapati. Asker Sabhapati, Visheshotiti Brindo. মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রের সকল উপস্থিত কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার পরিবার যারা গুমের শিকার হয়ে ফিরে আসেনি এবং যারা ফিরে এসছেন সার্ভাইভার, সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকে তালি দিয়েছেন, আমি অনুরোধ করব আজকের দিনটি তালি দেওয়ার নয়। কালকেও একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, মায়ের ডাকের অনুষ্ঠান জাতীয় জাদুঘরে, অনেক কথা বলেছি, আজকে হয়তো কিছু আবার পুনরাবৃত্তি করব। আমরা একটা মৃত্যু উপত্যকায় ছিলাম, যেখানে শিকলবন্দি লাশের সারে ছিল, যেই দেশে আয়নাগরের প্রচলন ছিল, সারা দেশে বিস্তৃত ছিল, সেরকম পুরো কারাগার হয়ে গেছিল আমার এই প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি। আমি সেই নির্মম গুমের শিকার হয়েছিলাম। 61 দিন প্রতিদিন মুহূর্ত আমাকে গুনতে হয়েছে, মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, অপেক্ষায় থাকতে হয়েছে। আমার পরিবার, আমার স্ত্রী পুত্র কন্যা, তারা কি মনোবেদনা এবং যাতনার মধ্যে দিয়ে গিয়েছে এখানে অনেকেই সেটা বুঝতে পারবেন, যারা গুমের শিকার হয়ে আজও ফিরে আসেনি তাদের স্বজনরা। সুমনের মা বুঝতে পারবেন সন্তান হারানোর বেদনা কি, ইলিয়াসের পত্নী বুঝতে পারবেন স্বামী ফিরে না আসার বেদনা কি, সন্তানদের কথা নাই বললাম। সেরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি। গুম কমিশন গঠিত হওয়ার আগ পর্যন্ত পরিসংখ্যান ছিল বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থার, 709 জন গুমের শিকার হয়েছে এবং তার মধ্যে 155 জন ফিরেনি। যখন অন্তর্বর্তী সরকারের সময়ে গুম কমিশন গঠিত হল, সেখানে গুমের বিষয়ে আবেদন জমা পড়েছে বিভিন্ন আপত্তি। 1850 বন্ধু নূর খান লিটন জানালেন, তার মধ্যে 355 জন ফিরেনি, কিছু বিষয়ে তদন্তাধীন ছিল, তারা ফাইন্ড আউট করতে পারেননি। আমি শঙ্কার কথাটাই বললাম। এই দেশ আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা চায়নি। যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের চেতনা এটা ছিল না। আমাদেরকে আবার যুদ্ধ করতে হয়েছে অবিরাম, সংগ্রাম করতে হয়েছে গণতন্ত্রের মুক্তির জন্য। যারা ব্রিগেডিয়ার আজমির মতো পরিবার হারিয়েছেন, তিনি জানেন, কারণ পরিবার জানতেন তিনি হয়তো আর ফিরবেন না। তিনি ফিরেছেন 24-এর গণ অভ্যুত্থানের পরে, কিন্তু বাসায় যেয়ে কাউকে পাননি। এই বেদনা, এই ডিপ রুটেড ট্রমা সারা জীবন বয়ে বেড়াতে হবে পরিবারের সদস্যদের। আমি আজকে গুম হওয়া গুমের শিকার সালাউদ্দিন হিসাবে কথা বলছি। হুম্মাম কাদের বলে গেছে কালকে আমি অনুষ্ঠানে তিন ধরনের কথা বলেছি। প্রথমে আমি গুমের শিকার হিসাবে কথা বলেছি, তারপরে গুম প্রতিকার ও প্রতিরোধ আইনের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কথা বলেছি, এরপরে রাজনৈতিক দলের কর্মী হিসেবে কথা বলেছি। বলারই তো কথা, আমরা যদি আরো হিসাব দেই, জাতিসংঘের তত্ত্বাবধানে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলাদেশে তদন্ত করেছে, তারা 1400 মতো শহীদের তালিকা পেয়েছে। তাও যেটা রেকর্ডেড হয়েছে বিভিন্ন হাসপাতাল এবং পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, আমাদের হিসাব তো সেটা 2000-এর বেশি। স্বজনরা এখন কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। লাশ গায়েব করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, হাসপাতালের রেকর্ড গায়েব করে ফেলা হয়েছে। সেরকম একটা ফেসিস্ট স্বৈরাচারী শাসন আমলের মধ্য দিয়ে আমরা গিয়েছি, কিন্তু সেই ফেসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই। সেই ফেসিবাদী আওয়ামী লীগের কোন রকমের অনুতাপ নাই। দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টো জুলাই গণ অভ্যুত্থানের যারা যোদ্ধা, তাদেরকে বলছে তারা জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নাকি ধ্বংসপ্রাপ্ত করেছে, তাদেরকে গদিচ্যুত করেছে। এটা পৃথিবীব্যাপী একটা লজ্জাস্কর ব্যাপার। এখন আরেকটি দেশে বসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। আমি বহু জায়গায় বলেছি, তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়ে গেছে দিল্লিতে, কথা বলা নিষেধ। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব, এই মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন, গুম প্রতিকার প্রতিরোধ আইন নিয়ে কথা হবে। আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব, আলাপ আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শক্তিশালী আইন আমরা পাশ করব। নিয়ে এসেছি আমরা সেই আইনটা, আমাদের প্রতিশ্রুতি ছিল প্রথম অধিবেশনে যে আমরা মানবাধিকার কমিশন এবং গুম কমিশন আইনের সাথে দ্বিমত পোষণ করি, যেগুলা দুর্বল বলে আমরা মনে করি, আমরা সবল শক্তিশালী আইন নিয়ে আসব। আমরা চাই গুমের শিকার ব্যক্তিরা আইনের কাছে যেতে পারে, আশ্রয় পায়, বিচার পায় সরাসরি। তখন করা হয়েছিল একটা গুম কমিশন, কয়েকজন ব্যক্তিকে কমিশনার বানিয়ে দেওয়া হলো এবং সেই কমিশনের কার্যক্রম যা নির্ধারিত হলো তারে, তাতে দেখা গেল যিনি গুমের শিকার হয়েছেন তিনি সরাসরি আদালতে যেতে পারছেন না। এখন আইসিডি অ্যাক্টের মধ্যে যে বিধানটা আছে তা হলো ওয়াইড স্প্রিড সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইসিডি কোর্টে যাওয়া যাবে, তার সাজা যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। আমি নিজেও একটি মামলার বাদী হয়েছি, তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে। আমাদের নেতা ইলিয়াসের পত্নীও সেই একটা মামলার বাদী হয়েছেন বলে আমি জানি। হুম্মাম কাদের বাদী হয়েছে, আর অনেকে হয়েছে, তারা সেখানে গেছেন। কিন্তু অন্যান্য ধরনের গুমের প্রতিকার পাওয়ার জন্য সেই ব্যবস্থা সেখানে নেই। যারা গুমের শিকার হয়েছে, অবৈধভাবে আটক হয়েছে, গুম করা হয়েছে, ফিরে এসছে, বিভিন্নভাবে পারসিকিউটেড হয়েছে, সেরকম আমরা অনেকভাবে সেটা ডিফাইন করেছি এবং আমরা সেই বিধানগুলো নিয়ে এসেছি। যদি 5 বছরের বেশি গুম থাকে তাহলে সেই পরিবারের তার গুম হওয়া ব্যক্তির সম্পত্তি, সহায় সম্পত্তি তার ওয়ারিশরা পাবে আদালতের অনুমতি নিয়ে, তারা সেটা ট্রান্সফার করতে পারবে। এখন বন্ধু ইলিয়াসের পত্নীকে যদি জিজ্ঞেস করি সাকসেশন সার্টিফিকেট পেয়েছেন, বলবে না, কারণ আদালতে তখন মৃত্যু সনদ চাইবে। তার কাছে কি মৃত্যু সনদ আছে? নেই। তার পরিবার কিভাবে চলবে? তার সহায় সম্পত্তি ইনহেরিট করবে কিভাবে তার সাকসেসররা? কোনো বিধান নেই। আমরা রেখেছি ক্ষতিপূরণের বিধান রেখেছি, যদি গুমের অপরাধে অপরাধী ব্যক্তি যিনি গুম করেছেন বলে দায়ী হবেন আদালতের মাধ্যমে, তার কাছ থেকে তার সম্পত্তির বিক্রি করে যেভাবেই হোক সে গুমের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে, আদালত নির্ধারিত ক্ষতিপূরণ। যদি তাও না পারা যায়, রাষ্ট্রে নিজে দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা আরও শক্তিশালী ব্যবস্থা করেছি সেখানে, যেখানে গুমের শিকার হওয়া পরিবারদের নিরাপত্তা থাকবে এবং তাদের বিভিন্ন রকমের আমরা অধিকার সেখানে নিশ্চিত করেছি। এই ধরনের একটি আইন আমি গুমের শিকার হওয়া ব্যক্তি হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যার অধীনে এই আইনটা নিয়ে এসেছি, আমি কি চাইতে পারি সেটা কোনো দুর্বল আইন হোক? আমরা আজকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পালন করছি, আমরা ক্ষমতা বলি না, আগামীকাল অন্য কেউ আসবে, সেই গণতান্ত্রিক ধারাই তো আমরা বিশ্বাস করি। আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য গুমের সংস্কৃতি চালু করিনি, করব না, এদেশে কাউকে করতে দেওয়াও হবে না। পাশে এই জুলাই জাদুঘর আছে, শাসকদেরকে সবসময় সেটা ভিজিট করে আসতে বলব, যারাই শাসন ক্ষমতায় আসবে, যে ফ্যাসিবাদী আচরণ করলে ফ্যাসিবাদীদের কি পরিণতি হয় দেখে আসবে, ঘুরে আসবে, সিদ্ধান্ত নেবে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যে ধারার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, যে প্রত্যাশা নিয়ে এই জাতি বসে আছে, আসমান সম প্রত্যাশা নিয়ে আমাদের জাতি বসে আছে। হয়তো আমরা পুরো প্রত্যাশা এই 5 বছর পূরণ করতে পারবো না, কিন্তু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আরও সরকার আসবে, তারা জনচাহিদা অনুসারে, জনপ্রত্যাশা অনুসারে, সমাজের চাহিদা অনুসারে সব সময় আইন সংশোধন করবে, পরিবর্তন করবে, নতুন আইন নিয়ে আসবে, সমাজের চাহিদা পূরণ করবে। বিরোধী দলের বন্ধুদেরকে আহ্বান করব, আজকেও সংসদে আহ্বান করব, আপনারা সকল বিষয়ে অংশগ্রহণ করুন। ওয়াক আউট কোনো সলিউশন নয়, এটা একটা প্রতিবাদ, সেটা করারও বিভিন্ন নিয়ম আছে। আপনারা বিল উত্থাপনের সময় বক্তৃতা দিয়ে বিরোধিতা করে আপনারা ওয়াক আউট করতে পারতেন। আপনারা এখন সংসদীয় কমিটিতে, স্থায়ী কমিটিতে আমরা বিলগুলো নিয়ে এসেছি, সেখানে আলাপ আলোচনা করবেন, তারপরে প্রয়োজনে যখন রিপোর্ট পেশ হবে, বিবেচনার্থে গৃহীত হবে, তখন আপনাদের কথা বলার সুযোগ আছে, সেখানে আপনারা সংশোধনে দিবেন, প্রতিবাদ করবেন, প্রয়োজনে ওয়াক আউট করবেন। এটাই ডেমোক্রেটিক প্রসিডিউর। কোনো কিছু না বলে, না শুনে জনপ্রত্যাশিত এই দুটো আইনের বিষয়ে যদি সরাসরি ওয়াক আউটের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে জাতি জানবে না আপনাদের বক্তব্যটা কি, কেন আপনারা ওয়াক আউট করলেন। আইনমন্ত্রী অনেক বক্তব্য দিয়েছে, আমার বেশি কথা বলার প্রয়োজন নেই। স্বাধীন তদন্ত কমিশনের কথা বলেছেন, গুম প্রতিকার ও প্রতিরোধ আইনের মধ্যে আমরা এক বাহিনীর কেউ জড়িত থাকলে অন্য বাহিনীকে দিয়ে কেন তদন্ত করাবো, সেই কথা বলেছেন। আসুন সেই বক্তব্য নিয়ে আমরা পার্লামেন্টে আসি, আপনারা সেখানে অ্যামেন্ডমেন্ট আনুন, আমরা আলোচনা করব, আমরা যেটা জাস্টিফাইড হয় সেটা গ্রহণ করব। যদি মানবাধিকার কমিশনকে আন্ডার দি সান যে কোনো কিছু ইনভেস্টিগেট করার জন্য স্বাধীনভাবে ক্ষমতা দেয়া হয়, তাহলে ক্রিমিনাল ল কেন আছে, CRPC কেন আছে, পেনাল কোড কেন আছে, নির্ধারিত আইনগুলো আছে। আগে 80-এর দশকের আগে আন্তর্জাতিকভাবে গুম শব্দটি এত প্রচলিত ছিল না। ইদানিং জাতিসংঘে ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অ্যান্ড ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য একটা ওয়ার্কিং গ্রুপ আছে, বেশ অনেক বছর যাবৎ কাজ করছে, সেই সংগঠনেরও আগে অস্তিত্ব ছিল না। হিউম্যান রাইটস কমিশনের বর্তমানে যে চাহিদা সেরকম ইম্পর্টেন্স আগের বিশ্বে ছিল না, বর্তমানে হয়েছে। সাইবার স্পেসে যে ক্রাইম হচ্ছে সেগুলোর ইম্পর্টেন্স আগের বিশ্বে ছিল না, সাইবারই ছিল না, অ্যাক্ট কোত্থেকে থাকবে, ক্রাইম কোত্থেকে থাকবে, সেই জন্য ছিল না। আর এখন সাইবার সিকিউরিটি ইউনিট ছাড়া, সাইবার অ্যানালাইসিস ছাড়া কোনো ক্রাইমকে অ্যানালাইসিস করা যাচ্ছে না। সুতরাং যুগের চাহিদা অনুসারে আমরা সবসময় অ্যানেক্টমেন্ট করবো, লেজিস্লেশন আনবো এবং সমাজের চাহিদা মেটাবো, এটা আমাদের কর্তব্য, শুধু অঙ্গীকার নয়। আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি, সেই জুলাই জাতীয় সনদ প্রণয়নের মধ্যে রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে সংবিধান সংশোধিত হবে এবং অন্যান্য আইনেও সংশোধন আনবে, আনতে হবে। কিছু ইন্টারিম গভর্নমেন্টের সময় এসেছে, সকল কিছু এখনও সংশোধিত হয়নি, সংস্কারকৃত হয়নি। এই জুলাইয়ের প্রত্যাশা, জুলাই জাতীয় সনদের অঙ্গীকার, সকল কিছু বাস্তবায়নের মধ্য দিয়ে এবং মানুষের চাহিদা অনুসারে গুম পরিবার যারা ফেসিবাদের শিকার হয়েছে তাদের চাহিদা অনুসারে, এদেশের গণমানুষের চাহিদা অনুসারে আমরা সকল কিছুকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। সেটা সংবিধান থেকে শুরু করে, আইন কানুন থেকে শুরু করে এবং সমস্ত নীতিমালা, রুলস এবং সমাজের সকল স্তরের কর্মকাণ্ড, সরকারি কার্যাবলী সকল কিছু সমাপ্ত হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তার রক্তে প্রবাহিত গণতন্ত্র, তার রক্তে প্রবাহিত মানবাধিকার। তিনি গুমের শিকার হয়েছেন, তখন নির্যাতিত হয়েছেন এবং আমি ঠিক গুমের শিকার বলবো না, তাকে 11/11 সময় যেভাবে নির্যাতন করা হয়েছে, গোপন কোঠুরিতে নিয়ে যাওয়া হয়েছে, সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে, তাকে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে, সেই পার্সিকিউশনের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, দীর্ঘ 17 বছর বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন চলছে। সুতরাং এখানে মানবাধিকার সমুন্নত হবে, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে, ভবিষ্যতে কোনো গুমের শিকার কেউ যাতে না হয় সেরকম কঠিন আইন আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশে আমাদের এই সময়ের মধ্যে, আমরা যে সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, নির্বাচিত হয়েছি, এই সময়ের মধ্যে সকল গুমের শিকার ব্যক্তিদের জন্য পরিবারের পক্ষ থেকে যদি মামলা নিয়ে আসে তাদের সুবিচার নিশ্চিত করা হবে। যেগুলো চলমান আছে আদালতে অবশ্যই সেগুলো সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। বিচার করবে জুডিশিয়ারি, আমরা নির্বাহী বিভাগ থেকে আমাদের সহায়তা করব। যেগুলো হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে, যারা শহীদ হয়েছেন সকলের বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আর এই দেশে ফেসিবাদী শেখ হাসিনা এবং স্বৈরাচারী শেখ হাসিনা, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক দল হিসেবে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে বিচার চলছে, সেই বিচারও সমাপ্ত করা হবে। খোদা হাফিজ।
4: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্মানিত সুধী মণ্ডলী, এখন মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।
1: সম্মানিত সুধী, এবারে সভাপতির বক্তব্য। বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: Ladies and gentlemen, chairperson of today's program, Mr. Ahmed Azam Khan, MP, Honorable Minister, Ministry of Liberation War Affairs.
5: Bismillahir Rahmanir Rahim. Antorjatik Gum Dibosh Upolokkhe Ayojito Ajker ei onushthaner sommanito pradhan otithi Gono Projatontri Bangladesher মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের বিশেষ অতিথি যিনি দীর্ঘদিন গুমের শিকার ছিলেন, নির্যাতনের শিকার ছিলেন, বর্তমানে সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি, আজকে মঞ্চে উপবিষ্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ, আমার সামনে উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমার বাম পাশে মঞ্চে গুম পরিবারের সদস্যবৃন্দ, সামনে গুমের শিকার অনেক সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে বেশ কিছু কথা বলবার জন্যে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমার ভেতরে কথা বলবার মতো তেমন অবস্থা নেই, আমি এতটাই আবেগ আপ্লুত। আপনারাও সকলে আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি সম্মানিত আলোচকের পর আপনারা যখন হাততালি দেবার উদ্যোগ নিয়েছেন বা কিছু কিছু দিয়েছেন, আমি মানা করেছি। আজকের দিনটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাততালি দেবার দিন নয়। প্রত্যেকটি বক্তার সময় আমি টেলিভিশনের এই মনিটরে দেখেছি অনেকে চোখের পানি ফেলছে। আজকে তো অঙ্গীকার করবার দিন। আজকে যিনি প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, তিনি এই অতীতের ফ্যাসিজম থেকে, গুমের সংস্কৃতি থেকে মুক্ত করবার জন্য বাংলাদেশটাকে, তিনি তো সিপাহসালারের ভূমিকা পালন করেছেন, কতবার তিনি জেলে গেছেন, কত মামলার শিকার তিনি হয়েছেন। আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। আজকের এই অনুষ্ঠান যাতে যথাযথভাবে হয়, তিনি যে কতবার আমাকে ফোন করেছেন, আমার প্রতিমন্ত্রীকে ফোন করেছেন, তিনি বলেছেন আজম ভাই, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে বারবার খোঁজ নিচ্ছেন অনুষ্ঠানটা যেন যথাযথভাবে হয়। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্যাতন দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একদিন আদালতে 35 মিনিট তার নির্যাতনের কাহিনী বলেছেন মাননীয় বিচারকের সামনে। চোখের পানি সেদিন কেউ রাখতে পারেনি আদালতে। আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম একটি সুস্থ, স্বাভাবিক, মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য। কিন্তু বারবার আমরা দেখেছি যে একটা দল ক্ষমতায় এসে বারবারই তারা গণতন্ত্রকে কবর দেবার চেষ্টা করেছে, বারবারই তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, এবং আমাদের চোখের সামনে আমরা দেখেছি তাদের হাত দিয়ে, তাদের মধ্য দিয়ে, তাদের প্রশাসন দিয়ে আমরা দেখেছি যে এই নিষ্ঠুর গুম খুনকে তারা যথারীতি চালিয়ে গেছে এই রাষ্ট্রের মধ্যে। আর আমরা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ওই নিষ্ঠুর সংস্কৃতি থেকে, ওই গুমের নিষ্ঠুর সংস্কৃতি থেকে দেশটাকে মুক্ত করবার জন্য লড়াই করেছি। আপনারা দেখেছেন যে সেই লড়াইয়ে বিএনপির 68 ভাগ নেতা কর্মী যারা গুম হয়েছে তাদের মধ্যে 68 ভাগ বিএনপির নেতা কর্মী। আমরা তারপরেও ওই ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, যারা গুম করে তাদের সাথে আপোষ করি নাই। একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গুম মুক্ত বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, ম্যাডাম খালেদা জিয়ার ভাষায় একটা মেধাবী বাংলাদেশ গড়বার জন্যে যেমনি সারাটা জীবন যেটুকু সময় দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করে গেছেন, আমাদের মহান নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনি চেষ্টা করে গেছেন আজন্ম যুদ্ধ গণতন্ত্রের যোদ্ধা হিসেবে। ম্যাডাম খালেদা জিয়া উপাধি পেয়েছেন বাংলাদেশের কাছে দেশনেত্রী হিসেবে, গণতন্ত্রের মাতা হিসেবে, আপোষহীন নেত্রী হিসেবে এবং বাংলাদেশের মহান অভিভাবক হিসেবে। ঠিক তেমনি তাদেরই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে গুম মুক্ত, খুন মুক্ত, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। আর সেজন্যই আজকের অনুষ্ঠানের খোঁজ নিচ্ছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে বারবার, এবং রুহুল কবির রিজভী বারবার খোঁজ নিয়েছেন যে অনুষ্ঠানটা কেমন হবে, গুম পরিবার ঠিক মতো আসতে পারবে কিনা, তাদের ঠিক মতো বসার ব্যবস্থা হবে কিনা, এবং যারা আসবে সকলের জন্য যথাযথভাবে এই অনুষ্ঠানটা করা যাবে কিনা। আমরা বলেছি এই অনুষ্ঠান করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অঙ্গীকার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই গুম পরিবার, খুন পরিবার এবং গত 17 বছরে যারা নির্যাতিত তাদেরকে পুনর্বাসনের জন্যে, তাদেরকে মূল্যায়নের জন্যে আমরা নতুন করে অধিদপ্তর করবার জন্যে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা প্লিজ হাততালি দেবেন না, আমি আগেই বলেছি আজকে হাততালি দেবার দিন নয়। আজকে অনেক মায়ের চোখে, অনেক স্বজনের চোখে কান্না দেখেছি, আজকে অঙ্গীকার করবার দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, নিশ্চয়ই আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমার পরেই বলবেন, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যেখানে গুণ নামে কিছু থাকবে না, যেখানে খুন নামে কিছু থাকবে না, যেখানে অত্যাচার নির্যাতন নামে কিছু থাকবে না, যেখানে সরকারি দলের সাথে বিরোধী দল থাকবে, বিরোধী দলের উপরের অত্যাচার থাকবে না। বিরোধী দল তো গণতন্ত্রের অহংকার, বিরোধী দল ছাড়া তো গণতন্ত্র চলবে না। সংসদেও আমরা সরকারি দল, বিরোধী দল বাহাস করি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমি সেটাই বলবো যে সংসদ আমরা প্রতিষ্ঠা করেছি, বিরোধী দল যেন সেই সংসদে বাহাস করে, যেন রাজপথে আর ওই আগুন জ্বালাও রাজনীতি করে আমরা যেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়বার পথে বাধা সৃষ্টি না করি। আমরা আজকে দায়িত্বে আছি, ক্ষমতায় নেই, সরকারের দায়িত্বে আছি, আগামী দিনে হয়তো অন্য কেউ দায়িত্বে আসবে, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক কাঠামো, আমরা একটা মানবিক কাঠামো, আমরা একটা সমৃদ্ধ কাঠামো দাঁড় করিয়ে রেখে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর সেজন্যে আমাদের রাজনীতি হোক দেশ গড়বার, আমাদের বিরোধিতা হোক দেশ গড়বার, দেশকে এগিয়ে নিয়ে যাবার। আর সেজন্যেই আজকে আমার শেষ কথাটি বলবো, খুনের গুমের পরিবার, গুমের শিকার যারা, তাদের সাথে, তাদের পাশে আমরা আছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
4: ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি।
2: থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল চেয়ার অফ দ্য প্রোগ্রাম।
4: সম্মানিত সুধি মণ্ডলী, এখন মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
2: Ladies and gentlemen, it's a great honor to invite His Excellency, Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Fakhrul Islam Alamgir, chief guest of today's program, to kindly deliver his valuable address. Honorable President.
6: Bismillahirrahmanirrahim. Amra onek kotha shunechi. Ei dhoroner onushthane shobshomoy ami er age bolechi যে আমাদের খুব কষ্ট হয়, আমরা যারা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং সবশেষে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, এবং এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য যে মানুষগুলো অবদান সবচেয়ে বেশি, যারা তাদের স্বজনকে এখন পর্যন্ত ফিরে পায়নি, এই ধরনের অনুষ্ঠানে আমি খুব ভারাক্রান্ত বোধ করি। আজকে অনুষ্ঠানের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ, আমি সকলের নাম বলছি না, সময় বেশি লাগবে, গুমের শিকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং সুশিক্ষিত পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 30 আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026। আজ এমন একদিন যা আমাদেরকে বুক ফাটা হাহাকার আর তীব্র বেদনার অতল গহ্বরে নিয়ে যায়। আমি বক্তব্যের শুরুতে তীব্র বেদনা নিয়ে এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ সহ সারা বিশ্বে জোরপূর্বক গুমের শিকার সকল মানুষকে, স্মরণ করছি সেই সব মা বাবা ভাই বোনদের যারা তাদের দিনের পর দিন বছর পর বছর অপেক্ষা করছেন এই বুঝি তাদের সন্তান তাদের স্বজন ফিরে এলো। প্রকৃতপক্ষে এই পরিবারগুলোর জন্য প্রতিটি দিনই তো গুম, প্রতিদিনই গুম দিবস, কোন বিশেষ দিবস নয়। স্মরণ করছি সেই স্ত্রীকে যিনি প্রিয় স্বামীকে হারিয়ে একা জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে চলেছেন, স্মরণ করছি সেই সন্তানকে যারা শৈশব পেরিয়ে গেছে বাবার ফিরে আসার অপেক্ষায়, কিন্তু বাবা তাকে করে তুলে নিতে আর ফিরে আসেননি। গুমে নির্মম শিকার সকল ব্যক্তি, পরিবার, স্বজন ও সহযোদ্ধার প্রতি জানাই আমার গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা। গুম খুনের শিকার সকল মানুষের পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি তাদের রুহের চির শান্তি ও মাগফিরাত কামনা করছি। গুম কোন সাধারণ অপরাধ নয়, এটি মানবতা বিরোধী অপরাধ। গুম শুধু একটা মানুষকে কেড়ে নেয় না, কেড়ে নেয় প্রিয়জনদের হাসি, শান্তি, স্বপ্ন, অর্থনৈতিক সামাজিক স্বস্তি, এক জঘন্য মানবাধিকার লঙ্ঘন। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তির স্বাধীনতা, আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা দিয়েছে। গুম খুনের মাধ্যমে কার্যত সেই অধিকারগুলোর সব কটিতেই একসঙ্গে ভুলুণ্ঠিত করা হয়। উপস্থিত সুধীমণ্ডলী, বিগত 1.5 দশকে ফ্যাসিবাদ সরকারের আমলে এই গুম, গোপন বন্দিশালা, আয়নাঘর, দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল। যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভিন্ন মত পোষণ করেছেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যখনই আন্দোলন করেছেন, তখনই তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, গোপনে খুন করা হয়েছে। অথচ ফ্যাসিস্টের আজ্ঞাবহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই গুরুতর অপরাধকে সর্বদা অস্বীকার করে গেছে। আমরা ভুলে যাইনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সহ অগণিত মানুষকে, যাদের পরিবারের প্রতিটি রাত কাটছে বুক ভরা বেদনা, অনিশ্চয়তা ও প্রতীক্ষা নিয়ে। আইনজীবী ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমী সহ বিভিন্ন মতাবলম্বী কর্মকর্তা, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, এমনকি গৃহবধূ ও সাধারণ নাগরিককে বছরের পর বছর অন্ধকার স্যাঁতস্যাঁতে আরো বাতাসহীন আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে প্রতি মুহূর্ত ছিল তাদের মৃত্যুর চেয়েও ভয়াবহ। মঞ্চে উপবিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও গুম করে ভিন দেশে ফিরে আসা হয়েছিল। তাদের মধ্যে কে কেউ সৌভাগ্যক্রমে আমাদের মাঝে ফিরে এসেছেন, এদেশে আজও এমন বহু মানুষ আছেন যারা আজ পর্যন্ত আর ফিরে আসেননি। আমি এই সূত্রে অবশ্যই উল্লেখ করতে চাই যে আমাদের একটি মেয়ে সাহসিকতার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সেদিন এই গুম হওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে এসেছিল। সে হচ্ছে আমাদের এখন সংসদ সদস্য সঞ্জিদা তুলি। এই মেয়েটি একা লড়ে গেছে, এমনকি সে জেনেভাতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পর্যন্ত গিয়েছে। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। যে গণতন্ত্র, সাম্য, বাক স্বাধীনতা, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন দেশে গুমখুনে সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত অন্যায় আর ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এর মাধ্যমে একটা ভয়ানক ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের জাতীয় ইতিহাসের এক অত্যন্ত বেদনাদায়ক, অপমানজনক অধ্যায়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খাদিজাকে এই সময় পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যিনি ফ্যাসিবাদী সরকারের গুমখুনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি বিশ্বাস করতেন একদিন এই গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিএনপি, জামাত ইসলামী সহ ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি, গণমাধ্যম, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে, যাদের অনেকে গুম করে শিকার হয়েছেন নিরস্ত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে, সেই ফ্যাসিবাদ বংশবদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন প্রতিশোধ নয়, প্রতিকারের ব্যবস্থা নিতে হবে, প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তির আওতায় আনতে হবে। আমি বিশ্বাস করি শুধু অপরাধীদের শাস্তি দিয়ে রাষ্ট্রের দায়িত্ব শেষ হবে না। যেসব পরিবার বছরের পর বছর প্রিয়জনের অপেক্ষায় সীমাহীন অনিশ্চয়তা, আর্থিক সংকট, মানসিক যন্ত্রণা বহন করেছে, তাদের মর্যাদা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকেই বহন করতে হবে, গ্রহণ করতে হবে। সম্মানিত সুধীবৃত, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু ভয়ের সংস্কৃতি থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে কিন্তু আইনের নামে মানবাধিকার ও সুবিচার লঙ্ঘনের সুযোগ থাকবে না, রাষ্ট্রের ক্ষমতা থাকবে কিন্তু সেই ক্ষমতার উপর থাকবে সংবিধান ও আইনের নিয়ন্ত্রণ। আমাদের মনে রাখতে হবে একটি দেশের উন্নয়ন ও সাফল্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না, বরং একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক, কল্যাণমুখী, কতটা ন্যায়ভিত্তিক ও মানবিক এবং তার নাগরিক কতটা নিরাপদ মর্যাদাপূর্ণ জীবনযাপন করে সেটি একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সাফল্যের চিত্র তুলে ধরে। আর এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় শ্রোতৃমণ্ডলী, আমি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না, আর কোনো মাকে সন্তানের জন্য, কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের, তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, এই দেশে বিচারের মুখোমুখি করা হবে, আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে। এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রের আরেকটি পবিত্র দায়িত্ব গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়ানো। আমি বিশ্বাস করি সরকার এ বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে ও আরো করবে। আসুন আমরা সম্মিলিত হবে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করি যেখানে গণতন্ত্র, মানবাধিকার, সাম্য ও মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি, সুশাসন হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, জবাবদিহিতা ও বাক স্বাধীনতা হবে গণতন্ত্রের শক্তি এবং ইনসাফ হবে প্রতিটি নাগরিকের অধিকার। গুম ও বিচারহীনতার অন্ধকার পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাক সত্য, ন্যায়, মানবাধিকার, মানবিকতার আলোকিত পথে। গুমের শিকার ব্যক্তি ও স্বজনদের সবার প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ আমাদের সকলকে সত্য ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মহামান্য রাষ্ট্রপতিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: Sincerest thanks, utmost gratitude, Your Excellency, Honorable President.
1: অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সদয় সম্মতি প্রার্থনা করছি।
7: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের যে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বিগত নেতৃত্বকালীন সময়ে প্রতিবারই আমরা দেখেছি এই গুম হওয়া পরিবারের সদস্যদের বাসায় গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস দিয়েছেন। এখন একটি ফটো সেশনে অংশ নিচ্ছেন গুম হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে। তিনি প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন। ছোট ছোট যে সমস্ত শিশুরা এখানে উপস্থিত রয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। মহামান্য রাষ্ট্রপতি

0: শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা থেকে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে আমরা আপনাদের জানিয়ে যেতে চাই যে সমস্ত ব্যক্তিবর্গ গুম হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সবার গভীর সহমর্মিতা রইল। এবং আরও একটি অঙ্গীকার দৃপ্তি উচ্চারণ করে যেতে চাই, আমাদের অনাগত জীবনে যেন গুম নামের শব্দটি আর ফিরে না আসে এবং সরকারি যে উদ্যোগ সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যেন সম্পন্ন হয় এই কালো অধ্যায়ের, এমন কামনা রেখে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, যেটির আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখান থেকে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ খসরু সিদ্দিক। সরাসরি সম্প্রচারের সমন্বয় করেছেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে বঙ্গবন্ধু মাফ করবেন, বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে। ধন্যবাদ।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও FM 90 মেগাহার্সে আমাদের অনুষ্ঠান প্রচার বিরতি। পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:15 থেকে। শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে প্রচার হবে। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। বিকেল 4:05 শুনবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন। এবারে শুনবেন এফএমের অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শিল্পী, গীতিকার এবং সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন।

অবসর কিংবা কাজের ব্যস্ততার মধ্যে গান কিংবা সুর শুনলেই মনে প্রশান্তি আসে। মানুষের মনের উপর এর প্রভাব অনেক বেশি। পছন্দের কোনো গান শুনলে কিংবা সুর বেজে উঠলে অতি সাধারণ একটি দিনও মনে অসাধারণ অনুভূতি সৃষ্টি করে। দূরের কাছের প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সুরের বাবর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত সেতারবাদক।

0: সেই হিসাবেই মোটামুটি পরিচিত। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে বের হয়েছেন সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ। তো আমার দাদু পিতামহ ছিলেন ওস্তাদ আয়েত আলী খাঁ।
1: আমি এই এই প্রসঙ্গটাই আপনার কাছে খুব জানতে চাই যে আপনি একজন বিখ্যাত ব্যক্তি ওস্তাদ আয়েত আলী খানের নাতনি।
0: জি,
1: এই বিষয়টা এবং সাথে যদি আরো যুক্ত করি, সেটা হচ্ছে আপনার বাবা এবং মা দুজনেই সাংস্কৃতিক মণ্ডলে যুক্ত ছিলেন, একটু জানতে চাই ওনাদের সম্পর্কে।
0: হ্যাঁ, বাবার নাম মোবারক হোসেন খান। যেহেতু পারিবারিক পরিবেশে একটা সঙ্গীতের চর্চা ছিল, ছোটবেলা থেকেই উনি তালিম নেওয়া শুরু করেছেন, পাশাপাশি পড়াশোনাও করেছেন। তো পড়াশোনা শেষ হওয়ার পর আমার দাদুর ইচ্ছাতেই তিনি বেতারে যোগ দেন। দাদুর খুব ইচ্ছা ছিল যে ওনার ছেলে বেতারে কর্মকর্তা হয়ে যোগ দিবে। তো যাই হোক, বেতারে আব্বা নিষ্ঠার সাথে 30 বছর চাকরি করে গেছেন। তো এমনি যন্ত্র বাদন, যেটা চাকরির আগে পর্যন্ত ওনার চর্চায় ছিল, কিন্তু চাকরিতে আসার পরে সেটা হয়নি। তখন আব্বা সঙ্গীত বিষয়ে পড়াশোনা করতে বেশি মনোযোগ দিলেন, প্রচুর পড়াশোনা করেছেন। এরপর উনি সঙ্গীত নিয়ে লেখা শুরু করেছেন, সঙ্গীত গবেষণা যাকে বলা হয়। ওনাকে এখন সঙ্গীত গবেষক হিসাবেই সবাই চিনে, ইংরেজিতে আমরা যাকে মিউজিকোলজিস্ট বলি সেটার বাংলা বলা যায় সঙ্গীত গবেষক। এবং এই সঙ্গীত গবেষণার জন্যই উনি 21শে পদক পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন।
1: চমৎকার।
0: আর মা হলো কণ্ঠশিল্পী ফৌজিয়া ইয়াসমিন, ফৌজিয়া খান নামেই উনি গান করেছেন বেশিরভাগ সময়।
1: আমরা জানি আপনার বাবা দীর্ঘদিন আমাদের সঙ্গীত জগতে কাজ করেছেন, সঙ্গীত নিয়ে উনি গবেষণা করেছেন। উনি কর্মজীবনের কোথায় কোথায় ছিলেন?
0: কর্মজীবনে বেতারেই 30 বছর ছিলেন, একদম প্রযোজক থেকে পরিচালক পর্যন্ত। এরপরে শেষে 4 বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে কাজ করে তিনি অবসর নেন। এরপরে উনি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
1: এবার আপনার সম্পর্কে একটু জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বেতারের সাথে আপনার হাতেখড়ি কিভাবে হলো?
0: সেটাও একটা মজার ব্যাপারই বলা যায়, কারণ শুরু যেখান থেকে সেটা ঠিক গানের অনুষ্ঠান না। যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন শিক্ষার্থীদের আসর হতো, স্কুলের ছেলেমেয়েদের নিয়ে পড়াশোনা নিয়ে আলোচনা হতো আর কি। সেই অনুষ্ঠান দিয়েই আমার শুরু। কলকাকুলিতে মাঝে মাঝে খবর পড়েছি, এভাবেই শুরু ছোটবেলাটা। আর সঙ্গীত চর্চা আমি তুলনামূলক একটু দেরিতেই শুরু করেছি। আমি SSC পরীক্ষা দেওয়ার পরে আমি সেতারটা হাতে নিলাম, তারপর চর্চা করতে লাগলাম। আমার পড়াশোনাও চলতে লাগলো আর সেতার শিক্ষাও চলতে লাগলো। তো এরপরে আমি মাস্টার্স পাস করার পরে সেতারের জন্য আমি রেডিওতে অডিশন দিই আর কি।
1: আপনি তো সঙ্গীত পরিবারের সদস্য, তো সবাই তো সঙ্গীত শিল্পী হতে চায়, আপনি কেন সেতার বাদক হলেন?
0: হ্যাঁ, এটা একটা প্রশ্ন অনেকেই আমাকে করে। আসলে আমার বাবা মা দুদিকেই কিন্তু দুই রকম সঙ্গীত আছে। বাবার দিকে আছে যন্ত্রসঙ্গীত আর মায়ের দিকে আছে কণ্ঠসঙ্গীত। আর আমার দাদু ওস্তাদ আয়েত আলী খাঁ, উনি এত বিখ্যাত একজন মানুষ ছিলেন, আমরা ছোট থেকে যখন বড় হই আমার বাবা এবং মায়ের কাছে সব সময় ওনার গল্প শুনতাম। অনেক অনেক গল্প ওনারা আমাদের করেছেন, কেমন মানুষ ছিলেন, কিভাবে সুরবাহার বাজাতেন। আমার মাও বিয়ের পর যতটুকু ওনাকে দেখেছেন অনেক গল্প করেছেন। তো আমার খুব আগ্রহ ছিল আমার দাদু সম্পর্কে জানবার, এবং আমার বাবা যথেষ্ট গল্পও করতেন আমাদেরকে। তারপরে আমার বাবা যখন বই লিখলেন, সেই বইতে আমার দাদুর জীবনী লেখা হলো, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। এবং দেখা গেল যে আমার চাচারা সবাই কিন্তু যন্ত্রসঙ্গীতের সাথে জড়িত, কেউ সেতার বাজান, কেউ শরৎ বাজান, ওনারা সবাই খুব বিখ্যাত, হয়তো পরে একসময় নামগুলো বলা যাবে। তো রেডিও খুললেই ওনাদের কারো সেতার বাদন শুনতে পাই, টেলিভিশন খুললেই সেতার বাদন অথবা শরৎ বাদন দেখতে পাচ্ছি। আমার খুব আগ্রহ হতো ছোটবেলা থেকেই, কিন্তু আমার বাবা মার হয়তো ধারণা ছিল না যে এই যন্ত্রসঙ্গীতটা আবারও আসবে পরের প্রজন্মে, বরং গানটা হলেও হতে পারে, গান তো স্বাভাবিকভাবে সবার চলে আসে, আমাদেরও এসেছে। আমাদের পরিবার কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, বাবার দিকে মার দিকে দুদিকেই যে কোনো একটা শিশু একটু বড় হতে থাকলে 4-5 বছর বয়স হয়ে গেলে সে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে থাকে, এটা শিখাবারও দরকার হয় না, মানে প্রথম পর্যায়েই তারা এভাবে শুরু করে, তারপরে আরও শিখে। আমরাও ছোটবেলায় ভাই বোনরা এরকম হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান গাইতাম, কিন্তু একটু বড় যখন হতে থাকি আমার সেতারের সুর আমাকে টানতে লাগলো, খুব টানতে লাগে ভেতর থেকে এই টানটা, এটা বলে বোঝানো যাবে না। তারপরে আমি নিজে নিজে খুব শুনতাম, শুনতে আমার ভালো লাগতো। একটা পূজায় মনে হলো যে আমি নিজেই তো বাজাতে পারি, বাজাচ্ছি না কেন। তখন এদিকে বাবা মার একটা চাপ ছিল, লেখাপড়া ভালো করতে হবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে।

0: আমরা ভালো করে করছি, ভালো করেই করলাম শেষ পর্যন্ত। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর 3 মাস একটা ছুটি থাকে, পড়ার চাপ একটু কম। আমি তখন ভাবলাম আমি এই সুযোগে সেতার শেখাটা শুরু করলে কেমন হয়। তো যদিও আমার বাবা মা পছন্দ করেননি, আইডিয়াটা পছন্দ করেননি, কিন্তু আমি খুব জোরাজুরি করাতে,
1: নাছোড়বান্দা,
0: হ্যাঁ আমি নাছোড়বান্দা, আমি সেতার শিখবো। আমার বললাম না, আমার মন টানছে যে আমার সেতার বাজাতে হবে। আর বাসায় আমাদের একটা যন্ত্র ছিল, আমার বাবা প্রথমত সুরবাহার বাজাতেন। তো আমার দাদু দুইটা সুরবাহার ছিল, একটা বড় একটা ছোট। ছোট সুরবাহারটা অনেকটা সেতারের মাপেরই, সেতারের মতোই অনেকটা কাঠামো, এটা আমাদের বাসায় থাকতো। বাবা ব্যস্ত ছিলেন, উনি আসলে তেমন বাজাবার সময় পেতেন না, চর্চা খুব বেশি করতেন না। ওটা বাসাতে জানালার উপরে এরকম কোনাকুনি করে বেঁধে রাখা হতো। তো আমি এই যন্ত্রটা দেখতাম আর ভাবতাম যে এটা আমি কখন বাজাতে পারবো, এটা আমাকে শিখতেই হবে। তো হাতে একটা বই এসে গেল, বইটা হচ্ছে সেই সময় পুরানো, অনেক পুরানো বই, আমার বড় চাচা ওস্তাদ আবেদ হোসেন খান, উনিও খুব নাম করা সেতার শিল্পী ছিলেন, উনিও 21শে পদক পেয়েছেন। তো ওনার লেখা বই ছিল পাঠ্যপুস্তক বোর্ডের, মানে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের সময়কার কথা। তখন বোর্ডে সঙ্গীত একটা বিষয় হিসাবে ছিল, কণ্ঠসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত। তো যন্ত্রসঙ্গীতের বইটা আমার চাচার লেখা ছিল, সেই বইটা খুলে আমি পড়তে লাগলাম। ওখানে ছবি দিয়ে বর্ণনা করা আছে সেতার এবং শরৎ এবং বেহালা, এই তিনটা যন্ত্র কিভাবে ধরে, কিভাবে বসতে হয়, কিভাবে ফিঙ্গারিং মানে আঙ্গুল চালনা করতে হয়, কিভাবে বাজাতে হয়, একদম বর্ণনা দিয়ে দিয়ে লেখা। ওইটা পড়তে পড়তে আমি যেন মনে হলো শিখে ফেলতে শুরু করেছি, আর যন্ত্র চোখের সামনে একটা দেখতে পাচ্ছি। তো আমি ওই ছবির সাথে মিলিয়ে বই দেখে আমি, আর তাছাড়া দেখছি তো সবসময় আমার চাচারা বাজাচ্ছেন, তো আমি ধারণা করে ওই জানালার উপরে আর ওই বাঁধনটা খুলতাম না, বাঁধা আছে থাক, আমি জানালাটা বেশ চড়া ছিল, ছোট মানুষ আমি, হালকা পাতলা ছিলাম, জানলায় বসে ওই সেতারের সারে গামা চিনে নিয়ে সারে গামা প্র্যাকটিস করা শুরু করে দিলাম। সারে গামার পর পাল্টা সাতন, সারে গা রে গামা গামা পা, হ্যাঁ সারে গামা রে গামা পা, হ্যাঁ। তো এই যখন শুরু করলাম তখন আমার মা খেয়াল করলেন, খেয়াল করে আমার বাবাকে বললেন যে ওকে তো না শেখাতেই শুরু করে দিয়েছে, তাহলে শেখালে মনে হয় একটু ভালো করতে পারে। এইভাবে মানে এইভাবে আমি ওদের ওনাদের কনভিন্স করতে পারলাম যে
1: মায়ের অনুপ্রেরণা দিয়ে শুরু,
0: মা, হ্যাঁ মাই প্রথমে বললেন। তারপরে প্রথমে আমার চাচাতো ভাই ওস্তাদ শাহাদাত হোসেন খান, ওনাকে বলা হলো, উনি শরৎ শিল্পী হিসাবেই, শরৎ বাদক বাংলাদেশে একদম নাম করা, উনিও 21শে পদক পেয়েছেন।
1: আপনার ওস্তাদ আর কারা কারা ছিলেন?
0: হ্যাঁ প্রথমে হাতে খড়ি হলো চাচাতো ভাই ওস্তাদ শাহাদাত হোসেন খানের কাছে, তারপরে আমি দীর্ঘ সময় শিখেছি ওস্তাদ খুশিদ খানের কাছে, উনি আমার ফুপাতো ভাই হন, অর্থাৎ আমার, উনিও আমার দাদুর নাতি হন, মেয়ের ছেলে, আমি হচ্ছি ছেলে মেয়ে। এখন আমার ফুফাতো ভাই হলো, উনি আমার বাবার প্রায় সমবয়সী, ওনারা মামা ভাগ্নে, খুব অল্প বয়সের পার্থক্য। তো উনি তখন অনেক নাম করা, ইতোমধ্যে প্রচুর সুনাম হয়েছে, দেশ বিদেশে প্রচুর অনুষ্ঠান করেছেন। তো ওনার কাছে আমি শিখবো ঠিক করলাম। তো উনি তখন ছায়ানটে সেতার শেখাতেন, তো আমি ভাবলাম এখানে ভর্তি হয়ে যাই, কারণ ওনার কাছে শেখাটা আমার খুবই দরকার, কারণ আমার বাজনার একটা ঘরানার ব্যাপার আছে, আমার একই ঘরানার বাজনাটা আমার শিখতে হবে। তো উনি যেহেতু শিখেছেন আমার দাদুর কাছ থেকে, কাজে ওনার কাছে শিখলে আমি আমার দাদুর বিদ্যাটাই আবার লাভ করতে পারবো, এটা একটা ছিল। এছাড়া একটা প্রতিষ্ঠানে ভর্তি হলে হয় কি, 5 বছর একটা কোর্স করলে একটা সার্টিফিকেটও পাওয়া যায়, সেটাও তো বর্তমান যুগে বেশ কাজে লাগে, এই চিন্তা করে আমি ভর্তি হয়ে গেলাম। তো শুধু প্রাতিষ্ঠানিক না, ওখানে তো 5 বছরের কোর্স করে সার্টিফিকেট নিলাম, কিন্তু আমার শেখাটা চলতে থাকলো। উনি এত আন্তরিক ছিলেন আমাকে শেখাবার ব্যাপারে, উনি সবসময় বলতেন যে তুমি ভালো করে শিখে রাখো, কারণ এই বিদ্যাটা তোমার প্রাপ্য, এই বিদ্যাটা তোমার দাদুর, উনি আমাকে দিয়ে গেছেন, আমার কাছ থেকে তুমি নিতে থাকো, আমি যতদিন বেঁচে আছি আমার কাছ থেকে বিদ্যাটা তুমি নাও, এরকমভাবে উৎসাহিত করতেন। এবং টানা 26 বছর আমি ওনার কাছে শিখেছি।
1: আরো অনেক কথা হবে এ পর্যায়ে, আমরা শুনবো আপনার সেতার বাদন।

0: কি মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম আপনার সেতার বাদনা। এ পর্যায়ে একটু আপনাকে জানতে চাই, আমরা জানি যে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন ওনার আপনার খালা, ওনাদের সাথে আপনার সেই সখ্যতা এবং ওনাদের কোনো স্মৃতি যদি সাথে যদি শেয়ার করেন আমাদের সাথে।
1: সক্ষতা স্মৃতি যদি বলেন, আসলে খালা তো জন্মের পর থেকেই ওনাদের দেখে আসছি। হ্যাঁ, বিশেষ করে ছোট খালা আমাদের সাবিনা ইয়াসমিন, উনি তো তখন এত জনপ্রিয়, আমরা জ্ঞান হওয়ার পর থেকেই শুনছি যে উনি খুব নাম ডাক, সবাই ওনাকে চিনে, এটা একটা মজার স্মৃতি আছে। আমরা ছোটবেলায় থাকতাম মতিঝিল কলোনিতে, তো আমাদের বাসায় উনি স্টুডিওতে রেকর্ডিংয়ের আগে বা পরে সুযোগ পেলে আমাদের বাসায় একটু ঘুরে যেতেন। তো উনি যখন আসতেন, ওনার গাড়িটা দাঁড়ালেই আমার বন্ধুবান্ধব যারা ছিল, ছোটো ছোটো শিশু আর কি ওই পাড়ার, ওরা সবাই বুঝে যেত যে আমার খালাম্মা এসছে বাসায়, এবং ওরা একজন আরেকজনকে ডেকে ডেকে মাঠে সবাই জড়ো হয়ে যেত। পরে খালাম্মা যখন বের হয়ে গাড়িতে উঠতেন, তখন দেখেন যে দল বেঁধে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে। তো এইরকম একটা অবস্থা ছিল, আমি তখন থেকে বুঝেছি যে না, ওনারা মনে হয় নিশ্চয়ই খুব তারকা, বিরাট বড় তারকা এরকম হবে। আর ভালো সক্ষতা যদি বলি, নীলুফার ইয়াসমিন আমার খালাম্মা, যিনি উনি খুবই মিশুক ছিলেন, উনি খুব উঁচুমানের একজন শিল্পী ছিলেন, সেই সাথে মানুষ হিসাবেও উনি অসম্ভব উঁচুমানের একজন ছিলেন, খুব বিনয়ী, খুব স্নেহবৎসল। আমাকে তিনি খুবই আদর করতেন, আমার সাথে ওনার প্রচুর গল্প হতো, একদম গান বাজনা থেকে শুরু করে দৈনিক জীবনের যে কোনো বিষয় নিয়ে, একটা নতুন রান্না শিখলাম সেটাও গল্প শেয়ার করলাম ওনার সাথে, বা এরকম নানা কিছু নিয়ে ওনার সাথে গল্প হতো।
0: এরপর যে আপনার কাছে একটু জানতে চাই, হচ্ছে আমি জানি আপনি সুরকার হিসাবে নিজে আত্মপ্রকাশ করেছেন, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন।
1: হ্যাঁ, সুর করা এটাও ভেতরের থেকে চলে এসছে আমি মনে করি, মানে সুর করার একটা স্বাভাবিক প্রবণতা এটা আছে, আমার পরিবার আছে, আমার বাবা চাচা, বিশেষ করে আমার চাচাদের মধ্যে কয়েকজন আছেন খুবই নাম করা সঙ্গীত পরিচালক, এই মুহূর্তে যার কথা আপনারা সবাই চিনবেন, তিনি হচ্ছেন শেখ সাদী খান। এছাড়া আমার বড় চাচার কথা বললাম, ওস্তাদ আবেদ হোসেন খান, মেজো চাচা ওস্তাদ বাহাদুর হোসেন খান, অনেক বড় মাপের সরোদ শিল্পী, উনিও সুরকার ছিলেন। আর অন্যান্য আরও অনেক চাচা আছেন, যেমন ওস্তাদ মীর কাসিম খান, ওস্তাদ খাদেম হোসেন খান, ওনারা বড় বড় ওস্তাদ, কিন্তু ওনারা সবাই সুরকার ছিলেন। আবার মজার ব্যাপার কি, আমার মা যদিও কণ্ঠশিল্পী, উনিও ওনার অনেক গান নিজে সুর করেছেন। তো এটা মনে হয় সহজতভাবে আমার ভেতরে কাজ করেছে, আমি চেষ্টা করলে দেখি সুর করতে পারি। তো এটা খুব শখের ব্যাপার, খুব বেশি আমি গানের সুর করিনি, কিন্তু আমার এটা উৎসাহিত করার পেছনে আবার আরেকটা গল্প আছে। আমার ছেলে গান গায় তাহসিন খান, ছোটবেলা থেকেই ও কলকাকলিতে গান গায় বাংলাদেশ বেতারে, এখন বড় হয়ে গেছে যদিও। তো ও যখন গান গাইছে, শুরু করছে, আমার তখন মনে হলো ওর জন্য আমি কিছু নতুন গান করে দিই, অনেকটা এরকম উৎসাহ নিয়েই আমি একই সাথে লেখা এবং সুর করা শুরু করে দিলাম, যে আমি সুর করবো, গাইব, আমার গাইবে বাচ্চা। এভাবে ওর জন্য শখ করতে করতে আমি বেশ কিছু গান করে ফেললাম, খুব নিয়মিত না, কারণ আমার একটা পেশাগত ব্যস্ততাও আছে, আমি তো শিক্ষকতার সাথে জড়িত আছি।
0: কোথায় শিক্ষকতা করছেন?
1: আমি হলাম সরকারি চাকরিতে আছি, এডুকেশন ক্যাডার, 14তম বিসিএস। আমার পোস্টিং এখন হোম ইকোনমিক্স কলেজ, গার্হস্থ্য অর্থনৈতিক কলেজ, এখন আমি অধ্যাপক হিসাবে আছি, অনেক বছর হয়ে গেল চাকরির, এখন আমি অবসরের কাছাকাছি চলে এসেছি প্রায়।
0: চমৎকার, আমরা আপনার অনেক গুণের কথা জানলাম, এই পর্যায়ে আমরা আপনার একটি সেতার বাদন শুনবো।

0: কথা এবং সেতার বাদনা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, যদি অল্প কথায় বলেন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতারের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু।
1: বাংলাদেশ বেতারের শ্রোতাদের আমি একটা কথাই বলবো, যে সুরের সঙ্গে থাকুন, বিশেষ করে শুদ্ধ সুরের সাথে থাকুন, আপনার মনটা ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে।
0: পরিশেষে আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আপনি এত ব্যস্ততার মধ্যে এসে আমাদের সময় দিয়েছেন, এজন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ বেতারকেও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
0: শ্রোতা বন্ধুদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের সুরের ভুবন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের জন্য বেশি বেশি করে কাজ করুন। আল্লাহ হাফেজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এতক্ষণ শুনলেন শিল্পী, গীতিকার এবং সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন। আজকের অংশগ্রহণকারী শিল্পী ছিলেন রিনাত ফৌজিয়া, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় তানভি সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুরের ভুবন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘরও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুনীল রঞ্জন ঘোষের কণ্ঠে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন বদরুন্নেসা ডালিয়া। শিল্পী কণ্ঠে শুনবেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের শিকার পরিবারের সব দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শের-ই-বাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গুমের সাথে জড়িত অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। স্বৈরাচার ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তড়িঘড়ি করে গুম খুনের লোক দেখানো বিচার করতে চায় না সরকার। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গুম খুনের ভুক্তভোগীরা যেন প্রতিকার পান সে ব্যবস্থা করা হবে আইনে। তিনি বলেন, কোনো ব্যক্তি পাঁচ বছরের বেশি গুম থাকলে তার সম্পত্তি ওয়ারিশ পাবে। অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে গুম ও নিখোঁজের শিকার ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল শুধু একটি বন্দর প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, দেশের অর্থনীতিকে 2034 সালের মধ্যে $1 trillion উন্নীত করার লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী সরকার। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে একথা বলেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় 10,000 কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 750 জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত 3,000 লোক এখনও নিখোঁজ রয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে অন্তত 734 জনের প্রাণহানি এবং 2,400 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তিব্বতে 16 জনের মৃত্যু এবং 546 জন নিখোঁজ রয়েছে বলে জানায়। প্রতিকূল পরিবেশের মধ্যেও উদ্ধারকারী দল হাজার হাজার নিখোঁজ মানুষের উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, দেশটির পুনর্গঠনের জন্য $400 থেকে $500 কোটি প্রয়োজন হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। Stay tuned at this frequency because coming up in world music.

0: মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম এবং রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মাহফুজুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই স্বাধীনতার গান সুমন রাহাতের কণ্ঠে, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার শেখ জালালউদ্দিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل

0: صدق الله العظيم. পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আরাফের 34, 35 ও 36 নং আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: প্রত্যেক জাতির একটি নির্দিষ্ট সময় আছে, যখন তাহাদিগের সময় আসিবে তখন তাহারা মুহূর্ত কাল ও বিলম্ব বা তরা করিতে পারিবে না। হে বনি আদম, যদি তোমাদিগের মধ্য হতে কোনো রসুল তোমাদিগের নিকট আসিয়া আমার নিদর্শন বিবৃত করে, তখন যাহারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে তাহাদিগের কোনো ভয় থাকিবে না এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছে এবং অহংকারে উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, তাহারা অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 56, মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম, কুমিল্লা 3, আপনি উত্থাপন করুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: কুড়িগ্রাম 3।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, 27, কুড়িগ্রাম 3। তারকা চিহ্নিত প্রশ্ন 56, কৃষিমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, কুড়িগ্রাম 3 উলিপুর আসন সহ তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্টিত চর অঞ্চল সমূহে কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রহিয়াছে, কিন্তু কৃষকরা উন্নত বীজ, সেচ সুবিধা, কৃষি যন্ত্রপাতি, কৃষিপণ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ, প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থার অভাবে তাহাদের উৎপাদনের ন্যায্য মূল্য হইতে বঞ্চিত হইতেছেন। ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হইয়া বেকারত্ব ও দারিদ্র বিদ্যমান রহিয়াছে। কুড়িগ্রাম 3 আসনের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন, কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র মাঝারি শিল্প গড়িয়া তোলা এবং আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করিবার লক্ষ্যে সরকারের কোনো বিশেষ কর্মপরিকল্পনা রহিয়াছে কি না? তাছাড়া উক্ত এলাকায় কৃষকদের জন্য প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করিয়াছেন বা গ্রহণের পরিকল্পনা রহিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ দীর্ঘ উত্তর দিয়েছেন। প্রথম প্যারাগ্রাফটি পড়ুন, তারপরে পঠিত বলে গণ্য করা যাবে। প্রথম প্যারাগ্রাফটা পড়ুন।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় স্পিকার, কুড়িগ্রাম 3 উলিপুর আসনে কৃষকদের জন্য প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক চলমান 2026-27 অর্থবছরে উলিপুর উপজেলায় বাংলাদেশের চর এলাকা আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, পার্টনার ও অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প চলমান রয়েছে। মাননীয় স্পিকার, উত্তরটি অনেক বড়।
1: ধন্যবাদ। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হল।
3: মাননীয়
1: সদস্য মোহাম্মদ মাহবুব আলম, কুড়িগ্রাম 3, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন সহ উত্তরাঞ্চলের চর অঞ্চলগুলোতে জলবায়ু সহনশীল টেকসই জীবিকা রূপান্তরের জন্য সমন্বিত কৃষি মৎস্য পশুপালন ব্যবস্থার একটা প্রস্তাবনা আমি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে জমা দিয়েছি, যেটার মাধ্যমে চর অঞ্চলে যে সকল বেকার যুবকরা আছে এবং যে সকল কর্মক্ষম মানুষ যাদের কাজ করার সুযোগ আছে, এটা সম্ভাবনা আছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানতে চাই যে পরিকল্পনাটা এবং প্রস্তাবনাটা জমা দেওয়া হয়েছে, এটি বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু বা বাস্তবায়ন করার ক্ষেত্রে উনি কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা।
1: মাননীয় কৃষিমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। কৃষি মন্ত্রণালয় এবং প্রাণী এবং মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু প্রকল্প আমাদের আছে, যে প্রকল্পগুলি এলাকা ভিত্তিক বিভিন্ন অঞ্চল ভিত্তিক এগুলিকে প্রায়োরিটি দেওয়া হয়। যেমন চর অঞ্চলের জন্য আমরা এক ধরনের প্রকল্প নিয়েছি। এখানে মাননীয় স্পিকার, এই চর অঞ্চলগুলিতে 12 মাস ফসল ফলানো একটু খুব সহজ কাজ না, কিন্তু সিজনে ওই জমিগুলি অনেক উর্বর জমি, ওখানে যে যে ফসল হতে পারে ওই ফসলগুলি এরই মধ্যে আমরা চিহ্নিত করেছি। ওই ফসলগুলিকে প্রায়োরিটি দিয়ে আগামী দিনে ওই প্রকল্পগুলি চালু হচ্ছে। এর ভিতরে কিছু কিছু প্রকল্প আছে যেগুলি চলমান রয়েছে, আর মাননীয় সংসদ সদস্য যেটা যে প্রস্তাবগুলি দিয়েছেন এগুলি আমি আবার দেখব। যদি চলমান প্রকল্পের মধ্যে হয় আমি মাননীয় সংসদ সদস্যকে বলছি ইনশাআল্লাহ এই বছরের ভিতরে আমাদের চলবে, আর যদি চলমান প্রকল্প না হয় তাহলে আগামী দিনে কৃষি উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি আসবে ওর ভিতরে আপনার এই প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্ন করতে পারেন নাদিয়া পাঠান, মহিলা আসন 32।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ আংশিক বিজয়নগর। আমি জানি মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সরকার বরাবরই কৃষি এবং কৃষকদের জন্য কৃষি বান্ধব পরিবেশ রেখেছেন। আপনার কাছে আমি মাননীয় কৃষিমন্ত্রীর কাছে জানতে চাই, সরাইল আশুগঞ্জে বাংলাদেশে 2004-06 সময় যদি আমি পরিসংখ্যান বলি অর্থাৎ বিএনপি সরকারের আমলে সার কারখানা আশুগঞ্জ জিয়া সার কারখানায় সেখানে 4-5 লক্ষ মেট্রিক টন সার উৎপাদন হতো এবং যেটি পুরো বাংলাদেশে লাগত 20-22 লক্ষ মেট্রিক টন, সেইখানকার যোগান দিত প্রায় মোটামুটি আশুগঞ্জ সার কারখানা। মাননীয় স্পিকার, বিগত সরকারের আমলে আমরা দেখেছি উৎপাদন বন্ধ করার জন্য গ্যাস রেশনিংয়ের নামে এই সার কারখানাটি বন্ধের উপক্রম করা হয়েছে। এখন আমাদের প্রতি বছর 28 লক্ষ মেট্রিক টন সার আমদানি করতে হয়। বাংলাদেশের এই আমদানি নির্ভরতা কমাতে আশুগঞ্জ জিয়া সার কারখানাটি আবার চালু করার জন্য গ্যাস কবে দেওয়া হবে এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে, যেহেতু এখন গ্যাসের চাপটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় সে চাপটা কম, প্রযুক্তিগত যে উন্নয়ন আছে, যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে এনে আমাদের উৎপাদন বাড়িয়ে আমদানি মুখরতা কমাতে আমরা আসলে কী ধরনের ভূমিকা রাখতে পারি সেটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় কৃষিমন্ত্রী, গ্যাস দেবেন কিনা?
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমিও মাননীয় সংসদ সদস্যের সাথে একমত, আমার সার ইম্পোর্ট করতে হয়, যদিও ইউরিয়া আমরা ইম্পোর্ট করি না, আমার এগ্রিকালচার মিনিস্ট্রি ইম্পোর্ট করে না, এবং এই ফার্টিলাইজার কারখানাগুলি চালু যদি করতে পারি এটা আমাদের জন্যই কল্যাণ হবে। বাট মাননীয় স্পিকার, এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আন্ডারে এই ফার্টিলাইজার কারখানা, বাট আমরাও ওনাদেরকে বলি ওনার মতো যে আরও একটু গ্যাস দেন, আরও প্রোডাকশন বাড়ান। ব্যাপারটা মাননীয় স্পিকার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের। ধন্যবাদ আপনাকে।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 57, মাননীয় সদস্য মুসাম্মদ শাম্মী আক্তার, মহিলা আসন 22, উত্থাপন করুন।
5: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 57 আপনার মাধ্যমে সংসদে উত্থাপন করলাম। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারগড় উপজেলায় বন বিভাগের কি পরিমাণ ভূমি ব্যক্তি পর্যায়ে লিজ প্রদান করা হইয়াছে, লিজ গ্রহীতার তালিকা কি এবং লিজ প্রদানের প্রক্রিয়া বর্তমানে চলমান আছে কিনা, থাকিলে তাহার শর্ত সহ বিস্তারিত তথ্য কি? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী পরিবেশ বন মন্ত্রী, মাননীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পক্ষে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। বনভূমি কোনো ব্যক্তিকে লিজ দেওয়ার বিধান নেই, বিধায় হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় কোনো ব্যক্তিকে বনভূমি লিজ প্রদান করা হয়নি। তবে সরকারি স্বার্থে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বাগানকে 4,752 একর, গ্যাস ফিল্ড কোম্পানিকে 45.39 একর, টেলিফোন ও টেলিগ্রাফ কোম্পানিকে 6 একর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে 13.63 একর, সর্বমোট 4,817.02 একর বনভূমি লিজ চুক্তির মাধ্যমে প্রদান করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সাম্মী আক্তার একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমার প্রশ্নের জবাব প্রদানের জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারি তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় মোট বনভূমির পরিমাণ 11,644 হেক্টর, যার মধ্যে সরকারিভাবে রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে 1,795.54 হেক্টর, 747 জাতীয় উদ্যানে 843 হেক্টর, আর মাননীয় মন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানকে লিজের যে হিসাব দিয়েছেন তাতে 1,951 হেক্টর, অর্থাৎ সরকারিভাবে ব্যবহার হচ্ছে কম বেশি 4,590, অবশিষ্ট 7,054 হেক্টর ভূমির অধিকাংশই অবৈধভাবে দখল করে কৃষিকাজ, বসতভিটা নির্মাণ, চা বাগান সম্প্রসারণ, পর্যটন রিসোর্ট ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা তৈরিতে ব্যবহৃত হচ্ছে। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সরকারের এই মূল্যবান সম্পদ উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে কিনা বা গ্রহণ করা হইবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সরকার গঠন করার পর 17 ফেব্রুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত আমরা 2,300 একরের মতো বনভূমি আমরা উদ্ধার করেছি। তো আমাদের এই প্রক্রিয়া অব্যাহত আছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রত্যেকটা অবৈধ বনভূমিকে চিহ্নিত করে সিটি পাঠিয়েছি এবং আমরা চেষ্টা করছি এগুলোকে ধারাবাহিকভাবে উদ্ধার করার জন্য। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: বিতিকা বিনতে হুসাইন মহিলা আসন 24 প্রশ্ন করতে পারেন।
7: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সরকার পরিবেশ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় নানাবিধ প্রতিশ্রুতি এবং কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপে 12টি অবৈধভাবে রিসোর্ট নির্মাণ করা হচ্ছে, যেই কাজটি ইতিপূর্বে ইন্টারিম সরকার আমলে এই কাজটি বন্ধ করা হয়েছিল। তো আমরা দেখেছি যে কিছুদিন আগেই প্রকৃতির বিরুদ্ধে যখন মানুষ খেয়ালখুশি মতো কাজ করে তখন প্রকৃতি কতটা হিংস্র এবং ভয়াবহ হয়ে উঠতে পারে সেটা আমরা নেপালের ঘটনায় দেখেছি। তারপর আমাদের পার্বত্য চট্টগ্রামও প্রতি পাহাড় কেটে যে ধরনের গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে কিছু সুবিধাভোগী অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, তার খেসারত হিসাবে প্রতি বছরই আমরা দেখি আমরা অনেক মানুষ মৃত্যুবরণ করছে। তো এই বিষয় সম্পর্কগুলো সম্পর্কে আমাদের মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ।

0: মাননীয় প্রতিমন্ত্রী,
1: মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি ব্যক্তিগতভাবে গত 8 অগস্ট আমি সেন্ট মার্টিন ভিজিট করেছিলাম বর্তমান পরিস্থিতি সরজমিনে দেখার জন্য। তো তখন আমি ওখানকার স্থানীয় প্রশাসন যারা আছে, পাশাপাশি জেলা প্রশাসন সহ সবাইকে এই ব্যাপারটা আমি তাদের নজরে আনেছি। আশা করি খুব অল্প সময়ের ভিতর আমরা এটা বন্ধ করতে পারবো। গতকালও আমি পত্রিকা আসার পরে এটি নিয়ে কথা বলেছি। আমরা আশা করব, যেহেতু আমরা সরকার আন্তরিক, আমরা দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছি না, সুতরাং এই ধরনের অপতৎপরতা আমরা সহজে বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 58, মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, উত্থাপন করুন।

0: অন্য কেউ উত্থাপন করতে চান প্রশ্নটি? ওকে, মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আমি তো সম্পূরক প্রশ্ন করতে চাইছিলাম।
0: মূল প্রশ্ন করতে চান না?
1: না না, মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্ন আছে একটা।
0: হেলেন জারিন খান, মাননীয় সদস্য উত্থাপন করুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কালামের পক্ষে আমি হেলেন জেরিন খান প্রশ্ন উত্থাপন করছি, তারকা চিহ্নিত প্রশ্ন। বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বাংলাদেশ হইতে বিদেশের প্রতিটি রুটে বিমান ভাড়ার চিত্র কি, উক্ত ভাড়ার চিত্র এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কত কম বা বেশি, বিদেশগামী রেমিটেন্স যোদ্ধাদের ক্ষেত্রে বিমান ভাড়া সহনীয় মাত্রায় রাখিবার লক্ষ্যে সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করিবে কি না, তা করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী মুর্শিদুজ্জামান মিল্লাত, পর্যটন ও বিমান মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর আজকে প্রথমবারের মতো আমি সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছি, সেই জন্য শুরুতে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আজকে আমাকে এই সুযোগ দান করেছেন। এছাড়া মাননীয় স্পিকার, আপনি সহ বিরোধী দলীয় নেতা সংসদগণ, মাননীয় সংসদগণ এবং সরকার দলীয় সংসদগণের সহযোগিতা কামনা করে আমি আমার প্রশ্নের উত্তর শুরু করছি। মাননীয় স্পিকার, বিশ্বব্যাপী এভিয়েশন খাতে বিমান ভাড়া সাধারণত ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে নির্ধারণ করা হয়, যা এয়ারলাইন্সের রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। বিমান ভাড়া নির্ধারণের রুট, গন্তব্য, দূরত্ব, বুকিংয়ের সময়, যাত্রার তারিখ, আসন প্রাপ্যতা, এয়ারলাইন্সের ধরন, আন্তর্জাতিক বাজারে এভিয়েশনের ফুয়েলের মূল্য, বিমানবন্দর সংশ্লিষ্ট চার্জ, সরকারি কর ও অন্যান্য প্রযোজ্য ফি, টিকিটের মূল্য ও আসন শ্রেণী সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়, ফলে একই রুটে সময়, চাহিদা ও আসন প্রাপ্যতার ভিন্নতার কারণে বিমান ভাড়ায় উল্লেখযোগ্য পার্থক্য হতেই পারে। তাই যে কোনো এক বা একাধিক সূচক বিবেচনায় ভাড়ার তুলনা যুক্তিসঙ্গত নয়। খ, সরকার প্রবাসী কর্মীদের জন্য বিমান ভাড়া সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে বিমান টিকিটের দুর্বৃত্তায়ন, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সিন্ডিকেট রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। যাত্রী স্বার্থ রক্ষা এবং টিকিটের স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাভেল এজেন্সি আইন এবং বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া 10 দফা সম্বলিত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রের নির্দেশনা অনুযায়ী আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে সকল ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রির মূল্য স্পষ্ট অক্ষরে লিখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ প্রণোদনা এবং বলাকা লাউঞ্জে বিশেষ সুবিধা প্রদান, আলাদা ইমিগ্রেশন চ্যানেল এবং প্রায়োরিটি চেক ইনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য হেলেন জারিন খান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই বর্তমান সরকার হজ ফ্লাইটে আমরা জানি যে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে এবং হজ ফ্লাইটের এখানে অনেক কমও, যে আগের যে ভাড়া ছিল সেই ভাড়া অনেকখানি কমিয়ে নেওয়া হয়েছে। আমি বলতে চাই এইভাবে আরও অন্যান্য দেশের সাথে বিমানের যে ফ্লাইটগুলো যাচ্ছে সেখানে কোনো রকমের এই ধরনের সুযোগ দেওয়া হবে কি না, অর্থাৎ ভাড়া আরও কমানো হবে কি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবং বিশেষভাবে মাননীয় মন্ত্রী মহোদয়, নতুন তার পদোন্নতি হয়েছে, সেই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আবার মাননীয় সংসদ হেলেন জারিন খানকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। এবং তার যে প্রশ্ন আসলেও বিমান ভাড়া আমাদের প্রায় 2 লক্ষ টাকা ছিল হজের জন্য, সেটাকে প্রথম অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কমিয়ে 1,65,000 করেছিল। আমরা গতবার প্রথম হজ পেয়েছি, সেই হজে আমরা ক্যালকুলেশন করে 1,54,000 পর্যন্ত নিতে পেরেছিলাম। এবার আমরা ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে এটাকে 1,30,000 করেছি এবং আগামী দিনেও আমরা আরও কমানোর জন্য চিন্তাভাবনা করব, যেহেতু বিমান ক্রয়ের একটি বিষয় রয়েছে এবং আমাদের রুটগুলি যদি সম্পূর্ণভাবে চালু হয় তাহলে আমাদের আয় বেশি হবে, সেক্ষেত্রে আমরা বিমানের ভাড়া কমানোর চিন্তা করব। অন্যান্য এয়ারলাইনগুলি যেভাবে চলে তার সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ রেখে আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6।
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2017 সালে শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরেন 13,000 কোটি টাকা। বারবার ব্যয় বৃদ্ধি ও সময় বৃদ্ধির মাধ্যমে এই ব্যয় এসে দাঁড়ায় 21,300 কোটি টাকায়। 2026 সালের 26শে জুলাই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর তদন্ত করে দেখেন যে এই জায়গায় রাষ্ট্রের প্রায় 4,469,731,766 কোটি টাকার দুর্নীতি বা অনিয়ম হয়েছে এবং এই ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষকের দপ্তর এই ক্ষতিপূরণ আমাদের ঠিকাদারের আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সুপারিশ করে, কিন্তু দেখা যায় মোট কাজের 99.91% শেষ হলেও মাত্র 0.09% কাজের জন্যে সরকার পুনরায় 902 কোটি টাকা ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম নতুন সরকার আসলে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করবে এবং পূর্ণ দুর্নীতিগুলা থেকে রাষ্ট্রকে রক্ষা করবে, কিন্তু এই ক্ষেত্রে পুনরায় আরও 902 কোটি টাকা বরাদ্দ দিয়ে সরকার মূলত 902 কোটি টাকা রাষ্ট্রকে ঠিকাদারকে দুর্নীতি করার আরেকবার সুযোগ করে দিচ্ছে কিনা এর ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী
3: ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য প্রশ্নটি উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু শেষের দিকে একটু ভুল করেছেন। আমাদের সময় এটা এসে আমরা পেয়েছি যে 21,600 কোটি টাকা ব্যয়ে এই থার্ড টার্মিনালটি আপনার তৈরি করা হয়েছে। থার্ড টার্মিনাল তৈরি করার সময়ে 3 বার এটা সংশোধনী আনা হয়েছে, 13,000 কোটি টাকা ঠিকই বলেছেন তিনি, তারপরে আপনার সংশোধিত ব্যয় 500 কোটি টাকা বাড়ানো হয়েছে, তারপরে 600 কোটি টাকা বাড়িয়ে 21,600 কোটিতে এটা আপনার সমাপ্ত করা হয়েছিল। কিন্তু আমরা আসার পরে দেখলাম এটা সমাপ্তির নামে মানে একটা বিল্ডিং ওপেনিং করেছিল ফেসিস সরকার, এর মধ্যে ইন্ট্রিগাল পার্ট যেগুলি ছিল সেগুলির কিছুই করে নাই, মেশিনপত্র এসে আছে তার কোনো আপনার ইন্টিগ্রেশন করা হয় নাই। এটার সঙ্গে যে আপনার অন্যান্য এডিসির যে কাজগুলি ছিল সেগুলিও করা হয় নাই, অর্থাৎ এই $2.1 বিলিয়ন একটা সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাকে শুরু করার জন্য যত তাড়াতাড়ি শুরু করা যায় মাননীয় স্পিকার তত তাড়াতাড়ি আর্ন করা যাবে, তত তাড়াতাড়ি এটাকে বা টাকাও পরিশোধ করা যাবে। আপনি জানেন যে জায়কার লোনে এইটাই তৈরি করা হয়েছে এবং জায়কা ফান্ডের ইতিমধ্যেই আমাদের সরকার আসার পর 1,100 কোটি টাকা পরিশোধ করেছে একটা কিস্তি, কারণ লোন নিয়েছি এই লোনটা আমরা পরিশোধ করতে হবে। এই লোন পরিশোধ করতে গিয়ে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে উদ্বোধন করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এটাকে শুরু করার জন্য যে টাকার প্রয়োজন সেটার আপনার আগের কিছু বকেয়া রয়েছে এবং এই আগের বকেয়া সহ এডিসি যে টাকা পায় তাতে করে একদম অ্যাকুরেটলি ক্যালকুলেট করে স্বচ্ছতার ভিত্তিতে 902 কোটি টাকা হিসাব করা হয়েছে, যে এই 902 কোটি টাকা আমরা পেমেন্ট করলে তারপরে এই আমরা থার্ড টার্মিনালটা চালু করতে পারবো। থার্ড টার্মিনাল চালু করার সাথে সাথে আমাদের যে আয় বৃদ্ধি পাবে সেই আয়ে এখন আমরা প্রায় 1.2 মিলিয়ন প্যাসেঞ্জার আমরা পাঠাতে পারি, কিন্তু থার্ড টার্মিনাল শুরু হলে আমরা
4: এটার দ্বিগুণ প্যাসেঞ্জার পাঠাতে পারবো এবং সেখানে যে আয় হবে সেই আয় দিয়ে আমরা জায়গার লোনটা পরিশোধ করব। সেই প্রেক্ষিতে আমরা এই 902 কোটি টাকা অনুমোদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে লিখেছি এবং এই প্রেক্ষিতেই আমার অর্থ মন্ত্রণালয় সেটার বরাদ্দের ব্যবস্থা করছে। এটা যদি না হয় মাননীয় স্পিকার, এটা পড়ে থাকবে, পড়ে থাকলে ওই ফেসিস সরকারের মতো শুধু বিল্ডিংটা থাকলো আর কোনো কিছু হলো না। এটা তো আমাদের জন্য, এটা জাতির জন্য, আমাদের জনগণের জন্য, দেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। এই $2.1 বিলিয়ন সম্পত্তি রক্ষার্থে আমাদের খুব দ্রুত এটা উদ্বোধন করা দরকার এবং সেই কারণে এই টাকাটি আমরা চেয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য বুঝতে পেরেছেন ব্যাপারটি। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মোহাম্মদ মুজিবুর রহমান, মাননীয় সদস্য, রাজশাহী এক।
5: জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, বাইরের বিমান ভাড়া বা সে সম্পর্কে বলতে চাচ্ছি না, আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশে যে বিমান চলাচল করে, আমার মনে হয় এখানে সকল মাননীয় সংসদ সদস্য এবং আপনিও চলাচল করেন মাননীয় স্পিকার, তো এখানে দেখা যায় সকালবেলায় দেখা গেল যে 6,000 টাকা বিমান ভাড়া, বিকালে যে দেখা যাচ্ছে 12,000 হয়ে গেছে, একেবারে ডবল, তার চাইতেও বেশি হয়ে যায়। এটা একটা অস্বাভাবিক, এটা অসহনীয় পর্যায়ের একটা বিমান ভাড়া। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা কি উদ্যোগ নেবেন যে অন্তত সহনীয় পর্যায়ে যাতে এটা থাকে, একেবারে ডবল দ্বিগুণ ত্রিগুণ না হয়ে একটা সহনীয় পর্যায়ে হলে আমার মনে হয় এদেশের একটা ব্যালেন্স, সমতা যে রক্ষা করে চলে সব ডিপার্টমেন্ট, এটা বোঝা যেত। এটা একটা অস্বাভাবিক দেশ, বিমানবন্দরে দেখা যায়, বিমান ভাড়াতেও দেখা যায় একই অবস্থা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
4: মাননীয় স্পিকার, কথাটা উনি একটু মনে হয় যাচাই না করে বলেছেন। 12,000 টাকা টু অ্যান্ড ফ্লো এরকম ভাবে অনেক সময় হয় আর কি। আমার ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে ঢাকা, এই টু অ্যান্ড ফ্লো টিকিটটার দাম 12,000 টাকা। 12,000 টাকার টিকিট কোনো সময় হয়নি। টিকিটের মূল্য হলো অ্যাকচুয়ালি 6,400 টাকা। তো 6,400 টাকা মূল্যে এটার মধ্যে প্রায় 15% ট্যাক্স দিতে হয় সরকারি, তারপরে কিছু ট্যাক্স আছে যেগুলি বিবেচনা করে 6,300 টাকা করা হয়েছে। তারপরেও আমরা এর চেয়ে কত কমানো যায়, আর যাতে অন্তিম মুহূর্তে এসে একেবারে ফ্লাইট ছেড়ে দিলে এই সময় টিকিট অনেকেই কালোবাজারি করার চেষ্টা করে, সেগুলি বন্ধের জন্য চেষ্টা নেওয়া হয়েছে। আমার মনে হয় এরপরের থেকে এই কালোবাজারি আর করতে পারবে না এবং যে মূল্য নির্ধারণ করা হবে সেই মূল্যেই টিকিট পাবেন এবং আমরা সবাই সেটা আশা করি। আর আমার প্রত্যক্ষ তদারকিতে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি, মাননীয় সংসদ প্রশ্ন করেছেন, আপনার কোনোদিনও এই টিকিট বেশি দামে কিনতে হবে না, যা নির্ধারিত হবে সেই টিকিটই আপনি, সেই পয়সায় টিকিট কিনে কাটতে পারবেন এবং 6,400 টাকার মধ্যেই আপনি পাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারকা চিহ্নিত প্রশ্ন 59, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। অন্য কেউ উত্থাপন করতে চান করুন। নাজমুল হুদা, মেহেরপুর 2, উত্থাপন করুন। আমি তো আরেকজনকে, উনি চাইছিল অনেক।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নাজমুল হুদা, 74, মেহেরপুর 2, গাংনি। আমি জনাব মোহাম্মদ আফজাল হোসেন, 78, কুষ্টা 4, এর তারকা চিহ্নিত 59 প্রশ্ন মান সংসদে উপস্থাপন করছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি কুষ্টিয়া জেলার কুমারখালী ও খোকসভা জেলার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন, চিকিৎসা সেবা, কমপ্লেক্স নির্মাণ এবং তাহাদের পরিবারের কল্যাণে নতুন কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের হয়েছে কি না, থাকিলে তাহার বিস্তারিত কি। ধন্যবাদ মাননীয় স্যার।
0: মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা নিশ্চিত কল্পে কুমারখালী উপজেলায় 69টি এবং খুকসা উপজেলায় 32টি আবাসন বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বরাদ্দ প্রদান করা হয়েছে। বর্তমান সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় যুগ উপযোগী অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে। উক্ত প্রকল্প প্রণীত হলে প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ দেয়া হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় একটি এবং খুকসা উপজেলায় একটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীগণের কল্যাণে হাট ও বাজার ইজারালব্ধ আয়ের 4% অর্থ ব্যয় নীতিমালা 2025 ও এতৎ সংক্রান্ত পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীগণের চিকিৎসা সেবা প্রদানের জন্য অন্যান্য সরকারি হাসপাতালের ন্যায় কুষ্টিয়া জেলার কুমারখালী ও খুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে। বরাদ্দকৃত অর্থ দ্বারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ব্যয়িত অর্থের হিসাব বিবরণী সহ চাহিদাপত্র প্রদান করা হলে পুনরায় অর্থ বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য নাজমুল হুদা একটি প্রশ্ন করতে পারেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকায় অনেকেই প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা এখনও তালিকাভুক্ত হয় নাই এবং অনেক তারা বাদ পড়েছেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, অথচ ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকাভুক্ত হয়েছেন। এ বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কোনো পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গত ফ্যাসিবাদের 18 বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে শুধু বিরোধী দলের রাজনীতি করবার কারণে বাদ দেয়া হয়েছে, আর অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেননি। বিধায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আমরা নতুন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করবার জন্যে দরখাস্ত নিচ্ছি এবং যাচাই বাছাই আনতে এই দরখাস্ত সঠিক প্রমাণিত হলে আমরা তালিকাভুক্তির ব্যবস্থা করছি। মাননীয় স্পিকার, আমরা অমুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে, মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেবার জন্যে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছি। বেশ কিছু আমরা তালিকা থেকে বাদ দিতে পেরেছি। অবশিষ্ট অনেক অমুক্তিযোদ্ধা এখনও তালিকাভুক্ত আছে, তাদেরকে বাদ দেবার জন্য যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা বিশেষজ্ঞগণের সাথে গোলটেবিল করেছি, আরও গোলটেবিল করবার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নিচ্ছি এবং বিভিন্ন জরিপের মধ্য দিয়ে অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে আমরা এই মুক্তিযুদ্ধের এই কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি টানার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর এক।
8: স্পিকার, আমি এই টপিকে কোনো সম্পূরক প্রশ্ন করতে চাইনি।
0: বসুন। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি আপনার মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমার জানার বিষয় আছে। সেটা হচ্ছে, আমরা জানি যে 2024-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের 2 বছর হয়ে গেল। দুঃখজনক বিষয় যে এখনও অনেক আহত যোদ্ধা দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা, অঙ্গহানি এবং চোখের ক্ষতির সমস্যায় তারা ভুগছে। বিভিন্ন প্রতিবেদনে চিকিৎসক এবং পুনর্বাসন সেবা পেতে ভোগান্তির অনেক অভিযোগ এসেছে। এই যে জুলাই যোদ্ধা যারা, তাদের 2024 সালের গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য এর মধ্যে কতজন এখন পূর্ণাঙ্গ চিকিৎসা পায়নি এই হিসাবটা, এবং কতজন চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে, সরকার কবে নাগাদ তাদের চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা করছি, জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, এটি সম্পূরক প্রশ্ন নয়, তবে আপনি চাইলে উত্তর দিতে পারেন।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যদি কোনো নোটিশ প্রদান করেন তাহলে সুনির্দিষ্টভাবে জবাব দেয়া যাবে। তারপরও মাননীয় সদস্যের জ্ঞাতার্থে জানাতে চাই, ইতিমধ্যে জুলাই যোদ্ধাদের আহত যারা যারা অন্যান্য অঙ্গহানি ঘটেছে, এই ধরনের যোদ্ধাদের জন্যে ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 1,006 কোটি টাকার উপরে ব্যয় করেছে এবং এটা চলমান রয়েছে। আমরা রাশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এই জুলাই যোদ্ধাদের সুস্থ করবার জন্যে আমরা পাঠিয়েছি এবং এখনও অনেকে বিদেশে চিকিৎসাধীন আছে এবং আমরা প্রতি মাসেই তাদের টাকার যোগান দিয়ে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্যে সদা তৎপর আছি। তারপরেও যদি আরও কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে নোটিশ আকারে দিলে আমরা সুনির্দিষ্টভাবে এর জবাব দেব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য ফেরদৌসী আহমদ, মহিলা আসন 23।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, মিরপুর 1 মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1982 সালে উদ্বোধন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী 1971 সালে এটা ফলক দিয়ে গিয়েছিলেন, এটা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা ফলক করেছেন দেখে স্থায়ীভাবে তাদের বরাদ্দ দেওয়া হয়নি। গত 17 বছর স্বৈর সরকার সময় ভুয়া মুক্তিযুদ্ধ দিয়ে সেখানে ভরপুর করে পুকুর ছিল, স্কুল ছিল, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে কঠিন একটা অবস্থা তৈরি করেছে। একটা হাসপাতালে ফলক উন্মোচন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা অন্যভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে ওনাদের প্রয়োজনীয় পদক্ষেপ কী হবে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা কমিটমেন্ট এবং আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওইখানে গিয়েছিলেন এবং প্রক উদ্বোধন করেছিলেন। তা আমি জানতে চাচ্ছি এইটা নিয়ে, আমাদের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে মাননীয় মন্ত্রীর কোনো পদক্ষেপ, এবং এটা আমরা খুব চাচ্ছি, এটা দেশনায়ক জনাব তারেক রহমান যাতে এটা উদ্বোধন করে এবং স্থায়ী বরাদ্দর ব্যবস্থা করে, এটাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
0: মাননীয় মন্ত্রী।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি তুলেছেন, এই প্রশ্নটি খুব স্পর্শকাতর, কারণ মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পৃক্ততা যে কমপ্লেক্সে আছে, আমাদের গণতন্ত্রের আজন্ম নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার যে সম্পৃক্ততা যে কমপ্লেক্সে আছে, সেই কমপ্লেক্সের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কর্তব্য যে ওই কমপ্লেক্স বিষয়ে সদা তৎপর থেকে এই বিষয়টিকে দ্রুত নিষ্পত্তি করা। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, উনি যদি সুন্দর করে একটা চিঠি আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেন বা ব্যক্তিগতভাবেও যদি উনি মন্ত্রণালয়ে আসেন, বিষয়টি ভালোভাবে জেনে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: তারকা চিহ্নিত প্রশ্ন 61, মুসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6, প্রশ্ন করুন।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মুসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6, তারকা চিহ্নিত প্রশ্ন 61 মহান সংসদে উত্থাপন করছি। আমার প্রশ্ন, মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, কুষ্টিয়া জেলায় 2010 হইতে 2024 সাল পর্যন্ত কোনো খাস জমি বন্দোবস্ত দেওয়া হইয়াছে কিনা, হইলে উপজেলাওয়ারি নাম সহ তালিকা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলায় 2010 থেকে 2024 সাল পর্যন্ত উপজেলাওয়ারি বন্দোবস্তকৃত খাস জমির তথ্য। কুষ্টিয়া সদর 34.11, কুমারখালী 107.69, খোকসা 43.16 একর, মিরপুর 91.70 একর, ভেড়ামারা 72.90, দৌলতপুর 251 একর বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মুসাম্মদ ফরিদা ইয়াসমিন একটি প্রশ্ন করতে পারেন।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সম্পূর্ণ প্রশ্ন, যে জায়গাগুলো বন্দোবস্ত দেওয়া হয়েছে, এই বন্দোবস্ত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কতজন ভূমিহীন ছিলেন এবং তাদের ভূমিহীনতার বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ে যথাযথভাবে যাচাই বাছাই করা হয়েছিল কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় ভূমিমন্ত্রী।
12: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় মাননীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সমাজের আমাদের নেতৃবৃন্দের মধ্যে অত্যন্ত সুমান সম্মানের, তিনি কুষ্টিয়া এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় জনসেবার জন্য আমাদের মেয়েদেরকে উনি সুসংগঠিত করেন। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে পাশে থেকে তিনি আন্দোলন সংগ্রাম এবং ন্যায়ের পক্ষে তিনি অনেক মাঠে ছিলেন। তার এই সম্পর্ক প্রশ্ন বলতে চাই। হ্যাঁ, তার কিছুটা ঠিকই আছে মাননীয় স্পিকার। আমরা চেষ্টা করছি যে প্রকৃত ভূমিহীনদের খাস জমি প্রদান করার জন্য, সেই জন্য আমরা অবৈধ দখলদারদের খাস জমি উদ্ধারের ব্যবস্থা করছি, আর সেই সঙ্গে সঙ্গে বিদ্যমান নীতিমালার মধ্যে দিয়ে আমরা ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে আমরা পুনঃতদন্ত করছি। আমাদের কিছু কিছু অতীতে স্বৈরাচারী সরকারের সময় কিছু কিছু এরকম বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলিকে আমরা লিস্ট করে বাতিল করার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: মাননীয় সদস্য আরিফা সুলতানা, মহিলা আসন 30।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গড়া এবং ফরিদপুর উপজেলার বিভিন্ন বিল ও জলাশয় সহ যে সকল সরকারি খাস জমি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছেন, তা উদ্ধারে সরকারের জরুরি কোনো পদক্ষেপ বা বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করবার কোনো পরিকল্পনা রহিয়াছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
12: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য আরিফা, উনি রাজপথের উনি জনগণের সঙ্গে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, অত্যন্ত ত্যাগী নেত্রী। তাকে আগামী দিনে উনি আরও উচ্চ মহলে স্থান অর্জন করবেন এবং তার এই প্রশ্নটি সঠিক। স্বৈরাচার সরকারের সময় এই ধরনের অনেক জায়গা জমি দখল হয়েছে, সেজন্য আমরা ইতিমধ্যেই সিলেট, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলি এবং অন্যান্য জায়গায় পদক্ষেপ নিয়ে তা আমরা অতি দ্রুত বাতিল করার চেষ্টা করছি। এবং তার এলাকায় আমি তার জন্মের আগে থেকে আমার যাওয়া আছে। আমি অনুরোধ করব তাকে যে মাননীয় সংসদ সদস্য হিসেবে তিনি আমাদের লিখিতভাবে যদি কোনো দেন তাহলে আমরা খুব জরুরি, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং পাবনা জেলা এসিল্যান্ডের দ্বারা, এডিসির দ্বারা। আমি আশা করব যে আরও

0: প্রশ্ন 62, মাননীয় সদস্য রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা 3।
1: মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ শনাক্ত ও বাতিলের লক্ষ্যে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেট বাতিলের সুপারিশ করা হয়। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যাচাই বাছাই সহ তদন্ত শুনানি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার একটি নিয়মিত কার্যক্রম ও চলমান প্রক্রিয়া। সংসদীয় আসন নেত্রকোনা 3-এর অধিভুক্ত এলাকা হতে কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যগণের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য রফিকুল ইসলাম হেলালি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন, যিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন এবং ওই ভাতা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে অভিযোগ দাখিলের পর প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা উনি পেয়েছেন এগুলো উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনে কী ব্যবস্থা গ্রহণ করবেন? পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি, নাতি পুতি যারা সেই সুযোগ গ্রহণ করে চাকরি গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো তদন্ত কমিটি হয়েছে কি না, হয়ে থাকলে কী অবস্থায় আছে সেটা একটু জানতে চাচ্ছি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনি তো নাম বলেন নাই সেই কর্মকর্তার। মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিষয়টা সারা দেশে বহুল আলোচিত যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে ওই ফ্যাসিবাদের 18 বছরে নানাজনের চাকরি নিয়েছে, তাদের সন্তানদেরকে চাকরি দিয়েছে, এই ধরনের পত্র পত্রিকা খুললেই এটা আগে অনেক দেখা যেত। এই বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অত্যন্ত সজাগ এবং সচেতন। আমরা অপেক্ষা করছি এই ধরনের যে কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে জানাতে চাই এবং আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই যে আমাদের মন্ত্রণালয়, আমাদের এই দেশপ্রেমিক নির্বাচিত সরকার আসার পর সকল মন্ত্রণালয়, সকল অধিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল জায়গায় আমরা চিঠি দিয়েছি যে কে কে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়েছে এবং কাদের কাদের সন্তানেরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়েছে। এই চিঠির জবাব আসতে শুরু করেছে। এই চিঠির জবাবগুলো আসলেও আমরা সেগুলোকে যাচাই বাছাই করে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেটা জাতি কলঙ্কমুক্ত হবে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার জন্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অফিস, যে সমস্ত অফিসে কাজ করেন সেখানেও আমরা ব্যবস্থা নেওয়ার জন্যে সুপারিশ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মোসাম্মদ সুরেয়া জেরিন, মহিলা আসন 25।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের সীমান্তবর্তী প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং মাদক ও সকল চোরাচালানের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর নিকট জানতে চাই।

0: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, সম্পূর্ণ প্রশ্ন নয়, তবু উত্তর দিতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয়টি এই সংক্রান্ত সম্পূরক প্রশ্ন করেননি মাননীয় সংসদ সদস্য। এই সংক্রান্ত বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিধি মোতাবেক জবাব দিলেই বোধ হয় যথাযথভাবে জবাব দিতে পারবেন। এই সংক্রান্ত আমার কাছে প্রয়োজনীয় তথ্য নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সঞ্জিদা ইসলাম, মহিলা আসন 16। সম্পূরক প্রশ্ন, মূল প্রশ্নের সাথে মিল থাকতে হবে।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে 30শে আগস্ট গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা যাদেরকে বিগত 17 বছরে বলপূর্বক গুমের শিকার হারিয়েছি তাদেরকে স্মরণ করছি। আপনার মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন। আমরা জানি এই মন্ত্রণালয়ের আন্ডারে একটি অধিদপ্তর গঠন করা হয়েছে, যারা বলপূর্বক গুমের শিকার, অবিচার বহির্ভূত হত্যার শিকার সকলের জন্য পুনর্বাসন, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে। এটার পরিকল্পনা ও অগ্রগতি কতটুকু আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি আপনার মাধ্যমে। ধন্যবাদ সকল মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই এরকম একটি যথোপযুক্ত প্রশ্ন করবার জন্যে। মাননীয় স্পিকার, আমরা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্যে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্যে আমরা একটি জুলাই অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করেছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আর এই যে আজকের এই যে আন্তর্জাতিক গুম দিবস, মাননীয় স্পিকার, এই আন্তর্জাতিক গুম দিবস আজকে 30 অগস্ট, এই দিবসটি পালনের জন্যে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে সকালবেলা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে দলমত নির্বিশেষে গুম, যারা গুমের শিকার এবং যারা গুমের শিকার পরিবার, তাদের সকলের সমন্বয়ে বাংলাদেশ চীন মৈত্রী কমপ্লেক্স হলে আমরা অনেক বড় পরিসরে একটি অনুষ্ঠান করেছি। সেখানেও আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি এবং এই গুম, খুন, 17 বছরের নির্যাতনে এই যে বিএনপি, জামায়াত সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবার জন্যে এবং তাদের পুনর্বাসনের জন্যে আমরা নতুন আর একটি অধিদপ্তর করবার জন্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগ গ্রহণ ওই সেটাকে বাস্তবায়ন করে আমরা গুম, যারা গুমের শিকার, গুম পরিবার, যারা খুন হয়েছে এবং খুনের পরিবার, যারা 17 বছরে নির্যাতিত হয়েছে, বিএনপি, জামায়াত সহ, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের নির্যাতিত নেতাকর্মী সহ সকলকেই আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই, মূল্যায়ন করতে চাই। আর সেজন্যই আমাদের এই উদ্যোগ এবং এটা প্রতিষ্ঠা করে আমরা এই স্বীকৃতি দিয়ে আমরা এই 17 বছরে যাদের অবদান তাদেরকে আমরা স্মরণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 63, শওকতারা আক্তার, মহিলা আসন 33।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 63 আমি আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করলাম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি দেশে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করিতে দেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র গড়িয়া তুলতে বর্তমান সরকার কি কি উদ্যোগ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, আজান পড়ে গেছে, দ্রুত শেষ করুন।
5: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে
0: মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ও দেশের পর্যটন আকর্ষণগুলোকে পরিবেশ বান্ধব ও টেকসই হিসেবে গড়ে তুলতে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে জাতীয় পর্যটন নীতিমালা 2026 প্রণয়নের কাজ শুরু করেছে। সারা দেশে প্রায় 1498টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণের কাজ চলছে। পর্যটন খাতের তথ্যের ঘাটতি দূর করে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট প্রণয়ন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেলে পর্যটন স্পট উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধিতে ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। দেশের সাংস্কৃতিক পর্যটনের বিকাশে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাক্ষরের পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রণয়নের কাজ শুরু হবে। এছাড়া কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসাবে ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে beautifulbangladesh.gov.bd ওয়েবসাইট তৈরির কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হল। ধন্যবাদ।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

0: দুনিয়ার মালিক তুমি, ও গো মেহেরবান।
1: মহান আল্লাহ পাকের শানে হামদ, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হলো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আমন্ত্রণ পাঁচমিশালী গানের অনুষ্ঠানে। এবারে দেশের গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

রওশন আরা মাসুদের গাওয়া নজরুল সঙ্গীতের পর এবারে স্বাধীনতার গান শিল্পী ফারাবি ইসলাম, সুরকার আলমগীর হায়াত রুমন, গীতিকার মোহাম্মদ ফখরুল করিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে।

0: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবর্গ। দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তরমূলক লিখিত বিবৃতি বিধি 71 ক। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে কার্যপ্রণালী বিধির 71 উপবিধি 5 অনুযায়ী যে বৈঠকের জন্য নোটিশ দেওয়া হয়েছে সেই বৈঠকে 71 ক বিধি অনুযায়ী মাননীয় সদস্যগণ কর্তৃক 2 মিনিট করে দেয়া বক্তব্যের নোটিশ সমূহের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতিটি টেবিলে উপস্থাপিত হল। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সম্পর্কে 71টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, জনাব এস কে আজিজুল বাড়ি খুলনা 4, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা 16, জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, আনিসুর রহমান মাদারীপুর 3, জয়নাল আবেদিন ফেনী 2, সুলতানা আহমেদ মহিলা আসন নম্বর 17, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, রেহানা আক্তার রানু মহিলা আসন নম্বর 4, নওয়াজ হালিমা আর্লি মহিলা আসন নম্বর 5, ইকরামুল বাড়ি টিপু নওগাঁ 4, হেলেন জেরিন খান মহিলা আসন নম্বর 9, জনাব মোহাম্মদ আবু তালেব ঝিনাইদহ 4, মোহাম্মদ মতিয়ার রহমান ঝিনাইদহ 3, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার 4, জনাব মোহাম্মদ গুলাম রসুল যশোর 4, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সিলেট 3, ইমরান আহমেদ চৌধুরী সিলেট 6, এম এহান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, ফাহমিদা হক মহিলা আসন নম্বর 18, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, শওকত আরা আক্তার মহিলা আসন নম্বর 33, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন নম্বর 6, জনাব সরোয়ার আলমগীর চট্টগ্রাম 2, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, মোহাম্মদ মজিবুর রহমান রাজশাহী 1, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, সঞ্জিদা ইসলাম মহিলা আসন নম্বর 16, জনাব মোহাম্মদ মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ 2, শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, জনাব মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ 1, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, মুন্সী রফিকুল আলম ফেনী 1, মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10, শেখ ফরিদ আহমেদ চাঁদপুর 3, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, সাইদ উদ্দিন আহমদ হানজালা মাদারীপুর 1, আরিফা সুলতানা, মহিলা আসন নম্বর 30, আক্তার হোসেন, রংপুর 4, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 1, এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী 1, জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, কক্সবাজার 2, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মুসাম্মদ শাম্মি আক্তার, মহিলা আসন নম্বর 22, মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, খন্দকার আবু আশফাক, ঢাকা 1, ফকরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, সেলিনা সুলতানা, মহিলা আসন নম্বর 35, সেলিমা রহমান, মহিলা আসন নম্বর 1, রাশেদা বেগম হীরা, মহিলা আসন নম্বর 3, মোহাম্মদ জয়নুল আবিদিন, বরিশাল 3, মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা 3, শামীম আরা বেগম স্বপ্না, মহিলা আসন নম্বর 21, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2, নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন নম্বর 32। নোটিশগুলির মধ্যে হতে আমি মাননীয় সংসদ সদস্য যথাক্রমে হেলেন জেরিন খান, মহিলা আসন নম্বর 9, জনাব আক্তার হোসেন, রংপুর 4, এবং সেলিনা সুলতানা, মহিলা আসন নম্বর 35, এই নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেকেই নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে সর্বোচ্চ 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ঠিক ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ দয়া করে পড়বেন না। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজী। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় রংপুর সিটি কর্পোরেশন এলাকার সমন্বিত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার অন্তর্গত রংপুর সিটি কর্পোরেশনের 1-9 ওয়ার্ড দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যমান খালসমূহ ভরাট হয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের নালা ও প্রাকৃতিক পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে নিম্ন অঞ্চলের বসতভিটা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত সহ নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে বিদ্যমান ড্রেনসমূহের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাব এবং পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ ও খালসমূহের সংকোচন বা ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। এমত অবস্থায় মাননীয় মন্ত্রীর নিকট আমার প্রশ্ন, রংপুর সিটির উক্ত 9টি ওয়ার্ডে যেসব এলাকায় বর্তমান ড্রেনেজ ব্যবস্থা নেই, সেসব এলাকায় নতুন ড্রেন নির্মাণ এবং বিদ্যমান ড্রেনসমূহ প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করেছে কি না। 2, উক্ত এলাকায় জলবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ভরাট হয়ে যাওয়া খালসমূহ পুনরুদ্ধার ও পুনর্খনন, বন্ধ হয়ে যাওয়া পানি নিষ্কাশনের নালাসমূহ সচল করতে সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করবে কি না, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস কে আজিজুল বাড়ি। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। গত 17 বছরে বাংলাদেশে যে লুটপাট এবং চুরি বাটপাড়ির কাহিনী ঘটেছে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় স্বজন কর্তৃক এবং তার দলের নেতাকর্মী কর্তৃক, তার ফলে আজকে দেশে গ্যাস এবং বিদ্যুতের একটা সংকট চলছে। গত 17 বছরে এই যে লুটপাট হয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে, তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলে আমরা মনে করি। একই সাথে দেশে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কোম্পানির নামে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে, সেই সব কোম্পানির সাথে কি কি চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করা হবে কি না। একই সাথে এন্টারিম গভর্নমেন্টের আমলে অনেক সংস্কার কমিটি হয়েছে, অনেক ডিপার্টমেন্টের বিষয়ে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, কিন্তু কোন রহস্যের কারণে বিদ্যুৎ সেক্টরে যে সমস্ত দুর্নীতি লুটপাট হয়েছে সেগুলো এন্টারিম গভর্নমেন্ট কেন প্রকাশ করেনি, বর্তমান সরকার সেগুলো কি প্রকাশ করবে কি না। আমরা জানতে পেরেছি যে 150টি কূপ খনন করা হবে আমাদের দেশীয় গ্যাস উত্তরণের জন্য। এই 150টি গ্যাস কূপ যে খনন করা হবে সেটা যদি বিদেশি কোম্পানি করে, অথবা আমাদের যে বাপেক্স, সে বাপেক্সকে স্বয়ংসম্পূর্ণ করে বাপেক্সকে দিয়ে করানো হবে কি না, তার একটা বিবরণ যদি জনগণ জানতে পারত, এবং এই দেশীয় গ্যাস কূপ খননের ফলে এর থেকে জনগণ কবে নাগাদ সেবা পেতে পারে। আরেকটি বক্তব্য যে রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে, এই রিনিউয়েবল এনার্জি অর্থাৎ আমি বলছি সোলার সিস্টেমকে বলছি, এর কোনো নীতিমালা দ্রুত প্রকাশ করা হবে কি না, এবং এই রিনিউয়েবল এনার্জির সেবা জনগণ কবে নাগাদ পাবে। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী কেউই নেই, থাকলে হয়তো ভালো হতো আর কি, ওনারা নোট ডাউন করতে পারতেন। ঢাকা 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বাতেন। মোহাম্মদ আব্দুল বাতেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার আসন ঢাকা 16, থানা হচ্ছে পল্লবী এবং রূপনগর। আমার এলাকায় উভয় থানায় একাধিক রাস্তার সংস্কার বা নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলমান আছে। বিভিন্ন কারণে কাজগুলোতে ধীর গতিতে চলছে কাজগুলো, এবং কখনো কখনো দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে, ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অল্প বৃষ্টি হলেই বৃষ্টির পানি যাওয়ার মতো পর্যাপ্ত ড্রেনেজ না থাকার কারণে, এবং স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও যথাযথভাবে হচ্ছে না। এর ফলে পানি নিষ্কাশনে

0: এই জন্য জনস্বার্থ বিবেচনা নিয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুতগতিতে এই সংস্কার কাজগুলো যথাযথ তদারকির মাধ্যমে সম্পন্ন করা হয়। ধন্যবাদ স্পিকার মহোদয়।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। ঢাকা 18 আসন থেকে, আমি দুঃখিত, সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে নোটিশটি প্রদান করেছি। আমার উত্থাপনের বিষয় হলো সুপেয় পানি সংকট প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 106 সাতক্ষীরা 2 সদর ও দেবহাটা সহ গোটা সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে, লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট, যা শুষ্ক মৌসুমে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। অপরদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে দৈনন্দিন ব্যবহার্য পানির ব্যাপক সংকট দেখা দেয়, যার কারণে সাধারণ মানুষ পানিবাহিত নানাবিধ রোগে আক্রান্ত হয়। এমত অবস্থায় অত্র এলাকার জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত গভীর নলকূপ, টিউবওয়েল, রেইন ওয়াটার ড্রাম বরাদ্দ করা প্রয়োজন। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একাত্রপ্তিতে আমার উপস্থাপনের বিষয় মিরপুর ইসিবি চত্বর বাউনিয়া বাজার বরতলা হয়ে উত্তরা জসমুদ্দিন সড়ক প্রশস্তকরণ সহ সংস্কার কাজ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিরপুর সেনানিবাস ও ক্যান্টনমেন্ট এলাকা থেকে উত্তরা যাতায়াতের জন্য ইসিবি চত্বর বাউনিয়া বাজার বরতলা হয়ে উত্তরা জসমুদ্দিন মোড় পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানবন্দর সড়কের উপর যানবাহনের চাপ কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ কার্যকর বিকল্প সড়ক। প্রতিনিয়ত মিরপুর উত্তরা সেনানিবাস এলাকার বিপুল সংখ্যক মানুষ এই সড়কটি ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দক। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সড়কটি ক্ষয়ক্ষতির আরও বেড়েছে, ফলে প্রতিনিয়ত এই সড়কে যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাননীয় স্পিকার, জনদুর্ভোগ লাঘব এবং মিরপুর সেনানিবাস ও তুরাগ উত্তরা এলাকা যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে সড়কটি প্রশস্তকরণ সহ প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ অত্যন্ত জরুরি। এজন্য সড়কটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 3-এর ডাসার উপজেলা, অত্যন্ত নিচু এলাকা, ভারী বর্ষণ এবং জলাশয়ে অনেকগুলো রাস্তা পানিতে নষ্ট হয়ে গেছে, একদমই চলাচলের অনুপযোগী, এবং কয়েকটি সেতু ঝুঁকির মুখে আছে। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার সেই সকল রাস্তা এবং দুটি সেতু ঝুঁকিপূর্ণ, সেই সেতুগুলো এবং রাস্তা দ্রুত মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য আমি একটু সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার উপজেলা থেকে যে প্রধান সড়ক কালকিনি, সেই প্রধান সড়কের নদীর উপর দিয়ে যে একটি ব্রিজ, সেই ব্রিজটি দীর্ঘদিন আগের করা, প্রায় 40 বছর আগের, সেই ব্রিজ

0: এখন চলাচল করাটা একদমই অনুপযোগী হয়ে গেছে এবং বিশেষ করে যানজট সৃষ্টি হয়। এই ব্রিজটি তখন করা হয়েছিল, খুব সরু ছিল ব্রিজটি, কিন্তু এখন জনসংখ্যা বৃদ্ধি, যানবাহন বৃদ্ধির কারণে দুই রাস্তার ব্রিজের দুই সাইডে অনেক বড় একটি যানজটের সৃষ্টি হয়। সকল সময় দেখা যায় ব্রিজটি পার হতে গেলে এক সাইড বন্ধ করে আর এক সাইড।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ফেনী দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নাল আবদিন, আপনার সময় 2 মিনিট। প্রশ্নটা এখানেও আছে মাননীয় সদস্য। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আমার উত্থাপিত বিষয় হল ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের কার্যকর উদ্যোগ নেওয়া প্রসঙ্গে। একটি দেশ তখনই সমৃদ্ধশালী হতে পারে যখন দেশ শিল্প উন্নয়নের ধারা ক্রমাগত বৃদ্ধি পায়, আর দেশের উন্নয়নের স্বার্থে তা শুধু বড় বড় শিল্প কারখানার মধ্য দিয়েই অর্জিত হয় না, বরং ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনের বিভিন্ন উদ্যোক্তা তৈরি হইলে তা দেশ উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বৃহত্তর ভূমিকা রাখে। কারণ দেশে যখন যত বেশি ক্ষুদ্র ব্যবসায়ী ধরনের শিল্প স্থাপন হবে, ততই উৎপাদন বাড়বে এবং কমে যাবে বৈদেশিক নির্ভরতা, যাও উন্নয়নের ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি ক্ষুদ্র বাজারি শিল্প স্থাপনে বেশি উদ্যোগ তৈরি হয়, তবে আমদানি নির্ভরতা কমে, বিকল্প হিসেবে দেশীয় উৎপাদন বেড়ে, এতে কোনো সন্দেহ নাই। তবে এক্ষেত্রে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে পণ্য কমে আসবে এবং রপ্তানি ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে রাখবে ইতিবাচক ভূমিকা। যদি শিল্প বান্ধব নীতিমালা তৈরি করে শিল্পের উপর দীর্ঘমেয়াদী ট্যারিফ ঘোষণা করা হয়, তবে নতুন উদ্যোগ সৃষ্টিতে হবে একটি কার্যকর পদক্ষেপ। এই ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে মাননীয় শিল্পমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 17, সুলতানা আহমেদ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার উপস্থাপনী বিষয় শিল্প বজ্র ও অবৈধ ইটভাটা, কৃষি জমি নদী ধ্বংসের হাত থেকে, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় জাতীয় ট্রান্সপোর্ট গঠন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, নদীমাতৃক বাংলাদেশ নদী ও প্রকৃতি রক্ষায় সুস্পষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার নির্বাচনী এলাকা ঢাকা বিশ ধামরাই উপজেলা, এর উপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাজীখালী ও বংশী নদী আজ কতিপয় অসাধু শিল্প মালিক, দখলদার এবং অবৈধ ইটভাটার আগ্রাসনে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে। মাননীয় স্পিকার, ঢাকার ধামরাই, বারোবাড়িয়া, গাঙ্গুটিয়া ইউনিয়নে এবং সংলগ্ন বাতুলি সহ বেলিশ্বর এলাকায় অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল সহ কেবিসি, অ্যাগ্রো, তারাসীমা ও আকিস কারখানার অপরিশোধিত বিষাক্ত কেমিক্যাল বজ্র সরাসরি গাজীখালী নদীতে ফেলা হচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা গেছে বিষাক্ত রাসায়নিক প্রভাবে নদীর বুকে স্তূপকার সাদা বিষাক্ত ফেনা জমে তুষারপাতের মতো, পাহাড়ের মতো রূপ ধারণ করেছে। এটি কোনো প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি শিল্পের চরম বিষ এবং বিষাক্ত পানির দুর্গন্ধে বাথুলি কবরস্থান, মাদ্রাসা, এলাকাবাসী, এতিমখানার স্কুলের শিক্ষার্থীসহ ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ধানকুড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। নদী মাছ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। মহিলা আসন নম্বর 40, মুসাম্মদ নাজমুন নাহার, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপিত বিষয় ঢাকা মহানগরীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ। মাননীয় স্পিকার, ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে দ্রুত হারেই জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন ও শিল্পায়নের ফলে বায়ু দূষণের মাত্রা স্থায়ীভাবে খারাপ হচ্ছে। পরিবেশ বান্ধব নীতির অভাবের ফলে ঢাকা আজ বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় স্থান পায়। 2025 সালে বায়ু দূষণ র্যাঙ্কিংয়ে AQI এর ভিত্তিতে ঢাকা বিশ্বের সপ্তম, ষষ্ঠ ও সর্বশেষ প্রতিবেদনে ঢাকাকে বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক দূষিত শহর দেখানো হয়েছিল। বায়ু দূষণ পরিমাপের প্রধান সূচকগুলোর মধ্যে অন্যতম হল PM2.5। এই ক্ষুদ্র কণা ফুসফুসের গভীরে পৌঁছতে পারে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগের ভূমিকা রাখে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ঢাকায় বার্ষিক PM2.5 এর মাত্রা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি। এর ফলে মানব স্বাস্থ্য, বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী মায়ের উপর প্রভাব পড়ছে। এমনকি তরুণ জনশক্তি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি এবং পরিবেশের মারাত্মক প্রভাব পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ঢাকার বায়ু দূষণের কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হয়। এই অবস্থায় দূষণের উৎসগুলো চিহ্নিত করে দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর নিকট জানতে চাই, ঢাকা মহানগরীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার স্বল্প, মধ্য।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁদপুর চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান নেই। মহিলা আসন নম্বর চার, রেহানা আক্তার রানু, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের কাজের পরিধি ঠিক করা এবং তাদের ক্ষমতায়ন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবকটি সিটি কর্পোরেশন, উপজেলা, সবকটি সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে একজন কাউন্সিলর পদে একজন পুরুষ নির্বাচন করেন একটি ওয়ার্ড থেকে, আর একজন নারীকে নির্বাচন করতে হয় তিনটি ওয়ার্ড থেকে। বিজয়ের পর ওই নারী যখন এক নম্বরের ওয়ার্ডে যান, তাকে বলা হয় আপনি এখানে না, আপনি 2 নম্বর ওয়ার্ডে যান। 2 নম্বর ওয়ার্ডে গেলে বলা হয় আপনি এখানে না, 3 নম্বর ওয়ার্ডে যান। 3 নম্বর ওয়ার্ডে গেলে বলা হয় আপনি কই যাবেন জানি না, এখানে কোনো কাজ নাই। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবার পরও নারী কাউন্সিলরদের কাজ করার কোনো সুযোগ থাকে না বা সুযোগ দেওয়া হয় না। উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের অবস্থা আরও করুন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, 1 বছর আগে বলেছিলেন যে উনার জীবন 3 জন নারী দ্বারা প্রভাবিত, একজন উনার মা, একজন উনার স্ত্রী, একজন উনার কন্যা। নারী বান্ধব প্রধানমন্ত্রী এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী প্রধানমন্ত্রীর শাসনামলে আমি বিশ্বাস করি যে আমাদের আগামীতে যারা নারী কাউন্সিলর নির্বাচিত হবে তারা কাজ করার সুযোগ পাবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারীদের কাজ করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, যে আগামীতে যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কারণে নারীদের কাজের পরিধি ঠিক করা প্রয়োজন, এটা অতি জরুরি বিধায় আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 5, নওয়াজ হালিমা আর্লি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে কার্যপ্রণালী বিধির 71 ধারায় একটি বিশেষ জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো 1996 সালের 12ই ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তিটি হয়েছিল 30 বছরের জন্য। সেটা এবছরই 11ই ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। ওই চুক্তিতে ছিল যে অষ্টম অনুচ্ছেদে ছিল যে প্রতি 10 দিন অন্তর অন্তর জানুয়ারি 1 থেকে মের 31 শুষ্ক মৌসুমে কি পরিমাণ পানি বন্টন করা হবে এর একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল, সুষ্ঠু ব্যবস্থাপনাও লিখিত ছিল চুক্তিতে, কিন্তু বাস্তবে আমরা কতটুকু পানি পেয়েছি এটাও ছিল ওখানে, যে আলোচনার সাপেক্ষে কিভাবে এই পানি প্রবাহ বাড়ানো যায় গঙ্গার সে ব্যাপারেও দুই দেশের মধ্যে আলোচনা হবে। কতবার আলোচনায় বসেছি আমরা জানি না, কি পরিমাণ পানি পেয়েছি সেটা আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাব্যতা হারিয়েছি, শুধু বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা শুধু জলরেখার সীমা দিয়ে আমাদের যে মানচিত্র তাতেই সীমাবদ্ধ থাকুক আমরা চাই না। এই চুক্তিটি যে আবার বাস্তবায়ন হবে, এইখানে চুক্তির কোনো শূন্যতা যেন না থাকে, যেন এই চুক্তিটি যথাযথভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়, কারণ সবার আগে বাংলাদেশ, আমি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এই চুক্তিগুলোকে আমার পানির ন্যায্য হিস্যাকে বুঝে নিতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এইটাই আমার প্রশ্ন যে এই বিষয়ে যথেষ্ট গবেষণা করা হয়েছে কি না, চুক্তির শূন্যতা যেন না থাকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন নওগাঁ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ইকরামুল বাড়ির টিপু। জনাব ইকরামুল বাড়ির টিপু, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক বধ্যভূমিতে পাক বাহিনীর হাতে 1971 সালের 28 আগস্ট একই সঙ্গে ওই এলাকার 128 জন শাহাদত বরণকারীর স্মরণে ওই স্থানকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মনোযোগ আকর্ষণ প্রসঙ্গে, মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধের সময়ে 1971 সালের 28 আগস্ট বিকেলবেলায় আমার মান্দা উপজেলার পাকুড়িয়া এবং বিল উথরাইল এই দুই গ্রাম থেকে লোকজনকে ধরে নিয়ে এসে এই পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত করা হয় এবং তাদেরকে সারিবদ্ধ অবস্থায় ব্রাশ ফায়ার করা হয়, যেই ব্রাশ ফায়ারে একই সঙ্গে ওই এলাকার 128 জন মানুষ শাহাদত বরণ করেন এবং অনেক মানুষ, শত শত মানুষ সেদিন পঙ্গুত্ব বরণ করেছিলেন, আহত হয়েছিলেন। মাননীয় স্পিকার, আজ মুক্তিযুদ্ধের পরে এই দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই সমস্ত শহীদদেরকে তালিকাভুক্ত করে মন্ত্রণালয়ে কোনো শাহাদতের মর্যাদা বা স্বীকৃতি দান করা হয় নাই। যেমন 1971 সালের মুক্তিযুদ্ধের যে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, প্রাণ দিয়েছে এই দেশের, তাদের সঙ্গে এই 128 জনকে যদি তালিকাভুক্ত করা হয় তাহলে তারা একটা মর্যাদা লাভ করতে পারে, তাদের পরিবার একটু সান্ত্বনা পেতে পারে। মাননীয় স্পিকার, সেই কারণে আমি এই মনোযোগ আকর্ষণ করতে চাই এবং একই সঙ্গে এই 128 জনকে স্মরণ করবার জন্য এই পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা যেতে পারে, ওই এলাকার কুটির শিল্প স্থাপন করে যারা শহীদ পরিবারের লোকজন এখনও বেঁচে রয়েছেন, যুদ্ধাহত আহত পরিবারের লোকজন যারা পঙ্গুত্ব বরণ করেনি, যারা বেঁচে আছেন, সংসারে আয় ইনকাম করতে পারে না, তাদের জন্য ক্ষুদ্র কুটির।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 84 ঝিনাইদহ 4 এর কালীগঞ্জ পৌরসভার যানজট নিরসন, আধুনিক হকাস মার্কেট নির্মাণ, ঝুঁকিপূর্ণ হাটচান্নি পুনর্নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন প্রসঙ্গে মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভা একটি জনবসতিপূর্ণ, বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পৌর এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ, যানবাহন, ব্যবসায়ী এবং ক্রেতার চলাচলের কারণে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে সড়কের উপর হকারদের অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনার ফলে যান চলাচল ব্যাহত হয়, পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এ সমস্যার সমাধানে পরিকল্পিত স্থানে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি হকাস মার্কেট নির্মাণ এখন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, একই সঙ্গে কালীগঞ্জ বাজারের বিদ্যমান হাট চাঁদনি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ছাদ, পিলার এবং অবকাঠামো দুর্বল হয়ে পড়ায় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেখানে অবস্থান করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাই জননির্ভরতা নিশ্চিত করতে পুরানো ঝুঁকিপূর্ণ হাটচাঁদনি অপসারণ করে একটি আধুনিক, টেকসই, নিরাপদ ও বহুতল হাটচাঁদনি নির্মাণ করা প্রয়োজন। অন্যদিকে পৌরসভার অধিকাংশ এলাকায় অপর্যাপ্ত অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সড়কে চলাচল ব্যাহত হয়, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা হয় এবং জনস্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়ক দীর্ঘদিন সংস্কার না হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছেন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ঝিনাইদহ তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে 71 বিধিতে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সংসদীয় এলাকা মহেশপুর কোটচাঁদপুরের সহ ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর এবং পার্শ্ববর্তী জেলার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দীর্ঘদিনের দাবি হল দর্শনা থেকে কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা রুটে একটি প্রভাতী আন্তনগর ট্রেন চালু করা। কিন্তু এ এলাকা থেকে প্রভাতে কোনো আন্তনগর ট্রেন ঢাকা রুটে ছেড়ে যায় না। একটি আন্তনগর ট্রেন আছে, তবে তা যমুনা সেতু দিয়ে যাওয়ায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। বিধায় দর্শনা থেকে কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, যশোর হয়ে ঢাকা রুটে যদি একটি আন্তনগর ট্রেন চালু করা যায়, তাহলে লক্ষ লক্ষ শিক্ষার্থী, চাকুরিজীবী, কৃষিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ শিক্ষা, চিকিৎসা, সমাজসেবার প্রয়োজনে ঢাকা রুটে যাতায়াত করে। বিদায় দয়া করে, মেহরবানি করে একটি আন্তঃমহানগরী ট্রেন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ বান্ধব রেলপথ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে অতি সত্বর রাষ্ট্র দ্য বেস্ট অফ ইয়ার অ্যাবিলিটি উইথ দ্য রেঞ্জ অফ এ লিটল হোয়াইল আপনি চেষ্টা করুন প্রয়োজনীয় সমীক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে 70 একটি আন্ত প্রভাতী ট্রেন চালু করা।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4, সময় 2 মিনিট। ধন্যবাদ।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। শ্রীমঙ্গল কমনকলি এলাকার চা বাগান সমূহে শিশুদের বিপজ্জনক শ্রম থেকে রক্ষা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় দুর্গম চা বাগানগুলিতে এখনও অনেক শিশু অর্থনৈতিক অভাব ও সচেতনতার অভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে চা বাগানের কীটনাশক স্প্রে করা, বাড়ি পাতা বহন, বাগান পরিচর্যার মতো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছে। এতে তাদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। শ্রম আইন অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ হলেও তদারকির অভাবে তা কার্যকর হচ্ছে না। চা বাগানগুলিতে মানসম্মত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চরম অভাব এবং বিদ্যমান স্কুলগুলিতে শিক্ষা উপকরণের শূন্যতার কারণে শিশুরা ঝরে পড়ছে, যা তাদেরকে বংশানুক্রমিকভাবে শোষিত চা শ্রমিক হিসাবেই বন্দী রেখেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পর্যাপ্ত তদারকি ও পরিদর্শন না থাকায় কোনোপ্রকার আইনি জবাবদিহিতা ছাড়াই শিশুদের স্বল্প মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রাখার সুযোগ হচ্ছে। এমত অবস্থায় চা বাগানগুলিকে অবিলম্বে শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে ডিআইএফই এর মাধ্যমে বিশেষ ও ধারাবাহিক মোবাইল কোর্স পরিচালনা করা শ্রমকল্যাণ ফাউন্ডেশনের অধীনে চা শ্রমিক সন্তানদের জন্য বিশেষ শিক্ষা উপবৃত্তি চালু করা এবং প্রতিটি চা বাগানে বাধ্যতামূলক মানসম্মত প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর আশু প্রশাসনিক হস্তক্ষেপ দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গুলাম রসুল, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা 88 যশোর চার। আমার আজকে উত্থাপিত বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বিগত অর্থ বছরে সংস্কারমূলক কাজের জন্যে অথবা নতুন ভবন নির্মাণের জন্যে অর্থ বরাদ্দ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকার জন্যে আমরা গত মে জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের নির্মাণের জন্য এবং সংস্কারের জন্যে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা আমার নির্বাচনী এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারের জন্যে বা নতুন ভবনের জন্য আমরা কোনো অর্থ বরাদ্দ পাইনি। সরকারের 180 দিনের কর্মসূচির মধ্যে ছিল, আমরা বারবার যোগাযোগ করেছি এবং বলা হয়েছিল যে আপনাদেরকে কিছু 180 দিনের কর্মসূচির মধ্যে কিছু সংস্কারমূলক কিছু অর্থ দেওয়া হবে এবং কিছু বিল্ডিংও দেওয়া হবে। কিন্তু পরিতাপের বিষয় বলতে হয় আমার নির্বাচনী এলাকায় 7টি কলেজ আছে এমন এবং 60টি মাধ্যমিক বিদ্যালয় আছে বা মাদ্রাসা আছে 30টি, এই সংখ্যা এমন প্রতিষ্ঠান যেখানে তাদের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত সরকারি কোনো দান অনুদান বা কোনো বিল্ডিং বা সংস্কারমূলক কোনো টাকা পয়সা পায়নি। এজন্য আমি বলতে চাই, আজকে আমরা দেখেছি বিরোধী দলের মধ্যে হয়তোবা 2 বা 3 জন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সংস্কারের জন্য বা নতুন ভবন পেয়েছে, কিন্তু আমরা দেখেছি সরকারি দলের এমপিরা কোনো কোনো জায়গায় 7 কোটি 8 কোটি 10 কোটি করে টাকা পেয়েছে। এজন্য মাননীয় স্পিকার, আমরা বলতে চাই লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এমন অনেক প্রতিষ্ঠান আছে বৃষ্টি হইলে যেখানে বৃষ্টির পানি বাইরে পড়ে না ভিতরে পড়ে, আমরা বলেছিলাম যে সংস্কারমূলক অর্থ দিয়ে আপনাদেরকে সংস্কার করব, নতুন বিল্ডিং আপনাদেরকে এনে দেওয়ার আমরা চেষ্টা করব। কিন্তু পরিতাপের বিষয় এখানে অত্যন্ত বৈষম্য করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা জানি জুলাই যারা যুদ্ধ করেছিল বৈষম্যের বিরুদ্ধে সমতার জন্য।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
12: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা সিলেট 3, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং মহানগরের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত। প্রতি বছরের টানা বর্ষণ ও উদান থেকে নেমে আসা পাহাড়ি পানির ডোলে আমার নির্বাচনী এলাকার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কুশিয়ারা নদীর তীরে অবস্থিত বালাগঞ্জ উপজেলায় পূর্ব গরিপুর, সাদেকপুর, ফাজিলপুর, আমোদপুর, টানাবহরে, খাস্তঘাট এবং আরজু এবং হারিয়া এলাকা মারাত্মক নদী ভাঙ্গনের শিকার হয়েছে। কুশিয়ারা নদীর করাল গ্রাসে গ্রামীণ অবকাঠামো, শত শত একর জমি, অসংখ্য বসতি, অনেক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠান, হাটবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নদীর তীরবর্তী এলাকার মানুষ প্রতি বছর বর্ষার সময় হলে আতঙ্কের মধ্যে তারা দিন পার করতে হয়। এলাকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ মানুষের যানমালের নিরাপত্তা সংশ্লিষ্ট এলাকায় কুশিয়ারা নদীর তীরে সংরক্ষণে জরুরি বাঁধ নির্মাণ জনগণের দীর্ঘদিনের দাবি। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এ বিষয়টি অতীব জরুরি গুরুত্ব বিধায় মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার সিলেটের 3 আসনের মানুষ সবসময় এই যে পাহাড়ি পানির কারণে একটা আতঙ্কের মধ্যে থাকে। বিকজ আপনারা জানেন যে এই যে বরাক নদীর উজানে টিপাইমুখী বাঁধ, এইখান থেকে পাহাড়ি পানি এবং বিষাক্ত সাপও আসে এলাকায়। এই জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলবো যে এই এলাকা।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বর্গ, সেই সাথে 71 বিধির আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এর গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। দিনের আলোচ্যসূচিভুক্ত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্বর আলম ভূঁইয়া কুমিল্লা 10 এর জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটির উপর আলোচনা মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে স্থানান্তর করা হল। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুশারফ হোসেন বগুড়া 4 কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মনোযোগ আকর্ষণের নোটিশ, বাট মনোযোগ কম হয়ে যায়, আমরা বুঝি মাননীয় মন্ত্রীরা যখন থাকেন, মন্ত্রী মহোদয়রা, অনেক মাননীয় সদস্য তাদের কাছে যান বিভিন্ন সুপারিশের জন্য কথা বলার জন্য। দয়া করে হাউজে যখন কথা বলবেন বা সুপারিশ নেবেন, গলার ভলিউমটা একটু খেয়াল রাখবেন যেন অন্যের মনোযোগ নষ্ট না হয়। এইবার মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি বগুড়া 4 আসনের মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুশারফ হোসেনকে। ধন্যবাদ।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নোটিশে উপস্থাপনীয় বিষয়টিকে হচ্ছে যে দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ই-টেন্ডার প্রক্রিয়াকরণ সহজীকরণ করা প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে মাননীয় স্পিকার, যদি পরে বলার সুযোগ পাই তাহলে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
13: মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের প্রেক্ষিতে আমি এই মহান সংসদকে জানাচ্ছি যে দেশের উন্নয়ন কাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদিও বড় রাস্তা নির্মাণের ক্ষেত্রে সড়ক ও মহাসড়ক বিভাগ কাজ করে থাকে, স্থানীয় সরকার বিভাগের আওতায় অন্যান্য সংস্থা এবং জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারী কার্যালয় হতে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল 2025 অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দুটি পদ্ধতিতেই ক্রয় কার্য সম্পাদন করা হয়ে থাকে। প্রথমত সীমিত দরপত্র পদ্ধতি, যেটাকে আমরা বলি LTM, যার নির্দিষ্ট প্রাক্কলিত মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত হতে পারে, এবং দ্বিতীয়ত উন্মুক্ত দরপত্র পদ্ধতি OTM, যা যে কোনো পরিমাণ প্রাক্কলিত মূল্যের জন্য প্রযোজ্য। তবে সর্বক্ষেত্রে PPR-এর আইন ও বিধি সরকার সঠিকভাবে পালন করে থাকে। PPR-এর আইন ও বিধি বস্তুত পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয় এবং বর্তমানে সে অনুযায়ী দরপত্র আহ্বানে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। দরপত্র আহ্বান সহজীকরণের যে প্রস্তাব মাননীয় সংসদ সদস্য করেছেন, আমাদের মন্ত্রণালয় সে সম্পর্কে সম্পূর্ণ সজাগ এবং জনগণের স্বার্থে আমরা এই বিষয়টি বিবেচনায় রেখেছি, যথাসময়ে প্রয়োজনে সেটা আমরা অনুমোদন করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন, দয়া করে। ধন্যবাদ।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের আমরা দেখেছি গত 20 বছরে একটি দেশে যে সরকার বিরাজমান ছিল সে সরকারের দেশের অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের কথা বলার অধিকার হারিয়েছিল। সেখানে আমরা দেখেছি যে আমাদের এই 17-20 বছরে যে মানুষগুলো বেকার হয়ে গিয়েছে, যে মানুষগুলো এই রাজনীতির কষাঘাতে সবাই কিন্তু আজকে মুখ থুবড়ে পড়েছে। আজকে শিক্ষিত বেকার যুবকগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আজকেও কিন্তু তারা বেকার। যদিও আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সরকার আজকে আমরা ক্ষমতায় এসেছি, সেই ক্ষমতার প্রাক্কালে আমি শুধু বলতে চাই মাননীয় সরকার যে বিষয়টা দেখছে, মাননীয় সরকার হিসেবে আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সব বিষয় দেখবে কিন্তু তা নয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা আমাদের বিভাগ কিন্তু আলাদা আলাদা স্বতন্ত্রভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি সবগুলো বিষয় তার মাথার উপর নেয় তাহলে এত বড় মন্ত্রিসভা আমাদের কাজ কিন্তু অনেক করণীয়। আমি শুধু এইটুকুই বলতে চাই মাননীয় স্পিকার, যে বিগত সরকার তাদের এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সাধারণ কাউকে সেখানে অংশগ্রহণ করতে দেয়নি, সেই অংশগ্রহণ প্রক্রিয়া তারা গলা চিপে ধরে তাদেরকে সেখান থেকে বের করে এনেছে। আমরা দেখেছি তারা একতরফাভাবে সেই টেন্ডার প্রক্রিয়া জাতকরণ করেছে কিন্তু সাধারণ মানুষ এই প্রক্রিয়ার অংশগ্রহণ হতে পারে নাই। আমি মাননীয় মন্ত্রীর কাছে শুধু প্রশ্ন করতে চাই, যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার সময় একদিনে বা দুই দিনে বা সাত দিনে যদি এইটাকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারে তাহলে আমাদের বর্তমান সরকারের 6 মাস অতিবাহিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই ও 20 বছর তো গিয়েছে, এখন 6 মাস যাচ্ছে, এই প্রক্রিয়াকরণ সহজীকরণ করা উচিত বলে আমি মনে করি। তাতে সাধারণ শিক্ষিত বেকার যুবক এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছিল না, এই বেকার শিক্ষিত যুবকদেরকে আমরা ভোটের সময় বলেছিলাম তাদের কর্মসংস্থানের সৃষ্টি করব, তাদের চাকরি দিব, কিন্তু যদি যাদের চাকরি বয় চলে গিয়েছে তারা যদি এই টেন্ডার প্রক্রিয়া সব দেশের আপামর মানুষ অংশগ্রহণ করে যদি কিছু করে খেতে পারে তাহলে এইটা 18-20 কোটি মানুষের দেশে সবচাইতে ভালো কিছু হবে। মাননীয় মন্ত্রীর কাছে আমি শুধু প্রশ্ন রাখতে চাই, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি এইটাকে একদিন বা সাত দিনে পারে তাহলে আমার গভর্নমেন্ট এইটাও যদি প্রসিডিং করে যদি মন্ত্রিসভার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে যদি বলে যে এইটা করতে হবে, শুধু বিএনপির জন্য নয় অল ওভার বাংলাদেশের 20 কোটি মানুষ এই প্রক্রিয়া সহজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করে অতি দ্রুত যেন এই কাজটা করতে পারে। আমি দেশের আপামর দেশের মানুষের পক্ষে এই কথাটুকু বলে গেলাম মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীর কাছে এটা আমার প্রশ্ন যে তিনি এটা কতদিন অতি দ্রুত বাস্তবায়ন করবে সেটাই এখন আমাদের দেখার বিষয়। জাতীয় দিকে তাকিয়ে আছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী, 6 মাস চলে গেল, আর কয় মাস লাগবে? ওনার প্রশ্নের সানে নজর এইটা।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য এবং এই মহান সংসদকে আরও জানাতে চাই যে আমি একটু আগেই উল্লেখ করেছি এই আইনটি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় করে না, এই আইনটি করার দায়িত্ব হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। কাজেই একটি সরকার কতগুলো পদ্ধতির ভিতর দিয়ে কাজ করে। আপনি ইন্টারিম গভর্নমেন্টের কথা উল্লেখ করেছেন, আমি বিনীতভাবে বলবো ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে সৃষ্টি হয়েছিল আমরা কিন্তু সেভাবে সৃষ্টি হইনি। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সৃষ্টি হয়েছি, আমরা জনগণের কাজ করার জন্য কতগুলো আইন কানুন নিয়ম তার ভিতর দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে থাকি। এটা বুঝতে হবে ইন্টারিম গভর্নমেন্ট তাৎক্ষণিকভাবে যেসব সিদ্ধান্ত নিয়েছিল সেখানে কিন্তু আমাদের দেশের যে জেনারেল রুলস সংবিধান থেকে শুরু করে বিভিন্ন আইন যে সেগুলো কিন্তু তারা অনুসরণ অথবা মান্য করার জন্য বাধ্য ছিল না। এটা ছিল একটা সাময়িক ব্যবস্থা, এটা ছিল একটা বাস্তবতা। কিন্তু আজকে আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু আমরা এই পার্লামেন্টের শক্তিতে বিশ্বাসী যারা আইন প্রণয়ন করে থাকে, সেই কারণে আমরা কিন্তু প্রত্যেকটি কাজ আইন কানুনের ভিতর দিয়ে করে থাকি। হ্যাঁ, আপনার অভিযোগটি আমি মেনে নিচ্ছি সত্য, কিন্তু দেখুন ভালো কাজ করতে গেলে অনেক সময় একটু সময় লাগে, আইন অনুসরণ করতে হয়, নিয়ম কানুনের ভিতর দিয়ে যেতে হয়। তাড়াহুড়ো করে আমরা যদি কোনো আইনের ব্যত্যয় করি তাহলে কিন্তু আমরা এই দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকব। আমি এই ব্যাখ্যাটি দিয়েছি, তা সত্ত্বেও আমি এটা বলবো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, আর আপনি যে কর্মসংস্থানের কথা বলেছেন সেটা শুধু টেন্ডার প্রক্রিয়ার বিষয় নয়, এই সত্যটি কঠিন সত্যটি কিন্তু আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মানুষ অংশগ্রহণ করবে কাজে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশের সার্বিক যে অর্থনীতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অত্যন্ত স্বল্প সময়, মাত্র 6 মাসের ভিতরে এই দেশে একটি যুগান্তকারী পরিবর্তন ইতিমধ্যে এনেছেন এবং ভবিষ্যতে আমরা তার নির্দেশে, দিক নির্দেশনায় আমরা সামনের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছি সেদিকে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি আস্থা রাখুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন এবং তিনি সেভাবেই কাজ করে থাকেন, এটা আমাদের গর্বের বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ দাঁড়াচ্ছিলেন, মাননীয় চিফ হুইপকে মাইকটা দিবেন প্লিজ।
14: মাননীয় স্পিকার, এই বিষয়টা মাননীয় মন্ত্রী বলেছেন, এটা আসলে পরিকল্পনা মন্ত্রণালয়ের, তা আপনি যদি তাকে অ্যালাউ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ে, তাহলে এই পয়েন্ট অফ অর্ডারে আপনি এই বিষয়ে একটু ব্যাখ্যা দিতে পারেন, অথবা আইনমন্ত্রীকে দিলে আইনটিও রেডি আছে, উনিও বলতে পারেন।
1: আপনি একজনের কথা বলেন, অথবা দিলে তো লাভ হবে না, তাহলে তো আমার ডিসক্রেশন চলে আসছে, আমার ডিসক্রেশন আসলে আমি পরিকল্পনা মন্ত্রণালয়কে বলবো।
14: আইনমন্ত্রী মহোদয়কে,
1: আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী আপনি বলেন, মাথায় রাখবো আমরা, আইনের জন্য মানুষ না, মানুষের জন্য আইন। অসংখ্য ধন্যবাদ
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রোকিউরমেন্ট রুলস 2008 পরবর্তীতে সংশোধন করা হয়েছে বিভিন্ন সময়ে, এই দুইটার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা এমন একটি স্কিম করেছিল, এখন আসলে সেই স্কিমের আওতায় একদিকে যেমন বিগত 17 বছরে যারা বিরোধী রাজনৈতিক দল করত, বিরোধী মত পথের মানুষ ছিল, তাদেরকে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য থেকে দূরে রাখার প্রক্রিয়া করা হয়েছিল। আমরা সেই প্রক্রিয়াটা যখন ডিটেক্ট করলাম, আমরা ওভারনাইট অনেকগুলো অ্যাকশন হয়তো নিতে পারতাম, কিন্তু আমরা ডিউ প্রসেসে আগাবো বলে ক্যাবিনেট থেকে একটা সাব কমিটি করে দেওয়া হয়, পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রোকিউরমেন্ট রুলসকে যুগোপযোগী করে এই সমস্ত সিন্ডিকেট এবং সিন্ডিকেটের যে ব্যারিকেড দেওয়া আছে সবগুলো ভাঙার জন্য। ইতিমধ্যেই সেই সাব কমিটিতে আমি ছিলাম চেয়ারম্যান, আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন মুক্তাদির সাহেব, ইন্ডাস্ট্রি মিনিস্টার উনি ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব ছিলেন, ক্যাবিনেটের থেকে সবাই ছিলেন। কয়েক দফায় আমরা মিটিং করে আমরা একটা খসড়া ড্রাফট ফাইনাল করেছি এবং সেটা অচিরেই পার্লামেন্টের সামনে আসবে, আসলে আমরা ডিউ প্রসেসে এটা এই সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করব বলে আশা করছি ইনশাআল্লাহ। আমরা খুব অতি দ্রুত এই সিন্ডিকেট ভাঙার যে আইনি প্রক্রিয়ায় আমরা এটা মোকাবেলা করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, শেরপুর এক আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ রাশেদুল ইসলামকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
15: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় ডিজিটাল বাণিজ্য খাতে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত। গত কয়েক বছরে দেশের ডিজিটাল বাণিজ্য খাতে একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ই ভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা শপিং, কিউকম, আলেশামার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহক ও সরবরাহকারীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ বা আটকে রাখার অভিযোগ উঠেছে। সরকারি তদন্তে কেবল ই অরেঞ্জ, ই ভ্যালি, ধামাকা শপিং ও এসিপি ওয়ার্ল্ড এই চারটি প্রতিষ্ঠানের কাছেই গ্রাহক ও মার্চেন্টদের প্রায় 3,121 কোটি টাকার দায়ের তথ্য উঠে এসেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে ই কমার্স খাতের বিরুদ্ধে প্রায় 20,000 অভিযোগ দাখিল হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অর্থের পরিমাণ 100 কোটি টাকা অতিক্রম করেছে। 2021 সালে সরকার 49টি ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে বাধ্য হয়। উদ্বেগজনক বিষয় হল ই কমার্স খাতের এই সংকটের পরও একই ধরনের ঘটনা বর্তমানে বা কিছুদিন আগেই অনলাইন ট্রাভেল ও টিকিটিং খাতে দেখা যাচ্ছে। সম্প্রতি ফ্লাইট এক্সপার্ট সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের অর্থ ফেরত না দেওয়া, সেবা বন্ধ করে দেওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। ফলে ডিজিটাল অর্থনীতি অনলাইন লেনদেনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এসব প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর আরজেএসসি এ নিবন্ধিত, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পেমেন্ট চ্যানেলে ব্যবহার পেমেন্ট চ্যানেল ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার আওতায় পরিচালিত ছিল। তারপরও কেন হাজার হাজার গ্রাহকের অর্থ ঝুঁকির মধ্যে পড়ল, এ প্রশ্ন আজ জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে মাননীয় বাণিজ্য মন্ত্রীর নিকট জানতে চাই, ইভেলি, ই ওরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্ট এবং সাম্প্রতিক ফ্লাইট এক্সপার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঘটনায় মোট কতজন গ্রাহক এবং কি পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে? নিবন্ধন ও অনুমোদন প্রদানকারী সংস্থাগুলোর কোনো প্রাতিষ্ঠানিক ব্যর্থতা সরকার শনাক্ত করেছে কি না? ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ উদ্ধারে এখন পর্যন্ত কি অগ্রগতি হয়েছে এবং কত টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে? ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান গ্রাহকের অর্থ নিয়ে উধাও হয়ে যাওয়া রোধে বাধ্যতামূলক এসক্রো ব্যবস্থা, নিরাপত্তা জামানত, গ্রাহক সুরক্ষা তহবিল অথবা পৃথক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের কোনো উদ্যোগ সরকারের আছে কিনা? জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে মাননীয় মন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব আব্দুল খন্দকার মুক্তাদির, আপনার এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ।
16: মাননীয় স্পিকার, আপনাকে এবং নোটিশ প্রদানকারী মাননীয় সদস্যকে ধন্যবাদ। বাংলাদেশে অনলাইন বাণিজ্য ব্যাপক প্রসার লাভ করেছে, বিশেষ করে কোভিডের সময় এবং এর পরবর্তী সময়ে অনলাইন বাণিজ্য ধারণার থেকেও দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ই কমার্স প্রতিষ্ঠানসমূহের প্রতারণা বন্ধ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডকে আইনি কাঠামোর আওতায় আনার জন্য এই মন্ত্রণালয় নিম্নোক্ত কার্যক্রমগুলি গ্রহণ করেছে: জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা, ইভেলি, ই ওরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্ট সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় 58,720 অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দাখিল করা হয়েছে এবং অভিযোগের বিপরীতে দাবিকৃত টাকার পরিমাণ প্রায় 3,869 কোটি টাকা। ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের নিবন্ধন ও তদারকি সংক্রান্ত কোনো সংস্থা বা কর্তৃপক্ষ 22 জনের পূর্বে ছিল না। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক 2022 সনে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা জারি করা হয় এবং নিবন্ধন প্রদানের দায়িত্ব যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে প্রদান করা হয়। উক্ত পরিদপ্তর কর্তৃক এখন পর্যন্ত 1902 প্রতিষ্ঠানকে ডিবিআইডি প্রদান করা হয়েছে, ডিজিটাল আইডি। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধনের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক গ্রাহক হয়রানির রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। মাননীয় স্পিকার, ইভেলি, ই ওরেঞ্জ, ধামাকা শপিং, কিউকম, আলেশা মার্ট সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির ঘটনা উদ্ঘাটন হওয়ার পর এ পর্যন্ত প্রায় 531 কোটি টাকা আটক করা হয়েছে। আটককৃত টাকার মধ্যে 472 কোটি টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, অভিযুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মার্চেন্ট ইকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালার আলোকে গ্রাহকের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়। অবশিষ্ট টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দাখিলকৃত অভিযোগের বিপরীতে অভিযোগকারী, অভিযুক্ত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ের উপস্থিতিতে শুনানি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচাই বাছাইপূর্বক ফেরত দেওয়ার কার্যক্রম চলমান। মাননীয় স্পিকার, দেশের ক্রমবর্ধমান ই কমার্স খাতে লেনদেন সম্পূর্ণ নিরাপদ ও জালিয়াতিমুক্ত করতে এবং ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে নিরাপদ, কার্যকর, সহজলভ্য করা ও ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে ব্যবহার করে গ্রাহকের স্বার্থহানি রোধ করতে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক কর্তৃক মার্চেন্ট ইকোয়ারিং ও এসক্রো সেবা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া ই কমার্স খাতে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ গ্রাহকদের স্বার্থে ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে ডিজিটাল কমার্স নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার পরিকল্পনা সরকারের আছে। তবে কর্তৃপক্ষ প্রতিষ্ঠা সময়সাপেক্ষ বিধায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত কার্যক্রম এবং অপরাধ তদন্ত সংক্রান্ত বিষয়সমূহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সংশোধন পূর্বক উক্ত অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়ের উত্তরের জন্য ওনাকেও ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি ইভেলি, ই ওরেঞ্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরজেএসসিতে নিবন্ধন থাকলেও নিবন্ধন পরবর্তী সময়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সক্ষমতা এবং গ্রাহকদের অর্থব্যবস্থানের উপর কার্যকর তদারকি ছিল না বলেই বোঝা যাচ্ছে, যার ফলে প্রতিষ্ঠানগুলো বড় ধরনের দায় সৃষ্টি করার বিষয়টি এতদিন পর সামনে এসেছে এবং হাজার হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার সম্পূরক প্রশ্ন হল, আরজেএসসি এর আওতায় নিবন্ধিত বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ করে এই নামধারী প্রতিষ্ঠানগুলো ও অন্যান্য ডিজিটাল ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শুধু নিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নিবন্ধন পরবর্তী কার্যক্রম নিয়মিত ও ঝুঁকিভিত্তিকভাবে মনিটরিং করার জন্য সরকার কি একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করবে, বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেন, অতিরিক্ত গ্রাহক অভিযোগ, দীর্ঘদিনের দায় বা আর্থিক ঝুঁকির প্রাথমিক লক্ষণ দেখা দিলে আরজেএসসি, বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান প্রদান ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য একটি সমন্বিত আর্লি ওয়ার্নিং ও মনিটরিং সিস্টেম চালু করার কোনো উদ্যোগ সরকার নেবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।
17: মাননীয় স্পিকার, প্রথম প্রথম যখনই কোনো জিনিস শুরু হয় তখন তার মধ্যে অনেক লুপহোল থাকে, আইনের অনেক ফাঁকফোকর থাকে, বিধির অনেক ফাঁকফোকর থাকে। প্রথম যখন এমএলএম শুরু হয় তখন দেখা গেল যে কিভাবে বহু প্রতিষ্ঠান জালিয়াতির আশ্রয় নিয়ে হাজার হাজার মানুষকে সর্বশান্ত করেছে। তো ই কমার্স যখন শুরু হয় এটি যথেষ্ট রেগুলেটেড ছিল না, বা ই কমার্সের নজরদারির ব্যবস্থাটাও ততটুকু পাকা ছিল না। এই এই ই কমার্সটি প্রপারলি রেগুলেট করার স্বার্থে একটি ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। আর ই কমার্স যখন তো একটি বহমান প্রক্রিয়া, একটা চালু ব্যবসা যেটা ডিজিটালি সম্পন্ন হবে, তো এখানে অংশগ্রহণকারী যে সমস্ত বিক্রেতা প্রতিষ্ঠান আছে, অফার দানকারী যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেবা দানকারী যে সমস্ত প্রতিষ্ঠান নিবন্ধিত হবে, তারা সুচারুরূপে আচরণ করছে কিনা এবং গ্রাহককে প্রপারলি সার্ভ করছে কিনা এটি যেন সার্বক্ষণিকভাবে নজরদারির আওতায় আনে, সেটি হবে ই কমার্স কর্তৃপক্ষের একটা পিভোটাল ফোকাল পয়েন্ট। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে আশ্বস্ত করতে চাই, আপনি যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন, যে পয়েন্টগুলি দিয়েছেন, অল অফ দেন আর ওয়েল টেকেন, এবং এইগুলি বিবেচনায় নিয়েই ই কমার্স কর্তৃপক্ষের কার্যাবলী আমরা নির্ধারণ করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, কোনো ডিসঅর্ডার এখন পর্যন্ত চোখে পড়ে নাই। আমরা এখন মাগরিবের নামাজের বিরতিতে যাব, আসি তারপরে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
18: প্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজে বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

গো মেহেরবান, সৃজন করেছো তুমি

এতক্ষণ মহান আল্লাহ পাকে শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। প্রথমে বাসুদেব ঘোষের সুরে খন্দকার আব্দুল মোতালেব রচিত স্বাধীনতার গান সামিনা চৌধুরী কণ্ঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: আসন থেকে নির্বাচিত জনাব শাহজাহান চৌধুরীকে একটু মাইকটা দয়া করে দিবেন প্লিজ।
1: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গত বৃহস্পতিবার বেসরকারি দিবসে মাননীয় স্পিকার মহোদয় যখন ছিলেন তখন আমি একটা পয়েন্ট রেজ করেছিলাম, এক্স্যাক্টলি পয়েন্ট অফ অর্ডার না হলেও উনি জিনিসটা গ্রহণ করেছিলেন, সেটা হলে বর্তমানে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি। আজকে ঠিক সেই ব্যাপারেই 71 বিধিতে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্বের আলম ভুঁইয়া কুমিল্লা 10, উনিও একটি গৃহীত নোটিশ উনি এখানে দিয়েছেন, সেটা আপনি রেফার করেছেন যে যেহেতু মন্ত্রী মহোদয় নেই, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা এত জটিল হয়ে গেছে, আমাদের দেশের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা সেখানে, বিশেষ করে আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যে, কারো 1 বছরের ভিসার ডেট আছে, কারো 6 মাস আছে, কারো 2 বছর আছে, দোকানে বসেছে, দেখে যে 1 ঘন্টার মধ্যেই তার ভিসা ক্যান্সেলের অর্ডার চলে আসছে, দোকান থেকে তাকে চলে যেতে হচ্ছে, অনেককে অ্যারেস্ট করা হচ্ছে। তো আমি সেই দিন বলার পরে মাননীয় মন্ত্রী মহোদয় 300 বিধিতে একটা বিবৃতি দেওয়ার কথা ছিল, আমি আজকে খবর নিলাম চট্টগ্রামে বসেই যে আমাদের এম্বাসিগুলোর সাথে আমাদের যারা লিগ্যাল আছে তারাও গিয়ে যোগাযোগ করতেছে যে এই পরিস্থিতি আপনারা একটু সরকারের সাথে আলোচনা করে। 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে অর্থাৎ 5ই অগাস্টের এই জুলাই যোদ্ধাদের সময় সেখানে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের সবাইকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে সবাইকে জেলখানা থেকে মুক্ত করে বাংলাদেশে এনেছে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, তাদের যে দোকান, তাদের যে অ্যাকাউন্টে টাকা পয়সা, তাদের যে চাকরি, এত কিছু লেনদেন এখনও পর্যন্ত তারা কিছুই ফেরত পায় নাই। আমার তৎকালীন আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রবাসী মন্ত্রী উপদেষ্টা ছিলেন ওনার কাছে ওনারা বারবার ধরনা দিয়েছেন, কারাগার থেকে মুক্ত পেয়েছে কিন্তু টাকা পয়সাগুলো ফেরত পাচ্ছে না, অনেকেই বেকার হয়ে গেছে। তো আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার নির্বাচনের আগেও আশ্বাস দিয়েছিলেন যে তারা যদি যে সমস্যায় পড়বে সেটা সরকার গঠন করতে পারলে এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেবে। এই 2টা বিষয় মাননীয় স্পিকার, বিশেষ করে যাদের ভিসা ক্যান্সেল হচ্ছে, অ্যাম্বাসি থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, অ্যাম্বাসডররা এখনও পর্যন্ত কোনো বিবৃতিও দিচ্ছেন না, এই জন্য আজকে এই যে নোটিশটা এসেছিল এইটার ব্যাপারেও যদি উনি বলতেন, উনি তো নেই, এই জন্য 300 বিধিতে মাননীয় মন্ত্রী মহোদয়কে একটা বিবৃতি দেওয়ার জন্য আমাদের মাননীয় স্পিকার মহোদয় নির্দেশ দিয়েছিলেন। আর আজকে একটা 71 বিধির গৃহীত নোটিশও আছে, কিন্তু এই বিষয়টা অত্যন্ত জটিল, এই জন্য মাননীয় স্পিকার আপনার কাছে আমি রুলিং দাবি করছি এবং অতিসত্বর এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে অ্যাম্বাসিদের কাছ থেকে সমস্যাটা জেনে সমাধান করার জন্য ব্যবস্থা নেওয়ার

0: অনুরোধ করছি মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। যেহেতু মাননীয় স্পিকার একটা নির্দেশনা দিয়েছেন 300 বিধিতে বিবৃতি দেওয়ার জন্য, আর কনসার্ন মিনিস্টার, অনারেবল মিনিস্টার যেহেতু আজকে নেই, নিশ্চয়ই আজকে থাকলে হয়তোবা তিনি দিতেন। অফকোর্স আমাদের অফিস থেকে সেটা কমিউনিকেট করা হবে যেন মাননীয় স্পিকারের যে নির্দেশনা ছিল 300 বিধিতে বিবৃতি দেওয়ার, সেটা যেন প্রতিপালিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবর্গ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন এবং পুনর্গঠন। আমি মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলামকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে আপনার মানে সদয় অবগতি জানাচ্ছি মাননীয় স্পিকার, যে এই কমিটি পুনর্গঠন করার আগে আমাদের বিরোধী দলীয় উপনেতা তাহের উনি কিছু বক্তব্য রাখবেন, কারণ আমরা সংবিধান সংশোধন করার জন্য আমরা আগে তাদের আহ্বান করেছিলাম এবং তারা কিছুটা নমনীয় ছিলেন, তাতে আজকে বলেছেন তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন। সেই কারণে মাননীয় স্পিকার, আমাদের এখানে আছে সংবিধান পুনর্গঠন, আর একটা আছে সংবিধান স্থায়ী কমিটি গঠন। কাজে গঠন সম্পর্কিত কমিটি যেগুলো আছে সেগুলো মাননীয় স্পিকার তাহলে আমি আজকে উত্থাপন করতে চাই না, এবং তার আগে আমার বক্তব্য মানে আমার এই পুনর্গঠনের আগে আপনি বিরোধী দলীয় উপনেতা জনাব আবদুল্লাহ তাহেরকে আপনি একটু সময় যদি দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, বিরোধী দলের উপনেতা, প্লিজ। ধন্যবাদ
3: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এই চেয়ার দেখতে আমাদের খুবই ভালো লাগে। আমি যেটা মাননীয় হুইপ চিফ হুইপের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলো তো খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভবত এই অধিবেশনেই এটাকে পূর্ণভাবে গঠন করার একটা বাধ্যবাধকতা আমাদের আছে। তো যেহেতু আরও কিছুদিন সময় আছে, কয়েকটা দিন, আমাদের একটা বিষয়ে আমরা একমত হয়েছিলাম যে নির্বাচিত এমপিদের সংখ্যা অনুসারে এখানে মেম্বার এবং অন্যান্য বিষয়গুলো এখানে ডিস্ট্রিবিউটেড হবে। সেই হিসাবেই চলছে যে কয়টি কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে, সেই কমিটিগুলোতে সদস্যদের ব্যাপারে আমরা 26% বিরোধী দল থেকে নেওয়ার প্রপোর্শনেটলি এটা আমাদের প্রাপ্য হয় এবং সেভাবে হচ্ছে এবং এতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু 26% যেমনিভাবে আপনারা স্ট্যান্ডিং কমিটির সদস্য পাচ্ছি, একইভাবে আমাদের এক্সপেকটেশন হচ্ছে কমিটিগুলির সভাপতিরও 26% বিরোধী দল থেকে হবে। কিন্তু যে কয়টি কমিটি চূড়ান্ত হয়েছে সেখান থেকে বিরোধী দলের পক্ষ থেকে কোনো সভাপতি এখন পর্যন্ত হয়নি। আমি বলছি একটা কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে সভাপতি করা হয়েছে, যেটা আমাকেই সভাপতি করা হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, কিন্তু এগুলো কত মিনিস্ট্রি কমিটি না। মিনিস্ট্রির যে কমিটিগুলো আছে তার ভিতরে এখন কোনো সভাপতি বিরোধী দল নেওয়া হয়নি। সেই জন্য আমি মাননীয় চিফ হুইপকে অনুরোধ করেছিলাম যে এই বিষয়টা আমরা আর একটু আলাপ আলোচনা করি, করার পরেই আমাদের ভিতরে একটি আন্ডারস্ট্যান্ডিং হবে এবং সেই হিসাবেই এই কমিটিগুলো যেন চূড়ান্ত হয়। মাননীয় চিফ হুইপ অবশ্য বলেছেন যে ঠিক আছে, সেই বিষয়ে তাহলে আজকে আমি গঠনের ব্যাপারে কোনো কমিটি দেব না, পুনর্গঠনের জন্য 4টা কমিটি আজকে আছে সেগুলোর উপরেই আজকে আলোচনা হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আর মাননীয় চিফ সম্ভবত আমাকে একটু ভুল বুঝছেন বা ক্লিয়ার হয়নি, যে উনি বলেছিলেন যে আমরা সংবিধান সংশোধনী কমিটিতে আমরা যাব, এরকম কথা আমি বলেছি, আসলে এটা আমরা বলিনি, আমি বলেছিলাম ওনারা একসময় বলেছিল যে আপনারা এটাতে আসেন তাহলে আমরা সভাপতি দেব। তো এটার সাথে তো আরেকটা রিলেটেড হইতে পারে না যে এটা করলে এটা করব, অথবা আমি যেটা বলেছি উনি বলেছিলেন যে অতীতে এরকম নজির নেই। তো অতীতে তো আওয়ামী লীগ, বিএনপি বা আমরা জোটে ছিলাম, একটা হোস্টাইল এনভায়রনমেন্ট ছিল, কে কাকে কতটুকু মাইনাস করে অ্যাভয়েড করা যায়। আমরা তো মনে করি যে আজকে যে সংসদ এটা আমরা সবসময় বলেছি যে আমরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এবং পারস্পরিক সহমর্মিতার সুসম্পর্কের ভিত্তিতে আমরা আগাবো, আমি সেটা বলেছি। সুতরাং অতীত

0: এর যে হোস্টাইল যে অ্যাটিটিউড ছিল বা একে অন্যকে অ্যাভয়েড করার যে অ্যাটিটিউড ছিল সেটাকে উদাহরণ হিসাবে টেনে আমরা তো সেই নেগেটিভ পিছনের দিকে যেতে চাই না। আমরা সম্পর্কটাকে একটি সুসম্পর্ক রেখেই আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এই সংসদ জনগণের সংসদ। সুতরাং জনগণের যে প্রতিনিধি যারাই হোক, যে দল থেকে হোক, তাদের সঠিক মূল্যায়ন এবং অধিকার সেটা অবশ্যই এখানে এনশিওর করা উচিত, কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেই কিন্তু এখানে আসছি। সুতরাং আমরা এটা চাই না যে এই সংসদেও এক ধরনের বৈষম্য প্রতিষ্ঠিত হবে। কিছু সংসদ সদস্য বেশ অধিকার পাবেন, আবার কিছু সংসদ সদস্য বঞ্চিত হবেন, এটা যেন এখানে নতুন করে উদাহরণটি না হয় এটা আমরা চাচ্ছি মাননীয় স্পিকার। তো সেই জন্য আমি মাননীয় চিফ হুপ যেটা বলেছিলেন আমার সাথে যে আজকে পুনর্গঠনের কমিটিগুলি হোক আর বাকিগুলো যে 10 তারিখ পর্যন্ত এই পার্লামেন্ট চলবে এর ভিতরে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং যদি করতে পারি তাহলে সেটা হলে সুন্দর হবে এবং সকলের জন্য এটার শোভন হবে এবং বৈষম্য বিরোধী একটা পার্লামেন্টের একটা নজির স্থাপিত হবে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: জি, আপনাকেও ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ,
2: ক্লারিফিকেশনের দরকার হয়ে পড়েছে এখানে, কারণ আমরা স্বাধীনতার আজকে 54-55 বছরে বিগত দিনে কখনো বিরোধী দল থেকে কোনো কমিটি সভাপতি করা হয় নাই। জিয়াউর রহমান স্যার একটা কমিটি সভাপতি করেছিলেন, সেটি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আমরা মাননীয় আবদুল্লাহ তাহের সাহেবকে অলরেডি সভাপতি করেছি। ওনাদের সাথে আমাদের যে কথা হয়েছে বিগত দিনে প্রথম অধিবেশন থেকে, সেটি হলো সংবিধান সংশোধন করেই আমরা কেবল জুলাই সদন বা সনদ বাস্তবায়ন করবো, এটি ছিল আমাদের সাথে কথা। তো এছাড়া আমরা যাই কিছু করি, একটা সংবিধানের কমাও যদি পরিবর্তন করি সেটা সংস্কার, কাজে আমরা সেটা করবো, এটা আমাদের সিদ্ধান্ত। পরে ওনাদের একটা আশ্বাসের ভিত্তিতে আমি প্রথম সেশনে করি নাই, সেকেন্ড সেশনে আমরা আশা করেছিলাম জুনে আমরা সংবিধান বাস্তবায়ন মানে সংশোধন কমিটি করব। সে অনুযায়ী যখন আমরা ফাইনালি ওনারা বললেন যে না, সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন না, তখন আমরা আবার সংবিধান সংশোধন কমিটি আমাদের যে 12 জন আছে 12 জনের নাম ঘোষণা করেছি, ওনাদের 5 জনের তালিকা বাকি আছে এবং ওনারা যখনই দিবেন তখনই এটা হবে। কারণ আমরা এটা ঐক্যবদ্ধের ভিত্তিতে এবং এই অনেক কষ্টের ফসল এটা এই সংসদ, এবং আমরা এই গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর লড়াই করেছি। ওনাদের অনেক মানুষ ফাঁসি কাস্টে চলেছে, আমাদের এখান থেকে চলেছে, ফাঁসি আসামি ছিল এবং অত্যন্ত মজলুম মানুষ আমরা আসছি। আমাদের কোনো ফসল আর কেউ খাক সেটা আমরা চাই না, সে কারণে আমরা চাই ইনক্লুসিভ ঐক্যবদ্ধভাবে আমরা এই সকল সমস্যার সমাধান করতে। সেই কারণেই আমরা চেয়েছিলাম যে আমাদের সংবিধান সংশোধন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করবো, এটাই ছিল আমাদের ইচ্ছা। তো আমাদের মাননীয় বিরোধী দলের উপনেতা মাত্র 10-15 মিনিট আগে আমার সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে এরকমের যে আমরা তো 10% 26% অনুযায়ী আমরা 10% পাই, আমি যে বিগত দিনে কোনো রেওয়াজ নাই আমরা সেটা দেবো না, এবং আমরা আপনাকে একটা কমিটি করেছি আর সেই কমিটি আমরা করতে পারবো না, এটাই হলো ওনার সাথে আমার কথা হয়েছে। তা আমি বললাম যে আপনারা যদি জুলাই সনদে যদি আমরা বাস্তবায়ন করবো, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন দাড়ি কমা সেমিকলন অক্ষর যা কিছু আছে সব আমরা দক্ষিণ প্লাজায় যা স্বাক্ষর হয়েছে সবটাই আমরা বাস্তবায়ন করবো। তো আমরা যেহেতু করতে চাই এবং আপনারাও চান, আমাদের যে খটকা পাচ্ছে সেটা হলো আমাদের ডিফারেন্স হলো যে আমরা কেউ বলি জুলাই সনদ সংস্কার, আমরা বলি সংশোধন, তা এই ডিফারেন্স হলো এই দুইটা শব্দের। তা আমরা এইখানে বসে আলোচনা করে আমরা সেবার সমাধান করি, এটাই ছিল মূলত কথা। তো সেই কথার ভিত্তিতে আমরা মনে করি যে আমি বলছিলাম যে ঠিক আছে, তাহলে আপনি যে জুলাই সনদে যে আপনারা যে আমরা বিশেষ কমিটি সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি সেই কমিটিতে আপনারা থাকবেন, তা আপনার ঘোষণা আপনি দেন, আমি যদি ঘোষণা দিই আবার আপনি ব্যাক আউট করলেন সেটা একটা অসুবিধা, তাহলে আমি আজকের কমিটি গঠন করা তাহলে আমি স্থগিত রাখবো, এই ওনার সাথে আমার আলোচনা হয়েছে। এখন আবার যদি এখানে দাঁড়িয়ে আমরা তো লেট ডাউন কেউ হইতে চাই না, মাস্ট বি ভেরি ক্লিয়ার অ্যান্ড ওপেন হার্ট, আমি যদি ওপেন হার্ট হই তাহলে সামবডি শুড বি ওপেন হার্ট টু মি, কথার মারপেশের মধ্যে এটা কোনো জায়গা না, আমরা মারপেশ করবো না কারণ দেশটা আমাদের, এই দেশের ফসল এই দেশের জনগণ পাবে এবং এই কষ্টের গণতন্ত্রের ফসল পাবে এই দেশের জনগণ। আজকের সকল সমস্যার সমাধান আমরা এখানে সমাধান করব এই পার্লামেন্টে দাঁড়িয়ে, কাজে এখানে যদি আমি একটা অ্যাম্বিগুইটি তৈরি করি আমার নিজের মধ্যে দিয়ে বা কেউ যদি করে, তো সেটা হলো প্রবলেম হবে এই যে আলটিমেটলি আমরা যেটা চাই জাতি গঠনের যে কাজ, গণতন্ত্র বিন্যাসের যে কাজ, স্বাধীনতা প্রোটেকশনের যে কাজ, সার্বভৌমত্ব রক্ষার যে কাজ, সেই কাজে আমরা মাননীয় স্পিকার আগাতে পারবো না। কাজে আমি যদি ওপেন হার্ট না হই, আমি যদি পরিষ্কার আমার দিল খুলে না কথা বলি, তাহলে এটা আমার জন্য অসুবিধা আরেকজনের জন্য অসুবিধা। কাজে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই মাননীয় বিরোধী দলীয়, আমরা 10% সেটা জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় সেখানে ঐক্যমত্য আছে যে আমরা অনুপতিক হারে 10% মানে 10টা কমিটি পাবে বা সর্বোচ্চ 10টা সব মিলিয়ে ওখানে লেখা আছে, আমরা সেই 10টা কমিটি দিতে রাজি আছি বিরোধী দলকে। যদি আমরা এই অ্যাটলিস্ট আমরা প্রক্রিয়াটা শুরু করলাম যে জুলাই সনদ বাস্তবায়ন করব, তার জন্য আমরা সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করলাম, কিছুই করলাম না, আমি দেব কেমনে? সেই জন্য আমি বলছিলাম যে আপনারা আসেন এবং এইগুলোই আপনারা পার্টিসিপেট করেন, তাতে আপনাদের ওভারসি করার সুযোগ হবে মন্ত্রণালয়গুলোর এবং মন্ত্রণালয়গুলো দেখতে পাবেন, তাতে আপনার কাজ হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে বিল্ড আপ করবো। মন্ত্রণালয় আমাদের কী করেছে আমরা অনেক সময় বক্তৃতা দিতে পারি না, উনি আমাকে খারাপ বলেন আমি ওনাকে খারাপ বলি, আলটিমেটলি পলিটিশিয়ানরা খারাপ বলে, কিন্তু এই দেশের ফসল যারা ভোগ করে তারা কিন্তু সবসময় ফসল ভোগ করে আসছে এবং ফসল ভোগ করে। কাজে এই বিষয়ে যদি আমরা ঐক্যমত হই, এই ওভারসি করার যদি সুযোগ পাই, কমিটি যদি কাজ করার সুযোগ পায় এবং সেখানে যদি বিরোধী দল থাকে এবং স্ট্রং ভূমিকা পালন করে, আমি তো মনে করি গভর্নমেন্ট অত্যন্ত ভালোভাবে চলবে। এই গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল হইতে চায়, গভর্নমেন্ট চায় মানুষের কাছে জবাবদিহি করতে, গভর্নমেন্ট চায় এই দেশের জনগণের কাছে জবাবদিহি করতে এবং সেই জবাবদিহি নিশ্চিত করতে পারে আমার বিরোধী দলের লোকেরাই। কাজে বিরোধী দল যেভাবে বলছে আমরা আমাদের আন্তরিকভাবে আমাদের মন খোলা আছে, আমরা 10% বা যে দরজাম যে আমরা যে সদস্য মানে ওনাদের সভাপতি করতে চাই আমাদের দিক থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু ওরা সংবিধান সংশোধনের প্রক্রিয়া অংশগ্রহণ করলেও আমরা এটা দিতে রাজি আছি, মানে আমরা কোনো কিছু আটকেই রাখতে চাই না। না আমাদের নেতা তারেক সাহেব বলছেন, বিরোধী দল নেতা বলছেন, দুইজন নেতা একদিনে প্রথম দিনে কথা বলেছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার করবেন, বিরোধী দল নেতা বলছে বাংলাদেশে গণতন্ত্র কখনো সূর্যই দেখে নাই, মুখই দেখে নাই, এবং সেই মুখ যাতে দেখে সূর্য যাতে উদিত হয় এবং সেই সূর্যের তাপ যাতে সব বাংলাদেশে সমগ্র বাংলাদেশের মানুষ পায়, ভবিষ্যৎ জেনারেশন পায়, তার জন্য তারা দায়িত্ব পালন করবে। কাজে আজ মাননীয় স্পিকার সেই কারণে আমি অনুরোধ করতে চাই যে বিরোধী দলীয় উপনেতা যে কথা আমাকে বলেছেন আমি বিশ্বাস করেছি সে কথা যদি উনি বলেন যে হ্যাঁ মানে আমি ওনাকে বলতে বলি ফোর্স করি নাই, আমি যদি উনি যদি বিশ্বাস করেন, আমি এই কথা বিশ্বাস করেই কিন্তু বলছি যে আমি গঠনটা আজকে করবো না, ওনার কথা শুনি, এই টেলিফোনে কথা হয়েছে, ওনার কথা শুনি আমি বলেছি স্থায়ী কমিটি আজকে গঠন করবো না, আমরা আপনাদের নিয়েই করবো, কাজে আপনারা সংবিধান সংশোধনে আপনারা থাকবেন বলছে, উনি বলছেন হ্যাঁ, এখন হ্যাঁ বলছেন এইটা যদি আবার এখানে এসে না বলেন তাহলে আমার জন্য অসুবিধা, আমি একটা বিব্রতকর পরিস্থিতি পড়ি তাও না, উনিও পড়ুক তাও চাই না। কাজে এইরকম পরিস্থিতি হলে আমাদের জন্য ভালো হয়। মাননীয় স্পিকার আমি মনে করি বিরোধী দল এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গঠন করব, সংবিধান এই সরকারকে গঠন মানে কী বলে এই পার্লামেন্টকে আমরা শক্তিশালী করব, পার্লামেন্টকে কার্যকর করব এবং প্রাণবন্ত করব আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় উপনেতা আপনি দাঁড়াচ্ছিলেন। জি
0: স্পিকার, খুব বেশি কথা নাই, কত হচ্ছে যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা আমি বলি নাই, সেটা হচ্ছে যে আমরা সংবিধান সংশোধনী কমিটিতে যাব এবং সেই হিসাবে আপনার আজকে স্থগিত রাখেন, আমাদেরকে সভাপতি দিবেন, এই কথা কখনোই আমরা বলি নাই। আবার আমি এটা রিপিট করছি, আমাদের প্রিন্সিপাল ডিসিশন হচ্ছে সরকারের যে সংসদীয় সংস্কার কমিটি যেটা আছে, না ওনারা যেটা বলছে এটা কি সংবিধান সংশোধন যে কমিটি, এই কমিটিতে আমরা পার্টিসিপেট করব না। এরপরে এবং এটা ওনাকে আমি বলেছি যে উনি একটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, আমি এটা বলবো না যে উনি নিজ থেকে বলেছেন, আমাদের যেহেতু টেলিফোনে কথা হয়েছে এটা হয়তো উনি ভুল বুঝেছেন, আমি এই জন্য পার্লামেন্টে এটা ক্লিয়ার করতে চাই। কিন্তু আমরা মনে করি যে একটা কমিটিতে জয়েন করানোর জন্য আমাদের পর শর্ত আরোপ করে জোর জবরদস্তি করার যে একটা ট্রেডিশন বা যে কাস্টমের কথা উনি বলেছেন এটা আমরা সঠিক মনে করি না। আমরা মনে করি কিন্তু যেহেতু 26% সংসদ সদস্য আমরা পাচ্ছি এবং সেটা চিফ হুইপ এবং সরকারি দল এগ্রি করেছে এবং যে কমিটিগুলি ঘোষিত হয়েছে সেখানে এই প্রপোর্শনটা সেখানে এনশিওর করা আছে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। সেই আলোকে আমরা মনে করি সভাপতির পদেও আমরা 26% পাওয়ার অধিকার। অতীতে কে কী করেছে, অতীতে বহু কিছু হয়েছে, অতীতে তো স্পিকারকে পিটে মারা হয়েছে এই সংসদে, অতীতে জোতাশুড়াছুড়ি হয়েছে, অতীতে
1: ডেপুটি স্পিকারকে পিটিয়ে হত্যা করা হয়েছিল শাহেদ আলী সাহেবকে।
0: মাননীয় স্পিকার, এটা আমরা স্মরণ করতে চাই না, এই জন্য যেন ইতিহাস থেকে মুছে যায় মাননীয় স্পিকার, কারণ এইসব কালো ইতিহাস আমাদের সন্তানদেরকে আমরা জানাতে চাই না, এই জন্য বলতেও চাইনি। এরকম ফাইল ছুড়ে তাড়িয়ে গেছে, এরকম বহু ঘটনা আছে, এবং 2001 সালে যে আওয়ামী লীগ বিরোধী দল ছিল, আমি তৎকালীন এমপি শাহজাহান খানকে দেখেছি যে উনি জুতা বের করেছে এ করার জন্য, আমি ওনার পিছনে ছিলাম, আমার সিটটা ছিল। সুতরাং অতীতে অনেক কাল হত্যায়, অনেক ধ্বংসাত্মক হত্যায়, অতীত ভালো ছিল না বলেই তো আজকে বর্তমানও এই দুরবস্থা বাংলাদেশের। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই বলেছিলেন যে এর সংসদ একটি ভিন্ন টাইপের সংসদ, এটা জনগণের সংসদ, শুধু বিএনপির বা সরকারি দলের সংসদ নয়, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল। ইকুয়ালি মাননীয় বিরোধী দলের নেতা সেটাকে ইকো করেছিলেন, সে কারণে আমরা বলছি অতীতকে মাইনাস করি। আমরা যেভাবে এখন কিছুটা অগ্রসর হতে পারছি এটাকে আফোর করার শর্তে স্বার্থে আমি মনে করি আমরা যেরকম মেম্বার পাচ্ছি এবং ওনারা অ্যালাউ করছেন, ইনক্লুড করছেন, সভাপতির পদটা তো আমরা সেরকম একটা হক এবং অধিকার আছে বলে আমরা এটা মনে করি, সেই বক্তব্যটাই আমরা এখানে দিচ্ছি। ওনারা দেবেন দেবেন না এটা পরে দেখা যায়। সবাইকে ধন্যবাদ।
1: জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার নিশ্চয়ই স্মরণ আছে স্পিকার নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী, আমিও সেই বৈঠকে ছিলাম, মাননীয় সংসদ উপনেতাও ছিলেন। এটা একটা ইফতার অনুষ্ঠান ছিল। মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি কথা প্রসঙ্গে আমাদের কথা উঠলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আমরা এখন থেকেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করি, চলুন আপনি ডেপুটি স্পিকারের একজনের নাম দিন। বর্তমান সংবিধান অনুযায়ী স্পিকার একজন, ডেপুটি স্পিকার একজন। সেই ডেপুটি স্পিকার আমরা বিরোধী দলকেই অফার করেছিলাম এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে ততদিন আমরা অপেক্ষা করিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রস্তাব, তিনি বললেন আমরা আলোচনা করে দেখি, পরে জানানো হলো আমরা এই পর্যায়ে ডেপুটি স্পিকারের পদ নেব না। কারেক্ট, তখন আমরা ভাবলাম জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে, অর্থাৎ সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী আমরা যাব। আমরা আমাদের উদারতা এবং আমাদের উইলিংনেস জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের আগে থেকেই ব্যক্ত করেছি এবং সেটা স্বীকার করলেন মাননীয় বিরোধী দলীয় উপনেতা। সেই জন্য আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি আন্ডার রুলস 226 আমরা গঠন করেছি, পাঁচজন সদস্যের জায়গা রাখা হয়েছে বিরোধী দলের জন্য, তাও এই সংখ্যা অনুপাতে। ওখানে সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ আছে, একজন নির্বাচিত হলে তিনিই আছেন, স্বতন্ত্র সদস্য আছেন, তারা নীতিগতভাবে একমত হন নাই, এই কমিটিতে আসবেন না। আজকেও তিনি এটা পুনরাবৃত্তি করলেন, এটা তাদের নীতিগত সিদ্ধান্ত হতেই পারে। যদি সংবিধান সংশোধিত না হয়, জুলাই জাতীয় সনদ তো বাস্তবায়িত হলো না, হওয়ার পরে হবে। আমরা কাজ শুরু করেছি, সেই কমিটি গঠিত হয়েছে, আমার সভাপতিত্বে একটা মিটিং হয়েছে, আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, আমরা সেটা প্রথম মিটিংয়ে ডিসাইড করেছি। তার মধ্যে সংবিধান বিশেষজ্ঞ আছে, সাবেক প্রধান বিচারপতিগণ আছেন, বিচারপতিগণ আছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে এবং প্রেসের বন্ধুগণ আছেন, এডিটর্স আছেন, জুলাই জাতীয় সনদের সাথে প্রণয়নের সাথে যারা কাজ করেছেন জড়িত তাদেরকেও আমরা আহ্বান জানাব। সংবিধান বিশেষজ্ঞ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আছেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যরাও আছেন, জুলাই যোদ্ধারাও থাকবে। এভাবে আমরা সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলব, বলে তাদের মতামতের ভিত্তিতে আমরা রিপোর্টটা প্রণয়ন করব। সেই রিপোর্ট প্রণয়নের পরে স্বাভাবিকভাবেই আইন মন্ত্রণালয় থেকে, সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিল আকারে সংবিধান সংশোধনের জন্য বিল উপস্থাপন হবে এবং আমরা জুলাই জাতীয় সনদকে সামনে রেখে জুলাই সনের জাতীয় সনদের বাইরেও সমাজের প্রত্যাশা অনুযায়ী আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং জনপ্রত্যাশা অনুযায়ী আর যাদের সাথে আমরা কথা বলবো তাদের পরামর্শ অনুযায়ী সব কিছু ধারণ করে আমরা একটা সমৃদ্ধ সংবিধান সংশোধনের বিল আনব। কিন্তু সেই বিল আসবে, পাশ হবে, তারপরে জোলা জাতীয় সনদ বাস্তবায়ন হবে। জোলা জাতীয় সনদ যেভাবে আমরা স্বাক্ষর করেছি, আমার বিরোধী দলের বন্ধুরাও করেছেন,

0: চারটা বিরোধী দলের সদস্যগণ সভাপতিত্ব পাবেন, চেয়ারম্যান পাবেন। তার মধ্যে একটা জিনিস ভুল হয়ে গেছে, ওর মধ্যে একটা কমিটি সভাপতি কিন্তু পদাধিকার বলে মাননীয় স্পিকার। আচ্ছা, গেল বাকি তিনটা, মন্ত্রণালয় সম্পর্কিত অন্যান্য কমিটিগুলো সংসদে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দল সভাপতি পাবেন। সেজন্য তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হতে হবে, সংবিধান সংশোধন করা হবে, তারপরে পাবে। এই আলাপটা করা হয়েছে, কিন্তু আমাদের উদারতা এই জায়গায়, শুধু আমাদের মাননীয় চিফ হুইপ প্রস্তাব দিয়েছেন আসুন সংবিধান সংশোধনী সংক্রান্ত বিশেষ কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন, শুরু করুন, আমরাও জুলাই জাতীয় সনদ সিমিলটেনিয়াসলি বাস্তবায়ন শুরু করি, আপনাদের সেই অনুসারে সভাপতিত্ব এই কমিটিগুলো পাওয়া যাবে। খুবই ভ্যালিড যুক্তি। তো তিনি মনে করেছিলেন, মাননীয় উপনেতা সেটাতে এগ্রিড হয়েছেন, এখন দেখছি এগ্রিড হননি। তো যাই হোক, এখন তো বিধি মোতাবেক যেভাবে যাওয়ার সেভাবেই যেতে হবে। আমাদের স্থায়ী কমিটিগুলো, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এবং সংসদের যে সমস্ত কমিটিগুলো আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সম্ভবত 39টা, এরপরে বিশেষ কমিটি তো আর কোনো বিষয়ের উপর নির্ভরশীল না, বিশেষ কমিটি হতে পারে, কিন্তু সংসদীয় কমিটি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কোনো কিছু বলা নাই। মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো সম্পর্কে বলা আছে যে সংখ্যা অনুপাতে সেটা সভাপতিত্ব পাবে। তা আপনারা যদি সহযোগিতার হাত না বাড়ান এবং সব বিষয়ে বলেন যে আগে সব দিতে হবে, তারপরেও আমরা সেই কমিটিতে আসবো না, সংবিধান সংশোধনী কমিটিতে, সেটা তো সহযোগিতা হলো না, একতরফা হলো, যে আপনাদের সকল দাবি মানতে হবে, তারপরেও আমরা আপনাদের এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবো না। আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন, আপনাদের যা বক্তব্য আছে আমরা সেটা লিপিবদ্ধ করব, আপনাদের সমস্ত রিপোর্ট বক্তব্য সেই রিপোর্টে থাকবে, আপনাদের বক্তব্য জাতি জানবে, আপনারা দ্বিমত হবেন, ভিন্নমত হবেন এবং কিছু কিছু প্রস্তাবে তো অবশ্যই একমত হবেন। আমরা তো আরও কিছু জিনিস সেখানে অন্তর্ভুক্ত করব এই সংবিধানে, যেগুলো আপনারা দেন বা অন্য শ্রেণী পেশার মানুষ দিক, সেটা নতুনত্ব আসতে পারে, সেটা আমরা গ্রহণ করব, আমরা ভেরি ওপেন। তো এই বিষয়ে আমি আশা করি আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, আপনারা যখনই অংশগ্রহণ করবেন আমরা স্বাগতম জানাবো, তখন জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তার আগ পর্যন্ত বিদ্যমান বিধান অনুসারে আমরা যাই, সেই কথাই আমাদের মাননীয় চিফ হুইপ বলেছেন, সেই বিদ্যমান বিধান কি সেই হিসাবে আমরা যাই। এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না, দুইটা বিপরীতমুখী হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে নিশ্চয় মনে কোনো কষ্ট দেই নাই, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মনে কষ্ট কখনোই দেন না, কথায় কিছু কষ্ট আসে আর কি, সামটাইমস হয়তো বা। যাই হোক, মাননীয় চিফ হুইপ, এখন আমরা আমাদের বিজনেসে স্টার্ট করি। বিফোর উই স্টার্ট, মাননীয় বিরোধী দলের উপনেতা আছেন এখানে, সদস্যবর্গ আছেন, দেখেন আমি আজকে এখানে স্পিকারের আসনে বসা, আমরা যারা স্বাধীনতা উত্তর প্রজন্মের নাগরিক আছি, বা আপনারা যারা অনেকেই আছেন স্বাধীনতা পূর্ব প্রজন্মের, সকলে মিলে আমরা দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশ ফার্স্ট সেটা বলছি। আমরা অন্তরেও জানে বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। যদি কিছু আপনাদের মধ্যে কথার বা মতের পার্থক্য থাকতেই পারে, তারপরেও এখনও আমাদের পর্যাপ্ত সুযোগ আছে সেই ডিফারেন্সটা মিনিমাইজ করার। আমি হাম্বলি রিকোয়েস্ট করব টু বোথ সাইড, প্লিজ, এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের, দেশের স্বার্থে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যেমন সকলে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক দেশ গড়ার জন্য, বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের সময় দরকার পড়লে আরেকটু নেন, আপনারা বসেন, ওপেন এভাবে ডিসকাস করতে না পারলেও ক্লোজ ডোরে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বসেন। আমি যতটুক আন্দাজ করতে পারছি কি সংবিধান সংশোধন বা পরিবর্তন কথার একটু হয়তো শাব্দিক ডিফারেন্সেস আছে, শাব্দিক ডিফারেন্সেসটা কমানোর জন্য সুযোগও আছেন। আশা করছি সকলেই সেন্সিবল।

0: ওয়েতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখন মাননীয় চিফ হুইপ, আমরা পরবর্তী বিজনেস যেটা আছে সেটাতে যেতে পারি কিনা?
1: Yes. মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন, অত্যন্ত সুন্দর করে বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সুন্দর করে বলেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সমস্যার সমাধান করতে চাই, এবং আমরা চাই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা দেশ রেখে যাব যে দেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্ব করতে পারে যে আমাদের পূর্বপুরুষরা একটা সময় এই দেশে তৈরি করার জন্য তারা পরিশ্রম করেছে। আমরা যেমন ফাউন্ডিং ফাদার্সরা এখনও মনে করি যে আমেরিকার, সেরকম আজকে 250তম জন্মবার্ষিকী গেছে তো কয়েকদিন আগে, আর আমাদের জন্মবার্ষিকী অল্প, কিন্তু এই সেই অল্প সময়ের মধ্যেও আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রক্রিয়ায় ছিলাম এবং আছি। এবং আমরা যারা এখানে বসেছি তাদের, মাননীয় স্পিকার, আমাদের পিছনে ফিরে তাকাবার সুযোগ নেই, আমাদের সামনেই তাকাতে হবে। সে কারণে মাননীয় স্পিকার, আমি যদি বলি, বলতে পারতাম হয়তোবা, মাননীয় স্পিকার, 6:41 আমি কথা বলেছি, ফোন করেছেন রফিক ভাই, তার টেলিফোন দিয়ে কথা বলেছি, সেই টেলিফোনের রেকর্ড আমার কাছে নাই, কোথাও না কোথাও অবশ্যই আছে। তা আমি সেটা কথা বলতে চাই না মাননীয় বিরোধী দলের নেতাকে, উপনেতাকে, আমি বলতে চাই কথা, যে কথা আমরা বলবো তার উপরে স্ট্রিক থাকবো, এবং সেটাই হবে আশা করি ভবিষ্যতে, এবং সেটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনি যদি কোনো অনুমতি দেন তাহলে আমি পুনর্গঠন সম্পর্কিত বিষয়ে আপনি কাজ শুরু করতে পারি।
0: কোন মন্ত্রণালয়ের পুনর্গঠন?
1: আপনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন।
0: জি প্লিজ, আমরা সেটাই বলেছিলাম।
1: জি, মাননীয় বিরোধী দলের থেকে, কাছের থেকে একজনের নাম পরিবর্তন পেয়েছি, সেই জন্য আবার নতুন করে পড়ছি। এখানে জনাব মোহাম্মদ মাননীয় স্পিকার, মাননীয় আমি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে। তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহের বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন এবং কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ নওশাদ জমির, 1 পঞ্চগড় 1, সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, যিনি যদি সংসদ সদস্য হন, সদস্য। জনাব এ.এম. মাহবুবউদ্দিন, 268 নোয়াখালী 1, সদস্য। জনাব ইমরান আহমেদ চৌধুরী, 234 সিলেট 6, সদস্য। শাকিলা ফারজানা, 308 মহিলা আসন 8, সদস্য। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, 6 দিনাজপুর 1, সদস্য। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান, 16 লালমনিরহাট 1, সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, 68 পাবনা 1, সদস্য। জনাব আখতার হুসাইন, 22 রংপুর 4, সদস্য। তাসমিয়া প্রধান, 347 মহিলা আসন 47, সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং একই সাথে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে আমি এখন স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ আবুল কালাম 257 কুমিল্লা 9 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী শিল্প মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন সদস্য, জনাব আব্দুস সালাম আজাদ 172 মুন্সিগঞ্জ 2 সদস্য, কাজী রফিকুল ইসলাম 36 বগুড়া 1 সদস্য, জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম 93 নড়াইল 1 সদস্য, জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া 204 নারায়ণগঞ্জ 1 সদস্য, জনাব মঞ্জুর এলাহি 201 নরসিংদী 3 সদস্য, জনাব মোহাম্মদ কেরামত আলী 43 তাবাই নবাবগঞ্জ 1 সদস্য, জনাব মোহাম্মদ ইনামুল হক 47 নওগাঁ 2 সদস্য, জনাব মাসুদ সাইদি 127 পিরোজপুর 1 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বিরোধী দল থেকে পাওয়া তাদের প্রস্তাবের কারণে আমি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গণা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব 245 ব্রাহ্মণবাড়িয়া 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী জাতীয় বাণিজ্য মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন সদস্য, জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু 270 নোয়াখালী 3 সদস্য, জনাব আবুল হোসেন খান 124 বরিশাল 6 সদস্য, জনাব মোহাম্মদ আবুল কালাম 257 কুমিল্লা 9 সদস্য, হেলেন জেরিন খান 309 মহিলা আসন 9 সদস্য, জনাব হামিদুর রহমান 180 ঢাকা 7 সদস্য, জনাব মোহাম্মদ কামাল হোসেন 178 ঢাকা 5 সদস্য, গাজী ইনামুল হক 89 যশোর 5 সদস্য, জনাব আব্দুল মুনতাকিম 15 নীলফামারী 4 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সেই সাথে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, সম্মানিত বিরোধী দল থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী আমি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গণা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসভায় বর্ণিত কমিটির গঠন, কমিটি নিয়োগ এবং কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জহরত আদিব চৌধুরী 2327 মহিলা আসন 27 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন সদস্য, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব হুমাম কাদের চৌধুরী 284 চট্টগ্রাম 7 সদস্য, জনাব এস কে আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব সাইদ আল নোমান 287 ঢাকা চট্টগ্রাম 10 সদস্য, জনাব এ বি এম মোশারফ হোসেন 114 পটুয়াখালী 4 সদস্য, সান্দিদা ইসলাম 316 মহিলা আসন সদস্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সদস্য, মীর আহমেদ বিন কাশিম 187 ঢাকা 14 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এরপরেও মাননীয় স্পিকার, এই কমিটি সংক্রান্ত বিষয়ে আমি একটু কথা বলবো পরবর্তীতে, যদি আপনি সময় দেন, অথবা আমি এখনও বলতে পারি। আর আজকে যে কমিটি গঠন করার কথা ছিল মাননীয় স্পিকার, অধিকতর আলাপ আলোচনার জন্য বিরোধী দলের সম্মানিত বিরোধী দলের তাদের প্রস্তাব অনুযায়ী আজকে এই কমিটি গঠন করা থেকে আমি বিরত থাকতে চাই, এবং আমরা এই যে 2-3 দিন বন্ধ আছে আমরা আলোচনা করে দেখব, তারপরে পরবর্তী যেদিন সংসদ ওপেন হবে সেদিন থেকে আমরা আবার নতুন করে কমিটি গঠন করব। মাননীয় স্পিকার, এই কমিটি গঠন করার জন্য আমি প্রস্তাব করছি, আপনাকে ধন্যবাদ আবার।
0: জি, আলোচনা অব্যাহত রাখেন, গুড ফর দ্য নেশন প্লিজ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে, আমি দুঃখিত, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 2 সেপ্টেম্বর 2026 তারিখ 18 ভাদ্র 1433 রোজ বুধবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

দুর্বারে আপনারা শুনছেন ছায়াছবির গানে অনুষ্ঠান চিত্রগীতে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, মনটাকে লুকিয়ে কোনখানে রাখব। এই গানটি শোনাবো কনক চাপের কণ্ঠে, ছায়াছবি মন মানে না।

0: এই গানটির সাথে শেষ হয়ে এলো ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রগীতি। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমাদের আজকের দুই বারের আয়োজন। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ জুবাইর ইকবাল,
1: আমি বৈশাখী
2: এবং আমি রিজওয়ানুল কবি সুমন।
0: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। পঞ্চম ফেডারেশন কাপ তায়কান্দো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজেপি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। একই প্রতিযোগিতায় নারী সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বিজেপি রানার্স আপ হয়েছে। আজ রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ অ্যাডিলেড স্ট্রাইকার 25 রানে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 177 রান করে। জবাবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 1 উইকেটে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স 5 উইকেটে নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে ফাইনালে ওঠে। আগামীকাল দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময়ে রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে আজ একই ভেন্যুতে টুর্নামেন্টের তৃতীয় দিনে ভারত থাইল্যান্ডের মোকাবেলায় মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের ম্যাচে শ্রীলঙ্কা 9 উইকেটের বড় ব্যবধানে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনের স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 389 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 94 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 208 উইকেট, পাকিস্তান 110 ও 3 উইকেটে 94। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 পঞ্চম শেষ দিনের খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। নরসিংদী পৌরসভার পশ্চিম ব্রাহ্মণ্ডিতে প্রীতি ফুটবল ম্যাচে পশ্চিম ব্রাহ্মণ্ডি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় পশ্চিম ব্রাহ্মণ্ডি একাদশ 3-2 গোলে ঘোড়া দিয়া একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলার শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে বাংলাদেশ দল এখন উজবেকিস্তানে অবস্থান করছে। আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। 3রা সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার এবং 6ই সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10ই সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবে। ইতোমধ্যে টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতোমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব ২০ হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের সচেতন জীবনযাপন নিরাপদ রাখবে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে। ছোট পরিবার সুখী পরিবার, এই লক্ষ্যে প্রতিটি দম্পতি সংসার জীবনের শুরু থেকেই পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তুলবেন। আর সেই লক্ষ্যে আমরা চাই সবাইকে সচেতন করতে আমাদের আয়োজনের মাধ্যমে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি আয়োজনে আমরা বলে যাই সচেতনতার কথা। সাথেই থাকুন এবং সচেতন জীবনযাপন করুন।

0: আমন্ত্রণ ডাকবাক্সের পালায় আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন। আপনাদের চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য অন্যান্য দিনের মতো আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের চিঠি এবং ইমেল হাতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সাদর আমন্ত্রণ আজকের ডাকবাক্স অনুষ্ঠানে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি অন্যান্য দিনের মতো। শিকদার ইসাক আলী লিখেছেন আড়াই সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনার চিঠিতে আপনি খুব চমৎকার করে লিখেছেন, প্রতিদিন সকালে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে অনেক অনেক তথ্য জানতে পারছি। আপনি আরও লিখেছেন, জাতীয় অনুষ্ঠান প্রচারের কারণে মাঝে মধ্যে কথায় গানে সঙ্গীতমালা এবং ডাকবাক্স শুনতে পাননি।
1: শিকদার ইসাক আলী, আপনি সুখের ঠিকানা অনুষ্ঠানটি নিয়মিত শুনছেন এবং বিভিন্ন তথ্য জানতে পারছেন জেনে ভালো লাগলো। সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রতিদিন সকালে প্রচারিত হয়, আশা করি শ্রোতারা নিয়মিত শুনবেন এবং সবাই উপকৃত হবেন। জাতীয় অনুষ্ঠানের কারণে মাঝে মধ্যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীলের অনুষ্ঠান ঢাকা ক চ্যানেলে প্রচার করা সম্ভব হয় না, তবে তখন আপনি ইচ্ছে করলে ঢাকা খ চ্যানেলে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল তোমার কোনো তুলনা হয় না। আমি নিয়মিতই শুনি, মাঝে মাঝে আমি অন্যদেরকে নিয়েও শুনে থাকি। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসেগুড়ি ছোট পরিবার ও সুখী সংসার, এই চারটি আয়োজনে বিভিন্ন আলোচনা এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি অনেক সচেতনতামূলক তথ্য।
1: শামীম শরীফ, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের চারটি অনুষ্ঠান সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসো করি ছোট পরিবার এবং সুখী সংসার, আপনি সবকটি অনুষ্ঠানে নিয়মিত শোনেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সবই জনসচেতনতামূলক, প্রতিনিয়তই নতুন নতুন পরামর্শ সবার মাঝে পৌঁছে দেওয়া হয়। প্রতি বুধবার এসোগড়ি ছোট পরিবার অনুষ্ঠানে নাটকগুলো খুবই সুন্দর এবং এই নাটকে ছোট পরিবার, গর্ভবতী মায়ের যত্ন, করণীয়, পুষ্টিগুণ, শিশুদের স্বাস্থ্য সচেতনতা সহ নানা বিষয়ের উপর মূল্যবান কথাগুলো তুলে ধরা হয়। ধন্যবাদ জানাই সবাইকে এত সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ ওয়াসির রহমান মিন্টু। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামত আমাদের কাছে পাঠিয়েছেন। বুধবারের নাটক ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের শিক্ষণীয় অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার বাল্যবিবাহ প্রতিরোধের সমাধান পেয়ে থাকি। এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানের সাপ্তাহিক নাটকগুলো বর্তমানে জীবন চলার পথে অনেক সঠিক পথ দেখায়, তাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
1: আরমান মোল্লা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার গঠন ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ পাচ্ছেন যেগুলো আপনার উপকার করছে, একথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এসো করি ছোট পরিবার অনুষ্ঠানের নাটক সম্পর্কেও মতামতের জন্য অনেক ধন্যবাদ। নিয়মিত শুনবেন অনুষ্ঠানগুলো আশা করি।
0: আশিকুল ইসলাম নাইম চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন, একটা সময় ছিল যখন চিঠি মানে ছিল দূরের মানুষের গল্প, আর আজ ডাকবাক্স মানে হলো কাছের মানুষের নিঃশ্বাস। রেডিওর ছোট স্পিকার থেকে যখন আপনাদের কণ্ঠ ভেসে আসে তখন মনে হয় কেউ পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলছে, ভয় পেও না আমি আছি। কেউ জ্বরের ঘরে প্রশ্ন পাঠায়, কেউ প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে লেখে, কেউ আবার শুধু একটু সাহস চায়। আর আপনারা প্রতিটা চিঠি ইমেলকে আপন করে নেন, ডাক্তারের পরামর্শ দেন, পুষ্টির টিপস দেন, মানসিক শান্তির পথ দেখান, কখনো হাসিয়ে দেন, কখনো চোখের পানি মুছিয়ে দেন। গ্রামের মেঠো পথের বাড়ি থেকে শুরু করে বিদেশের ফ্ল্যাট পর্যন্ত ডাকবাক্সের আওয়াজ পৌঁছে যায় সবার ঘরে। এটা শুধু একটা অনুষ্ঠান না, এটা ভরসা, এটা পরিবার। আপনাদের এই নীরব সেবার জন্য আজও হাজারো মানুষ রাত 8:10 রেডিওর নব ঘোরায়। আপনাদের জন্য অফুরন্ত দোয়া আর ভালোবাসা। আপনারা এভাবেই আলো হয়ে জ্বলুন যুগের পর যুগ।
1: আশিকুল ইসলাম নাইম, আপনি বেশ আবেগী ভাষায় ডাকবাক্স অনুষ্ঠান সম্পর্কে এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। আমরা সবসময় আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে এমনটাই আমাদের প্রত্যাশা।
0: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন, সূর্য গেল মেঘের বাড়ি, ডুবে গেল বেলা, তুমি বন্ধু ভালো থেকো এই সন্ধ্যাবেলা। ডাকবাক্সের চমৎকার উপস্থাপনা, আমাদের অনেক ভালো লাগে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের কল্যাণে আমাদের জীবন হয়ে উঠেছে আরো সুন্দর ও বেগবান। জীবনজয়ের গল্প ও তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান শুনে বেশ উপকৃত হচ্ছি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ সকল কলাকুশলীকে।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ রবিউল ইসলাম, সকাল দুপুর সন্ধ্যা সব বেলাই যেন আমাদের শ্রোতারা ভালো থাকে এমনটাই আমাদের প্রত্যাশা। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনে আমাদের অনেক ভালো লাগলো। আশা করি সামনের দিনগুলোতে নিয়মিত থাকবেন এই সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে লিখবেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দেই আমাদের ইমেলের ঠিকানা, betarphnc1207@gmail.com। আমি আবার বলছি, betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। বন্ধুরা, এবারে জানিয়ে দিই এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেল থেকেই নির্বাচিত করেছি, লিখেছেন ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে।
1: সাটুরিয়া মানিকগঞ্জের শ্রোতা ইমন আহমেদ দুলাল, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন। ইমেলটি আমরা মনোযোগ সহ পড়েছি, অনেক ভালো লেগেছে এবং এটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা আপনার ইমেল থেকে সরাসরি পড়ছি।
0: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার একটি অন্যতম জনপ্রিয় মানসম্মত অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলাদেশের শহর থেকে গ্রামে প্রতিটি নাগরিক স্বাস্থ্য সচেতন হয়ে নিরাপদে পরিবার গঠন করে বসবাস করে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো হল ডাক্তারের মতো। এই সেলের নানা অনুষ্ঠানের মাধ্যমে সেবা নিয়ে থাকে দেশের মানুষ বিনামূল্যে। বাংলাদেশ বেতারে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সেই প্রথম থেকে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে, লাগে না কোনো অর্থ। এতে মানুষ আগ্রহ প্রকাশ করে এবং তারা বর্তমানে রেডিওর প্রতি বিশ্বাস রেখে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিকই জানে এই অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও তার উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সাধারণত নিরাপদ পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুশ্রম বন্ধ, বাল্য বিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভপাত, বয়সন্ধিকালের নানা দিক নির্দেশনা, জন্ম নিয়ন্ত্রণের দীর্ঘস্থায়ী পদ্ধতি, মা ও শিশুর পরিচর্যা, শিশুকে বিভিন্ন টিকা দেয়া, গর্ভকালীন সময় মায়েদের পরিচর্যা, পরিবার ছোট রাখার দিক নির্দেশনা, উপকারিতা, শতভাগ শিক্ষা নিশ্চিতকরণ, ঋতু ভেদে বিভিন্ন রোগবালাই নিয়ে পর্যালোচনা থেকে শুরু করে স্বাস্থ্য বিষয়ে গান, নাটক, বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে শ্রোতাদের প্রশ্নোত্তরে সরাসরি উত্তর প্রদান করে থাকে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়ে আমি এখন আমার পরিবারকে সুন্দরভাবে সাজিয়েছি এবং ভবিষ্যতে যেন এভাবেই থাকে তার জন্য কাজ করে যাচ্ছি। আমার গ্রামের প্রতিটি মানুষকে বাংলাদেশ বেতারে প্রচার হওয়া স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শোনার জন্য আগ্রহ তৈরি করে যাচ্ছি। আমি অতি আনন্দের সাথে জানাচ্ছি, ইতিমধ্যে আমার গ্রামের সাধারণ মানুষের মাঝে আমার নিজের অর্থায়নে 4টি রেডিও সেট কিনে বিতরণ করেছি এবং যাদের হাতে স্মার্টফোন আছে তাদেরকে বাংলাদেশ বেতার অ্যাপস ডাউনলোড করে দিয়েছি। বর্তমানে তারা জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারের নানা অনুষ্ঠান নিয়মিত শুনছে এবং আমি তাদের সাথে ডাকবাক্সের অনুষ্ঠান শুনছি।
1: ইমন আহমেদ দুলাল, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি যে আস্থা ও আগ্রহ প্রকাশ করেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ইমেইলে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে শ্রোতারা কি কি বিষয়ে তথ্য পরামর্শ পাচ্ছেন তাও সুন্দরভাবে উল্লেখ করেছেন। নিজে আপনার পরিবারকে সুন্দর করে সাজিয়েছেন জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে, একথা জেনে আমাদের ভালো লাগলো। আরো ভালো লাগলো যে আপনি বেতারের প্রতি শ্রোতাদেরকে আগ্রহ প্রকাশের জন্য নিজে রেডিও সেট কিনে দিয়েছেন এবং তারা সবাই বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন, অন্যদেরকেও শুনতে উৎসাহিত করবেন।
0: আবার ইমেল থেকে পড়ছি, আলী আহমেদ আরিফ ইমেল করেছেন সাপাহান নওগাঁ থেকে। আপনি লিখেছেন, 17ই আগস্ট আমার আব্বা আম্মা এবং আমার স্ত্রী মোসাম্মদ সঞ্জিতা সরকারকে নিয়ে রাত 8:10 সুখী সংসার শুনলাম। ওই দিনে সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব শুনে খুবই ভালো লেগেছে, দারুণভাবে সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করলাম।
1: আলী আহমেদ আরিফ, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান উপভোগ করেছেন জেনে আমাদেরও ভালো লাগলো।
0: তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। 17ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রয়োজনীয় পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে অনেকেই উপকৃত হবেন বলে মনে করি।
1: তাসলিমা খানম সুমি, 17ই আগস্ট সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে আপনার ভালো লেগেছে এবং এটি শুনে অন্যরাও উপকৃত হবেন উল্লেখ করেছেন, আমাদেরও প্রত্যাশা শ্রোতারা উপকৃত হবেন।
0: বিএম কৌশিক আহমেদ সুজন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 17ই আগস্ট প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকার ভালো লেগেছে জানিয়েছেন আমাদেরকে।
1: বিএম কৌশিক আহমেদ, আপনি 17ই আগস্ট সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্ব শুনেছেন এবং এই অনুষ্ঠানে সাক্ষাৎকার পর্বটি ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: ইমেল করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে। 19ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি সম্পর্কে তথ্যমূলক পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ। এই পদ্ধতি পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু প্রচার প্রচারণার অভাবে আমাদের দেশে অনেকেই এই বিষয়টি সম্পর্কে কোনো ধারণা নেই। আপনারা আমাদেরকে সেই বিষয় সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন।
1: আশরাফুজ্জামান মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতি সপ্তাহে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং অনুষ্ঠান শুনে মতামত আমাদের কাছে জানাচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
0: ইমেল করেছেন নিশিতা জাহান ত্রিশা। আপনার দীর্ঘ ইমেইলে আপনি খুব সুন্দর করে অনেক তথ্য দিয়েছেন, অনেক মতামত জানিয়েছেন, পড়ছি কিছু অংশ। আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত একনিষ্ঠ শ্রোতা হিসেবে আপনাদের অনুষ্ঠান ডাকবাক্স সেখানে ইমেল করছি মনের কথা তুলে ধরার জন্য। প্রতি রবিবার রাত 8:10 বাজলেই ডাকবাক্স নিয়ে হাজির হবেন এই প্রত্যাশায় আমিও অধীর আগ্রহ নিয়ে রেডিওর সামনে বসে থাকি। গঠনমূলক আলোচনা উপহার দেন তা অতুলনীয়, গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে যুক্ত করেন তাতে আমরা উপকৃত হই। একটি সুস্থ সবল সচেতন জাতি গঠনে স্বাস্থ্য পুষ্টি এবং সঠিক জনসংখ্যা পরিকল্পনা নিয়ে আপনাদের আয়োজনগুলো আমাদের সমাজে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। এবং আপনি আপনার ইমেইলের শেষ দিকেও লিখেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি সুস্থ সবল জাতি গঠনে আপনাদের এই মহতি প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
1: অনেক ধন্যবাদ নিশিতা জাহান ত্রিশা, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন, একই সাথে ডাকবাক্স অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ দেখিয়েছেন। ডাকবাক্স শ্রোতাদের অনুষ্ঠান আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে আমরা আন্তরিকভাবে কথা বলে থাকি এবং এই অনুষ্ঠানটি আপনাদের সাথে আমাদের সেতুবন্ধ

আমাদেরকে সবসময় সমাধানের পথে যেমন এগিয়ে নিয়ে যায়, তেমনি এগিয়ে নিয়ে যায় নিরাপদ জীবনের পথে। আর তাই আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া সব তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই, যেন আপনারা নিজেরা জানতে পারেন। নিজের জানা বিষয় অন্যের সাথে ভাগ করে নিলে তারও অনেক কিছুই জানা হয়ে যাবে, আর এভাবেই সচেতনতার কথা ছড়িয়ে পড়বে আমাদের সকলের মাঝে। সকলে মিলে তবেই তো ভালো থাকা। সবসময়ের জন্য সাবধান থাকুন, সচেতন থাকুন এবং থাকুন নিরাপদ ও সুস্থ। Thank you.

0: আজ এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত, গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইলফলক, মন্তব্য অর্থমন্ত্রীর। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়ার বিষয়টি পালনের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2019 সালে মার্চ মাসের 8 তারিখে রাত্র 11টার সময় আমি এই প্রাইমারি স্কুলের ওখান থেকে ঠিক আমার এইখানে আসার সময় ওরা আমাকে তুলে নিয়ে যায়।
3: ঢাকার মিরপুরের দারুসসালামের বাসিন্দা মোহাম্মদ আবুল মিয়া এভাবেই তার গুম হওয়ার কথা তুলে ধরেন।
2: এক বাসায় অন্ধকার অবস্থায় ঢুকায়, ওখানে কিছু সময় রাখে, রাখার পরে তারা শারীরিক টর্চারিং করে।
3: আবুল মিয়া ফিরতে পারলেও অসংখ্য মানুষ আজও ফিরতে পারেননি, জীবিত কিংবা মৃত, যাদের ফেরার অপেক্ষায় এখনো পথপানে চেয়ে থাকেন স্বজনরা। তাদের একজন পিরোজপুরের মোহাম্মদ বাবুল হাওলাদার 2011 সালের 8ই মার্চ থেকে ছেলের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন বয়সের ভারে রিজু এই ব্যক্তি।
4: পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে ওর খালুর বাড়ি থেকে ওই সময় র‍্যাপ পরিচয় দিয়ে কিছু পোশাক ছাড়া লোক এরা এসে তুলে নিয়ে যায়।
3: গুম হওয়া অনেকের লাশ মিলত যেখানে সেখানে, এমনই এক হতভাগ্য ইসমাইল হোসেন আলামিন। 2011 সালের 28শে নভেম্বর আলামিনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার 8 দিন পর মুন্সীগঞ্জের ধলেশ্বর নদীতে মেলে তার লাশ। ছেলের শোকে কাতর আলামিনের মা আজও দরজায় কড়া নাড়ার শব্দে চমকে ওঠেন। এই বুঝি ফিরল তার নারী ছেড়া দহন।
5: আমার ছেলে খুলনা লং মাসের থেকে আসার পরে ওরে তুলে নিয়েছে রাত্রে ধরে নিয়েছে 10টার সময়।
3: চলতি বছরের 5ই জানুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় প্রায় 6,000 মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে 1,282 জন ফিরলেও অধিকাংশ মানুষই আজও নিখোঁজ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে।
6: আর কোন মাকে সন্তানের জন্য, কোন স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের, তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, এই দেশে বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে। এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রের আরেকটি পবিত্র দায়িত্ব গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়ানো। আমি বিশ্বাস করি সরকার এ বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং আরো করবে।
3: গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবেন এমন প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুম বন্ধে কঠোর আইন করার কথা জানান।
7: বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলবো, এই মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার প্রতিরোধ আইন নিয়ে কথা হবে, আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শক্তিশালী আইন আমরা পাশ করব।
3: অনুষ্ঠানে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং গুমের ঘটনাসমূহের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রী তারিক রহমানের সাম্প্রতিক চীন সফরের অংশ হিসেবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠার সম্ভাব্য সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, অন্তত 30টি চীনা কোম্পানি এদেশে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এতে বাংলাদেশের অন্তত 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু করা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের 2+2 কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইল ফলক হবে। তিনি আজ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। ডেনমার্ক ভিত্তিক টার্মিনাল অপারেটর APM টার্মিনালস 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রোববার সকাল 11টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে নির্মাণ হতে যাওয়া লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল কার্যক্রম। পরে অতিথিরা লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যেতে এই টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে।
9: আমাদের লজিস্টিক্স এর দিক থেকে, ট্রেড ফেসিলিটির দিক থেকে এবং এই এলাকার সহ বাংলাদেশের উন্নয়নের দিক থেকে আমরা যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির কথা বলেছি 2034-এর মধ্যে এটা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে।
8: বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের চলমান এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
10: আমাদের আমদানি রপ্তানি যে বাণিজ্য তার প্রসার হতে চলেছে, আন্তর্জাতিক মানের হতে চলেছে, সেই জায়গা থেকে দিনটি স্মরণীয়। নিশ্চয়ই এটা জাতির জন্য সুসংবাদ, দেশের জন্য সুসংবাদ। বর্তমান যে সরকার আছে তার প্রতি, আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের যে আস্থা আছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চায়, সেটার আমার মনে হয় আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে।
8: ব্যবসায়ীরা বলছেন, এটি চট্টগ্রাম বন্দরের জন্য নতুন এক মাইল ফলক।
11: তাই আজকে নতুন যুগের যে সূচনা হলো, আমি মনে করি এটা চট্টগ্রামের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হলো।
8: অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান, এফএম টার্মিনালস লালদিয়ার সিও রমেশ টেবিট, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার বক্তব্য রাখেন। লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানান সংশ্লিষ্টরা।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম উপস্থিত ছিলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে 10,000 শ্রমিককে বিনামূল্যে নেবে 10টি দেশটি। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে। মীর শাহী আলম জানান, মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশীদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল, সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ, হালাল ফুড খাতে মালয়েশিয়ার প্রায় $2 বিলিয়ন বিনিয়োগের ব্যাপারে প্রস্তুতি চলছে এবং খুব দ্রুতই এই সকল প্রক্রিয়া শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ও ইলেকট্রিক অটোরিকশার চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। 6 যাত্রী বহনকারী কোন ই রিকশা ঢাকার 2 সিটি কর্পোরেশনের নিবন্ধের আওতায় আসবে না বলে তিনি জানান।
12: এই ই রিক্সাগুলো যত্রসত্র এখন তৈরি হচ্ছে, কে কোথায় তৈরি করছে আমাদের কাছে কিন্তু কোনো হিসাব নাই। এগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিজাইন অনুযায়ী যারা প্রোডাকশন করবে এই ফ্যাক্টরিগুলোরও লাইসেন্স সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছ থেকে রেজিস্টার্ড কোম্পানি হতে হবে এবং পৌরসভার কাছ থেকে দিতে হবে।
0: এদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটির এক জরুরি সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অসম্পন্ন কাজ শেষ করে চালু করতে প্রায় 902 কোটি টাকা প্রয়োজন হবে। তিনি আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য শওকতার আক্তারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সারাদেশে প্রায় 1498টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা 2026 প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। পর্যটনমন্ত্রী আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয় বিবেচনা করছে। এদিকে লক্ষ্মীপুর 2 আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু সংসদকে জানান, চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ প্রায় 1208 কোটি 45 লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আজ রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত 9টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। মিডিয়া সেল জানায়, তিনি এখন অনেকটা সুস্থ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এটি অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে বাধাগ্রস্ত করবে না। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া আজ তার সঙ্গে সাক্ষাতের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রস্তাবিত চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং সকল দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে একটি সমন্বিত এবং নমনীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি অনুসরণ করবে ঢাকা। আন্তর্জাতিক শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যেখানেই বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা অবদান রাখতে পারবে, ঢাকা সেখানেই তার সম্পৃক্ততা অব্যাহত রাখবে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1516টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 967 জনে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 93 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1097 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়ার পর বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছে। প্রায় 8 মাস মধ্যপ্রাচ্যে সমুদ্র অবস্থানের পর রণতরীটি ইতোমধ্যে সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করেছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি আজ এ তথ্য জানায়। রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নিজ দেশে ফিরে যাওয়াকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় নেপাল ও তিব্বতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 768 জনে দাঁড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত অন্তত 752 জন মারা গেছেন এবং 2,500-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তিব্বতে 16 জনের মৃত্যু হয়েছে এবং 546 জন নিখোঁজ রয়েছেন। গ্রিসের সঙ্গে 3.4 বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল। আগামীকাল তেল আবিবে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে অ্যাকিলিস শিল্ড। এর লক্ষ্য হল গ্রিসের জন্য বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে একই ভেন্যুতে টুর্নামেন্টের তৃতীয় দিনে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এক ওভারে বিনা উইকেটে 13 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ অ্যাডিলেইড স্ট্রাইকার্স 25 রানে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অ্যাডিলেইড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 177 রান করে। জবাবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইল ফলক, মন্তব্য অর্থমন্ত্রীর। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারে 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীরা যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আরও বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না। এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রপতি বলেন, তিনি বিশ্বাস করেন রাষ্ট্র গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়াবে আর এর প্রতিকারে সর্বোচ্চ প্রয়াস নেবে। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য, সবার আগে ভুক্তভোগী, এখনই পদক্ষেপ। গুম প্রতিরোধ দিবসের প্রাক্কালে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের 74 জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেন। গুমের মতো অপরাধের তিক্ত ইতিহাস রয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার স্বৈরশাসনকালে দেশ বহু গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী এই সময়ে 700 বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এসব গুমের ঘটনা ঘটে। তাদের মধ্যে 40 ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং এখনও নিখোঁজ 200-এরও বেশি। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় শেখ হাসিনার শাসনযন্ত্রের গুমখানা আয়নাঘরে, যেগুলি ছিল গোয়েন্দাদের গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, ব্যবসায়ী, সাবেক আমলা, আইনজীবী, রাজনৈতিক নেতা, সাবেক সেনা কর্মকর্তা, কাউকে বাদ দেওয়া হয়নি গুমের শিকার থেকে। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তার আমলে গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও গুমের ঘটনায় জড়িতদের বিচারের পথ উন্মুক্ত হয়ে যায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে গুম বিরোধী সনদে যুক্ত হয়। আইন প্রয়োগকারী সংস্থার হাতে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে 5 সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। তদন্ত কমিশন হাসিনা সরকারের 15 বছরের গুম সংক্রান্ত অভিযোগ যাচাই বাছাই করে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, গত 1.5 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই গুমের অপরাধ করা হয়েছে। এমনকি এর সঙ্গে খোদ সাবেক সরকার প্রধানের এই বিষয়ে সম্পৃক্ততা ছিল। কমিশনের এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করে। এরপরে এটিতে সংশোধনী এনে গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করা হয়। বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি সংসদে বিল হিসেবে আনা হলেও সেটি অনুমোদন করা যায়নি, কারণ সাংবিধানিক সময়সীমা 10 এপ্রিল শেষ হওয়ায় 11 এপ্রিল থেকে সেটি কার্যকারিতা হারায়। অধ্যাদেশটি কার্যকারিতা হারানোর পর 27 জুলাই আইনের নতুন খসড়া প্রকাশ করে বিএনপি সরকার। 27 আগস্ট বিলটি সংসদে তোলা হয়। খসড়া বিলে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ গুমের সাজা সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বোচ্চ 50 লাখ টাকার জরিমানা। গুমের ফলে মৃত্যু হলে মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছরে ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা না গেলে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অথবা সর্বনিম্ন 5 বছরে কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া 2025 সালের অধ্যাদেশে গুমের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের তত্ত্বাবধান ছিল জাতীয় মানবাধিকার কমিশনের হাতে থাকলেও নতুন বিলে তা সরকারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিলটি নিয়ে সংসদের আলোচনা চলবে, আশা করা হচ্ছে এটি অচিরেই সংসদে পাশ হবে। গুম মানবাধিকারের ঘোরতর লঙ্ঘন। দেশে স্বৈরশাসন আমলে সংঘটিত গুমের তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করার ম্যান্ডেট রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এমন তোর নিষ্ঠুরতা ও অমানবিকতা এই দেশে যেন আর না ঘটে, এটাই সবার প্রত্যাশা। আশা করা যায় গুমের পিছনে জড়িতদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি ও একই সঙ্গে ভুক্তভোগী ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করার বিধান রেখে বিলটি সংসদে পাশ হয়ে একটি কার্যকর আইনি রূপ নিলে দেশে গুমের মতো ন্যাক্ষরজনক অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস ও এফএম 106 মেগাহার্টসে, এফএম 102 মেগাহার্টস এবং এফএম 90 মেগাহার্টসে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী অপু আমানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আবুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

আপনারা শুনছেন দেশের গান, এবারে শুনবেন জিনিয়া জাফরিন লিপার কণ্ঠে। গানের গীতিকার গৌরীপদ বসু, সুর করেছেন রুহেল খন্দকার।

0: শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
2: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: আজ কি তোমার মধুর মূরতি হেরিণু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখানে থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।

0: বর্ষার টানা বৃষ্টির ভেজা আবহ কমে এসে প্রকৃতিতে এখন বদলের আভাস সুস্পষ্ট। আকাশে সাদা মেঘে রানাগোনা, কোথাও কোথাও নদী তীরে কাশফুল শুভ্রতা ছড়াচ্ছে,
1: ভোরে শিউলি সুগন্ধ ছড়াচ্ছে। গ্রাম বাংলা তো বটেই, শহরে বন্দরেও প্রকৃতির ঋতু বদলের ছোঁয়া লেগেছে।
0: ভাদ্র আশ্বিন বাংলার শরৎকাল, এর সঙ্গে জড়িয়ে আছে নীল আকাশ, সাদা মেঘ, কাশফুল, শিউলি, শিশির আর নির্মল আলোর ছবি। বর্ষার টানা বৃষ্টির পর প্রকৃতি এখন বেশ শান্ত। বিলঝিলের পানিতে শালুক, শাপলা, নদীর পাড়ে কাশবন আর খোলা আকাশের নিচে উড়ে বেড়াচ্ছে বক্স নানা পাখি।
1: দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে কচি ধানের হেলে দুলে কাটানো কৈশোর, এমন সবুজের সমারোহ কবি মন আপনার থেকেই গিয়ে ওঠে। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা।
0: প্রিয় বন্ধুরা, স্নিগ্ধ শরতের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনে শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।

0: ব্যক্তি বিশেষের নিঃসঙ্গতা দূর করার জন্য নানা রকম কার্যক্রমের কথা প্রায়ই শোনা যায়। এবার অ্যাকুরিয়ামে রাখা মাছের নিঃসঙ্গতা দূর করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে জাপানের একটি অ্যাকুরিয়ামের কর্মীগণ। সংস্কার কাজের জন্য কয়েকদিনে জাপানে সিমোসোনিকো শহরে অ্যাকুরিয়ামের কর্মীরা কাইকিওয়াকান অ্যাকুরিয়ামে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখে। বন্ধ রাখার দু একদিন পর থেকে তাদের সানফিশটি অসুস্থ হয়ে পড়তে থাকে। মাছটি খেতে চায় না আর সময়ে সময়ে তাকে ট্যাঙ্কের কাজ খেসি সাঁতার কাটতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল যে কোনো পরজীবীর সংক্রমণ বা হজমের সমস্যার কারণে মাছটি অসুস্থ হয়ে পড়ছে, তবে কোনো কিছুতেই সানফিশের অবস্থার উন্নতি হয় না। তখন এক কর্মীর মনে হয় দর্শনার্থীর অভাবে মাছটির এমন অবস্থা হচ্ছে না তো। তখন তারা বিষয়টি যাচাই করে দেখার সিদ্ধান্ত নেয়। অ্যাকোরিয়ামের কর্মীগণ কার্ডবোর্ড কেটে মানুষের প্রতিকৃতি বানিয়ে সেগুলোর গায়ে পোশাক চাপিয়ে দেন। তারপর এই ডামি দর্শকদের রাখা হয় অ্যাকোরিয়ামের কাচের বাইরে সানফিশটির দৃষ্টিসীমার মধ্যে, আর তাতেই পাওয়া যায় সুফল। চাঙ্গা হয়ে ওঠে মাছটি, তারপর থেকেই সানফিশটিকে আবার চনমনে মেজাজে ঘুরোঘুরি করতে দেখা যায়।
1: বিড়ালের চারপায়ে সাধারণত 18টি আঙ্গুল থাকে, তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এমন এক বিচিত্র বিড়ালের খোঁজ মিলেছে যার পায়ে রয়েছে 29টি আঙ্গুল। অবিশ্বাস্য শারীরিক বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে বিড়ালটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই উইরাবাসের পায়ের থাবার ছবি নেটিজানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেইন কুইন জাতের এই পুরুষ বিড়ালের নাম ইরেবাস অ্যানোমলি। এটির মালিক কেন্দ্রা ভ্যানডেন ব্লুমার ও হান্টার নেট নামের এক মার্কিন দম্পতি। অতিরিক্ত আঙ্গুল থাকার কারণে বিড়ালটির থাবা দেখতে সাধারণের চেয়ে বেশ বড় ও আলাদা দেখায়, তবে এর কারণে হাঁটাচলা বা স্বাভাবিক জীবনযাপনে ইরেবাসের কোনো অসুবিধা হয় না। মেইন কুন জাতের বিড়ালদের মাঝে মধ্যে এমন অতিরিক্ত আঙ্গুল দেখা গেলেও ইরেবাসের মতো 29টি আঙ্গুল থাকার ঘটনা এই প্রথম। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।
0: যারা কবি, যারা শিল্পী, তারা সবসময় প্রতিবাদী হয়ে থাকেন। কবিতার শব্দে ছন্দে যেমন প্রতিবাদ জানানো যায়, তেমনি প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠতে পারে চিত্রকরের রং তুলি ক্যানভাসেও।
1: 1937 সালে 26 এপ্রিল স্পেনের গৃহযুদ্ধের সময় জার্মানি ও ইতালির যুদ্ধবিমান স্পেনের বাসকনসুলের গোয়ের্নিকা গ্রামে ভয়াবহ বোমা হামলা চালায়।
0: এই নির্মম হামলায় শত শত নিরীহ মানুষ প্রাণ হারায় এবং শহরটি ধ্বংস হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে একটি ছবি আঁকেন স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসো।
1: গোয়ার্নিকা নামের সেই চিত্রকর্মে তিনি যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা ফুটিয়ে তোলেন। 3.49 মিটার উচ্চতার এবং 7.76 মিটার প্রস্থের বিশাল আকারের চিত্রকর্মটি বর্তমানে স্পেনের মাদ্রিদে রিনা সোফিয়া জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
0: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে পাবলো পিকাসোর চিত্রকর্ম গোয়ার্নিকা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহির।

0: শিল্প কখনো শুধু রং তুলির খেলা নয়, বরং সময়ের প্রতিবাদ, সমাজের ভাষ্য এবং অপরাজনীতির বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র। পাবলো পিকাসোর গুয়ের্নিকা এমন এক শিল্পকর্ম যা যুদ্ধ ও নিরপরাধ মানুষের ওপর নিষ্ঠুরতার বিরুদ্ধে এক ধ্বনিত প্রতিধ্বনি। 1937 সালে আঁকা এই ম্যুরালটি আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিরোধী চিত্র হিসেবে গণ্য হয়। 1936 থেকে 1939 সাল পর্যন্ত স্পেন ভয়াবহ গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায়। একদিকে ছিল রিপাবলিকানরা, যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে, অন্যদিকে ছিল ফ্যাসিস্ট জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে ন্যাশনালিস্টরা। ফ্রাঙ্কো জার্মানি ও ইতালির ফ্যাসিবাদী শাসকদের সহায়তা নিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছিলেন। 1937 সালের 26 এপ্রিল জার্মান নাৎসি বিমান বাহিনী লুফটওয়াফে ফ্রাঙ্কোর অনুমতিতে বাস্ক অঞ্চলের গুয়ের্নিকা শহরে ভয়াবহ বোমা হামলা চালায়। প্রায় 3 ঘণ্টা ধরে চলে এই নিষ্ঠুর আক্রমণ, যাতে শত শত নিরীহ মানুষ প্রাণ হারান। এই ঘটনার অভিঘাত শুধু স্পেন নয়, গোটা বিশ্বকে নাড়া দেয়। এই পটভূমিতে পাবলো পিকাসো ফ্রান্সের প্যারিসে বসে আঁকেন তার কালজয়ী চিত্রকর্ম গুয়ের্নিকা। প্যারিসের স্পেন প্যাভিলিয়নের জন্য 1937 সালের প্যারিস ওয়ার্ল্ড ফেয়ারে পিকাসোকে একটি ম্যুরাল তৈরির অনুরোধ করা হয়। পিকাসো তখন রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন, কিন্তু গুয়ের্নিকার উপর হামলার খবর তার শিল্পচেতনায় আগুন জ্বালিয়ে দেয়। মাত্র 5 সপ্তাহে তিনি এই বিরাট ক্যানভাসে শেষ করেন গুয়ের্নিকা, যা 3.5 মিটার উচ্চতা এবং 7.8 মিটার প্রস্থে আঁকা এক মহাকাব্যিক চিত্র। গুয়ের্নিকা সম্পূর্ণ ধূসর, সাদা ও কালো রঙে আঁকা। এটি যুদ্ধের রক্তক্ষয় ও দুর্বিষহতার প্রতীক। এখানে কোনো নির্দিষ্ট ভূদৃশ্য নেই, বরং প্রতীক বিমূর্ততা এবং আবেগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে ভয়াবহতা। গুয়ের্নিকার প্রধান উপাদানগুলোর প্রতীকী তাৎপর্য রয়েছে। সেখানে রয়েছে আহত ঘোড়া, যা যন্ত্রণাক্লিষ্ট উন্মত্ত ঘোড়া সভ্যতার ধ্বংস ও জনগণের কষ্টের প্রতীক। রয়েছে শিশুকোলে আর্তনাদরত মা, যাতে প্রতিফলিত হয়েছে মাতৃত্বের ধ্বংস ও মানবিক দুঃখের অভিব্যক্তি। গুয়ের্নিকার আরেকটি বিশেষ উপাদান হচ্ছে হাতে মোমবাতি ধরা নারী, যাতে রয়েছে অন্ধকারে আলোর সন্ধান এবং আশা ও প্রতিরোধের ইঙ্গিত। আরেকটি বিশেষ উপাদান হচ্ছে চোখের মতো বৈদ্যুতিক বাল্ব, যেটি প্রযুক্তির নিরপেক্ষতা বা নজরদারির প্রতীক। এটিকে কেউ কেউ ঈশ্বরের চৌকো বলে থাকেন। এই চিত্রকর্মে আছে আধ ভাঙা উড়ন্ত পাখি, যা শান্তির মৃতপ্রায় অবস্থাকে নির্দেশ করে। শেষ উপাদানটির নাম জ্বলন্ত ভবন ও হাতে চিৎকাররত নারী, যা হচ্ছে শহরের ধ্বংস ও পুড়ে যাওয়া বাস্তবতার প্রতিচ্ছবি। গুয়ের্নিকায় পিকাসো তার নিজস্ব কিউবিজম শৈলী ব্যবহার করেছেন। মানবদেহ ও পশুর অঙ্গগুলো ভাঙা ভাঙা, বিমূর্ত, সময় ও স্থানের সীমা নেই। এক মুহূর্তেই যেন সমস্ত ট্র্যাজেডি ঘটে চলেছে। পিকাসোর গুয়ের্নিকা সরাসরি ফ্রাঙ্কোর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি দৃঢ় প্রতিবাদ। ছবিটি স্প্যানিশ গৃহযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিক্রিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক বটে। এটি তখনকার বামপন্থীদের কাছে শক্তি যোগানোর উৎস হয়ে দাঁড়িয়েছিল। পিকাসো নিজেও পরবর্তীতে স্প্যানিশ কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। প্রথম প্রদর্শনীতেই চিত্রকর্মটি সাড়া ফেলে দেয়। এরপর এটি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে প্রদর্শিত হয়, যাতে স্পেনের গণতন্ত্রপন্থী রিপাবলিকানদের জন্য সহায়তা সংগ্রহ করা যায়। পিকাসো বলেছিলেন, পেইন্টিং ইজ নট ডান টু ডেকোরেট অ্যাপার্টমেন্টস, ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার। এবং এই বক্তব্যই গুয়ের্নিকার সারবস্তু। এটার অর্থ হচ্ছে, চিত্রকলা কোনো একটি অ্যাপার্টমেন্টকে সজ্জিত করার বিষয় নয়, এটি হচ্ছে একটি যুদ্ধের ইনস্ট্রুমেন্ট। চিত্রকর্মটি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ছিল। পিকাসো স্পষ্টভাবে বলেছিলেন, ফ্রাঙ্কোর মৃত্যুর আগে এটি স্পেনে ফিরবে না। 1981 সালে স্পেন আবার গণতন্ত্রে ফিরে আসার পর এটি মাদ্রিদের রেইনা সোফিয়া মিউজিয়ামে স্থান পায়। আজ এটি শুধু স্পেন নয়, সমগ্র বিশ্বে যুদ্ধবিরোধী প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। গুয়ের্নিকা একটি কালজয়ী চিত্রকর্ম। যুদ্ধ, সহিংসতা, ধ্বংস এবং যেভাবে শিল্পের ভাষায় রূপায়িত হয়েছে, তা কেবল পিকাসোর পক্ষেই সম্ভব ছিল।
1: এটি আমাদের মনে করিয়ে দেয় শিল্পের ক্ষমতা কত গভীর হতে পারে, যেখানে রং নেই কিন্তু রক্তপাতের অনুভূতি আছে, শব্দ নেই কিন্তু চিৎকার শুনতে পাওয়া যায়। এই চিত্রকর্ম দেখলে প্রশ্ন জাগে, মানবতা কি এখনো রক্ষা পায়নি?
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন শিল্পকথা পর্বটি, আলালের ঘরের দোলাল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। 1858 সালে প্যারিচাঁদ মিত্র এই উপন্যাস রচনা করে সাড়া ফেলে দিয়েছিলেন।
0: বহুমুখী প্রতিভার অধিকারী প্যারিচাঁদ মিত্র উপন্যাসটি প্রকাশ করেন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। প্রথম উপন্যাস হিসাবে তো বটেই, আলালের ঘরে দুলাল আরও একটি কারণে সুধীজনের দৃষ্টি আকৃষ্ট করেছিল, আর সেটি হল এর ভাষাশৈলী।
2: প্যারিচাঁদ মিত্র গুরুগম্ভীর সাধু ভাষার বদলে সাধারণ মানুষের মুখের ভাষা অর্থাৎ কথ্য ভাষা প্রয়োগ করেন। এই উপন্যাস পাঠে 19 শতকের কলকাতার মধ্যবিত্ত সমাজের বিশেষ একটি শ্রেণীর মানুষের জীবন চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক আহমেদ রেজা।
3: শ্রোতাবন্ধুরা, উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলব বাংলা সাহিত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য বই নিয়ে। এই বইয়ের যিনি লেখক, তিনিও তার লেখালেখির মাধ্যমে একটি স্থায়ী আসন করে নিয়েছেন বাংলা সাহিত্যের অঙ্গনে। এই বইটির নাম আলালের ঘরে দুলাল। এই বইয়ের লেখক প্যারিচাঁদ মিত্র। শ্রোতাবন্ধুরা, প্যারিচাঁদ মিত্রের জন্ম 1814 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, তার মৃত্যু একই শহরে 1883 সালে। প্যারিচাঁদ মিত্রের পিতা রামনারায়ণ মিত্র ছিলেন একজন ব্যবসায়ী। প্যারিচাঁদ মিত্র তার শৈশবে একজন গুরুমহাশয়ের কাছে বাংলা শেখেন। এরপর তিনি ফার্সি ভাষা শেখেন একজন মুন্সির কাছে। তার ইংরেজি ভাষায় পড়াশোনা মূলত হিন্দু কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নকালে। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র, আর সে সময়কার খ্যাতিমান শিক্ষক মাইকেল ডি রোজারিওর স্নেহ ও মনোযোগ তার মানসিক অবয়বকে প্রবলভাবে ঋদ্ধ করে। প্যারিচাঁদ মিত্র পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। তার প্রথম চাকরি কলকাতা পাবলিক লাইব্রেরিতে সাব লাইব্রেরিয়ান হিসেবে। পরবর্তীকালে তিনি কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ও সেক্রেটারি পদে উন্নীত হন। এছাড়া তিনি ব্যবসা বাণিজ্যেও যুক্ত থাকেন এবং প্রচুর আয় উপার্জন করেন। এরপর তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকেন। চাকরি এবং ব্যবসার কাজে ব্যস্ততা সত্ত্বেও তিনি নানান রকম সাংগঠনিক কাজে যুক্ত থাকেন। প্যারিচাঁদ মিত্র বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষ ছিলেন। তার লেখালেখিও দুভাষায়। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে আলালের ঘরে দুলাল, গীতাঙ্কুর, যৎকিঞ্চিত, অভেদী, ডেভিড হেয়ারের জীবনচরিত, বামাতোষিনী প্রভৃতি। তার সম্পাদনায় এগ্রিকালচারাল সোসাইটি কর্তৃক ভারতবর্ষীয় কৃষি বিষয়ক বিবিধ সংগ্রহ শিরোনামের একটি বই প্রকাশিত হয়। তার কৃষি বিষয়ক অন্যান্য গ্রন্থ হচ্ছে কৃষি পাঠ এবং এগ্রিকালচার ইন বেঙ্গল। প্যারিচাঁদ মিত্রের লেখক ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। এই ছদ্মনামে তিনি তার আলালের ঘরের দুলাল শীর্ষক রচনাটি মহিলাদের হিতকরী মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন। 1857 সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। অনেক সমালোচক এই রচনাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করেন, আবার অনেকে এই রচনাকে একটি বাস্তব সমাজচিত্র হিসাবে মনে করেন। সে সমাজচিত্র একটি সুবিস্তৃত কাহিনীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে। মতিলাল সেই কাহিনীর নায়ক। যৌবনকালে মতিলালের চারিত্রিক অধঃপতনের বিশদ বিবরণ এই রচনায় পাওয়া যায়। তবে এই কাহিনীর মাধ্যমে লেখক প্যারিচাঁদ মিত্র তৎকালীন বাঙালির, বিশেষত তার নাগরিক জীবনের নানান গ্লানি, ক্লেদ, মানসিক অধঃপতন, সংস্কার, বদভ্যাস, সংকীর্ণতা ইত্যাদির বিশদ বিবরণ দিয়েছেন। তাই অনেকে আলালের ঘরে দুলাল শীর্ষক রচনাকে একটি সামাজিক উপন্যাস আখ্যা দিয়েছেন। এই রচনায় হাস্যরসের এবং কৌতুকরসের সুপ্রচুর উপাদান রয়েছে। সেজন্য এই উপন্যাসে ইংরেজ লেখক অলিভার গোল্ডস্মিথের হাস্যরস এবং হেনরি ফিল্ডিংয়ের কৌতুকরসের অনুরূপ উপাদান রয়েছে বলে মনে করা হয়। আরেকটি বিষয় এখানে উল্লেখ্য, প্যারিচাঁদ মিত্র তার এই রচনায় দু প্রকার ভাষা প্রকরণ ব্যবহার করেছেন। যথা কোনো কিছুর বর্ণনার বেলায় গদ্যের কাঠামো ব্যবহার করেছেন আর কথোপকথনের সময় একেবারে মুখের ভাষা উপস্থাপন করেছেন। প্যারিচাঁদ মিত্র সে সময়ে প্রচলিত সংস্কৃতবহুল বাংলা ভাষা প্রকরণকে পরিহার করে তাঁর লেখালেখিতে চলিত ভাষা ব্যবহার করেছেন। এসব কারণে প্যারিচাঁদ মিত্রকে ঊনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট লেখক হিসেবে বিবেচনা করা হয়। আর তাঁর লেখা আলালের ঘরের দুলাল শীর্ষক রচনাটিকে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়।

0: প্রিয় শ্রোতা শুনছিলেন গ্রন্থ পরিচিত পর্ব। 1971 সালের 22শে জানুয়ারি মুক্তি পায় আনন্দ পরিচালিত রোমান্টিক ধারা চলচ্চিত্র শেষ রাতের তারা।
1: শেষ রাতের তারা সিনেমার এই সে সোনার দেশ গানটি আব্দুল জব্বরের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা লাভ করে। প্রিয় শ্রোতা সঙ্গী, সিনেমামর গান পর্বে আসুন আমরাও গানটি শুনি।

এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে স্বপ্ন ভরা সবুজ আঁচল দোলে, নীল সবুজের বাসর ঘরে হেথা সোনার ফসল ফলে, আহ সোনার ফসল ফলে। এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে স্বপ্ন ভরা সবুজ আঁচল দোলে, নীল সবুজের বাসর ঘরে হেথা সোনার ফসল ফলে, আহ সোনার

0: স্বপ্ন ভরা সবুজ আঁচল দোলে নীল সবুজের বাসর ঘরে হেতা সোনার ফসল ফলে আহ সোনার ফসল ফলে এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে স্বপ্ন ভরা সবুজ আঁচল দোলে নীল সবুজের বাসর ঘরে হেতা সোনার ফসল ফলে আহ সোনার ফসল ফলে এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সিনেমার গান। আমাদের হাতে সময় প্রায় শেষ হতে চলল, আর উত্তরণ প্রিয় বন্ধুরা বলতে চাই, মার্জরা সবুজ ধানকে শিউলি বেলি মালতি মাধুলি মাধবীলতা কা শাপলা আর পদ্মফুল শরৎকে রূপ লাবণ্যে অতুলনীয় করে তুলে, আর দেখে আমাদেরও মন জড়িয়ে যায়।
2: শিউলির সঙ্গে শরতের সম্পর্ক সবচেয়ে গভীর। ভোরে গাছতলায় ঝরে থাকা তারকাকৃতির সাদা কমলা শিউলি দেখলেই বোঝা যায় শরৎ তার নিজের পরিচয় নিয়ে হাজির হয়েছে।
1: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথায় বলতেই হয়, শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ওই এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী কই।
2: চলতি শরতে সকলের প্রিয় সাথী তার সঙ্গে থাকুক, আনন্দে কাটুক সকাল সন্ধ্যা সারাবেলা, এই শুভ প্রত্যাশা ব্যক্ত করে উত্তরণ আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম
2: এবং আমি এ কে এম শোয়েব, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শালা আক্তার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ।

দেশের গানের এবারের শিল্পী রুমানা ইসলাম। শিল্পী কণ্ঠে গানের কথা লিখেছেন রামানন্দ সরকার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

স্টুডিও রেকর্ডে আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি শিল্পী সালমা জাহান, গানটির কথাগুলো সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: স্টুডিও রেকর্ডে এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার বাইতুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান।
1: ইন্নাল হামদালিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ জাকির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। অনুষ্ঠান সূচিতে রয়েছে তেলাওয়াতে কালামে পাক ও তার তর্জমাসহ সংক্ষিপ্ত তাফসির, হামদ, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রবন্ধ, কবিতা আবৃত্তি, দর্শে হাদিস ও দোয়া মোনাজাত। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুধি মণ্ডলী, সেমিনারের শুরুতেই রয়েছে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এতক্ষণ পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। প্রিয় সুধী, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা ও সংক্ষিপ্ত তাফসির পেশ করছেন হাফেজ মাওলানা নাইমুল হক।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ের অনুবাদ। যদি মুমিনদের দুই দল পরস্পরে বিবাদে জড়িয়ে পড়ে, তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। অতপর যদি এক দল অপর দলের উপরে চড়াও হয়, তাহলে তোমরা চড়াওকারী দলের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হও, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর বিধানের দিকে ফেরত আসে। অতপর যদি তারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসে, তাহলে তোমরা ন্যায় ও সমতার ভিত্তিতে তাদের মাঝে মীমাংসা করে দাও এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠাকারীদেরকে পছন্দ করেন। নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দু ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা আল্লাহ পাকের করুণাধারায় সিক্ত হতে পারো, রহমত লাভে ধন্য হতে পারো। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্যে সাম্য ও মানবিক সমাজ ব্যবস্থা, ন্যায় ও ইনসাফের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে তার প্যার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াহ এবং সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। কোরআনে কারিমে তিনি সুস্পষ্ট বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সম্মানিত সুধী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য ও মানবিক সমাজ, মানবিক মূল্যবোধ সম্পন্ন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় যে সকল মৌলিক নীতিমালাগুলো অবলম্বন করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, তার অন্যতম একটি হল মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং তাদের মাঝে ইস্পাত কঠিন দৃঢ় তাদের মাঝে একতাবদ্ধতা। সম্মানিত সুধী, আমরা কোরআনের যে আয়াত দ্বয় আমরা ইতিপূর্বেই শুনলাম এবং তার অনুবাদও শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বয়ের মাঝে সুস্পষ্টভাবে যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটা হলো, মুমিন পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক না কেন, যে গোত্র বর্ণ যে কোনো পরিচয়ের অধিকারী হোক না কেন, তাদের মৌলিক পরিচয় তারা আল্লাহর বান্দা, তারা মুমিন মুসলমান। অতএব ইসলামের ভিত্তিতেই তাদের মাঝে যদি সাম্য গড়ে ওঠে, তাদের মাঝে যদি একতাবদ্ধতা গড়ে ওঠে, তাহলে সত্যিকার অর্থে সাম্য এবং মানবতার সমাজ এবং মানবিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া সম্ভবপর। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে এবং তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানকে উদ্দেশ্য করে যে দ্ব্যর্থহীন বাণী তিনি পেশ করেছেন, লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাযু। হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ লড়াই সংগ্রাম এবং পরস্পরের ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ো না। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পরে ভাই হিসেবে তোমাদের জীবন যাপন করো। কাজেই আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটি বিষয় আমাদের কাছে খুবই সুস্পষ্ট, মুমিনদের পারস্পরিক এই ঐক্য সংহতি এটাই পারে এই আজকের এই অধঃপতিত সমাজ এবং বিশ্ব ব্যবস্থায় আবারও যদি মানুষ তার মানবিক মূল্যায়ন নিয়ে, মানবিক মূল্যবোধ নিয়ে এবং শান্তি ও সুখের সমাজ ব্যবস্থায় যদি গড়ে তুলতে চায়, তাহলে আল্লাহ এবং তার রসুলের এই উদাত্ত আহ্বানের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, এখানেই আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মুসলমানদের জন্যই তিনি রহমত ছিলেন না, তিনি মুমিন মুসলমান এর বাইরেও বিধর্মী এবং সংখ্যালঘু মুসলিম রাষ্ট্র অবস্থানকারী বসবাসকারী সংখ্যালঘুদের জন্যেও তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত ছিলেন। তিনি যেমনিভাবে তার উম্মত মুসলমানদের জন্যে, তার মুসলমান বান্দার মুসলমান উম্মতের জন্যে সুন্দর জীবন ব্যবস্থা নিশ্চিত করেছেন, তেমনিভাবে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী সংখ্যালঘুদের মর্যাদা এবং অধিকারের বিষয়ে তিনি ছিলেন উচ্চ কণ্ঠ তিনি ছিলেন সোচ্চার। আল্লাহ রসুল পুরস্কার বলেন, মান কাতালা মুআহিদান, কোন মুসলমান যদি কোন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী মুআহিদ কাফেরকে হত্যা করে, তার সাথে যদি অন্যায় করে, আল্লাহ রসুল বলেন লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, সেই মুসলমান জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সেই মুসলমান পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসীরাতি আরবাঈনা আমা, জান্নাতের ঘ্রাণ তো এত দূর পর্যন্ত সুবাসিত হয়, এত দূর পর্যন্ত ছড়ায়, 40 বছরের রাস্তা যতটুকু পর্যন্ত, সেই পর্যন্ত জান্নাতের সুবাস ছড়িয়ে থাকে। তো কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি অপর কোনো মুআহিদ কাফেরের সাথেও দুর্ব্যবহার করে, অন্যায় করে, আল্লাহ রসুল বলেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সেই সংখ্যালঘুর পক্ষে মুসলমান উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহ পাকের দরবারে বাদী হয়ে আমি মামলা লড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইনসাফ, যেই সমতা, যে সাম্যের বাণী শুনিয়েছেন, সেই সাম্যের বাণী যদি আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা যেমন মুমিন মুসলমানের জীবনের জন্যে কল্যাণকর হিসেবে বয়ে আনবে, ঠিক তেমনিভাবে সকল বিধর্মীদের জন্যেও শান্তি সুখের ফুলগু ধরা বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহাসত্য, এই শাশ্বত সত্যকে যথাযথভাবে উপলব্ধির তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
0: সম্মানিত সুধী মণ্ডলী, এখন মহান আল্লাহ তাআলার শানে হামদে বারী তাআলা পেশ করছেন শিল্পী মোহাম্মদ মনিরুল ইসলাম মনির চৌধুরী।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

0: আল্লাহ তাআলার শানে হামদ বাড়ি তাআলা শুনলাম মোহাম্মদ মনিরুল ইসলামের কণ্ঠে। এখন আজকের সেমিনারের নির্ধারিত বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। প্রবন্ধ পাঠ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মঞ্চ উপস্থিত অতিথিবর্গ এবং সম্মানিত উপস্থিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের কয়েকটি আয়াত, কয়েকটি হাদিস এবং সিরাতের শুধুমাত্র কয়েকটি ঘটনা তুলে ধরতে চাই না, বরং একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রশ্নটি হল, মানুষের হাতে ধর্ম থাকে, তাকে কি তখন সে কি মানুষকে ভালোবাসে, নাকি ধর্মের নামে মানুষকে ঘৃণা করতে শেখে? যদি আরো কঠিন করে বলি, আমরা কি ধর্ম রক্ষা করছি, নাকি কখনো কখনো ধর্মের নামে মানুষের মর্যাদা নষ্ট করছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এই প্রশ্নের সবচেয়ে সর্বোৎকৃষ্ট অসাধারণ উত্তর। একটি দৃশ্য দিয়ে আমরা চিন্তা করতে পারি, চোখ বন্ধ করে যদি আমরা কল্পনা করি, সপ্তম শতকের আরব, এক গোত্র মানুষ আরেক গোত্রের মানুষকে হত্যা করছে, একটি হত্যার প্রতিশোধে আরেকটি হত্যায়, একটি ছোট ঘটনাকে কয়েক প্রজন্ম রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হচ্ছে, মানুষের পরিচয় সে কে? উত্তর, সে অমুক গোত্রের, সে অমুক সম্প্রদায়ে, সে আমাদের লোক, সে তাদের লোক। অর্থাৎ এই আমরা বনাম তারা মানসিকতার মধ্যেই আবির্ভূত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসেই প্রথমে বললেন, তোমাদের সবাইকেই একই রকম দেখতে হবে। বরং তিনি মানুষের পরিচয়ের ঊর্ধ্বে একটি বৃহত্তর পরিচয় প্রতিষ্ঠা করলেন, যেটি হল মানুষ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, প্রিয় সুধী লক্ষ্য করে দেখুন, হে মুসলিমগণ নয়, আল্লাহ তাআলা বলছেন হে মানুষ। এরপর বলা হল, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদের বিভিন্ন গোত্র জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। অর্থাৎ বৈচিত্র্য সমস্যা নয়, বৈচিত্র্যের বিদ্বেষ পরিণত করাই হলো সমস্যা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রীতি শুধু শেখাননি, তিনি সম্প্রীতি বিনির্মাণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। আমরা অনেক সময় সম্প্রীতি বলতে বুঝি একটা সেমিনার হলো, একটা বক্তৃতা হলো, ফুল বিনিময় হলো, তারপর সম্প্রীতি প্রতিষ্ঠিত হলো। না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু একটা স্লোগান ছিল না, সম্প্রীতি ছিল একটি সামাজিক ব্যবস্থা। তিনি মানুষের হৃদয় পরিবর্তন করেছেন, সম্পর্ক পরিবর্তন করেছেন, অর্থনৈতিক সম্পর্ক পরিবর্তন করেছেন, রাজনৈতিক কাঠামো পরিবর্তন করেছেন, এমনকি মানুষের পরিচয়ের ভাষা পর্যন্ত পরিবর্তন করেছেন। তিনি বিপ্লব সৃষ্টি করেছেন। বিপ্লব হলো আমি থেকে আমরা। মদিনায় গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে কাজগুলি করলেন তা ছিল এই মুহাজির এবং আনসার এর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। এটা একটা অসাধারণ সামাজিক প্রকল্প। মক্কার কিছু মানুষ যারা সব কিছু ফেলে এসেছে, বাড়ি নেই, ব্যবসা নেই, সম্পদ নেই, নিরাপত্তা নেই, মদিনার আনসাররা বলল, তোমরা একা নও, আমরা সবাই ভাই ভাই, আমাদের ঘর আছে, আমাদের সম্পদ আছে, আমাদের হৃদয় আছে। এটাই ভ্রাতৃত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অতুলনীয় জীবনের দৃশ্য যেটি হচ্ছে, তিনি যাচ্ছিলেন একজন ইহুদির মৃত্যুর পর তার আনুষ্ঠানিকতা চলছিল, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো একজন ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমোক মানে উচ্চারণ করলেন, আলাইসাত নাফসান, তিনি কি একজন মানুষ নয়? সে একটি প্রশ্ন, তিনি কি একজন মানুষ নয়?
2: সমগ্র মানবিকতার জন্য এটি একটি নৈতিক বিপ্লব। প্রিয় শুধু লক্ষ্য করি, মতের বিরোধিতা করা যায় কিন্তু মানুষকে অপমান করা যায় না, বিশ্বাসের সমালোচনা করা যেতে পারে কিন্তু মানুষের মর্যাদা ধ্বংস করা যায় না, মত পার্থক্য ইখতিলাফ থাকতে পারে কিন্তু মানবিকতা হারানো যাবে না। এই হলো সম্প্রীতির অন্যতম একটি শ্রেষ্ঠ উদাহরণ। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য, আমরা একটা শব্দ ব্যবহার করি, টলারেন্স, সহনশীলতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শুধু টলারেন্স নয়, কারণ কাউকে সহ্য করা আর কাউকে সম্মান করা এক বিষয় নয়। কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি তাকে সহ্য করছি, এটা টলারেন্স। কিন্তু বিপদে কেউ যদি পড়ে যায় তার পাশে দাঁড়ানো সলিডারিটি, সে অন্যের ধর্মের তবুও তার নিরাপত্তাকে নিজের সামাজিক দায়িত্ব মনে করলাম, এটাই নৈতিক ভ্রাতৃত্ব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সলিডারিটি, সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমন করে বলছে।

0: জায়গায় চলে যায়, এই মর্যাদায় যেন অভিষিক্ত করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সম্প্রীতির ভিত্তি হলো ন্যায় বিচার। শুধু আবেগ দিয়ে সমাজটিকে না, সম্প্রীতির সবচেয়ে শক্ত ভিত হলো ন্যায় বিচার। যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলে দিলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দেন। কারণ অন্যায় থেকে ক্ষোভ জন্মায়, ক্ষোভ থেকে অবিশ্বাস জন্মায়, অবিশ্বাস থেকে বিভাজন জন্মায়, বিভাজন থেকে সংঘাত জন্মায়। অতএব ন্যায় বিচার শুধু একটি আদালতের বিচার নয়, ন্যায় বিচার সম্প্রীতির একটি শক্তিশালী, সম্প্রীতির একটা অবকাঠামো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শক্তিশালী মেসেজ হলো নিরাপত্তা। শুধু মুখোমুখি বক্তব্য নয়, আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষায়, যে শিক্ষায় বলা হচ্ছে যে মানুষ মানুষ হিসাবে দেখো, অন্যায় করো না, অন্যায় হতেও দিও না, প্রতিবেশীকে নিরাপদ রাখো, চুক্তির মর্যাদা দাও, ভিন্নমতকে গালি দিও না, দুর্বলকে রক্ষা করো, ক্ষমা করতে শেখো। আল্লাহ তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্রের আলোকে সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দুআনা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: সম্মানিত সুধীবৃন্দ, এখন আমরা জনাব শামীম আহমদের উচ্চারণে কবিতা আবৃত্তি শুনব।
2: আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি মারুফ হাসানের কবিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হৃদয়ের স্পন্দন, তুমি সকল সুখের শিখর, আধারে ডুবেছিল সব আলোকিত করলে বিশ্বনগর। তোমার আগমন দিয়ে পৃথিবী পেল তার পূর্ণতা, আকাশ বাতাস পাহাড় সবই মুগ্ধ দেখে তোমার সততা। সৃষ্টির শ্রেষ্ঠ মানব তুমি, তুমি সকল মাখলুকাতের সেরা, যাহার উপর এমন মর্যাদাবান কিতাব নাজিল হলো, যাকে দেয় অজস্র ফেরেস্তা পাহারা। তোমার প্রেমে পাগল যারা, কেবলই তারা পায় যে ইশারা, দোজক হয়ে যায় নিষিদ্ধ, অন্তর হয় পরিশুদ্ধ, দেখিলে নূরের বদন চেহারা। এত গুণে গুণান্বিত তুমি, তবু ছিল না যাহার বিন্দুমাত্র অহংকার। পথভ্রষ্ট হয়ে কত জাতি করল আঘাত, তবু তিনি বললেন না, করলেন না তাদের প্রহার। প্রেম ভালোবাসায়, দয়ায় মায়ায়, ক্ষমাশীলতায় অন্তর পরিপূর্ণ ছিল যাহার, তিনি আমার প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর। সাতাসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দর্শনে গিয়েও যিনি উম্মত ছাড়া নিজের জন্য কিছুই চাইলেন না, সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি। নেকো আমার খুশির সীমানা, হেদায়েতের চাবিকাঠি তুমি নিয়ে এলে অশেষ রহমত। তুমি আমার কলিজার টুকরো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1448 ঈদের উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার অনুষ্ঠান। এখন দর্শে হাদিস পেশ করছেন আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা বসবাস করতে পারে না। সমাজে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে। কিন্তু এই বৈচিত্র্য আমাদের সংঘাতের কারণ নয়, বরং পরস্পরকে জানা, বোঝা এবং সহযোগিতা করার সুযোগ। ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে বিভেদ নয় ঐক্য, বিদ্বেষ নয় ভালোবাসা, অন্যায় নয় ন্যায় বিচার, হিংসা নয় শান্তির শিক্ষা দেয়। আর এই আদর্শের সর্বশ্রেষ্ঠ বাস্তব নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হিসাবে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেছেন, হে মানুষ,

0: নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের সঙ্গে পরিচিত হও। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে অধিক মর্যাদাবান যে অধিক তাকওয়াবান। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত। জবান ও হাত দিয়ে কাউকে কষ্ট না দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। ভাই ও বোনেরা, আজ আমাদের অনেক সমস্যার মূল হচ্ছে জিহ্বা। একটি কথা মানুষকে বন্ধু বানাতে পারে, আবার একটি কথা মানুষকে শত্রু বানাতে পারে। একটি সুন্দর কথা একটি পরিবারকে বাঁচাতে পারে, আবার একটি কটু কথা একটি পরিবারকে ভেঙে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই শিক্ষা মনে রাখতে হবে, কোনো ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ, কোনো ব্যক্তিকে নিয়ে অপমান, গুজব ছড়ানো, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, এইসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন।
1: প্রিয় সুধীবৃন্দ, এতক্ষণ দর্শে হাদিস শুনলেন। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন শিল্পী জনাব ওয়াদুদ সরকার।
2: আসসালামু আলাইকুম।

0: এতক্ষণ নবীজির শানে নাত পরিবেশিত হলো, শুরু হচ্ছে দোয়া ও মোনাজাত। পরিচালনা করছেন আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান।
1: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا.
2: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার বাইতুল মোকারম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচমিশালি গানের আয়োজনে। শুরুতেই শুনব দেশের গান আমাকে একটি দোয়েল বলেছে, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

আপনারা শুনছেন পাঁচ মিছিলি গান। এবারে শুনবেন প্রেমের জ্বালা ছায়া ছবির গান, কণ্ঠ দিয়েছেন কনক চাপা।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের মতো মানবতাবিরোধী অপরাধকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেয়াই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানী হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। এই স্বাধীন বাংলাদেশে আর কোন আয়নাঘর থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গুম খুনের শিকার পরিবারগুলোর সহায়তায় বর্তমান সরকার এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের আমলে এই গুম গোপন বন্দিশালা আয়নাঘরের দুঃসহ থাবাস বাংলাদেশের বুকে চেপে বসেছিল। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এক মাইলফলক হবে। তিনি আজ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, লালদিয়া টার্মিনাল শুধু চট্টগ্রাম কিংবা বাংলাদেশেই নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই টার্মিনালের ফলে চট্টগ্রামে অনেক বিদেশি বিনিয়োগ আসবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। পরে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে ১০,০০০ শ্রমিককে বিনামূল্যে নেবে দেশটি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আজ রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। মিডিয়া সেল জানায়, তিনি এখন অনেকটা সুস্থ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অসম্পূর্ণ কাজ শেষ করে চালু করতে প্রায় ৯০২ কোটি টাকা প্রয়োজন। তিনি আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এই তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩:৩০ স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাদ বলেন, সারা দেশে প্রায় ১,৪৯৮টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। সংসদের বৈঠক আগামী বুধবার বেলা ৩টায় আবার বসবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল জলিল। পথ ও পাথে অনুষ্ঠানে পবিত্রতা অর্জন সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শূন্যের সকাল 7টা বেজে 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির শুনবেন সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা 30 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। এফএম 90 মেগাহার্সে রাত 12টা বেজে 15 মিনিটে নিশুতি অনুষ্ঠান শুনবেন নাটক মমতাময়ী বুবু রচনা দেলোয়ার হোসেন দুলাল প্রযোজনা জাকিয়া সুলতানা। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্সে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্সে এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্সে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট বেলা 2:15 থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে 24.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধে 6টায় 70%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 40 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 18 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টস, ও এফএম 106 মেগাহার্টস, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টসে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।